0: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তিলাওয়াতকৃত সূরা নাহালের 49 ও 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন, আর আল্লাহকে সিজদা করে যা কিছু আছে আসমানে এবং যে সকল জীবজন্তু আছে জমিনে এবং ফেরেশতারাও, তারা অহংকার করে না, তারা তাদের উপর পরাক্রমশালী তাদের রবকে ভয় করে এবং তারা করে যা তাদেরকে আদেশ করা হয়। সম্মানিত শ্রোতা, আজকের তিলাওয়াতের মধ্যে একখানা সিজদার আয়াত ছিল, অনুগ্রহ করে একটি সিজদা আদায় করে নেবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় নৈতিক শিক্ষার গুরুত্ব, বলছেন মাওলানা আব্দুজ্জাহির মাহমুদ।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি, আর মানুষের অমূল্য সম্পদ হল তাঁর চরিত্র। চরিত্র গঠনের মূল চাবিকাঠি হল নৈতিক শিক্ষা। শুধু প্রাতিষ্ঠানিক ও পুঁথিগত শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলে না। চরিত্রবান মানুষ হওয়ার জন্য নৈতিক শিক্ষা খুবই জরুরি। মূলত যে শিক্ষার মাধ্যমে মানুষ তার মনোজগতে সততা, ন্যায়পরায়ণতা, দয়ামায়া ও পারস্পরিক সহমর্মিতার উন্মেষ ঘটাতে পারে, সেটিই হল নৈতিক শিক্ষা। ইসলামের দৃষ্টিতে নৈতিক শিক্ষার মূল ভিত্তি হল তিনটি: আল কোরআন, আল হাদিস ও আল ফিকহ। একজন ব্যক্তি তখনই নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারবেন যখন তিনি কোরআন, হাদিস ও আল ফিকহ বিষয়ে প্রভূত জ্ঞান অর্জন করবেন এবং সে অনুযায়ী নিজে আমল করবেন ও অন্যকে আমল করতে উৎসাহিত করবেন। আমলবিহীন জীবন কখনো নৈতিকতাকে ধারণ করতে পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম নৈতিক চরিত্রের অধিকারী। সকল প্রকার নৈতিক চরিত্রের পরিপূর্ণ সমন্বয় ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে। এ বিষয়ে পবিত্র কোরআনুল করিমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। একদা সাহাবাগণ উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিকতা সম্পর্কে জিজ্ঞাসা করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার জবাবে বললেন, কানা খুলুকুহু আল কোরআন, অর্থাৎ আল কোরআনই হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এ থেকে বোঝা গেল নৈতিক শিক্ষার মূল ভিত্তি হল আল কোরআন। এজন্যে আমাদের জীবনে সবচেয়ে কোরআন হাদিসের শিক্ষাকে বেশি গুরুত্ব দিতে হবে। কোরআন এবং হাদিস আমাদেরকে ন্যায় ও ইনসাফ বিষয়ে নৈতিক শিক্ষা দান করে। সুতরাং আমাদেরকে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য কোরআনের দিকনির্দেশনা মেনে চলতে হবে। সামাজিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কোরআনুল করিমের ইরশাদ হয়েছে, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ, আর যখন তোমরা লোকদের মধ্যে বিচার ফয়সালা করো তখন তোমরা ইনসাফের সাথে করো। সূরা নিসা আয়াত 58। নৈতিক জীবন যাপনের মাধ্যমে একজন ব্যক্তি পবিত্র পরিশুদ্ধ হতে পারে, হালাল হারাম বুঝে জীবনকে পরিচালনা করতে পারে। এ প্রসঙ্গে মহান রব্বুল আলামিন আল কোরআনুল করিমের ইরশাদ করেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, সেই সফলকাম হবে যে নিজেকে পবিত্র করবে আর যে নিজেকে কুলুষিত করবে সে হবে ব্যর্থ। সূরা আশ-শামস আয়াত 9-10। আমরা জানি হালাল উপার্জন এবং হালাল বক্ষণ ছাড়া ইবাদত কবুল হয় না, সেজন্যে আমাদেরকে নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। এ বিষয়ে দয়াময় আল্লাহ সূরা বাকারার 172 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়িবাত মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে মুমিনগণ, তোমাদেরকে আমি যে পবিত্র জীবিকা প্রদান করেছি তা থেকে তোমরা খাও এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও যদি তোমরা তাঁর ইবাদত করতে চাও। মূলত নৈতিক শিক্ষা ব্যতীত মানুষ আদর্শ নীতিবান হতে পারে না। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, বইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দান করার জন্য। প্রিয় শ্রোতা, আমাদের পরিবার পরিজন প্রত্যেকের উচিত নৈতিক শিক্ষা অর্জন করা। এ বিষয়ে মহান রব্বে করিম সূরা হাশরের সাত নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামা আতাকুম আর-রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো এবং যা কিছু নিষেধ করেছেন তা বর্জন করো। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নৈতিক শিক্ষা অর্জনের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: এতক্ষণ পথ ও পাথে অনুষ্ঠানে নৈতিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে বললেন মাওলানা আব্দুজ্জাহির মাহমুদ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাথ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ডক্টর শান্তু বড়ুয়া।
2: নমো তস্যা ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্য বুদ্ধ।

আমি সেই ভগবান অর্হত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি। আমি বুদ্ধের শরণ গ্রহণ করছি, ধর্মের শরণ গ্রহণ করছি এবং সংঘের শরণ গ্রহণ করছি। আজ মৈত্রী সম্পর্কে আলোচনা করব। তথাগত বুদ্ধের অমৃত বাণী শুধু মানব জাতির জন্য নয়, বিশ্বের ক্ষুদ্রতম প্রাণী থেকে বৃহত্তম প্রাণীকে সুরক্ষার প্রেরণা যোগায়। বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি হল শান্তি, সাম্য এবং মৈত্রী। বুদ্ধ সর্বপ্রাণীর প্রতি ভালোবাসা প্রদর্শনের উপদেশ দিয়ে ভ্রাতৃত্ববোধের পাশাপাশি মানবতাকে ঊর্ধ্বে তুলে ধরেছেন। তার সাম্য, মৈত্রী ও সংহতির অনুপম ললিত বাণী প্রাণীকুলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি পরস্পরের প্রতি ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ আচরণে উদ্বুদ্ধ করে। তিনি তার অনুসারীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, মাতায়তানি অং পুত্তং আয়োসায়ক পুত্তমনুরক্ষে এবং পিসব্যে ভূতেষু মানসম্ভাবয়ে অপরিমানং। বুদ্ধ বলছেন, মৈত্রীপূর্ণ চিত্তে সকল প্রাণীর প্রতি অপ্রমেয় মৈত্রীভাব পোষণ করবে। মাতা যেমন তার একমাত্র পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে, সেরূপ সকল প্রাণীর প্রতি মৈত্রী ও ভালোবাসা প্রদর্শন করবে, কাকেও আঘাত করবে না, শত্রুকে ভালোবাসা দিয়ে আপন করে নেবে। তাবৎ বিশ্বের সকল প্রাণীর প্রতি বুদ্ধের মমত্ববোধ সর্বকালের মানুষের মনে এক গভীর আবেদন সৃষ্টি করেছে। মহাজ্ঞানী বুদ্ধ চেয়েছিলেন নিজের আমিত্ববোধকে বিনাশ করে বিশ্বচরাচরে প্রেম ও ভালোবাসার পতাকাকে উত্তোলন করতে এবং মৈত্রী ও করুণার অনুশীলনের মাধ্যমে ভ্রাতৃত্ববোধের সেতুবন্ধন রচনা করতে। বুদ্ধের মৈত্রী দর্শনের মূল মন্ত্র হল, সকল প্রাণী সুখী হোক, শত্রুহীন হোক, অহিংসিত হোক, সুখে কাল যাপন করুক। এই মহামৈত্রীর মহাবাণী বুদ্ধের কণ্ঠেই বারবার ধ্বনিত হয়েছিল। এই মৈত্রী দর্শন মাধ্যমে পৃথিবীর সকল মানুষ, সকল জীব, সকল সম্প্রদায় ও গোষ্ঠী এক ও অভিন্ন করে দেখা হয়েছে। এখানে কোনো প্রাণীকে ছোট বা তুচ্ছ করে দেখা হয়নি। পবিত্র ত্রিপিটকের মৈত্রী সূত্রে বুদ্ধ এই বিষয়টি ব্যক্ত করেছেন এভাবে, ন চক্ষুদং সমাচারে কিঞ্চিয়েন বিয়ো পরে উপবদে জং সুখীন বা ক্ষেমিন হন্তু সব্যে সত্তা ভবন্তু সুখিতত্তা। বুদ্ধ বলছেন, সভয় অথবা নির্ভয়, হ্রস্ব অথবা দীর্ঘ, বৃহৎ অথবা মধ্যম, ক্ষুদ্র অথবা স্থূল, দৃশ্য অথবা অদৃশ্য, দূরে অথবা নিকটে, যে সকল প্রাণী জন্মগ্রহণ করেছে বা জন্মগ্রহণ করবে সেই সকল প্রাণী সুখী হোক। সব্যে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল জীব সুখী হোক। নির্বাণং পরমং সুখং, নির্বাণ পরম সুখ, নির্বাণ।

অভ্যাস। দেশের অভ্যন্তরে নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে ৫টা বেজে ৩৮ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা বেজে ২২ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচারিত হলো।

0: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা তিনটায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টস, FM 106 মেগাহার্টসে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 মেগাহার্টসে ও FM 102 মেগাহার্টসে। এসডিজি বিষয়ক উন্নয়নমূলক অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ শুনবেন সকাল 7:30। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামশির সকাল 7:45। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল 8:30। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুনবেন বাগিচায় বুলবুল সকাল 9:05। বিশেষ আলোচনা অনুষ্ঠান নজরুল সঙ্গীতে বিরহ শুনবেন সকাল 10:05। বিশেষ গীতি আলেখ্য স্মরণ পারের অগোপ্রিয় শুনবেন সকাল 10:30। কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান যদি আর বাঁশি না বাজে বেলা 11:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30।
1: নজরুলের গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান চলচ্চিত্রে নজরুল সঙ্গীত বেলা 2:20। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ বেলা 3:35। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসুগুরি ছোট পরিবার বিকেল 4:05। প্রবীণদের জন্য অংশগ্রহণের ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী বিকেল শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। বিশেষ নাটক ব্যথার দান রাত 10:00। মূল গল্প কাজী নজরুল ইসলাম বেতার নাট্যরূপ দেলোয়ার হোসেন দুলাল প্রযোজনা জিয়াউল হাসান। এবারে জানাব FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্টজে সন্ধে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ ও FM 106 মেগাহার্টজে সকাল 6:00-12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আজকের অনুষ্ঠান পরিচিতি।

তাই উদ্ভাসিত চারিদিক। সুন্দর একটি দিন আমাদের সবার জন্য অপেক্ষা করছে। এমন চমৎকার ভোরে এখন আপনাদের শোনাব ভোরের গান মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে। গীতিকার মাসুদ করিম, শুরু করেছেন আবেদ হোসেন খান।

আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। ভোর হয়েছে, কেটে গেছে রাতের আধার। সোনালী

0: মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে ভোরের গান শুনলেন।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সবাই সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কোটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের কিটের গর্ত ইত্যাদি স্থানে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করতে হবে এবং বাড়িঘর ও তার আশপাশ সবসময় পরিষ্কার রাখতে হবে। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করতে হবে। বাড়ির আশপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা, জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ দেশাত্মবোধক নজরুল সঙ্গীতের আয়োজনে। প্রথম গানটি উভয় খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি। শুনবেন ফিরোজা বেগমের কণ্ঠে।

শুনছেন আপনারা দেশাত্মবোধক নজরুল সঙ্গীত, আমারও শ্যামলা বরণ বাংলা মায়ের। এই গানের কথায় এবার গানটি করবেন বিজন চন্দ্র মিস্ত্রি।

দেশাত্মবোধক নজরুল সঙ্গীতের আয়োজনে গানটি শুনলেন মাহমুদুল হাসানের কণ্ঠে। আর এবারে শুনব একই অপরূপ রূপে মা তোমার, নাসিমা শাহিনের কণ্ঠে এই গানটি।

0: এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক নজরুল সঙ্গীত। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ যেমন অর্থনৈতিক সমৃদ্ধি আনে, তেমনি পরিবেশের ভারসাম্যও রক্ষা করে। যত্রতত্র গাছ কাটা থেকে বিরত থাকতে হবে আমাদের সকলকে, আর বেশি করে গাছ লাগাতে হবে। রোপণকৃত গাছের চারার যত্নও নিতে হবে, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিতে হবে। গাছ আমাদের বন্ধু। গাছ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন গাছের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, বেশি করে গাছের পরিচর্যা করি।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: আজকের এই দিন যে একজন বিশেষ মানুষের কারণে অমলিন, তিনি হলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কারণ আজ তার মৃত্যুদিন, তাকে আমরা বিদ্রোহী কবি ছাড়াও মাটি ও মানুষের কবি বলতেই পারি। আমাদের কৃষক সমাজের কথাকে নিয়ে তিনি বেশ কয়েকটি কবিতাও লিখেছেন। 1383 বঙ্গাব্দের আজকের এই 12ই ভাদ্র কবি কাজী নজরুল ইসলাম আমাদের ছেড়ে চিরতরে দূরে চলে যান। তার এমন চলে যাওয়ার দিনে আজকের এই কৃষি সমাচার অনুষ্ঠান থেকে তাকে শ্রদ্ধায় স্মরণ করি। কবি কাজী নজরুল ইসলাম তার কবিতার চেয়ে তার গানকেই বড় মনে করতেন। 3000-এরও বেশি গান তিনি লিখেছেন, আবার তার গানে তিনি সুর দিয়ে নিজেও গাইতেন। এক এক গানের এক এক রকম সুর শুনতেও মধুর, যেন সুরের এক জাদুকর। এবার সুরের জাদুকর কবি নজরুল এ বিষয়ে বলবেন শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জসিন্তা জিনিয়া।
1: কাজী নজরুল ইসলামের গান যেন মানুষের হৃদয়ের বহু স্বরের এক অনন্ত প্রতিধ্বনি। তার হাতে সুর কখনো প্রেমের কোমল স্পর্শ, কখনো বিরহের দীর্ঘশ্বাস, কখনো বিদ্রোহের বজ্রধ্বনি, আবার কখনো প্রার্থনার অশ্রুসিক্ত উচ্চারণ হয়ে উঠেছে। জীবনের যে অনুভূতিকে ভাষায় সম্পূর্ণ বলা যায় না, নজরুল যেন তার জন্যই সুরের আশ্রয় নিয়েছেন। তাই তার গান শুনলে মনে হয় এ শুধু কোনো কবির লেখা গান নয়, এ যেন আমাদের নিজের না বলা কথাগুলোরই সুরেলা প্রকাশ। নজরুলের সঙ্গীতে নারী বিশেষ এক অনুভূতির জায়গা দখল করে আছে। তার কাছে নারী শুধু প্রেমের প্রেয়সী নয়, নারী কখনো মমতার আশ্রয়, কখনো সৌন্দর্যের প্রতিমা, কখনো বিরহের বেদনা, আবার কখনো অপরাজেয় শক্তি প্রতীক। তার শ্যামা সঙ্গীতে নারীর সত্তা যখন মহাশক্তি রূপ ধারণ করে, তখন সেখানে কোমলতার আড়ালে এক দূর দমনীয় শক্তি প্রকাশ ঘটে। আবার প্রেমের গানে সেই নারী হয়ে ওঠে আকাঙ্ক্ষা, অপেক্ষা ও হৃদয়ের গভীরতম আবেগের কেন্দ্র। নজরুলের নারী তাই কেবল ভালোবাসার মানুষ নয়, সে কখনো জীবনদাত্রী, কখনো শক্তিদাত্রী, কখনো হৃদয়ের গভীরতম আকুলতার প্রতিমূর্তি। প্রেমের ক্ষেত্রে নজরুলের সুর যেন হৃদয়ের খুব গোপন একটি দরজা খুলে দেয়। তার প্রেমে আছে উচ্ছ্বাস, আছে অধীরতা, আছে অভিমান, আবার আছে না পাওয়ার অসহনীয় বেদনা। কখনো প্রিয়জনকে কাছে পাওয়ার আনন্দে তাঁর সুর দীপ্ত হয়ে ওঠে, আবার কখনো বিচ্ছেদের অন্ধকারে সেই সুর নিঃশব্দ কান্নার মতো বেজে ওঠে। তার বিরহের গান শুনলে মনে হয় প্রিয় মানুষটি হয়তো দূরে চলে গেছে, কিন্তু তার স্মৃতি হৃদয়ের ভেতর থেকে যায় একটি দীর্ঘশ্বাসের মতো, একটি অসমাপ্ত কথার মতো। এ কারণেই নজরুলের প্রেম ও বিরহ ব্যক্তিগত অনুভূতির সীমা পেরিয়ে সকল মানুষের চিরন্তন অনুভূতিতে পরিণত হয়েছে। তার গানে দেশপ্রেমও কেবল দেশকে ভালোবাসার আবেগ নয়, এর সঙ্গে মিশে আছে পরাধীনতার যন্ত্রণা এবং মুক্ত মানুষের স্বপ্ন। মাতৃভূমির প্রতি ভালোবাসা তাঁর কণ্ঠে কখনো মমতার, কখনো অগ্নিময় প্রতিবাদের রূপ নিয়েছে। তাঁর দেশাত্মবোধক গান মানুষকে শুধু দেশকে ভালোবাসতে শেখায়নি, অন্যায় ও পরাধীনতা বিরুদ্ধে দাঁড়ানোর সাহসও দিয়েছে। তাই তার দেশপ্রেমে যেমন অশ্রু আছে, তেমনি আছে আগুন। নজরুলের সাম্য ও মানবতা বোধ তাঁর সঙ্গীতকে আরও গভীর করে তুলেছে। ক্ষুধার্ত মানুষের কান্না, শ্রমজীবী মানুষের ক্লান্তি, বঞ্চিত মানুষের দীর্ঘশ্বাস, এসব তাঁর কাছে দূরের কোনো দৃশ্য ছিল না। আর তার ধর্মীয় গানগুলোতে অনুভূত হয় এক গভীর আত্মিক আকুলতা। ইসলামী গান ও শ্যামাসঙ্গীত দুই ধারাতেই তার সমান আন্তরিক উপস্থিতি প্রমাণ করে তার হৃদয়ের ধর্ম ছিল বিভেদের নয়, অনুভূতির। তাঁর কাছে ভক্তির ভাষা আলাদা হতে পারে, কিন্তু মানুষের অশ্রু, ভালোবাসা ও আকুলতা একই। এ কারণেই নজরুলের গানকে শুধু গান বলা যায় না, এ যেন মানুষের জীবনের আনন্দ, কান্না, প্রেম, ক্ষোভ, প্রার্থনা, স্বপ্ন ও বিদ্রোহের এক বিশাল সুরভাণ্ডার। যে হৃদয় প্রেমে পূর্ণ, সে তার গানে নিজের কথা খুঁজে পায়। যে হৃদয় বিরহে ভাঙা, সে সেখানে নিজের কান্নার প্রতিধ্বনি শুনতে পায়। যে মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চায়, সে তার সুরে সাহস খুঁজে নেয়। আর যে মানুষ ঈশ্বরের কাছে ফিরে যেতে চায়, সে তার গানে শুনতে পায় প্রার্থনার আকুলতা। নজরুল তাই শুধু সুর সৃষ্টি করেননি, তিনি মানুষের অনুভূতিকে সুর দিয়েছেন। তাঁর গানে নারী পেয়েছে সৌন্দর্য ও শক্তির মর্যাদা, প্রেম পেয়েছে আকুলতার ভাষা, বিরহ পেয়েছে কান্নার সুর, প্রকৃতি পেয়েছে হৃদয় স্পন্দন, দেশপ্রেম পেয়েছে অগ্নিময় উচ্চারণ, আর মানবতা পেয়েছে সাম্যের কণ্ঠ। তাঁর সুরে বাঙালি হৃদয়ের যে অসংখ্য অনুভূতি একদিন ভাষা পেয়েছিল, সেই সুর আজও আমাদের ভেতরে নিঃশব্দে বেজে ওঠে। এ হৃদয়স্পর্শী বহুমাত্রিকতার কারণেই কাজী নজরুল ইসলাম শুধু বাংলা সঙ্গীতের একজন স্রষ্টা নন, তিনি সত্যিই সুরের জাদুকর।
0: কবি কাজী নজরুল ইসলাম, তাকে আমরা বলি গানের বুলবুল। তার গানেও পাই তার চলে যাওয়ার আভাস। শুনব ঠিক এমন একটি নজরুল সঙ্গীত মোহাম্মদ ইয়াকুব আলী খানের পরিবেশনায়।

যাবার আগে আবারও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী স্মরণে এনে বলে যায়, প্রিয় কবি, আপনার কোনো মৃত্যু নাই, আপনি আছেন এবং আপনি থাকবেন মাটি ও মানুষের হৃদয়ে।

কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় শফিকুল ইসলাম বাহার, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়। প্রিয় শ্রোতা, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা সকলে জানি এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, তাই এডিস মশা নিধনে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং অন্যকেও সচেতন করতে হবে। আসুন আমরা সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই, অন্যকেও সচেতন করি, তবেই কিন্তু ডেঙ্গু প্রতিরোধ করতে পারব আমরা সবাই। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, 12ই ভাদ্র, 13ই রবিউল আউয়াল, 27শে আগস্ট। বাংলাদেশ বেতার খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতে শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ। নেপাল তিব্বত সীমান্ত এলাকায় আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা 150-এরও বেশি। প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ। নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, বিমানবন্দরে স্বাগত জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশকে জনমাধ্যম বাহিনীতে রূপান্তরের অঙ্গীকার সরকারের, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে সারের কোনো ঘাটতি নেই বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা। যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী। এবং আজ অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নিউজিল্যান্ড এ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ। বেলা 3টায় অধিবেশনের বৈঠক বসবে। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, DMP। নেপালে আকস্মিক বন্য ভূমিধসে প্রাণহানি বেড়ে অন্তত 160 জনে পৌঁছেছে। দেশটির কর্তৃপক্ষ জানায় এই ঘটনায় 400+ পর্যটক নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে প্রায় 340 জন বিদেশি নাগরিক রয়েছেন। এই আকস্মিক বন্যায় দেশটির বহু গ্রাম তলিয়ে গেছে। এতে গ্রামগুলোর রাস্তাঘাট, সেতু ও তিব্বত সীমান্তের কাছে বিদ্যুৎ কেন্দ্রসমূহ ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালের পর্যটন বোর্ড জানায় নিখোঁজ পর্যটকদের মধ্যে 100+ ভারতীয়, 54 জন মার্কিন, 33 জন ব্রিটিশ এবং 100+ নেপালি রয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালে আঘাত হানা ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এক শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নেপালের জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি নেপালের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। এদিকে নেপালের দুর্যোগ মোকাবেলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে আকস্মিক বন্য ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও জনগণ এই কঠিন সময়ে নেপাল সরকার ও দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের এই ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে গতকাল ভোরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এ সময় বিমানবন্দরে VVIP লাউঞ্জে তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। 1971 সালে 6ই ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভুটান সবসময় বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে আছে। তিনি বাংলাদেশের প্রতি ভুটানের বর্তমান রাজার পিতা রাজা জিগমে সিংগে ওয়াংচুকের বিশেষ মমত্ববোধ ও গভীর শ্রদ্ধাবোধের বিষয়গুলো তুলে ধরেন। দুই দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর উপর গুরুত্ব দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বাংলাদেশ পুলিশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব বাহিনীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক আলোচনা দোয়া মাহফিলে বক্তৃতায় তিনি এ অঙ্গীকার করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন হবে এমনটা আশা করা উচিত নয়। তবে তিনি আস্থা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় পরিস্থিতির উন্নতি হবে। তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তথ্য প্রয়োজনীয় সমর্থনের মাধ্যমে সহযোগিতার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। রংপুরের সাম্প্রতিক ঘটনা রামিসা হত্যা মামলা সহ দেশব্যাপী আলোচিত বেশ কয়েকটি মামলার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
2: রংপুরের যে ঘটনার কথা, সেই ঘটনার সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামেশ্বর হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বার উচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা ট্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি। বাংলাদেশের এই পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত জনবান্ধব পুলিশ বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ।
0: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, দেশে সারের কোনো ঘাটতি নেই। তিনি গতকাল লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন ও পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান। মন্ত্রী বলেন, সার বিতরণ ব্যবস্থা গতিশীল করতে প্রতিটি ইউনিয়নে আরও একজন করে ডিলার নিয়োগ দেওয়া হবে, একই সঙ্গে খুচরা বিক্রেতার সংখ্যাও বাড়ানো হবে। তিনি বলেন, কোনো অসাধু ডিলার সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, সার নিয়ে মানুষের মধ্যে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কৃষকের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। এর আগে তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট সদর হাসপাতালে রোগীদের মধ্যে বিশেষ খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। মৎস্য প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং উৎপাদন খরচ কমানো। তিনি গতকাল মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের দুদিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষক কার্ড চালু করেছে, এই কার্ডের মাধ্যমে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে। আগামী পহেলা সেপ্টেম্বর বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান 1 সেপ্টেম্বর সকাল 9টায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে প্রধানমন্ত্রী ফাতিহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। দিবস উপলক্ষে 5ই সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি। এ সময় রুহুল কবির রিজভী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা তুলে ধরেন।
3: যিনি আমাদের মাতৃভূমির মুক্তির জন্য দিশাহীন জাতিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে উজ্জীবিত করেছিলেন এবং জনগণকে এবং জনগণের মধ্যেকার নানা শ্রেণী পেশার মানুষকে, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিককে মুক্তিযুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রেরণা জুগিয়েছিলেন।
0: যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ। বিদ্রোহী কবি নামে সমধিক পরিচিত কবি নজরুল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত। 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে বাংলা সাহিত্য সঙ্গীতের এই অনন্য প্রতিভার কবি ইন্তেকাল করেন। 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: বাংলা 1383 সালের 12ই ভাদ্র সময় থমকে দাঁড়ায় এক চিরন্তন বেদনায়, আবার জেগে ওঠে এক অদম্য দ্রোহে। আমাদের শিকড় ও চেতনার কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। সাম্য, প্রেম, স্বাধীনতা আর অসাম্প্রদায়িক চেতনার যে মশাল তিনি জ্বেলে গিয়েছিলেন, তা আজও আলো ছড়ায় প্রতিটি মুক্তিকামী মানুষের হৃদয়ে। আজ তাকে স্মরণের দিন, তার কালজয়ী সৃষ্টির কাছে পুনরায় ফিরে যাওয়ার দিন।
5: আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস,
4: মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, যিনি এসেছিলেন এক প্রলয়ঙ্কর ঝড় হয়ে, ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন অন্যায় পরাধীনতা ও শোষণের প্রাচীর। বর্ধমানের চুরুলিয়া গ্রামের সেই দুঃখ মিয়া দারিদ্রের কণ্ঠকাকীর্ণ পথ পেরিয়ে যিনি হয়ে উঠেছিলেন বাংলা সাহিত্যের এক অদ্বিতীয় বিদ্রোহী কবি। নজরুল কেবল এক হাতে বিদ্রোহের মশাল জ্বালাননি, অন্য হাতে ধরেছিলেন ভালোবাসার শতদল, রূপায়িত করেছিলেন প্রেমের চিরন্তন ব্যাকুলতা।

0: 3000-এরও বেশি গান রচনা করে তিনি বাংলা সঙ্গীতকে করেছেন সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। গজলের নরম সুর থেকে শুরু করে শ্যামা সঙ্গীত কিংবা ইসলামী গান, সবখানেই তার সৃষ্টিশীলতার স্পর্শ অমলিন। 1972 সালে স্বাধীন বাংলাদেশের মানুষের ভালোবাসায় ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আমন্ত্রণে কবিকে সপরিবারে ঢাকায় নিয়ে আসা হয় এবং প্রদান করা হয় জাতীয় কবির মর্যাদা। বাংলা 1383 সালের 12ই ভাদ্র ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহাজীবন।
1: কবর দিও ভাই।
0: ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
2: কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ার বাদ ফজর কোরআনখানি, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু করে শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা। এদিকে দিবসটি উপলক্ষে নজরুল ইনস্টিটিউটে মৃত্যুঞ্জয়ী নজরুল শিশুক আলোচনা সভা, দোয়া মাহফিল ও হামদনাতের আয়োজন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ মহসিন মিয়া। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে দেশে গতকাল উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানবজাতির জন্য শান্তির বার্তা নিয়ে 570 খ্রিস্টাব্দের হিজরি বর্ষপঞ্জির 12ই রবিউল আউয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 632 খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। বিশ্ব মানবতার জন্য দিনটি এক অসীম নিয়ামত ও আনন্দের সৌভাগ্য বয়ে এনেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ প্রেম প্রকাশ এবং তার আদর্শ ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতি বছরের ন্যায় এবারও সারা দেশজুড়ে উদযাপিত হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে জশনের জুলুস ও শান্তি সমাবেশের মধ্য দিয়ে দিনটি পালন করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধরায় আগমনের স্মরণে বিশ্ব মুসলিমদের কাছে ঈদে মিলাদুন্নবী অত্যন্ত তাৎপর্যপূর্ণ একদিন। এ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শান্তি সমাবেশে যোগদান বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অতিথিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং মুসলিম ভ্রাতৃত্ব বোধ নিয়ে তার আদর্শ অনুসরণের আহ্বান জানান তারা। ঐতিহাসিক জশনে জুলুস দরবারের শিরকোটের পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ নেতৃত্ব দেন এই জশনে জুলুসের।
6: আজকে আমাদের ঈদের চাইতে বেশি আনন্দ, এই আনন্দ ভাগ করার জন্য আমি এবং আমার ছেলেকে নিয়ে আসছি।
7: আল্লাহ পাক যাকে দয়া মায়া দিয়ে এহসান করে পাঠিয়েছেন আমরা সেটারই শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ সারা পৃথিবীর মানুষের অন্তরে যেন আল্লাহ দয়া মায়া এহসান এতরাম সুন্দর আচরণ করা, হাসি মুখে কথা বলা, এগুলো আমার নবীর আখলাক।
5: এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনচরিত ও দর্শন অনুসরণের মাধ্যমে নিজেদের চরিত্র গঠনের আহ্বান জানান।
8: আসেন আমরা ইনস্টিটিউট অফ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো প্রত্যেকের জায়গা থেকে কোন না কোন জায়গা আমার বিবেকের জায়গা থেকে বিবেক বোধ থেকে দায়িত্ব পালন করি।
5: এছাড়া নীলফামারী, নারায়ণগঞ্জ, রাজশাহী ও বরিশালে জশনে জুলুসের পাশাপাশি প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় বিশ্বনবীর মহান জীবনী ভিত্তিক আলোচনা সভা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
4: এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দেন। গতকাল ছিল সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি পালন করে। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকারমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ঐতিহ্যবাহী ইসলামী বইমেলারও আয়োজন করা হয়েছে। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের কোন নাগরিক অর্থের অভাবে চিকিৎসা নিতে পারবে না, সরকার কখনোই তা চায় না। প্রত্যেক নাগরিকের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারিভাবে আর্থিক সহায়তা দিয়ে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। তিনি গতকাল দিনাজপুরের হাকিমপুরে বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গ্রামগঞ্জে যেসব দরিদ্র পরিবারের শিশুরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছেন না বা স্কুলে যাচ্ছে না, তাদের পাশে দাঁড়ান। তিনি বলেন, সরকার তাদের আর্থিক সহায়তা দিয়ে পড়াশোনা করিয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি গতকাল বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল, স্কুল ব্যাগ এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। মীর শাহে আলম বলেন, রাষ্ট্রের উন্নয়নের সুফল যেন সমাজের প্রান্তিক মানুষ, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং শিক্ষার্থীরা সমানভাবে পায়, সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালের প্রসূতি বিভাগে অগ্নিকাণ্ডে অন্তত 15 শিশু মারা গেছে। গতকাল হাসপাতালের মাতৃ ও শিশু ইউনিটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ইসলামাবাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করে 24 ঘণ্টার মধ্যে প্রতিবেদন পেশ করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে আজ তেহরানে যাবেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ও আর্থিক নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে আলোচনায় সামিল হওয়ার কোন তাগিদ তিনি অনুভব করছেন না বলেও জানান ট্রাম্প। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ নিউজিল্যান্ড এ দলের মোকাবেলা করবে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলাটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:38 এবং সূর্য অস্ত যাবে 6:22। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ। নেপাল তিব্বত সীমান্ত এলাকায় আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা 150-এরও বেশি। প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ। নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে ঢাকায় ভুটানের রাজার যাত্রা বিরতি। বিমানবন্দরে স্বাগত জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5-দিনব্যাপী কর্মসূচি ঘোষণা। যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল।

প্রেমের কবি তিনি, যে প্রেম বিরহ আর অভিমানের নীলচে সুতোয় বোনা। তিনি বিদ্রোহের কবি, যে দ্রোহ অত্যাচারের খড়ক কৃপানের মুখোমুখি হওয়ার উদ্ধত সাহসে রাঙা। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বাঁধনহারা হিসেবহীন দুঃখী খেয়ালি আবেগী। আজ কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ বার্ষিকী, তাকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের সুখী ঠিকানা অনুষ্ঠান।

0: প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলব শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব নিয়ে। আমাদের সাথে আজ স্টুডিওতে রয়েছেন ডক্টর নাদিরা আফরোজ, সিনিয়র কনসালটেন্ট, আজিমপুর ম্যাটারনিটি সেন্টার। শুরুতেই আপনাকে শুভেচ্ছা। জানতে চাইব যে মায়ের বুকের দুধ খাওয়ানো মারা কখন শুরু করবেন এবং কতদিন পর্যন্ত তা চালু রাখবেন?
1: মায়ের বুকের দুধ আসলে একটা আল্লাহর নিয়ামত। বাচ্চা জন্মের পরপরই মায়ের বুকের দুধ মানে বাবুকে দিতে হবে, সেটা দুধ আসুক বা না আসুক, বাচ্চা মায়ের বুকে সাক করবে, আমরা যেটাকে বলি চুষতে দেন, বারবার চুষতে চুষতে দুধটা আসবে, কিন্তু জন্মের এক ঘন্টার মধ্যে বাচ্চাকে মায়ের বুকে চুষতে দিতে হবে। এটা সব মাকে সবসময় মনে রাখতে হবে, কারণ এই সময় বাচ্চা সবচেয়ে বেশি সতেজ থাকে। এরপরে কিন্তু বাচ্চা একটু নিস্তেজ হয়ে যায়, ঘুম চলে আসে, তখন কিন্তু সে আর মায়ের বুকে চুষবে না।
0: এরপরে জানতে চাইবো যে জন্মের পরপরে শিশু যে বুকের দুধের পাশাপাশি আর কোনো খাবার দেবার প্রয়োজন রয়েছে কিনা?
1: না, এ ব্যাপারে আমরা সবসময় বলে থাকি মাদেরকে বা যারা সেবাদানকারীদের সাথে থাকেন, মায়ের সাথে যারা থাকেন, তারা সবসময় সেবাদানকারীদের কাছ থেকে শুনতে থাকেন যে হ্যাঁ, কোনো সময় ভুলো মধু বা মিষ্টি বা মিষ্টির পানি, চিনির পানি, অনেক আত্মীয় স্বজন থাকেন, তারা একটু দিতে চান যে এখন তো দুধ আসবে না, এটা দিতে হবে। কিন্তু না, কখনোই ভুল কাজটা করা যাবে না। শুধুমাত্র বুকের দুধ, শুধুমাত্র বুকের দুধ, এটাই মাকে মনে রাখতে হবে যে দুধ আসুক, আসতে মানে বারবার চুষতে চুষতে দুধ আসবে, কিন্তু বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার প্রথম ছয় মাস দেওয়া যাবে না।
0: বুকের দুধ খাওয়ানোর জন্য কোনো ধরনের নিয়মাবলী রয়েছে কিনা বা মা আসলে বাচ্চাটাকে কিভাবে বুকের দুধ খাওয়াবেন?
1: হ্যাঁ, প্রথম দিকে যদি মা নর্মাল ডেলিভারি হয় তখন মা একটু অসুস্থ থাকে, অথবা সিজার হলেও অসুস্থ থাকে, মা নড়তে পারেন না, সেক্ষেত্রে বাচ্চার মায়ের সাথে যারা থাকেন মানে খালা চাচি বা নানি দাদি যারা থাকেন, তারা কষ্ট করে মাকে সাহায্য করবেন। সেটা হলো বাচ্চাকে মায়ের বুকে নিয়ে আসা এবং দুধটা ধরে দেওয়াতে চেষ্টা করা। এরকম প্রথম দু চারবার চেষ্টা করলে পরবর্তীতে মা নিজেই আস্তে আস্তে তাকে বুকে দিতে পারবেন। এবং নিয়ম হলো বাচ্চা যখনই খেতে চাইবে, কান্না করবে, তখনই তাকে বুকে দিতে হবে প্রথম দিকে, কিন্তু সেরকম। তারপরে আস্তে আস্তে যখন দুধ চলে আসবে, বাচ্চাকে দু ঘন্টা পরপর বুকে দুধ দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এবং প্রথম দিকে আমরা মাদেরকে বলি যে আপনি শুয়ে শুয়ে না দিয়ে একটু বসে বাচ্চাকে ভালো করে ধরে দিতে থাকেন, যখন সে ধরাটা শিখবে আস্তে আস্তে আপনি শুয়েও দিতে পারবেন, বসেও দিতে পারবেন। এটাই হলো নিয়ম, মানে যখন সে চাইবে তখনই তাকে দিতে হবে, এবং একবার দিলে অনেকক্ষণ ধরে সাক করাতে হবে।
0: বুকে দুধ খাওয়ানোর ফলে আসলে মা ও শিশু দুজনেরই কি উপকারিতা রয়েছে?
1: বুকের দুধ হলো বাচ্চার জন্য প্রথম এবং প্রধান খাদ্য। ওর শরীরে যত চাহিদা আছে, আমরা যেটা বলি কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ইভেন পানি, সবকিছু সে এই মায়ের দুধের মধ্যে পাবে। তাকে আলাদা করে কোনো কিছু খাওয়াতে হবে না, প্রথম ছয় মাস এভাবেই চলবে। এবং মা বেশি করে এই জন্য খাওয়া দাওয়া করবে, পানি খাবে, সবজি খাবে, ফল খাবে, যাতে করে বাচ্চা সবকিছুই পেতে পারে। এই জন্য মা বাচ্চার সমস্ত পুষ্টি চাহিদা মায়ের কাছ থেকে সে দুধের মাধ্যমে পাবে। আর মায়ের যেটা সুবিধা হয়, মা প্রথম দিকে বাচ্চাকে বুকের দুধ দিতে গেলে যেটা হয়, প্রথমে কষ্ট হয়, কিন্তু যখন সে আস্তে আস্তে দেওয়ার অভ্যাস হয়ে যায় তখন কিন্তু সেটা ওন করে যে এটা আমার জিনিস, আমি নিজেকে এটা, তার মধ্যে সেই বাচ্চার প্রতি যে ফিলিংসটা আসে সেটাতেই বাচ্চার যে আমরা যেটা বলি যে বাচ্চা
0: বন্ধন তৈরি হয়, একটা বন্ডিং তৈরি হয়,
1: মায়ের নিজস্ব কনফিডেন্স আসে, মা ভাবে যে হ্যাঁ এটা আমার জিনিস, আমি পারবো। এই যে একটা বন্ধন, এতে করে তার দুধের ফ্লোটা বেড়ে যায়। আরেকটা হয় বাচ্চার সাথে মায়ের একটা সুন্দর সম্পর্ক হয়, এতে বাচ্চার মানসিক বিকাশটা অনেক বেশি ভালো হয়।
0: এবং এই যে শিশুর বিভিন্ন ধরনের রোগ বালাই, এর সাথে কি আসলে বুকের দুধ খাওয়ানোর কোনো সম্পর্ক রয়েছে কিনা? বা এই যে আমরা বলছি যে জন্মের পরপরই শিশুকে শাল দুধ খাওয়ানো, যেটি যেটিকে আমরা বলছি শিশুর প্রথম

0: টিকা, এটির আসলে গুরুত্ব কি?
1: এটা খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা সবসময় বলি যে মায়ের দুধ প্রথম দিকে যেটুকু আসে সেটা খুবই হলুদ রঙের এবং অল্প একটু পরিমাণ, কিন্তু এই অল্প পরিমাণ দুধই তার জন্য যথেষ্ট। এবং এটাকে আমরা বলছি যে হ্যাঁ প্রথম টিকা, তার মানে এর ভিতরে অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতার উপাদানগুলো থাকে। মায়ের দুধে যে পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতার উপাদান থাকে সেখান থেকে সে তার বলি যে নিউমোনিয়া হলেও বেশি খারাপ হবে না, বাচ্চা ডায়রিয়া হলেও অনেক বেশি সিভিয়ার হবে না,
0: যে শিশু বুকের দুধ খেয়েছে তার
1: রোগগুলো অনেক কম
0: ফ্যাটাল হবে না।
1: যেমন ওর ভাইরাস জনিত যে কোনো, কারণ আমাদের দেশে ভাইরাসটা খুব বেশি সর্দি কাশি লেগেই থাকে, একজন থেকে একজন হয়ে যায়, কিন্তু সে বেশি খারাপের দিকে যাবে না, সেটা নিজে নিজে সে আবার ওভারকামও করতে পারবে। তার মানে তার রোগ প্রতিরোধ ক্ষমতার প্রধান উৎসই হলো মায়ের দুধ, যত বেশি সে মায়ের দুধ পাবে ততই তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, এটা একটা বড় জিনিস তার জন্য।
0: শিশুর মানসিক বিকাশে বুকের দুধ কিভাবে সাহায্য করে?
1: হ্যাঁ, এটা অনেক সুন্দর একটা জিনিস। শিশুর মানসিক, যেমন এই ছোট বাচ্চা কিন্তু দিনে দিনে তার ব্রেন ডেভেলপমেন্ট হতে থাকে, সে কিন্তু পুরোপুরি ব্রেনটা ডেভেলপ হয়ে দুনিয়াতে আসে না, সেটা আল্লাহর ইচ্ছা। আমরা জানি যে 50-60% ডেভেলপমেন্ট নিয়ে এসে বাকিটুকু কিন্তু সে এই ধীরে ধীরে আস্তে আস্তে মায়ের যত্নে বা কেয়ার গিভার, যেটাকে আমরা বলি দাদি নাদি, ওনাদের যত্নে যত্নে বাচ্চার বাকি ব্রেন ডেভেলপমেন্টটা হতে থাকে। সো এই সময় যদি সে মায়ের বুকে থাকে, মায়ের দুধ খেতে থাকে, মায়ের যত্নে থাকে, মা কিন্তু তাকে নিয়ে আদর করবে, তার সাথে কথা বলবে, কারণ এই পুরো সময়টায় মা কিন্তু অনেক বেশি সময় তাকে দিবে, এতে তার মানসিক বিকাশ বাড়বে। পাশাপাশি মায়ের দুধে একটা উপাদান থাকে যেটাকে আমরা বলি DHA, এটা কিন্তু তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য, যেটাকে বলে মানে ওমেগা 3, যেটা তো এটা হলো তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য, তার ব্রেনের বৃদ্ধির জন্য, বুদ্ধিমত্তার জন্য অনেক বেশি প্রয়োজনীয় উপাদান।
0: শিশুর শারীরিক বৃদ্ধিতে বুকের দুধ কিভাবে কাজ করে?
1: আমরা অনেক সময় বলি যে প্রিটার্ম বাচ্চার জন্য অনেক মা আছেন অন্য মায়ের দুধ দিতে চান, বলে কেউ আমার বাচ্চার তো এখনো দুধ আমারটা বেশি করে পায় না, অন্য খাওয়াবে। আমরা বলছি না, যার বাচ্চা তার দুধ খাবে, কেন তার বাচ্চার তার দুধ খাওয়ার জন্য হজম শক্তিটা সেভাবে আল্লাহ দিয়েছে, অন্য দুধ বা গরুর দুধ ওগুলো তার এই সময় হজম হবে না। সো যে বাচ্চা যার মায়ের ঘরে হওয়ার চেষ্টা করতে হবে তার বাচ্চা যেন সেই মায়ের দুধটাই খেতে পারে, সেটাই সুন্দরভাবে হজম হবে, সেই পরিমাণ এনজাইম, সেই পরিমাণ আমরা বলি যে হরমোন, যা কিছু দরকার দুধটা হজম করার জন্য সবই তখন আসবে। এই হরমোন বা এই এনজাইমগুলো দিয়ে তার শারীরিক বৃদ্ধিটা চলতে থাকবে, তার গ্রোথটা ভালো হবে। দেখা যায় যে বুকের দুধ খাওয়ার বাচ্চাদের গ্রোথ অনেক সুন্দর হয়, খুব দ্রুত বাড়তে থাকে।
0: ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা, এতক্ষণ কথা বললাম শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে বুকের দুধের গুরুত্ব নিয়ে। বন্ধুরা, ডেঙ্গু জ্বরের শুরুতেই অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় সেবা গ্রহণ করুন। বাসার ভেতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন এবং পরিষ্কার রাখুন। দিনে এবং রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে। প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্ত, এবারে বিদায় নেবার পালা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি ডাক্তার ডরিন আজম, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, আর সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মনসুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজ ও এফএম 90 মেগাহার্টজ।
1: শুরু হচ্ছে টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ, সঞ্চালনী এস এম মোর্শেদ।
2: প্রিয় শ্রোতা, শুভেচ্ছা জানাবেন, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টেকসই উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি এর একটি লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলি, সে সকল লক্ষ্যমাত্রার বিপরীতে বাংলাদেশের যে সাফল্য, যে অর্জন, সেসব নিয়ে কথা বলি। এই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলব এসডিজি 4 নিয়ে, যেখানে গুণগত শিক্ষার কথা বলা হয়েছে। আমরা যদি জাতিসংঘের টেকসই উন্নয়ন অভিষ্টের লক্ষ্যমাত্রাগুলো বিবেচনা করি, সেখানে এসডিজি 4 এর অধীনে যে বিষয়গুলোকে টার্গেট করা হয়েছে সেটি হচ্ছে সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি। প্রিয় শ্রোতা, আপনারা জানেন যে এসডিজি এর প্রতিটি গোলের বিপরীতে বেশ কিছু ইন্ডিকেটর আছে। আমরা সে সকল ইন্ডিকেটর নিয়েই আমাদের সাফল্যের চিত্রগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি ডক্টর দিলারা জাহিদ, তিনি সহযোগী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়। দিলারা জাহিদ, আপনাকে স্বাগত।
3: আপনাকেও ধন্যবাদ, বাংলাদেশ বেতারকে অনেক ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য।
2: আচ্ছা, আমরা অত্যন্ত আনন্দিত আপনাকে পেয়ে। আপনি, আমরা শুধু একটু শুরুতেই একটু ডিফাইন করতে চাই যে আসলে গুণগত শিক্ষা এর পরিধিটা কেমন, আমরা আসলে কখন একটা শিক্ষাকে বলবো যে কোয়ালিটি এডুকেশন।
3: আসলে শিক্ষা আমাদের মৌলিক অধিকার, এটা আমরা সবাই জানি। দীর্ঘদিন যাবৎ সভ্যতার শুরু থেকেই আসলে আমরা এই প্রক্রিয়ার মধ্যে আছি, এবং আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, এবং এটা এখন সবাই স্বীকার করতে বাধ্য, যে বাংলাদেশ সরকার শিক্ষার উন্নয়নে দীর্ঘদিন যাবৎ কাজ করেছে এবং অনেক সাফল্য অর্জন করেছে, যেটা আসলে না বললেই নয়। এখন আমরা যেই জায়গাটায় কাজ করছি সেটা আসলে গুণগত উন্নয়ন। শিক্ষার গুণগত উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার ওভারঅল মান উন্নয়ন। কারণ আমরা যদি পরিসংখ্যানগত দিক থেকে দেখি, তাহলে আমাদের শিক্ষা যে এনরোলমেন্ট যেটা বলি সেটা, বা হচ্ছে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা, আমাদের শিক্ষক শিক্ষার্থীর যে রেশিও এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা, এই যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে কি শিক্ষার প্রাথমিক উন্নয়নের জন্য আমরা বলতে পারি। এই জায়গাগুলোতে আমরা যথেষ্ট ভালো করেছি। এখন যে বিষয়টা আমরা গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে কি গুণগত উন্নয়ন। গুণগত উন্নয়নের জন্য বৈশ্বিক যে চাহিদা, তার উপযোগী করে আমাদের শিক্ষার্থীদেরকে গড়ে তোলা, তার জন্য যে প্রশিক্ষণ, সেগুলোর ব্যবস্থা করা, সেই বিষয়ে আমরা কাজ করছি। খুব সংক্ষেপে যদি বলি,
2: না, আপনি ঠিকই বলেছেন, এখন গ্লোবালি একাডেমিক অ্যান্ড ইন্ডাস্ট্রি রিলেশনশিপকে খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে, যাতে আমার মার্কেট যে নিড, আমার সমবাজারের যে চাহিদা, আমার পেশাগত যে চাহিদা, সেটার সাথে আমার একাডেমিক কারিকুলাম অ্যাডজাস্ট করছে কিনা। আমরা যেহেতু ইন্ডিকেটর ভিত্তিক আলোচনা করছি, এসডিজি 4 এর একটা অন্যতম ইন্ডিকেটর হচ্ছে লিঙ্গ সমতা। আপনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, আমরা যদি আমাদের একটু প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়, এই তিনটি স্তরে লিঙ্গ সমতার চিত্রটি দেখতে চাই, বর্তমানে সেটি কোন পর্যায়ে আছে?
3: লিঙ্গ সমতার দিক থেকে আমরা বলবো আমরা অনেক এগিয়ে আছি। আমরা প্রথমে যদি বলি নারী পুরুষের যে শিক্ষার আমাদের এনরোলমেন্ট, সেটা আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের প্রায় শতভাগ হচ্ছে, এবং হচ্ছে যে কখনো কখনো আমরা দেখছি যে নারীরাই এগিয়ে আছে। আমরা প্রাথমিক শিক্ষা ইভেন কমপ্লিশনের ক্ষেত্রে আমরা দেখছি নারীরা আসলে এগিয়ে আছে। সেকেন্ডারি এনরোলমেন্টের ক্ষেত্রে গিয়ে হয়তো বা কিছু বিষয় হয়, 78% এখন হচ্ছে যে আমাদের এনরোলমেন্টের হার, কিন্তু তারপরও পুরুষ শিক্ষার্থীদের চাইতে নারী শিক্ষার্থী
2: গ্রামাঞ্চলে ব্যাপক ইতিবাচক প্রভাব রেখেছে, যে মেয়েরা একসময় ড্রপ আউট হতো, তারা কিন্তু এখন ড্রপ আউট হচ্ছে না। তার মানে এখানে সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষাবৃত্তি, যেটি সেটির কারণে মাধ্যমিক স্তরে এখন আমরা দেখছি যে মেয়েদের এনরোলমেন্টটা অনেক বেশি হচ্ছে। আপনি যেহেতু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, সেখানকার লিঙ্গ সমতা কেমন?
3: সেখানকার লিঙ্গ সমতা তো আমি আরো আশাবাদী। আমরা শুধু যে আমাদের আমরা শিক্ষার্থী পাচ্ছি সমতার ভিত্তিতে, শুধু তাই নয়, এমনকি আমরা দেখছি যে যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফলগুলো আসে সেখানেও কিন্তু আমরা দেখছি যে মেয়েরা ভালো করছে। হ্যাঁ, সেটাই তো, এটা একটা বিষয়। এমনকি অনেক বিভাগ আছে যেখানে বরং পুরুষদের চাইতে আমার নারী শিক্ষার্থী সংখ্যা বেশি।
2: আমরা তো তাই দেখতেছি, মেডিকেলে তো তাই হচ্ছে এখন। আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখন প্রায় 39% নারী শিক্ষার্থী, তার মানে আমরা কারিগরি শিক্ষার ক্ষেত্রে,
3: আমার বিভাগের কথা বলতে পারি, আমরা সবসময় মানে সমান তো পাই, বরং বেশি পাই,
2: বেশি পান আর কি। সো এটা একটা খুব এনকারেজিং দিক যে আমরা এক সময় লিঙ্গ সমতার জন্যই কথা বলেছি, এখন আমরা অনেক ক্ষেত্রে লিঙ্গ সমতা অর্জন করেছি, অনেক ক্ষেত্রে লিঙ্গ সমতা অর্জন একেবারেই কাছাকাছি। আমরা আশা করব যে আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এখন আমরা একটা অন্য প্রসঙ্গে আসতে চাই, যে আপনি যেহেতু গুণগত শিক্ষার কথা বলছি, আমরা ভালো শিক্ষক যেমন প্রয়োজন গুণগত শিক্ষার জন্য, তেমনি ভালো শিক্ষক হলে শিক্ষার কোয়ালিটিও বাড়বে আর কি। আপনি যদি আমাদেরকে একটু শেয়ার করেন যে আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে বা মাধ্যমিক পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণ, ইভেন বিশ্ববিদ্যালয়ে যারা নতুন শিক্ষক আছেন তাদের প্রশিক্ষণের চিত্রটা কেমন?
3: আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমাদের যে সিনিয়র শিক্ষক ছিল তাদের সাথে কাজ করবার মাধ্যমে ধীরে ধীরে নিজেদেরকে তৈরি করতাম। কিন্তু এখন যেটা হচ্ছে, বিশ্ববিদ্যালয় একদম নিয়মিতভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করছে, যে জিনিসটা খুবই ইতিবাচক একটা ফলাফল। এবং শুধু তা না, 7 দিনের হয়তো 4 ট্রেনিং কোন একটা জায়গায়, স্পেশালি বার্ড বা কোনো একটা জায়গায় গিয়ে আমরা সেই ট্রেনিং এর ব্যবস্থাটা করছি, যেখানে খুব ভালো স্পেশালাইজ ট্রেনাররা আমাদের শিক্ষকদের ট্রেন আপ করছেন।
2: এর বাইরে তো আমাদের প্রাথমিক পর্যায়ে আপনার প্রাথমিক প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে, বিএড কলেজ আছে হাই স্কুলের শিক্ষকদের জন্য, এবং সম্প্রতি সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে আপনার উপজেলা পর্যায়ে উপজেলা রিসোর্স সেন্টার নামে একটা প্রশিক্ষণ প্রতিষ্ঠান থাকে প্রাথমিক শিক্ষকদের জন্য। অতি সম্প্রতি সরকার সেগুলোর আবার সেটার নাম চেঞ্জ করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র। তার মানে প্রশিক্ষণকে সরকার একদম তৃণমূল পর্যায়ে,
3: গুণগত মান উন্নয়নের কথা যেটা বললেন, এর কোনো বিকল্প নেই।
2: কারণ হচ্ছে যে আমরা যদি প্রাথমিক শিক্ষাকে আনন্দ ঘন করতে না পারি, গুণগত করতে না পারি, তাহলে কিন্তু আমাদের ক্রমান্বয়ে মাধ্যমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সেটি একটা প্রভাব বিস্তার করবে। এখন আমরা আসি যে ইনক্লুসিভ এডুকেশন, আসলে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রমে আমরা আমাদের বিভিন্ন উপজাতি জনগোষ্ঠী, প্রতিবন্ধী জনগোষ্ঠী, যাদের যারা একসময় এক স্তরে ছিল, আমরা কি তাদেরকে আসলে ইনক্লুড করতে পারছি?
3: এক্ষেত্রে আমাদের যে শিক্ষার পরিসংখ্যান ব্যান্ড বেজের তথ্য থেকেই আসলে আমি কথা বলি, তো সেখানে ওরা যে কাজটা প্রথমে করছে সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশনের দিক থেকে। আমরা যদি দুই একটা উদাহরণ নেই, যেরকম হচ্ছে আমাদের প্রতিবন্ধী শিশুদের জন্য আসলে আমরা কি করছি, সেখানে ব্যান্ড বেজের তথ্যের মধ্যেই আপনি দেখবেন যে প্রত্যেকটা জায়গার ইনফ্রাস্ট্রাকচারালের জায়গাটা ওনার আগে দেখছেন, যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা র্যাম্পের ব্যবস্থা করতে পারছি কিনা, কিংবা হচ্ছে যে আমাদের অন্য ধরনের যে প্রতিবন্ধকতা, শুধু তো ফিজিক্যাল না, তার ধরনের প্রতিবন্ধকতা আছে। ধীরে ধীরে আমরা যেই অবকাঠামোগত উন্নয়নটা, সেই জায়গাটাই সরকার প্রাথমিকভাবে কাজ করছে, এবং একই সাথে শিক্ষক নিয়োগ এবং অন্যান্য যে ইকুইপমেন্ট সেগুলোতে কাজ করছে। যদি আমি উদাহরণ দিই, আমাদের উপজাতি বা আমাদের যে নৃগোষ্ঠী রয়েছে তাদেরও প্রোগ্রেস হয়েছে বিভিন্ন জায়গায়, ওই ল্যাঙ্গুয়েজের টেক্সটবুক থেকে শুরু করে এই কাজগুলো অলরেডি হয়ে গেছে। বর্তমান যেই জায়গাটাতে কাজ চলছে সেটা হচ্ছে গিয়ে ওই শিক্ষক নিয়োগ এবং প্রশিক্ষণ, যে নৃগোষ্ঠীর ভাষা কেন্দ্রিক।
2: এখন আমরা আমাদের শিক্ষার একটি অন্যতম কম্পোনেন্ট সেটা হচ্ছে আইটি এডুকেশন বা ডিজিটাল এডুকেশন, কি মনে করেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে কতটুকু উপযুক্তি বান্ধব করতে পারছি?
3: এটা অত্যন্ত যুগোপযোগী, এবং আমরা এখন ডিজিটাল এডুকেশনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে যে আমি একজন একাডেমিক হিসেবে এতটুকু বলবো যে সরকারের এই বিষয়ে আন্তরিকতাটা সীমাহীন, এবং হচ্ছে কি সামনে যে কাজগুলো হচ্ছে ডিজিটাল এডুকেশনে, ধীরে ধীরে আমরা যেরকম হচ্ছে মোটামুটি 100% বিদ্যুৎ নিশ্চিতকরণের কথা চিন্তা করছি, বর্তমানে ইন্টারনেট কভারেজ হচ্ছে কি 53%, প্রত্যেকটা স্কুলগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম, যেটা আমরা আগে প্রজেক্টর বা এভাবে তৈরি করতাম, এখন ওনারা চিন্তা করছেন যে স্থায়ী মাল্টিমিডিয়া ক্লাসরুম, সেই যে ব্যবস্থাগুলো করা, এই বিষয়ে সরকার বাজেট বরাদ্দ করছে। তারপরে যে বিষয়টা রয়েছে কন্টেন্ট, মানে ম্যাটেরিয়াল, স্টাডি ম্যাটেরিয়াল, আপনারা দেখবেন যে শিক্ষক বাতায়ন বা এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যে একদম রিমোট এলাকার একটা ছাত্র যদি চায়, তার যদি শিক্ষকও না থাকে, সে কিন্তু অনলাইনে গিয়ে, ওয়েবসাইটে গিয়ে সমস্ত কন্টেক্ট, ক্লাস ভিত্তিক আমার অনলাইন বুক রয়েছে এবং লেকচার রয়েছে। তো আমি বলবো যে এই ডিজিটাল এডুকেশনের ক্ষেত্রে, বা আমরা যেটাকে বলি এডটেক সলিউশন, সেটাতে সরকারের প্রচন্ড আন্তরিকতা, বাজেট বরাদ্দ করা হচ্ছে, এবং আমার মনে হয় যে আমরা খুব দ্রুত একটা পূর্ণাঙ্গ ফলাফল পেতে যাচ্ছি।
2: ডক্টর দিলেনা জাহিদ, আমরা আরেকটা বিষয় বলতে চাই যে একজন শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে অনেকক্ষণ সময় থাকে, বলতে গেলে সে তার পরিবারের যেটুকু সময় দেয় তার চেয়ে বেশি সময় শিক্ষা প্রতিষ্ঠানে থাকে আর কি। হ্যাঁ, যাদের সায়েন্স ফ্যাকাল্টির ছাত্র, যাদের ক্লাস শেষে ল্যাব থাকে, ল্যাবে কাজ করেন, এই সময় তার আরো কিছু প্রয়োজন হয়, যেমন তার নিরাপদ খাবারের পানি, তার একাডেমিক এনভায়রনমেন্ট, স্যানিটেশন সুবিধা, স্কুলে হাত ধোয়ার সুবিধা, এই বিষয়গুলোকে কিন্তু এখন উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখা হয় আর কি। তা আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসলে এই বিষয়গুলোকে কিভাবে অ্যাড্রেস করছি, কতটুকু আমাদের প্রগ্রেস আছে এক্ষেত্রে?
3: এক্ষেত্রে ও যে আমি যেটা সবসময় আসলে পরিসংখ্যান দিয়ে কথা বলি, আপনারা দেখবেন যে আমরা যদি ব্যানবেসের রিপোর্ট দেখি তাহলে একদম সরকার এই রিপোর্টগুলো কিন্তু কালেক্ট করছে, ইনফরমেশনগুলো কালেক্ট করছে যে একদম প্রত্যন্ত অঞ্চলেও আমার হচ্ছে শুধু যে আমার টয়লেটের ব্যবস্থা তা না, এটা নারী বান্ধব কিনা বা হচ্ছে কি নারী শিক্ষার্থীদের জন্য আলাদা টয়লেট এবং সুপেয় পানির ব্যবস্থা রয়েছে কিনা, এই বিষয়গুলো যেরকম দেখা হচ্ছে, এবং হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারাল দিক থেকে আমাদের একটা স্কুলে প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা আছে কিনা, আবার হচ্ছে এই জিনিসগুলো আসলে দেখা হচ্ছে, কারণ দীর্ঘটা সময় থাকা এটা স্বাস্থ্যগত যে ব্যাপারটা বা পরিবেশগত যে ব্যাপারটা সেই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ।
2: আর একটা বিষয় আলোচনা করতে চাই যে আমরা এই যে গুণগত শিক্ষার কথা যখন বলছি তখন শিক্ষা প্রণোদনা বা বৃত্তি, এটা সরকারি পর্যায়ে হতে পারে, আন্তর্জাতিক পর্যায়ে হতে পারে, আমাদের যারা এখন শিক্ষার্থী আছেন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন তাদের জন্য এই শিক্ষা প্রণোদনায় সরকারের উদ্যোগ সম্পর্কে যদি আপনি একটু বলেন।
3: শিক্ষা প্রণোদনার বিষয়টা তো আসলে আমাদের সরকারের যতটুকু ক্যাপাসিটি, আমাদের বাজেট আমাদের যেটা আছে 2%, এখান থেকে আমরা হয়তো 31-এর মধ্যে আমাদের টার্গেট আছে 3.5% এবং 41-এর মধ্যে 4% বাড়ানো। আমাদের এই স্বল্প ক্যাপাসিটির মধ্যেও আমরা যতটুকু পারছি করছি। আমি যদি প্রাথমিক থেকে ধরি তাহলে আপনার তো জানেনই যে আমাদের তো আসলে ফ্রি এবং ফ্রি এডুকেশন যেটাকে আমরা বলি ইউনিভার্সাল প্রাইমারি, এবং সেটার সাথে আসলে প্রণোদনার বিষয়টা খুবই গুরুত্ব, যেন কোনো অর্থনৈতিক বার্ডেন আমার কোনো শিক্ষার্থীর উপর না পড়ছে, সেই বিষয়টা যেরকম রয়েছে। একই সাথে এখন আপনি জেনে খুশি হবেন যে আমরা যে আর্লি চাইল্ডহুড এডুকেশনের কথা বলছি বা ডেভেলপমেন্টের কথা বলছি, সেখানে সরকার নতুন একটা ব্যবস্থা নিয়েছে, সেটা হচ্ছে মিড ডে মিল। এটা এখন পাইলট আকারে আছে, যেটা আমি এক ধরনের প্রণোদনাই বলবো, কারণ শিক্ষার্থীদের যে খাদ্য এবং পুষ্টির অভাবটা তারা পূরণ করছে। এবং এখন খুব সুন্দর, আমি এই কাজটার সাথে ছিলাম, এটাতে ওরা সপ্তাহে 5 দিন দিবে, কোনো দিন দেশি ফুড, কোনো দিন দিবে হচ্ছে যে দুধ এবং হচ্ছে বিস্কুট, কোনো দিন দিচ্ছে হচ্ছে রুটি এবং তার সাথে আরো কিছু খাবার। তো বৈচিত্র্যময় যে খাবারগুলো, এবং এটা একটা প্রণোদন আমি বলবো।
2: আমি যা শেষ সময় একটা উদাহরণ আপনাকে, আমাদের দেশে আমরা এই ফলের সিজনে আম কাঁঠাল প্রচুর ফল আমাদের নষ্ট হয়, তাই না? প্রিজারভেশনের কারণে আমরা যদি এই সকল ফুড প্রসেস করতে পারি তাহলে হয়তো সারা বছর আমার শিক্ষার্থীদেরকে দুপুরে খাবারের সাথে দিতে পারি। শ্রীলঙ্কাতে আপনি দেখেন যে পরিমাণ কাঁঠাল হয় তারা কিন্তু এই কাঁঠাল প্রসেস করে বছরের সিজনের শুরুতেই, এবং সারা বছর তাদের শিক্ষার্থীদেরকে তারা
3: এবং কত পুষ্টিকর
2: খাবার আর কি। তো আমাদেরকেও এই খাবারের দিক থেকে একটু ডাইভার্সিটি চিন্তা করতে হবে, লোকাল রিসোর্সে যদি আমরা একটু ডিসিশন করতে পারি তাহলে আমরা একদিকে বাচ্চাদের পুষ্টি চাহিদা পূরণ করতে পারবো, অন্যদিকে আমাদের খাদ্য চাহিদাও পূরণ হবে। অনেক ধন্যবাদ ডক্টর দিলেনা জাহিদ, আপনি আজকে আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে ঋদ্ধ করেছেন, এবং বাটাক্সো উন্নয়ন অফিসটির সাথে অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, আমাদের যে অর্জন, আমাদের যে সফলতা, সেই বিষয়গুলো সম্পর্কে আপনি অনেক সুন্দরভাবে কথা বলেছেন। আমরা আশা করি আমাদের শ্রোতারা গুণগত শিক্ষার বিভিন্ন বিষয়ে তথ্য সম্পর্কে আপডেটেড হওয়ার একটা সুযোগ পেয়েছেন। প্রিয় শ্রোতা, আমরা আমাদের পরবর্তী পর্বে টেকসই উন্নয়ন অভিষ্টের অন্য কোন লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলব, সেদিন আমাদের সাথে যুক্ত থাকবেন অন্য কোন নতুন অতিথি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। নিরন্তর শুভেচ্ছা আপনাদের সবার জন্য।
1: এতক্ষণ শুনলেন টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ। আজকের বিষয় ছিল SDG 4, গুণগত শিক্ষা। সঞ্চালনে ছিলেন SM মোর্শেদ, অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ।
0: নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিঠি নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির।
4: শ্রোতা বন্ধুরা, নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লিখিত চিঠি নিয়ে বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান চির উন্নত মমশিরে স্বাগত জানাচ্ছি আমি টিটো মুন্সি। এবার আমি 1334 সালের ভাদ্র সংখ্যা নওরোজ পত্রিকায় নজরুল ইসলামের নিকট লিখিত অধ্যক্ষ ইব্রাহিম খার একখানি পত্র প্রকাশিত হয়েছিল সেই চিঠির উত্তরে 1334 সালের পৌষ সংখ্যা সওগাতে নজরুলের এই পত্রখানি প্রকাশিত হয়। এই পত্রটি পাঠ করছি। আপনার কয়েকটি মৃদু অভিযোগের উত্তর দিতে চেষ্টা করব এবার। আপনি আমার যে দায়িত্বের উল্লেখ করেছেন সে দায়িত্ব আমার সত্যিকারের কাব্য সৃষ্টির না সমাজ সংস্কারের। আমি আর্টের সুনিশ্চিত সংজ্ঞা জানি নে, জানলেও মানি নে। এই সৃষ্টি করলে আর্টের মহিমা অক্ষুণ্ণ থাকে, এই সৃষ্টি করলে আর্ট ঠুটো হয়ে পড়ে, এমনতর কতগুলো বাধা নিয়মের বলগা কষে কষে আর্টের ঐচ্ছ্রবার গতি পদে পদে ব্যাহত আহত করলেই আর্টের পরম সুন্দর নিয়ন্ত্রিত প্রকাশ হল। এ কথা মানতে আর্টিস্টের হয়তো কষ্টই হয়, প্রাণ তার হাঁপিয়ে ওঠে। জানি ক্লাসিকের কেশ রোগীরা এতে উঠবেন হাড়ে হাড়ে চোটে, তাদের কলম হয়ে উঠবে বাস, এরই মধ্যে হয়েও উঠেছে। তাই তবু আজ এ কথা জোর গলায় বলতে হবে নবীন পন্থীদের, এই সমালোচকদের, নিষেধের বেড়া যারাই ডিঙিয়েছেন তাঁদেরই এদের গোদা পায়ের লাথি খেতে হয়েছে, প্রথম শ্রেণী হতে দ্বিতীয় শ্রেণীতে নেমে যেতে হয়েছে। বেদনা সুন্দরের পূজা যারাই করেছেন তাদের চিরকাল একদল লোক হুজুগে বলে নিন্দা করেছে, আর এরাই দলে ভারী। এরা মানুষের ক্রন্দনের মাঝেও সুর তাল লয়ের এতটুকু ব্যতিক্রম দেখলে হল্লা করে যে ও কান্না হাততালি দেওয়ার মতো কান্না হল না বাপু, একটু আর্টিস্টিক ভাবে নেচে নেচে কাঁদো। সকল সমালোচনার উপরে যে বেদনা তাকে নিয়েও আর শালার রক্ষী এই প্রাণহীন আনন্দ গুন্ডার কুস্তি চিৎকারে হুইটম্যানের মতো ঋষিকেও অকবির দলে পড়তে হয়েছিল। আমার হয়েছে সাপের ছোঁচো গেলা অবস্থা, সর্বহারা লিখলে বলে কাব্য হল না, দোলন চাপা ছায়ানোট লিখলে বলে ও হল নেকামি, ও নিরর্থক শব্দ ঝংকার দিয়ে লাভ হবে কি, ও না লিখলে কার কি ক্ষতি হতো, লিরিক নাকি লব এবং ওয়ার নিয়ে। আমাদের দেশে যুদ্ধ নাই হিন্দু মুসলমান যুদ্ধ ছাড়া, কাজেই মানুষের নির্যাতন দেখে তার সেই মর্ম ব্যথার গান গাইলে এখানে হয় তা বিভৎস বিদ্রোহ রস, ওটা দিয়ে নাকি মানুষের প্রশংসা সহজলভ্য হয় বলেই আজকালকার লেখকেরা রসের চর্চা করে। আমার লেখা কাব্য হচ্ছে না, আমি কবি নই, এ বদনাম সহ্য করতে হয়তো কোনো কবিই পারে না। কাজেই যারা করছিল মানুষের বেদনার পূজা তারা এখন করতে চাচ্ছে প্রাণহীন সৌন্দর্য সৃষ্টি। এমন একটা যুগ ছিল, সে সত্যযুগই হবে হয়তো, যখন মানুষের দুঃখ আজকের মতো এত বিপুল হয়ে ওঠেনি, তখন মানুষ নিশ্চিন্ত নির্ভরতার সঙ্গে ধ্যানের তপমনে শান্ত সামগান গাইবার অবকাশ পেয়েছে। কিন্তু যেই মাত্র মানুষ নিপীড়িত হতে লাগল অমনি সৃষ্টি হল বেদনার মহাকাব্য রামায়ণ মহাভারত ইলিয়াড প্রভৃতি। আর তাতে সমাজের আজকালকার বেড়ে ওস্তাদ সমালোচকদের তথাকথিত বিভৎস বিদ্রোহ বা রুদ্র রসের প্রাধান্য থাকলেও তা কাব্য হয়নি এমন কথা কেউ বলবে না। এই বেদনার গান গেয়েই আমাদের নবীন সাহিত্য স্রষ্টাদের জন্য নতুন সিংহাসন গড়ে তুলতে হবে। তারা যদি কালিদাস ইয়ার্স রবীন্দ্রনাথ প্রভৃতি রূপ স্রষ্টাদের পাশে বসতে নাই পায়, পুষ্কিন দস্তয়েভস্কি হুইটম্যান গোর্কি জোহান বোয়ারের পাশে ধুলির আসনে বসবার অধিকার তারা পাবেই। এই ধুলির আসনে একদিন সোনার সিংহাসনকে লজ্জা দেবে, এই তো আমাদের সাধনা। দুঃখী বেদনাতুর হতভাগাদের একজন হয়েই আমি বেদনার গান গেয়েছি, সে গানে হয়তো রূপ রং ফুটে ওঠেনি আমি ভালো ইংরেজ নই বলে, কিন্তু সেই বেদনার সুরকে অশ্রদ্ধা করবার মতো নীচতা মানুষের কেমন করে আসে। অথচ এই সব গালাগালির বিপক্ষে কোনো প্রতিবাদও তো হতে দেখিনি। আজ কিন্তু মনে হচ্ছে শত্রুর নিক্ষিপ্ত বাণী এতটা বিচলিত হওয়া আমার উচিত হয়নি। আমার দিনের সূর্য ওদের স্বর নিক্ষেপে মুহূর্তের তরে আড়াল পড়লেও চিরদিনের জন্য ঢাকা পড়বে না। আমার এ বিশ্বাস থাকা উচিত ছিল, কিন্তু এর জন্য দুঃখও করিনি। অন্তর আমি তো জানি, আমার এই তো চলার আরম্ভ, আমার সাহিত্যিক জীবনের এই তো সবে মাত্র সেদিন শুরু। আজই আমি আমার পথের দাবি ছাড়ব কেন? ওদের রাজপথে ওরা চলতে যদি নাই দেয়, কাঁটার পথেই চলব, সমস্ত মারকে সহ্য করে। অন্তত পথের মাঝ পর্যন্ত তো যাই। আমার বোনের রাখাল ভাইরা যে মালা দিয়ে সামায় সাজালো, সে মালার অবমাননাই বা করব কেমন করে? ঠিক বলেছ বন্ধু, এবার তপস্যাই করব, পথে চলার তপস্যা। বিদ্রোহীর জয় তিলক, আমার ললাটে অক্ষয় হয়ে গেল আমার তরুণ বন্ধুদের ভালোবাসায়। একে অনেককেই কলঙ্ক তিলক বলে ভুল করেছে, কিন্তু আমি করিনি। বেদনা সুন্দরের গান গিয়েছি বলেই কি আমি সত্য সুন্দরের বিরুদ্ধে বিদ্রোহ করেছি? আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গিয়েছি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে, যা মিথ্যা কলুষিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। হয়তো আমি সব কথা মুলায়ম করে বলতে পারিনি, তলোয়ার লুকিয়ে তার রূপার খাপের ঝকমকিটাই দেখাইনি, এই তো আমার অপরাধ। এরই জন্য তো আমি বিদ্রোহী, আমি এই অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি। সমাজের সকল কিছু কুসংস্কারের বিধি নিষেধের বেড়া অকুত ভয়ে ডিঙিয়ে গেছি, এর দরকার ছিল মনে করেই। যাক, আগেই বলেছি, এ কুম্ভকর্ণ মার্কা সমাজকে জাগাতে হলে আঘাত দিয়েই জাগাতে হবে। একদল প্রগতিশীল বিদ্রোহীর উদ্ভব না হলে এর চেতনা আসবে না। কুম্ভকর্ণের পায়ে সুরসরি দিয়ে বা চিমটি কেটে এর ঘুম ভাঙাবার যেসব পলিসির উল্লেখ আছে তা একেবারে মোলায়েম নয়। সেই পলিসি একবার একটু পরখ করে দেখো কিনা ছেলেরা, এতে কি আর এমন হবে? আপনি বলবেন কুম্ভকর্ম না হয় জাগলো ভায়া, কিন্তু জেগে সে যেরকম হাঁটা করবে সে হা তো সংকীর্ণ নয় তখন? আমি বলি কি, তখন কুম্ভকর্ণ তাদেরই ধরে জল পানি করবে যারা তার ঘুম ভাঙাতে গিয়েছিল, এতেই তো মরেছে, না হয় আরো দুদশটা মরবে। আপনি বলবেন ভয় তো ওইখানেই বন্ধু, বেড়ালের গলায় ঘন্টা বাঁধতে এগোয় কে? আমি বলি যে দুঃসাহস যদি আমাদের কারণ না থাকে, তাহলে নিশ্চিন্ত হয়ে নাকে সর্ষের তেল দিয়ে সকলে আসহাব কাহাবের মতো রোজ কিয়ামত তক ঘুমোতে পারেন। সমাজকে জাগাবার আশা একেবারেই ছেড়ে দিন, কারুর পান থেকে এতটুকু চুন খুঁজবে না, গায়ে আঁচুরটি লাগবে না, তেল কুচকুচে নাদুস নুদুস ভুড়িও বাড়বে এবং সমাজও সাথে সাথে জাগতে থাকবে। এ আশা আলেম সমাজ করতে পারেন, আমরা অবিশ্বাসীর দল করিনে। আমার কথাগুলো মরিয়া হইয়ার মতো শোনাবে, কিন্তু বড় দুঃখে দেখে শুনে তেতো বিরক্ত হয়ে এসব বলতে হচ্ছে। তাই তো বলি যে বাবা, তোমাকে রামে মারলেও মারবে, রাবণে মারলেও মারবে, মরতে হয়তো এদেরই একজনের হাতে মরো, বেশ একটু হাতাহাতি করে, তাতে সুনাম আছে, কিন্তু ওই হনুমানের হাতে মরিস কেন? হনুমানের হাতে মরার চেয়ে বরং কুম্ভকর্ণকে জাগাতে গিয়ে মরা ঢের ভালো। কথাগুলো যখন বলি তখন লোকে হাততালি দেয়, আল্লাহু আকবর, বন্দে মাতরম ধ্বনিও করে, কিন্তু তারপর আর তাদের খবর পাইনি। আমিও মানি গড়ে তুলতে হলে একটা শৃঙ্খলার দরকার, কিন্তু ভাঙার কোনো শৃঙ্খলা বা সাবধানতার প্রয়োজন আছে মনে করিনি। নতুন করে গড়তে চাই বলেই তো ভাঙি, শুধু ভাঙার জন্যই ভাঙার গান আমার নয়, আর ওই নতুন করে গড়ার আশাতেই তো যত শীঘ্র পারি ভাঙি। আঘাতের পর নির্মম আঘাত হেনে পচা পুরাতনকে পাতিত করি। আমিও জানি তৈমুর নাদির সংস্কার প্রয়াসী হয়ে ভাঙতে আসিনি, ওদের কাছে নতুন পুরাতনের ভেদ ছিল না, ওরা ভেঙেছিল সেরেফ ভাঙার জন্যই। কিন্তু বাবর ভেঙেছিল দিল্লি আগ্রা ময়ূরাসন তাজমহল গড়ে তোলার জন্য।
5: শ্রোতা বন্ধুরা, নজরুলের চিঠি নিয়ে আজকের এই আয়োজন এ পর্যন্তই। আগামী পর্বে আবার কথা হবে, শোনা হবে।

এতক্ষণ প্রচারিত হল নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিঠি নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। আজ শুনলেন চিঠিটির তৃতীয় অংশ। চিঠির চতুর্থ অংশটি প্রচারিত হবে আগামী পর্বে। অনুষ্ঠানটি সম্পাদনায় ছিলেন মাহমুদ রেজা, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আক্তার। শ্রোতা বন্ধুরা, এখন পরিবেশিত হচ্ছে নজরুল সঙ্গীত, শিল্পী সালাউদ্দিন আহমেদ।

নজরুল সঙ্গীতটি শুনলেন সালাউদ্দিন আহমেদের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ থার্সডে দ্য 12th অফ ভাদ্র, দ্য 13th অফ রবিউল আউয়াল অ্যান্ড অগস্ট দ্য 27th। দ্য নিউজ রেড বাই আখতারুজ্জামান। ফার্স্ট দ্য হেডলাইন্স। Third session of 13th Jatiya Sangsad begins today. The death toll from massive flash floods in Nepal has risen to 160. Prime Minister mourns death in Nepal flash floods. Bangladesh is ready to assist Nepal after deadly floods. Bhutanese king makes stopover in Dhaka. President Mirza Fakhrul Islam Alamgir welcomes him at airport. Government pledges to transform police into people-friendly force, informs Home Minister. There is no shortage of fertilizer in country, says Disaster Management and Relief Minister. 5-day programs announced, marking BNP's 48th founding anniversary. And 58th death anniversary of national poet Qazi Nazrul Islam is being observed in the country today in a befitting manner. You have just heard the headlines. Now I move on to the details. The third session of the 13th Jatiya Sangsad will begin today. The session will begin at 3 PM. Dhaka Metropolitan Police has strengthened security measures in and around Jatiya Sangsad Bhavan centering the session. The death toll from massive flash floods and mudslide in Nepal has risen to at least 160. Authorities said over 400 of tourists are missing, of whom around 340 are foreigners, and this flash flood swept away villages in Nepal, damaging roads, bridges and power projects in areas near Tibet. Meanwhile, Prime Minister Tariq Rahman has expressed deep shock and sorrow over the tragic loss of lives caused by devastating floods in Nepal and conveyed condolences to the Nepalese government and people. In a condolence message, he conveyed heartfelt sympathy on behalf of the government and people of Bangladesh to Nepalese Prime Minister Birendra Shah and the people of Nepal. Besides, the Ministry of Foreign Affairs in a press release said, Dhaka stands ready to assist Kathmandu in relief and rescue efforts. It said the people and government of Prime Minister Tariq Rahman expressed solidarity with the government and the friendly people of Nepal in this difficult time. Reaffirming Bangladesh's solidarity with Nepal, the foreign ministry said Dhaka is prepared to extend assistance in dealing with the aftermath of the disaster. President Mirza Fakhrul Islam Alamgir has said Bangladesh is keen to cooperate with Bhutan to advance transformative initiatives in the region aimed at mutual welfare, prosperity and sustainable development. He said this while paying a courteous call on Bhutanese King Jigme Khesar Namgye Wangchuk at the VVIP lounge of Hazrat Shahjalal International Airport in Dhaka yesterday. The meeting took place during the Bhutanese King's one-hour stopover at the airport. During the meeting, they discussed various issues of mutual interests. Noting the historic tie between the two countries, the president said, Bhutan always holds a special place in the hearts of Bangladeshis because Bhutan was the first country in the world to recognize Bangladesh on 6th December 1971. At the meeting, the Bhutanese king stressed further enhancing bilateral cooperation in various fields, including education, trade and investment. Home Minister Salahuddin Ahmed has pledged to transform Bangladesh police into a people-friendly force that meets public expectations. He made the pledge while speaking at a discussion and Dua Mahfil marking the Holy Eid Milad al-Nabi at the BNP central office in the capital yesterday. The Home Minister said, no one should expect a revolutionary change overnight in the country's law and order situation, but expressed confidence that the situation would improve under the leadership and guidance of Prime Minister Tariq Rahman. He urged people to cooperate with the law enforcement agencies by providing information and other necessary support. Referring to several nationally discussed cases, including an incident in Rangpur and the Ramisa murder case, The Home Minister said those responsible had been brought under the law within a reasonable time and the cases had been handed over to the courts through due legal procedures. Disaster Management and Relief Minister Asadul Habib Dulu has said there is no shortage of fertilizers in the country. He informed this while briefing reporters after attending the District Hospital Management Committee meeting in Lalmonirhat yesterday. The minister categorically said immediate legal action will be taken against those responsible if any irregularities or unfair means are adopted regarding fertilizers. This is Bangladesh Betar giving you the news. The holy Eid-e-Milad-un-Nabi was observed across the country yesterday with due religious fervour. On the 12th of Rabiul Awwal of the Hijri calendar in 570 AD, Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Mecca, bringing divine blessings and a message of peace for mankind. He passed away on the same day in 632 AD. President Mirza Fakhrul Islam Alamgir and Prime Minister Tariq Rahman issued separate messages greeting Muslims across the world, marking the day. Different government and non-government organizations, including the Islamic Foundation, chalked out elaborate programs to mark the day. Bangladesh Nationalist Party, BNP, has announced a five-day program to mark its 48th founding anniversary on September the 1st. BNP Acting Secretary General and Prime Minister's political advisor, Ruhul Kobir Rizvi, announced this at a press conference at the party's central office in the capital yesterday. As part of the observance, BNP Chairman and Prime Minister Tariq Rahman will visit the graves of party founder Shaheed President Zia-ur Rahman and former Prime Minister Begum Khaleeza Zia on September the 1st. A discussion meeting will be held on 5th September on the occasion. Other programs of the day include releasing of fish fries and tree plantation. The 50th death anniversary of national poet Qazi Nazrul Islam is being observed in the country today in a befitting manner. Qazi Nazrul Islam was born on 11th Joishto of Bengali calendar in 1306 in the village Churulia, West Bengal of India's Bardhaman district. The nation got inspirations from Nazrul's poems and songs during the Great Liberation War in 1971 and all other democratic movements and struggles. Qazi Nazrul Islam wrote nearly 3,000 songs and composed many of them which are known as Nazrul Giti or Nazrul Sangeet. Nazrul came to Dhaka from Kolkata with his family on 24th May 1972 by the government initiative. The Bangladesh government granted the poet Bangladeshi citizenship on 18 February 1976 and awarded the prestigious Ekushe Padok in the same year. Later, he died on 29th August in the same year, but his death anniversary is observed on August 27th in Bangladesh as per Bengali calendar. The poet was buried with state honour beside the Dhaka University Central Mosque. Marking the anniversary, Dhaka University Bangla Academy, Shilpokala Academy, Kabir Nazrul Institute and different other institutions, political parties, socio-cultural and professional bodies have chalked out elaborate programs to pay respect to the national poet. The programs include placing of wreaths at the grave of the poet, discussions, song and poetry recitation sessions and staging of dramas from the creative literary works of the poet. Bangladesh Betar and Bangladesh Television and other private television channels and radio stations are airing special programs. Cricket and Bangladesh High Performance 11 will take on New Zealand A team in the top-end T20 cricket tournament at Darwin in Australia today. The match is scheduled to start at 1:30 p.m. Bangladesh time. Finally, weather and forecast valley till 1 this afternoon says there is no inland riverport warning and no signal is to be posted. And now to end the news, the headlines once again. Third session of 13th Jatiya Sangsad begins today. The death toll from massive flash floods in Nepal has risen to 160. Prime Minister mourns death in Nepal flash floods. Bangladesh is ready to assist Nepal after deadly floods. Bhutanese king makes stopover in Dhaka. President Mirza Fakhrul Islam Alamgir welcomes him at airport. Government pledges to transform Ward Police into people-friendly force, informs Home Minister. There is no shortage of fertilizer in country, says Disaster Management and Relief Minister. Five-day programs announced marking BNP's 48th founding anniversary. And 58th death anniversary of national poet Qazi Nazrul Islam is being observed in country today in a befitting manner. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar Dhaka.
2: Boma.
3: Zi Abba.
2: Babur jor ta ki kom se.
3: Zi Abba. ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুন তো সি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
2: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকাল বেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে 6 মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা। হামের দাওয়াই নিয়ে আইছি নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা বইরা দিতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে হইব বাবা।
2: হ্যাঁ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আমন্ত্রণ আধুনিক গানের আয়োজনে। প্রথম গানটি শুনবেন রন্টি দাসের কণ্ঠে, প্রথম গানের কথা লিখেছেন মোহাম্মদ ফখরুল করিম, সুর করেছেন আলী হোসেন।

আপনারা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী কুমার বিশ্বজিৎ, গীতিকার কাউসার আহমেদ চৌধুরী, সুর করেছেন লাকি আখন্দ, যেখানেই সীমান্ত তোমার।

আধুনিক গানের আয়োজনে এবারে শুনবেন জুলি শর্মিলির কণ্ঠে গানটি, আর গানের কথা লিখেছেন ফরিদা ফারহানা, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

এতক্ষণ আধুনিক গান শুনলেন। প্রিয় শ্রোতা, এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই আসুন আমরা সবাই মিলে সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কোটা, ড্রাম, গাড়ির টায়ার, বাঁশের গিটের গর্ত ইত্যাদি স্থানে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ সবসময় পরিষ্কার রাখুন। থাকুন সচেতন, থাকুন নিরাপদ। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে। অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি, সাগর আকাশ বাতাস চিরি। যেদিন আমায় খুঁজবে বুঝবে, সেদিন বুঝবে। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে।
1: আজ বারোই ভাদ্র, বাংলা বর্ষপঞ্জির এই দিনটি এলেই আমাদের হৃদয় এক অদ্ভুত শূন্যতা নেমে আসে। আকাশে হয়তো মেঘ থাকে, বাতাসে থাকে বর্ষা শেষে নবাগত শরতের স্নিগ্ধতা, কিন্তু আমাদের সাহিত্য সংস্কৃতির আকাশে আজ যেন বিষাদের এক দীর্ঘ ছায়া। কারণ এই দিনেই নিভে গিয়েছিল বাংলা সাহিত্যের এক দুর্দমনীয় অগ্নিশিখা, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন প্রদীপ।
0: আজ থেকে 50 বছর আগে 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি। তার বয়স হয়েছিল 77 বছর। মৃত্যুর মধ্য দিয়ে থেমে গিয়েছিল একটি কণ্ঠ, কিন্তু আজও থামেনি তাঁর কবিতা, থামেনি তাঁর গান, থামেনি তাঁর বিদ্রোহ। বরং মৃত্যুর পর তাঁর শব্দগুলো আরও বেশি করে মানুষের কণ্ঠে, মিছিলে, সংগ্রামে, প্রেমে, বেদনায় এবং স্বপ্নে ফিরে এসেছে।
1: নজরুল এমন এক কবি যাকে শুধু বিদ্রোহী কবি বললে তার বিশাল সৃষ্টি সত্তার প্রতি সুবিচার করা হয় না। তার কলমে যেমন বিদ্রোহের আগুন জ্বলেছে, তেমনি ফুটেছে কোমল প্রেমের ফুল। তার কণ্ঠে যেমন অন্যায়ের বিরুদ্ধে বজ্র নিনাদ উঠেছে, তেমনি অসহায় মানুষের জন্য ঝরেছে মমতার অশ্রু। জীবনের অভিজ্ঞতাই তাকে শিখিয়েছিল মানুষের পরিচয় তার ধর্ম, জাত, বর্ণ কিংবা সম্পদে নয়, মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ।
0: আমরা যখন নজরুলকে স্মরণ করি তখন শুধু তার মৃত্যুর কথা মনে করি না, মনে করি তার অসীম জীবনী শক্তির কথা। একজন মানুষ চলে গেলে তার দেহ মাটিতে মিশে যায়, কিন্তু একজন বড় কবি চলে গেলে তার শব্দ মানুষের স্মৃতিতে মিশে থাকে। তাই 12ই ভাদ্র শুধু একটি মৃত্যু দিবস নয়, এটি আমাদের আত্মপরিচয় উদ্ঘাটনের দিন।

0: আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সকালের ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের অঙ্গন থেকে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমি লিয়াকত খান
1: এবং আমি ফাতেমা জীবন্নেসা মুনিয়া। শুভেচ্ছা সকলকে। আজ বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ, ২৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, শরৎকাল। বন্ধুরা, আজ যাদের জন্মদিন মহানগরের পক্ষ থেকে জানাই তাদেরকে শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন।
0: তিনি জ্যৈষ্ঠে এসেছিলেন, ভাদ্রে বিদায় নিয়েছেন। সাম্প্রদায়িকতার বিষকে দূর করে তুলে এনেছিলেন ধর্মনিরপেক্ষ মানবতার অমৃতবাণী। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি বিংশ শতাব্দীর অন্যতম বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, দার্শনিক, যিনি বাংলা সাহিত্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল চিন্তা ও চিরন্তন বিদ্রোহের প্রতীক হয়ে আছেন।
1: আজ সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক সংগঠন, প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরাও মহানগরের পক্ষ থেকে বিশেষভাবে স্মরণ করছি আমাদের জাতীয় কবিকে। প্রিয় বন্ধুরা, দেখি কি নিয়ে সাজানো হয়েছে আজকের ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।
0: বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুলের গান, কবিতা ও নাটকের অংশবিশেষ নিয়ে বিশেষ আলেখ্য আমারে দেব না ভুলিতে, রয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি নিয়ে একটি বিশেষ প্রামাণ্য প্রতিবেদন, থাকছে নিয়মিত পর্ব শুভযাত্রা। চলুন শোনা যাক এক এক করে।
1: কাজী নজরুল ইসলামের জীবনকে যদি একটি দীর্ঘ কবিতার সঙ্গে তুলনা করা হয়, তবে সেই কবিতার প্রতিটি স্তবকে আছে বিস্ময়, বেদনা, প্রেম, বিদ্রোহ ও মানুষের মুক্তির আকাঙ্ক্ষা। তার কবি জীবন কখনো ঊর্ধ্বমুখী অগ্নিশিখা, কখনো গভীর বিষণ্ণতার ছায়া, কখনো প্রেমের কোমল বাঁশি, কখনো অন্যায়ের বিরুদ্ধে বজ্র নিনাদ। এ যেন এক প্রতিভাবান মানুষের জীবন সংগ্রামেরও দিনলিপি।
0: বন্ধুরা, এ পর্বে শুনব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুলের গান, কবিতা ও নাটকের অংশবিশেষ নিয়ে বিশেষ আলেখ্য আমারে দেব না ভুলিতে। ধারাবর্ণনায় মোহাম্মদ জসিমউদ্দিন ও চমচমি দেওয়া।

0: কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু পৃথিবী থেকে কখনো বিদায় নেন না। তাদের শরীরের মৃত্যু হয়, কিন্তু তাদের সৃষ্টি, আদর্শ, উচ্চারণ ও স্বপ্ন মানুষের হৃদয়ে বেঁচে থাকে অনন্তকাল।
1: বাংলা সাহিত্যের অন্যতম বিস্ময়কর প্রতিভার নাম কবি নজরুল, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভার অধিকারী। একদিকে ছিলেন বিদ্রোহী, অন্যদিকে ছিলেন প্রেমিক ও মানবতাবাদী।
0: বৈপরীত্যের এমন অনন্য মিল বন্ধন আর কোন সাহিত্যিকের মধ্যে দেখা যায় না। সুপ্রিয় শ্রোতা, আজ ১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ বার্ষিকী।
1: ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ অবিভক্ত বাংলার বর্ধমান জেলার চুরুলিয়ায় কবির আবির্ভাব ঘটেছিল, কিন্তু দারিদ্র তার শৈশবকে সহজ করেনি। জীবনের শুরুতেই তাকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পথ চলতে হয়েছে।
0: কখনো মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন, কখনো রুটির দোকানের কর্মচারী, আবার কখনো বা লিটো দলের সঙ্গে যুক্ত হয়ে গান, কবিতা, নাটকের চর্চা।
1: জীবনের বিচিত্র অভিজ্ঞতা তার সৃষ্টিশীলতাকে গভীরভাবে সমৃদ্ধ করেছিল।
0: লেটো দলের সঙ্গে থাকার সময় থেকেই ছড়া, গান, কবিতা ও নাট্য রচনার প্রতি তার ঝোঁক তৈরি হয়। ধর্মীয় কাহিনী, লোকজ জীবন এবং মানুষের মুখের ভাষা তিনি খুব কাছ থেকে চিনেছিলেন।
1: পরবর্তীকালে তার কবিতায় আরবি ফার্সি শব্দের সঙ্গে সংস্কৃত ও দেশজ শব্দের যে অসাধারণ মেলবন্ধন দেখা যায়, তার শিকড়ও এই অভিজ্ঞতায়।
0: কাজী নজরুল ইসলাম ১৯১৭ সালের শেষ দিকে মাত্র ১৮ বছর বয়সে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর ৪৯তম বাঙালি পল্টনে যোগ দেন। ৩০ মাস পর তিনি যখন সৈনিক জীবন থেকে ফিরলেন, তখন এই উপমহাদেশ ছিল ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলন ও খিলাফত আন্দোলনে উত্তাল।
1: প্রথম বিশ্বযুদ্ধ ও রুশ বিপ্লবের প্রভাবে গোটা বিশ্বে তখন এক রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বিরাজ করছিল, আর ঠিক এই সময়ে তার সাহিত্য ও সঙ্গীত জীবনের মূল ভিত রচিত হয়।
0: ১৯২১ সালে এমনই প্রেক্ষাপটে তিনি লিখলেন তার বিখ্যাত কবিতা বিদ্রোহী, যার উদ্দেশ্য ব্রিটিশ সাম্রাজ্যবাদের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের মনে সাহস যোগানো এবং পরাধীন জাতির মনে আত্মমর্যাদা ও মুক্তির চেতনা জাগিয়ে তোলা।
1: প্রিয় বন্ধুরা, চলুন শোনা যাক সেই বিখ্যাত কবিতার আবৃত্তির কিছু অংশ। আবৃত্তি করছেন টিটু মুন্সী।
2: শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি, বলবি বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলুক দুলুক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী। মমললাটে রুদ্র ভগবান চলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর চির উন্নত মমশী। আমি চির দুর্তম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল আমি তোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোন আইন আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাই, আমি ধরি জটি আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শত বিশ্ব বিধাত্রীর বল বীর চির উন্নত মমশী। আমি ঝঞ্ঝা আমি ঘুরিনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরিনি, আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দুল আমি চল চঞ্চল ঢমকি ঝমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিঙ্গিয়া দেই তিন্দোল আমি চপলা চপল হিন্দুল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে কলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসনে সংহার আমি উষ্ণ চির অধীর বল বীর চির উন্নত মমশী।
1: এই সময়ে তার কবিতা ও গান হয়ে উঠেছিল স্বৈরাচারের উৎখাত ও ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার প্রতীক। নিজেও ছিলেন জন্মগতভাবে স্বাধীন ও নির্ভীক, ছিল তার প্রকৃতির মতো বাধাহীন জীবনযাপন। কোন শৃঙ্খলা বা অন্যায় শাসন না মানার উচ্ছ্বাস নিয়ে লিখেছিলেন এমনই একটি গান,
0: মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল।

0: নজরুলের সঙ্গীত প্রতিভার প্রথম দিকে কাব্য সাহিত্য চর্চার পাশাপাশি অনুকূল পরিবেশে বিস্তার ঘটেছে দেশবন্ধনা, উদ্দীপনামূলক জাগরণী গান, গণসঙ্গীত, হিন্দু মুসলিমের মিলন প্রত্যাশী অসাম্প্রদায়িক সম্প্রীতিমূলক গান।
1: এরপর বাংলা গাজল রচনা ও পরিবেশনের সময়ে এসে নজরুলকে পাওয়া যায় এক সম্পূর্ণ ভিন্ন রূপে, ভিন্নভাবে। তেমনই একটি গজলে চোখের জলের টলমল রূপকে নিয়ে গভীর বেদনার ও প্রেমের সূক্ষ্ম রূপ প্রকাশ করেছেন এমনিভাবে।

0: নানা গুণে গুণান্বিত ছিলেন কবি নজরুল। বিংশ শতাব্দীর প্রথম ভাগ থেকেই তিনি কবিতা, গল্প, উপন্যাস, পত্রিকার সম্পাদনা, নাটক ও চলচ্চিত্র নিয়ে সক্রিয় ছিলেন।
1: কবির জীবনে নানা ঘাত প্রতিঘাত, প্রেম ভালোবাসা, বিপ্লবী মনোভাব, বিদ্রোহের আগুন, সেইসব কবিতা, গল্প, প্রবন্ধে, গানে, গজলে ও ইসলামী সঙ্গীতে সৃজনশীলতার প্রকাশ পায়।
0: বাংলা সাহিত্যের এতগুলো শাখায় তার যে অপরিসীম অবদান তা অকল্পনীয়। চলুন শোনা যাক তার লেখা রাক্ষসী নাটকের কিছু অংশ।
2: বাবু, ওই শুনে শুনে ওরা পোথেলে মেছে গো, আজ বোধের উৎসব হবে বাবু। মাঝরাত ধরে গান গাবো, বৃষ্টিক ডেকে আনবো খারা ধরিত্রীতে, আমার হৃদয় লাগছে বুঝলেন গো বাবু।
3: উড়বি পুরে ছাই হয়ে যাবি ছুরি, আগুনে হাত দিস নে
2: বাবু। এখন রতন আসবে গো, রতন মোরে ভালোবাসে বাবু।
3: ভালোবাসে বিন্দিকে তুই চিনিস না, ওর ছবলে তোর সর্বাঙ্গ জড়িয়ে যাবে। ছেড়ে দে রতনকে, ছেড়ে দে রতনের ধ্যান, ছেড়ে দে তুই। দেখ আমি আমি তো বেঁচে আছি।
2: ওর জন্যে আমার লেচা কোনো দিন কাটবে ক্লাই গো বাবু।
3: রতনের নেশা না রতনের টাকার নেশা?

0: আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঠিক কতগুলো সৃষ্টি বা রচনা রয়েছে তার সুনির্দিষ্ট কোন একটি সংখ্যা বলা মুশকিল।
1: তবে তিনি প্রায় 2000 থেকে 4000 গান, 22টি কাব্যগ্রন্থ, 3টি উপন্যাস, 5টি ছোট গল্পের বই, 3টি নাটক ও বহু প্রবন্ধ ও অনুবাদ রচনা করেছেন যা প্রকাশিত।
0: অপ্রকাশিত রয়ে গেছে অনেক, এর কারণ তার আকস্মিক অসুস্থতা। 1942 খ্রিস্টাব্দে নজরুল অসুস্থ হয়ে পড়েন এবং শেষের দিকে তিনি মানসিক ভারসাম্য হারান, আর কিছু লিখতে পারেননি।
1: তাই মাত্র 23 বছরের সক্রিয় সাহিত্য জীবনে তার এই সৃষ্টির প্রাচুর্য তুলনারহিত। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পরে 1972 সালের 24শে মে অসুস্থ নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। 1976 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়।
0: একই বছরে নজরুলকে 21শে পদকে ভূষিত করা হয়। 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র দীর্ঘ রোগ ভোগের পর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
1: তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে সমাধিস্থ করা হয়, যা তার মনের ইচ্ছার প্রতীক।

0: বিংশ শতাব্দীর বাঙালির মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ তাকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়েছে। তার কবিতা ও গানের জনপ্রিয়তা বাংলা ভাষাভাষী পাঠকের মধ্যে আজও তুঙ্গ স্পর্শী।
1: তিনি আমাদের ছেড়ে চলে গেলেও তার মানবিকতা, ঔপনিবেশিক শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে দ্রোহ, ধর্মীয় গোড়ামির বিরুদ্ধতা বোধ এবং নারী পুরুষের সমতার বন্ধনা গত প্রায় 100 বছর ধরে বাঙালির মানসপিঠ গঠনে ভূমিকা রেখে চলেছে, যা কোনোভাবেই ভোলার।

0: শুনলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস উপলক্ষে বিশেষ আলেখ্য আমারে দেব না ভুলিতে।
1: মসজিদের এই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। ১৯৪০ সালে প্রকাশিত এই গানে কবি যেন তাঁর শেষ ইচ্ছার কথাটাই বলেছিলেন, তাই তার ইচ্ছার কথাকে সম্মান দেখিয়ে মৃত্যুর পর মসজিদের পাশেই তাঁকে সমাহিত করা হয়।
0: বন্ধুরা, এবারের পর্ব কবি নজরুলের সমাধিস্থল নিয়ে প্রামাণ্য প্রতিবেদন শুনব সজীব দত্তের উচ্চারণে।
2: আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। কবি যথার্থই বলেছেন, তিনি আসলেই চলে গেছেন, কিন্তু তাকে ভুলতে দেননি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ থেকে। আমরা কয়েকজন শিক্ষার্থী পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাদের মননে নজরুল কিভাবে আছেন একটু জানার চেষ্টা করি। আপনার নাম পরিচয় বলবেন।
3: আমি আকিব, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মাস্টার্সে অধ্যয়নরত আছি শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে।
2: কি বলবেন জাতীয় কবিকে নিয়ে?
3: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আসলে প্রেমের কবি, দ্রোহের কবি, সংগ্রামের কবি। তার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আসলে সংগ্রাম করে গেছেন এবং মৃত্যুর পরেও আজকে অনেক বছর পেরিয়ে গেলেও আমাদের জীবনের প্রত্যেকটা আঙ্গিকে উনি আমাদেরকে অনুপ্রেরণা যোগান, তার লেখার মধ্য দিয়ে, তার গানের মধ্য দিয়ে, তার সৃষ্টির মধ্য দিয়ে।
2: আমরা দু লাইন নজরুল সঙ্গীত শুনতে চাই, কোনো একটা।
3: আমি চিরতরে দূরে সরে যাব, তবু আমারে দেব না ভুলিতে।
2: আন্তরিক ধন্যবাদ। আমরা আরো একজনকে পেয়েছি, আপনার নাম পরিচয় বলবেন।
4: আমি লামিয়া ফারুক, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোম ইকোনমিক্স ইউনিটে, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগে প্রথম বর্ষে।
2: আমাদের জাতীয় কবি আপনার মননে কিভাবে আছেন?
4: জাতীয় কবি, তিনি আমাদের সকলের প্রাণীর কবি, বিরহীর কবি, বিদ্রোহীর কবি, দ্রোহের কবি, ভালোবাসার কবি। তিনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে আজীবন। ঠিক যেমন তিনি বলেছেন, আমি বিদ্রোহী শুত বিশ্ববিধাত্রীর, ঠিক তেমনি তিনি আবার বলেছেন, মোর ঘুম ঘরে এলো মনোহর। ভালোবাসা এবং বিদ্রোহ দুটি সত্যই তার মধ্যে দেখতে পাই।
2: এই মুহূর্তে আমরা রয়েছি এই সমাধিসৌধ প্রাঙ্গণে, কেমন লাগছে?
4: আমার ভীষণ ভালো লাগছে, অনেক অনেক শ্রদ্ধা জাতীয় কবির প্রতি।
2: আমরা আরো একজনকে পেয়েছি, চলুন কথা বলি। আপনার নাম, আপনি কি করেন?
5: আমার নাম বিক্রমাদিত্য ভট্টাচার্য বর্ণ, আমি ভাষা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
2: জাতীয় কবি আমাদের জীবনে কতটা প্রাসঙ্গিক?
5: আমাদের জাতীয় জীবনে সকল ক্ষেত্রে কবি নজরুল ইসলাম সেভাবেই প্রাসঙ্গিক, হোক সেটা শ্যামাসঙ্গীত, হোক সেটা রণসঙ্গীত, হোক সেটা যে কোনো সাহিত্যে, প্রত্যেকটা শাখায় উনি সমানভাবে সব্যসাচী নিয়ে বিচরণ করেছেন এবং প্রত্যেকটা গানের মধ্য দিয়ে উনি সকল শ্রেণীর মানুষকে তার নিজের কাছে টেনে আনতে পারতেন। এইভাবে উনি আসলে আমাদের জাতীয় জীবনে, শুধু জাতীয় জীবন না, গণজীবন এবং শ্রমিক শ্রেণীর সকলের জীবনে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের ঠিক পাশে। আরো এই প্রজন্মের দুজনকে পেয়েছি, চলুন তাদের চেতনায় নজরুল কিভাবে আছেন আমরা জানার চেষ্টা করি। আপনার নাম পরিচয় বলবেন।
6: আমি মোহাম্মদ আলামিন, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
2: এই সমাধি প্রাঙ্গণে নজরুল শুয়ে আছেন, আপনার অনুভূতিতে তিনি কিভাবে আছেন?
6: কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। কাজী নজরুল ইসলামের সমাধির কাছে আসলে তার যে দ্রোহ বিদ্রোহ, তার প্রেম, তার সাম্যের যে বাণী, সেটি আমাদের আন্দোলিত করে, আমাদের হৃদয় প্রশান্ত হয়।
2: আমাদের জীবনে নজরুল চর্চা এবং নজরুলকে ধারণ করা কতটুকু গুরুত্বপূর্ণ আপনি মনে করেন?
6: কাজী নজরুল ইসলামের যে সাম্যের বাণী, এটা যদি আমরা ধারণ করি, এখানেও নজরুল সমানভাবে প্রাসঙ্গিক।
2: আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমরা আরো একজন তরুণী পেয়েছি, চলুন কথা বলি। আপনার নাম, আপনি কি করেন?
7: আমি জ্যোতির্ময়ী সরকার উর্মি, আমি বাংলা বিভাগের মাস্টার্স শিক্ষার্থী।
2: আপনার যারা পরিচিত জন, বন্ধু স্বজন ঢাকার বাইরে থাকেন, তাদেরকে ঢাকায় আসলে কি এখানে আসতে বলবেন?
7: অবশ্যই, আমি বিশেষভাবে আমার পরবর্তী প্রজন্ম, আমার ছোট ভাই বোনরা যারা আছে, আমি তাদেরকে অবশ্যই এখানে একবার করে ঘুরতে নিয়ে আসি।
2: নজরুলকে নিয়ে আপনার অনুভূতি খুব সংক্ষেপে একটু জানতে চাই।
7: আমি আসলে নজরুলকে দুভাবে চিনেছি, আমি বাংলা বিভাগের শিক্ষার্থী হিসেবে একভাবে, আর আমি একজন নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে আরেকভাবে চিনেছি। তবে আমি দুটোর মধ্যে কোনো পার্থক্য দেখি না। বাংলা বিভাগে আমি নজরুলের যখন বিশের মাসি, অগ্নিবীণা, রাজবন্দির জবানবন্দি পড়েছি, তখন দেখেছি যে যেভাবে বিদ্রোহীর নজরুলের তত্ত্বা উঠে এসেছে, ঠিক একইভাবে তার প্রেমের গানে, তার শ্যামাসঙ্গীত হামথনাতে দেখেছি তার ভক্তি, তার প্রেমের আকুলতা উঠে এসেছে। তো আমার মনে হয় যে দুটো আসলে একই নজরুলের দু ধরনের রূপ।
2: বাহ, চমৎকার, অনেক ধন্যবাদ। আপনি নিজেই বললেন সঙ্গীত শিল্পী, তাহলে একটু সঙ্গীতের কাছে যেতেই হয়। অবশ্যই নজরুল সঙ্গীতে কোনটা শোনাবেন?

0: শ্রোতা বন্ধুরা, আমরা এ পর্যায়ে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
1: আমি অধ্যাপক ডক্টর মনিরা সুলতানা বাংলা বিভাগে শিক্ষকতা করছি।
0: আপনার জায়গা থেকে এই নজরুল সমাধিসৌধ এবং নজরুল কি বলবেন?
1: নজরুলের কাছ থেকে আমাদের সবচেয়ে বড় অর্জন যেটি, সেটি হচ্ছে তার আত্মপরিচয়ের দর্শন। দ্বিতীয় যে অর্জন নজরুলের কাছ থেকে আমাদের, এই বাঙালি জাতিসত্তার বোধকে তিনি প্রগাঢ় করে তুলেছেন তার লেখায়, তার বক্তব্যে, তার যে অভিভাষণগুলো আছে। এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধের কথা আমি আজকে উল্লেখ করব, সেটা হচ্ছে নজরুলের জীবনের শেষ রাজনৈতিক প্রবন্ধ বাঙালির বাংলা। সেখানে যে স্লোগানটা তিনি দিয়েছিলেন সেটা ছিল বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক, বাঙালির জয় হোক।
0: আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার সমাধি সৌধ প্রাঙ্গণে কয়েকজন তরুণদের সাথে কথা বলছিলাম।
2: বন্ধুরা, চলুন এবার যাওয়া যাক শুভযাত্রা পর্বে। আজ ঢাকার অভ্যন্তরীণ রুটে যারা বাসে করে ভুলতা, কাঞ্চন ব্রিজ, নীলা মার্কেট, 300 ফিট বসুন্ধরা 300 ফুট গেট হয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত যাতায়াত করতে চান, আপনারা বিআরটিসির বাসে করে যেতে পারেন। আপনাদের যাত্রা শুভ হোক।
3: বন্ধুরা, আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণ দিবসে দাঁড়িয়ে আজ একথা বলাই যায় যে তার সর্বজনীন মানবতাবাদী দর্শন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আজ সমানভাবে প্রাসঙ্গিক। দেশে দেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়োজনীয়তা অপরিসীম। যতদিন পৃথিবীতে অন্যায় থাকবে ততদিন নজরুলের বিদ্রোহ প্রয়োজন হবে। যতদিন কোনো মানুষ অন্যায়ের কাছে মাথা নত করতে অস্বীকার করবে ততদিন তার হৃদয়ে কোথাও না কোথাও নজরুল বেঁচে থাকবেন। আর যে কবি মৃত্যুকে অতিক্রম করে আজও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছেন তার জন্য এই 12ই ভাদ্র হোক শোকের নয়, অমরত্বের দিন। ভালো থাকবেন সকলে।
2: বন্ধুরা, শেষ হয়ে এলো আমাদের আজকের অনুষ্ঠানের সময়টুকু। যাবার আগে শেষ কথাগুলো বলি। আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি ফাতেমা জীবন্নেসা মুনিয়া এবং লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় প্রেম গোপাল হালদার, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
4: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইফউদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ। বেলা 3টায় এই অধিবেশনের বৈঠক বসবে। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে অন্তত 160 জনে পৌঁছেছে। দেশটির কর্তৃপক্ষ জানায়, এই ঘটনায় 400+ পর্যটক নিখোঁজ রয়েছেন, এদের প্রায় 340 জন বিদেশি নাগরিক। এই আকস্মিক বন্যায় দেশটির বহু গ্রাম তলিয়ে গেছে। এতে গ্রামগুলোর রাস্তাঘাট, সেতু এবং তিব্বতের সীমান্তের কাছাকাছি বিদ্যুৎ কেন্দ্রসমূহ ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালের পর্যটন বোর্ড জানায়, নিখোঁজ পর্যটকদের মধ্যে 100 বেশি ভারতীয়, 54 জন মার্কিন, 33 জন ব্রিটিশ এবং 100 বেশি নেপালি রয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালে আঘাত হানা ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এক শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহা এবং নেপালের জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি নেপালের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। এছাড়া নেপালের দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও জনগণ এই কঠিন সময়ে নেপাল সরকার ও দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের এই ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। আগামী 1 সেপ্টেম্বর বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান 1 সেপ্টেম্বর সকাল 9টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধি শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। দিবসটি উপলক্ষে 5 সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মৎস্য অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ পুলিশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব বাহিনীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন। গতকাল রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক আলোচনা ও দোয়া মাহফিলে বক্তৃতায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন হবে এমনটা আশা করা উচিত নয়। তবে তিনি আস্থা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় পরিস্থিতির উন্নতি হবে। তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তথ্য প্রদান ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ। বিদ্রোহী কবি নামে সমধিক পরিচিত কবি নজরুল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত। 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে বাংলা সাহিত্য সঙ্গীতের এই অনন্য প্রতিভার কবি ইন্তেকাল করেন। 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় বাদ ফজর কোরআনখানি, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু করে শোভাযাত্রা সহকারে কবির সমাপ্তি দিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন এবং পরে আলোচনা সভা। এদিকে দিবসটি উপলক্ষে নজরুল ইনস্টিটিউটে মৃত্যুঞ্জয়ী নজরুল শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও হামনাতের আয়োজন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। খেলার খবর, ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ নিউজিল্যান্ড এ দলের মোকাবিলা করবে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ। বাংলাদেশ সময় বেলা দেড়টায় খেলাটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান বাগিচায় বুলবুল।

0: শোনা হলো যে গানের সুর, এই গান থেকেই আজকের এই অনুষ্ঠানের নাম যেন বাগিচায় বুলবুল।
1: বাগিচায় বুলবুল এই কথা ভাবলেই মনে পড়ে নজরুল,
0: তাকে নিয়ে মশগুল প্রিয় কবি নজরুল, নেই এতে কোনো ভুল।
1: তার পুরো নাম কাজী নজরুল ইসলাম,
0: কবিতা ও গানে তার অনেক সুনাম,
1: তিনি তো আমাদের জাতীয় কবি।
0: আজ শুধু মনে ভাসে তাঁরই তো ছবি,
1: আজকের দিনে তাঁর মৃত্যুবরণ,
0: শ্রদ্ধায় আজ তাকে করছি স্মরণ।
1: বাগিচায় বুলবুল এ নাম করুন,
0: এ অনুষ্ঠানে তাকে করি যে বরণ।
1: আজকের এই দিনের মাঝে থেকে এ কথাই যেন মনে হয় কোনো কোনো দিন কোনো কোনো মানুষকে বিশেষ করে তোলে।
0: আবার এ কথাও তো বলা যায়, কোনো কোনো মানুষ কোনো কোনো দিনকে বিশেষ করে তোলেন।
1: আজ ঠিক এমনই একটি বিশেষ দিন, একজন বিশেষ মানুষ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুদিন।
0: আজ তাই তাঁকে স্মরণ করেই এবারের নজরুল বর্ষে আমাদের শিশু কিশোরের অংশগ্রহণে একটি বিশেষ অনুষ্ঠান বাগিচায় বুলবুল।

0: অনুষ্ঠানের নাম বাগিচায় বুলবুল। আবার আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বলি গানের বুলবুল।
1: এই গানের বুলবুল লিখেছেন অনেক রকম গান, সেসব গানের সুর যেমন দিয়েছেন তেমনি আবার নিজেও গাইতেন।
0: গানের বুলবুল কাজী নজরুল ইসলাম কবিতার চেয়ে গানেই নিজেকে বড় মনে করতেন। বিশ্বের বৈচিত্র্যে অনন্য হয়ে আছে তাঁর গান,
1: আর তার প্রমাণ এমনই একটি গান। এ গানে কবি কাজী নজরুল ইসলাম পরম স্রষ্টাকে এক বিরাট শিশু হিসেবে কল্পনা করেছেন। নজরুল সঙ্গীতটির পরিবেশনায় সমন্বিতা বর্ধন।

0: শোনা হলো কেবল একটি নজরুল সঙ্গীত, এমনই আরো কত নজরুল সঙ্গীত আমাদের সঙ্গীতের জগৎকে আলো করে আছে।
1: গানের পর এবার যাব কবি কাজী নজরুল ইসলামের কবিতার কাছে, যে কবিতা আমাদের ছোটদের মনে মুগ্ধতা ছড়িয়ে আছে।
0: কবিতার নাম ঝিঙে ফুল। এই ঝিঙে ফুল নামে একটি কাব্যগ্রন্থ আছে। 1333 বঙ্গাব্দের আশ্বিন মাসে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।
1: ঝিঙে ফুল, এই নামটির ভেতরে যেন গ্রাম বাংলার মাটির পরশ, শৈশবের স্মৃতি আর প্রকৃতির সৌন্দর্য মিশে আছে। সাধারণ এই ফুলকে কবি অসাধারণ ভাবনায় উপস্থাপন করেছেন ঝিঙে ফুল কবিতায়।
0: এবার ঝিঙে ফুলের কবি নজরুল, এ বিষয়ে শুনব আসর ভিত্তিক আলোচনা। আসর পরিচালনা করছেন আপা কাজী শাকেরা বানু।

0: কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি। আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ছিল নানা বৈচিত্র্যময়। বাংলা সাহিত্যে তার অবদান অপরিসীম, বর্ণনা করে তা বোধহয় শেষ করা যাবে না। প্রকৃতির লতা পাতা, গাছ ফুল এসব দেখে অনেকেই কবিতা লিখে থাকেন, তবে কাজী নজরুল ইসলামের বিচরণ ছিল বাংলা সাহিত্যের সর্বক্ষেত্রে একেবারে মুক্ত বিহঙ্গে পাখি ওড়ার মতন। ছোট বন্ধুরা, আজ আমরা ঝিঙে ফুলের কবি কাজী নজরুল শিরোনামে আলোচনা করব। আমার সাথে রয়েছে আয়া, রেজওয়ানা ও ইনায়া।
1: ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে ফুল, ঝিঙে ফুল, গুলমে পর্ণে লতিকার কর্ণে, ঢল ঢল স্বর্ণে ঝলমল দোলে দোল, ঝিঙে ফুল।
0: কি দারুণ বর্ণনা! রং এবং ফুল একই সঙ্গে শিশু মনকে দোলা দেয় এবং শিশু মনে গেঁথে যায়। ঝিঙে ফুল কবির সমকালের শিশু সাহিত্যের বিবেচনায় এক বিস্ময়কর নাম। শিশু চিন্তা ভাবনায় সাবলীল ও শিক্ষণীয়, আবার মজার। এই ঝিঙে ফুল কাব্যগ্রন্থে ১৩টি ছড়া কবিতা রয়েছে।
1: জি আপা, খুকি ও কাঠবিড়ালি, খোকার খুশি, খাদু দাদু, দিদির বেতে খোকা, মা, খোকার বুদ্ধি, খোকার গল্প বলা, চিঠি, প্রভাতী, লিচুচোর, ঠ্যাং ফুলি, পিলে পটকা ও হোদল কুতকুতের বিজ্ঞাপন।
0: নামগুলো শুনেই বোঝা যায় কি মজার কবিতাগুলো, তাই না?
1: জিয়াপা,
0: কবির বৈচিত্র্যময় জীবন সম্পর্কে আমরা আলোচনা তো করব, তার আগে কবির জন্ম ও শৈশব কৈশোর সম্পর্কে একটু কথা বলি।
1: কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ, ইংরেজি ১৮৯৯ সালের ২৪শে মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নজরুলের বাবার নাম কাজী ফকির আহমেদ, মা জাহিদা খাতুন।
0: বহু বিচিত্র ও বিস্ময়কর নজরুলের জীবন।
1: জিয়াপা, আমরা জেনেছি ছেলেবেলায় নজরুল লেটোর দলে গান করেছেন, রুটির দোকানে কারিগর হয়েছেন, সেনাবাহিনীর হাবিলদার হয়ে যুদ্ধে যোগ দিয়েছেন, আবার পত্রিকাও সম্পাদনা করেছেন।
0: বিস্ময়কর নজরুলের সৃষ্টি, কবিতা, উপন্যাস, নাটক, সঙ্গীত, এত সব রচনার মাধ্যমে তিনি যে জগৎ তৈরি করেছেন তার সর্বত্রই তিনি অভিনব। আমরা এখন নজরুলের শিশু সাহিত্য নিয়ে আলোচনা করি। যেমন,
1: ভোর হলো দোর খোলো খুকু মনি ওঠরে, ওই ডাকে চুই শাখে ফুল খুকি ছোটরে, খুলি হাল তুলি পাল ওই তরি চলল, এইবার এইবার খুকু চোখ খুলল।
0: আবার দেখো, খোকা সকালবেলার পাখি হতে চায় কিন্তু বাদ সাধে মা, এখনো নাকি সকালই হয়নি, তাই অভিমান ভরে খোকা কি বলছে,
1: আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে।
0: কিশোর মনে কত বিচিত্র ভাবনা আসে। নজরুল শিশুদের এই অদম্য ইচ্ছে ভাবনাগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, যেমন সংকল্প কবিতায়।
1: থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে।
0: আবার খুকি ও কাঠবিড়ালি কবিতাটি আবৃত্তি করেনি এমন বাঙালি বোধহয় পাওয়াই যাবে না। একটা পেয়ারার জন্য খুকির আগ্রহ, তার আবেগ, চাওয়া পাওয়া কি সুন্দরভাবে কবি ফুটিয়ে তুলেছেন।
1: কাঠবিড়ালি, তুমি গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও।
0: বন্ধুরা, বৈচিত্র্যময় এক বিরল প্রতিভার অধিকারী কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় তার অবাধ পদচারণা, বীর রস, করুণ রস, হাস্য রস সবই ছিল তার সৃষ্টির ভাণ্ডারে। নজরুল অনুভব করেছেন শিশুর জগৎ মাকে কেন্দ্র করেই আবর্তিত, শিশুর সকল জিজ্ঞাসা, মান অভিমান, আদর আবদার সবকিছুই মার কাছে।
1: ওমা, তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং, খাদা নাকে নাচছে নেদা, নাক ড্যাঙা ড্যাং ড্যাং।
0: একটা কথা কি, নজরুলের শিশুতোষ রচনা শিশুদের একান্ত হবার কারণ হচ্ছে রচনাগুলোর অধিকাংশই নজরুলের কিশোর বয়সের, তাই শিশুদের জন্য তিনি যা লিখেছেন সেটা রীতিমতো তাদের প্ল্যাটফর্ম থেকেই রচনা করেছেন। তাই নজরুল শিশু সাহিত্য একান্তভাবে শিশুদের সম্পদ। তবে যাই বলি, প্রকৃতির প্রতি নজরুলের ভালোবাসা ও মমত্ব বোধ ছিল অনেক গভীর। ঝিঙে ফুল কবিতায় কবির এই প্রকৃতি প্রেমে পরিচয় পাওয়া যায়। আমাদের অতি পরিচিত ঝিঙে ফুলকে তিনি কি চমৎকার বর্ণনায় লিখেছেন। পৌষের বেলা শেষে সবুজ পাতার এদেশে জাফরান রং নিয়ে ঝিঙে ফুল মাচার উপরে ফুটে আছে, তাকে বোটা ছিঁড়ে চলে আসবার জন্যে প্রজাপতি ডাকছে, ডাকছে আকাশে তাদের সাথে চলে যাবার জন্যে। কিন্তু ঝিঙে ফুল মাটিকে ভালোবেসে মাটি মায়ের কাছেই থাকবে। তো বলো, কবি কাজী নজরুল কেমন শিশু ছিলেন?
2: অসাধারণ।
0: আর কেমন ছাত্র ছিলেন বলো?
1: ক্লাসের ফার্স্ট বয়, সেরা ছাত্র, যিনি প্রকৃতি পাঠশালা থেকে জ্ঞান আহরণ করেছেন।
0: আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দ, 1976 সালের 29শে আগস্ট মৃত্যুবরণ করেন।

0: কবি কাজী নজরুল ইসলাম তাঁর প্রথম ছেলের নাম রেখেছিলেন কৃষ্ণ মোহাম্মদ। তাঁকে আদর করে বুলবুল নামেও ডাকা হতো। তার পূর্ণ নাম ছিল অরিন্দম খালেদ বুলবুল। মাত্র 4 বছর বয়সে বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যান। তার এই অকাল মৃত্যু কবির জীবন ও সৃষ্টিতে গভীর শোকের ছায়া ফেলেছিল।
1: ছেলে বুলবুলের মৃত্যুতে তিনি মানসিকভাবেও ভেঙে পড়েন। অনেক সময় নীরবতা তাঁর সঙ্গী হয়ে ওঠে। এবার শুনব যে একটি নজরুল সঙ্গীত। এখানে এই নীরবতার ছোঁয়াই আমরা পাব। গানটিতে কণ্ঠ দিয়েছে সাইমা শারমিন।

0: গানের পর এবার শুনব কবিতা, যে কবিতা কবি মনেরই কথা, যে কবিতা কবির আরেক সার্থকতা, যে কবিতার মাঝে রয়েছে শিক্ষার বার্তা, এ কবিতা শিশু সাহিত্যের সফলতা।
1: কবি কাজী নজরুল ইসলামের দেখার চোখ ছিল অন্য অনেকের চেয়ে আলাদা, এ নিয়ে তাঁর ভালোর কথা বলতে নেই বাধা। আর তাই তো তিনি লিখে ফেলেন চড়ুই পাখির ছানা নামের একটি কবিতা। আর এই কবিতাটি এবার আবৃত্তি করে শোনাবে রূপসঞ্চারী চর্চা।
2: মস্ত বড় দালান বাড়ির ওই লাগাওই কোড়ির ফাঁকে ছোট্ট একটি চড়ুই ছানা কেঁদে কেঁদে ডাকছে মাকে। ছুঁচা রবে আকুল কাঁদন যাচ্ছিল নে বসন বায়ে, মায়ের পরাণ ভাবলে বুঝি দুষ্টু ছেলে নিচ্ছে ছায়ে। অমনি কাছের মাঠটি হতে ছুটল মাতা ফড়িং মুখে, স্নেহের আকুল আশিস জোয়ার উথলে ওঠে মার সে বুকে। আধ ফুর ফুর ছাটি নিড়ে দেখছে মাতার আসছে উড়ে, ভাবলে আমি যাই না ছুটে বসি গে মার বক্ষ জুড়ে। হৃদয় আবেগ রুধতে নেড়ে উড়তে গেল অবোধ পাখি, ঝুপ করে সে গেল পড়ে ঝরল মায়ের করুণ অখি। হায় রে মায়ের স্নেহের হিয়া বিষম ব্যথায় উঠল কেঁপে, রাখলে না কু প্রাণের মায়া বসল ডানায় ছাঁটি ঝেঁপে। ধরতে ছোটে ছানা তীরে ক্লাসের যত দুষ্টু ছেলে, ছুটছে পাখি প্রাণের ভয়ে ছোট্ট দুইটি ডানা মেলে। বুঝতে নারী কিসে ভাষায় জানায় মাতার হিয়ার বেদন, বুঝে না কেউ ক্লাসের ছেলে মায়ের সে যে বুক ভরা ধন। পুড়ছে খেয়েও ছাতার ভিতর পকেটে কেউ পুড়ছে হেসে, একটি ছেলে দেখছে আঁসু চোখ দুটি তার যাচ্ছে ভেসে। মা মরেছে বহুদিন তার ভুলে গেছে মায়ের সোহাগ, তবুও তার মরম ছিঁড়ে উঠল বেজে করুণ বেহাগ। মই এনে সে ছানাটিরে দিল তাহার বাসায় তুলে, ছানার দুটি সহজ আঁখি করলে আশিস পরাণ খুলে। অবাক নয়ান মাটি তাহার রইল চেয়ে পাঁচুর পানে, হৃদয় ভরা কৃতজ্ঞতা দিল দেখা আঁখির কোণে। পাখির মায়ের নীরব আশিস যে ধারাটি দিল ঢেলে, দিতে কি তার পারে কণা বিশ্ব মাতার বিশ্ব মেলে।
0: কবিতা তো শোনা হলো, কবিতার পর এবারে ভিন্ন প্রসঙ্গে আরো দুটো কথা। শিশু কিশোরের জগৎ মানেই কল্পনা, আনন্দ, বিস্ময় আর নতুন কিছু জানার অফুরন্ত আগ্রহ। আর এই জগতের সঙ্গে সাহিত্যকে মিলিয়ে দিতে কবি কাজী নজরুল ইসলাম ছিলেন দারুণ সিদ্ধহস্ত।
1: আর এভাবেই বড়দের বিদ্রোহী কবি অনায়াসে হয়ে ওঠেন ছোটদের এক প্রিয় কবি। তার রচনায় আমরা পাই ছন্দের দোলা, পাই গদ্যের আনন্দ, পাই মূল্যবোধ এবং মানবিকতার শিক্ষা, পাই সুন্দর মানুষ হয়ে ওঠার দীক্ষা। নজরুলের সৃষ্টিশীলতা আমাদের শিশু কিশোরের মনে ছড়ায় মুগ্ধতারই বার্তা।
0: বাগিচায় বুলবুল অনুষ্ঠানে এবার কবি কাজী নজরুল ইসলামের লেখা শিশু কিশোর উপযোগী বইয়ের উপর শুনব পরিচিতিমূলক পর্যালোচনা। গ্রন্থনায় আপা নাসরিন রহমান, আর পাঠ করে শোনাবে রাদিয়া ইসলাম হৃদী।

0: বন্ধুরা, মানুষের জীবনে জন্ম যেমন সত্য, মৃত্যু তেমনই সত্য। মানুষের জীবনে আরও একটি সত্য হল তার কর্ম। মানুষ তার কর্মের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের মাঝে বেঁচে থাকে, তাই সৃষ্টিশীল মানুষের মৃত্যু নেই। ১৯৭৬ সালের ২৯শে আগস্ট আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন অবসান ঘটে। আমাদের জাতীয় জীবনে এবং বাংলা সাহিত্যের জগতে কবি তার সৃষ্টিকর্মের জন্য অমর হয়ে আছেন। কাজী নজরুল ইসলাম ১৯২১ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বিদ্রোহী কবিতা রচনা করেন। ১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় এবং একই বছর অক্টোবর মাসে অগ্নিবীণা কাব্যগ্রন্থে কবিতাটি সংকলিত হয়। বিদ্রোহী কবিতাটি পত্রিকায় প্রকাশিত হওয়ার পর তরুণ বয়সেই তাঁর কবিখ্যাতি ছড়িয়ে পড়েছিল। বন্ধুরা, ছোটদের প্রতি কবির অগাধ ভালোবাসা থেকে রচিত শিশুতোষ কবিতাগুলো বাংলা সাহিত্যে অমর হয়ে আছে। ছোটদের জন্য রচিত কবির প্রথম কবিতার বই ঝিঙে ফুল ১৯২৬ সালে প্রকাশিত হয়েছিল। বিভিন্ন সময় পত্রিকা ও বইয়ে প্রকাশিত কবির রচিত কবিতাগুলো থেকে নির্বাচিত কিছু কবিতা নিয়ে প্রকাশনা সংস্থা যুক্ত একটি কবিতা সংকলন বই প্রকাশ করেছে। বইটির নাম ছোটদের কবিতা। এই বইয়ে ২০টি কবিতা রয়েছে। কবিতাগুলো হল প্রভাতী, খুকি ও কাঠবিড়ালি, ঝিঙে ফুল, চলব আমি হালকা চালে, আমি হব সকালবেলার পাখি, আমি হব গায়ের রাখাল ছেলে, খাদু দাদু, মা, লিচুচোর, সংকল্প, খোকার বুদ্ধি, পিলে পটকা, চড়ুই পাখির ছানা, খোকার খুশি, খোকার গপ্প বলা, চিঠি, শিশু জাদুঘর, নতুন খাবার, কান্ডারি হুঁশিয়ার এবং বিদ্রোহী। বন্ধুরা, প্রভাতী এবং আমি হব সকালবেলার পাখি কবিতা দুটি তোমাদের প্রায় সকলেরই জানা। শব্দ আর ছন্দের অপূর্ব বন্ধনে রচিত কবিতা ঝিঙে ফুল। কবিতাটির কিছু অংশ পড়ছি, শোনো। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে কুল, ঝিঙে ফুল। বন্ধুরা, ছোট্ট প্রাণী কাঠপেয়ালি গাছের মগডালে চড়ে ফল খেতে উস্তাদ। পাকা পেয়ারা খাওয়ার আশায় খুকি কাঠপেয়ালির সাথে একাকী কথা বলে ভাব জমাতে চেষ্টা করে। এমন মজার বিষয় নিয়ে লেখা কবিতা খুকি ও কাঠপেয়ালি। আর লিচুচোর কবিতায় দোষী ছেলে বিপদ থেকে রক্ষা পেয়ে এই বলে প্রতিজ্ঞা করে, যাব ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা, সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনি গুলা, কি বলিস ফের হপ্তা, তও বা নাক খপ্তা। জগৎ দেখার ইচ্ছাকে প্রসঙ্গ করে লেখা কবিতা সংকল্প। আরেকটি কবিতা চলব আমি হালকা চালে, কবিতাটির অংশবিশেষ পাঠ করছি। চাঁদ সদাগর আসছে ওরে, রত্ন মানিক বোঝাই করে, সপ্তডিঙ্গা ফিরছে ঘরে, ফিরছে বেহুলা লখিন্দর। কবিতাটি থেকে চাঁদ সদাগর এবং বেহুলা লখিন্দরের নাম তোমরা জানতে পারলে। বড় হয়ে তোমরা চাঁদ সদাগর ও বেউলা লখিন্দর লোককাহিনী দুটি পড়বে আশা করছি। বন্ধুরা, বিদ্রোহী কবিতায় যেসব উপমা রয়েছে তা তোমাদের মনে জানার আগ্রহ জাগাবে। অনুভব করবে কবি কত কত বিষয় সম্পর্কে জেনেছিলেন বলেই এমন সব উপমা সার্থকভাবে ব্যবহার করেছেন। কান্ডারি হুঁশিয়ার কবিতায় এমন অনেক শব্দ রয়েছে যেগুলোর অর্থ অভিধান থেকে জেনে নিতে পারো। এতে করে তোমার অভিধান ব্যবহারে যেমন অভ্যস্ত হবে, তেমনি তোমাদের মাতৃভাষার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার সংকলন বই ছোটদের কবিতা পাঠ করে তোমরা আনন্দিত হবে, আলোকিত হবে, এই শুভকামনা রইল।
1: কবি কাজী নজরুল ইসলাম তার নানামুখী রচনায় স্বকীয়তায় আলাদা হয়ে আছেন, যেখানে তিনি রেখেছেন তার প্রতিভার স্বতন্ত্র স্বাক্ষর। তিনি তার রচনার ভেতর দিয়ে মানুষের মনের কথা বলেছেন, যেখানে আমাদের মতো শিশু কিশোরের কথাও গভীর করে ভেবেছেন। তাই তো তাঁর প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। এক কথায় বলা যায়, কাজী নজরুল ইসলাম ছোটদের বড়দের সকলের।
2: কথায় বলে, কবির কখনো মৃত্যু হয় না। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও তাই। তার এমন মৃত্যু তাকে দিয়েছে অমরতা। তাকে নিয়ে যতই বলি শেষ হতে চায় না কথা। কবি কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি নন, তিনি বাঙালির বিদ্রোহ, সাম্য, মানবতা এবং স্বাধীন চেতা আত্মার প্রতীক।
1: আমাদের শিশু কিশোরের জন্য তিনি রেখে গেছেন আনন্দ, কৌতূহল, সাহস এবং কল্পনার অপূর্ব এক জগৎ। কবি কাজী নজরুল ইসলাম না থাকলেও আছে তাঁর সৃষ্টি সম্ভার, যার মাঝে গানের গুণগান আমাদের গাইতেই হয়,
2: যে গান আজও শোনায় মুগ্ধতার আহ্বান। যে গান দুলিয়ে দেয় প্রাণ, এমনই এক গান শোনাতে আমাদেরই সঙ্গে এখন অরিত্র বসাক।

0: এমনই গানের আলো আর কবিতার ভালো নিয়ে কবি কাজী নজরুল ইসলাম আজও ঝলমল করছেন আমাদের মনে।
1: তার ঘটনাবহুল জীবনী পড়লেই আমরা অনুপ্রাণিত হব, মানুষ ও দেশকে ভালোবাসার শক্তি খুঁজে পাব, কারণ তিনি তো আমাদের দুঃখ জয়ের সাহস, আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। সার্থক হোক এবারের নজরুল বর্ষ, উৎসবে উদযাপনে স্মরণীয় হয়ে উঠুক নজরুল বর্ষের সব আয়োজন।
0: আমাদের শ্রদ্ধার নজরুল হয়ে আছেন মন বাগিচার বুলবুল, তাকে ভাবলেই মন হয় আকুল, সেই আকুল মনের ব্যাকুল কথা ছেড়ে এবার বিদায় হবে নিতে। আজকের এই অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন তাপসী মুনির, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি আনিশা আমিন
1: এবং আমি সমৃদ্ধি সূচনা। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ শামসুল হক, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক, এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী স্মরণে বিশেষ অনুষ্ঠান বাগিচায় বুলবুল প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।

0: এতক্ষণ শুনলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান বাগিচায় বুলবুল।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিবেশনায় এখন রয়েছে নজরুল সঙ্গীত। যাবার বেলায় ফেলে যেও একটি খোঁপার ফুল, প্রথম গান, শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খান। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন আধুনিক গান শুনবেন শাহনাজ রহমান স্বীকৃতির কণ্ঠে। প্রথম গানটি রচনা করেছেন মুন্সী ওয়াদুদ, সুর করেছেন আলী হোসেন।

আধুনিক গান শুনছেন শাহনাজ রহমান স্বীকৃতির কণ্ঠে। এবারের গানটি রচনা করেছেন মোহাম্মদ মাহফুজুল হক, সুর করেছেন মোহাম্মদ হাসান আলী।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন শাহনাজ রহমান স্বীকৃতির কণ্ঠে। প্রিয় শ্রোতা, এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন খাল খননের গান শুনবেন মনির খান, রিজিয়া পারভিন এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে। কথা আবু বকর সিদ্দিক, সুরকার আবু বকর সিদ্দিক।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শারমিন মোস্তাফি কনি। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বেলা ৩টায়। এই অধিবেশনের বৈঠক বসবে। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে অন্তত ১৬০ জনে পৌঁছেছে। দেশটির কর্তৃপক্ষ জানায় এ ঘটনায় ৪ শতাধিক পর্যটক নিখোঁজ রয়েছেন, এর মধ্যে প্রায় ৩৪০ জন বিদেশি নাগরিক। এই আকস্মিক বন্যায় দেশটির বহু গ্রাম তলিয়ে গেছে। এতে গ্রামগুলোর রাস্তাঘাট, সেতু ও তিব্বত সীমান্তের কাছের বিদ্যুৎ কেন্দ্রসমূহ ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালের পর্যটন বোর্ড জানায় নিখোঁজ পর্যটকদের মধ্যে ১০০-এর বেশি ভারতীয়, ৫৪ জন মার্কিন, ৩৩ জন ব্রিটিশ এবং ১০০-এর বেশি নেপালি রয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালে আঘাত হানা ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এক শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নেপালের জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি নেপালের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। এদিকে নেপালের দুর্যোগ মোকাবেলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও জনগণ এই কঠিন সময়ে নেপাল সরকার ও দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের এই ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ পুলিশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব বাহিনীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তৃতায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন হবে এমনটা আশা করা উচিত নয়। তবে তিনি আস্থা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব নির্দেশনায় পরিস্থিতির উন্নতি হবে। আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ১লা সেপ্টেম্বর সকাল ৯টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। দিবসটি উপলক্ষে ৫ই সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি। যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ। বিদ্রোহী কবি নামে সমধিক পরিচিত কবি নজরুল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ই ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই অনন্য প্রতিভার কবি ইন্তেকাল করেন। ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলাম জন্ম। কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআনখানি, কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা। এদিকে দিবসটি উপলক্ষে নজরুল ইনস্টিটিউটে মৃত্যুঞ্জয়ী নজরুল শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও হামদ নাতের আয়োজন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি-20 ক্রিকেট টুর্নামেন্টে আজ নিউজিল্যান্ড এ দলের মোকাবেলা করবে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ। বাংলাদেশ সময় বেলা দেড়টায় খেলাটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান নজরুল সঙ্গীতে বিরহ। অংশগ্রহণে ফাতেমাতুজ্জোহরা, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ডক্টর মোমেনুল রসুল, অধ্যাপক বাংলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। সঞ্চালনে মনিরা পারভিন, সহকারী অধ্যাপক নৃত্যকলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়।

0: সুপ্রিয় সুধী, আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা নজরুল সঙ্গীতে বিরহ আপনাদেরকে স্বাগত। আমাদের আজকের অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর মোমেনুর রসুল, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমা তুজজোহরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রায় 3000-এরও অধিক গান রচনা ও সুরারোপ করেছেন। তার সঙ্গীত জীবন অত্যন্ত বৈচিত্র্যময় ও বর্ণাঢ্য। তিনি শাস্ত্রীয় সঙ্গীত, বাংলা গজল, ইসলামী ও শ্যামা সঙ্গীত, ভক্তিমূলক গান এবং লোকসঙ্গীতের এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়ে বাংলা সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করেছিলেন। তিনি বাংলা গানে বিচিত্র সুরের উৎস। তিনি একই সাথে গীতিকার, সুরকার ও সুগায়ক। তিনি বহু নতুন সুরের স্রষ্টা। বিচিত্র সুর আর তালে তিনি তার গান নিত্য নতুন সর্বদা। যেহেতু আমাদের আজকের আলোচনা নজরুল সঙ্গীতে বিরহ, কাজের শুরুতেই আমি মোমেনুর রসুল স্যারের কাছে জানতে চাই, নজরুলের সঙ্গীত জীবনের অধ্যায় সম্পর্কে যদি কিছু বলেন।
1: ধন্যবাদ আপনাকে। আধুনিক বাংলা গানের পঞ্চপ্রধান ব্যক্তিত্ব হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায় এবং কাজী নজরুল ইসলাম। বিশ শতকের প্রথম 4 দশকের মধ্যে এই পঞ্চরত্ন আধুনিক বাংলা গানকে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছিলেন। এদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি একাধারে কবি, কথাসাহিত্যিক এবং সঙ্গীতজ্ঞ, এছাড়াও প্রবন্ধকার হিসেবে এবং অন্যান্য আরও অধিক পরিচয় তার রয়েছে, যেমন তিনি নাটক লিখেছেন, ছোট গল্প রচনা করেছেন, উপন্যাস লিখেছেন। নজরুল কবি হিসেবে যতটা বড়, গীতিকার হিসেবে, সঙ্গীতজ্ঞ হিসেবে তার পরিচয়ও কোন অংশে কম নয়। নজরুলের কবি, সঙ্গীতজ্ঞ এবং শিল্পী জীবনের সূত্রপাত ঘটেছে লেটো দল থেকে। এখানেই তার কবিতা, গান এবং নাটক রচনার শুরু। ত্রিশালের দড়িরামপুর স্কুল জীবনে নজরুল ময়মনসিংহ অঞ্চলের তথা পূর্ব বাংলার লোকসঙ্গীতের সঙ্গে পরিচিত হন। সৈনিক জীবনে সামরিক ব্যান্ডের দৌলতে তিনি পাশ্চাত্য সঙ্গীত এবং ফার্সি কবিতার সঙ্গে পরিচয়ের সুবাদে গজলের রসবোদ্ধাও হন। নজরুল আনুষ্ঠানিকভাবে আধুনিক বাংলা গানের ভুবনে প্রবেশ করেন কলকাতায় গত শতকের 20-এর দশকের শুরুতে এবং নিয়মিত গান রচনা শুরু করেন 1924 সাল থেকে। 1924 সালের যে সময় পর্ব, বিশ শতকের দ্বিতীয় দশক, অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন, সন্ত্রাসবাদী বিপ্লব, এই প্রভৃতি রাজনৈতিক উন্মাতাল সময় পর্বে কবি কাজী নজরুল ইসলাম ইংরেজ সরকার বিরোধী আন্দোলনের অনুপ্রেরণায় তিনি রচনা করেন উদ্দীপনামূলক গান। এবং আমরা ইতিহাস থেকে জানি যে 1924 থেকে 1926 সালের মধ্যে নজরুল বেশ কিছু উদ্দীপনামূলক গান রচনা করেন। কালানুক্রমিকভাবে যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিকল পড়া ছল, মদের ওই শিকল পড়া ছল, কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট, কিংবা দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পাড়া বাড়হে, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল। এই যে উদ্দীপনামূলক গান, এই গানের ভেতর দিয়ে নজরুলের এক ধরনের সঙ্গীত জীবনের অধ্যায় শুরু হয়। তবে নজরুল কেবল সঙ্গীত প্রতিভায় তিনি উদ্দীপনামূলক গান দিয়েই যাত্রা শুরু করলেও পরবর্তীতে আমরা তার গানে দেখতে পাই প্রেম, বিরহ, প্রকৃতি এবং আরও অন্যান্য অনুষঙ্গ, যেটা আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়ের সঙ্গে একেবারেই সঙ্গতিপূর্ণভাবে লক্ষ্য করা যায়। নজরুলের সঙ্গীতে যে বিরহ, এই বিরহ নানাভাবে প্রকাশিত হয়েছে। বিরহ কেবল কাউকে না পাবার জন্য যে আক্ষেপ থেকে যে বিরহ, তা কিন্তু নয়। এই বিরহ কবির অন্তর্জগৎ এবং প্রকৃতির বহির্জগৎ দুটোকে মিলিয়ে তার সঙ্গীতে কিংবা সাহিত্যে বিরহের একটা ভূমিকা প্রকাশিত হয়েছে। নজরুল তার সিন্ধু হিন্দোল যে কাব্যগ্রন্থ, সেই সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থের একটি কবিতা আছে সিন্ধু। সেই কবিতায় তিনি এক জায়গায় বলেছেন যে তুমিও বিরহী বন্ধু, আমিও বিরহী। এই যে বিরহী, এই বিরহী সত্তাটি কেবল একপাক্ষিক নয়। নজরুল কেবল নিজেকে বিরহী বলছেন না, তার প্রাপণীয় যে মানুষটি তাকেও তিনি বিরহী বলছেন, এবং তার সঙ্গীতে বলেন, সাহিত্যে বলেন, সব ক্ষেত্রে তার বিরহকে নানাভাবে তিনি তুলে ধরতে চেয়েছেন। নজরুলের জীবনে নারীর একটি বড় ভূমিকা ছিল। বিভিন্ন নারীর সংস্পর্শে তিনি এসেছেন, প্রথম স্ত্রী নার্গিস, দ্বিতীয় স্ত্রী প্রমীলা এবং আরও যারা তার জীবনে এসেছিলেন তাদের ভূমিকা কোন অংশে কম নয়।
0: ধন্যবাদ স্যার, অত্যন্ত চমৎকারভাবে আপনার এই বিশ্লেষণ আমাদের শ্রোতাদেরকে সমৃদ্ধ করেছে। নজরুল সঙ্গীতে বিষয় ও সুরগত বৈচিত্র্য বর্ণনা করতে গিয়ে নজরুল বিশেষজ্ঞ আব্দুল আজিজ আল আমান লিখেছেন, গানগুলি এক গোত্রের নয়, বিভিন্ন শ্রেণীর। তিনি একাধারে রচনা করেছেন গজল, কাব্যসঙ্গীত বা প্রেমগীতি, ঋতুসঙ্গীত, খেয়াল, রাগপ্রধান গান, হাসির গান, কোরাস, দেশাত্মবোধক গান, গণসঙ্গীত, ছাদ পেটাবার গান, তরুণ বা ছাত্রদলের গান, মার্চ সঙ্গীত, সাম্প্রদায়িক সম্প্রীতির গান, নারী জাগরণের গান, মুসলিম জাতির জাগরণের গান, শ্যামা সঙ্গীত, কীর্তন, বৈষ্ণব পদাবলী, অন্যান্য ভক্তিগীত, ইসলামী সঙ্গীত, শিশু সঙ্গীত, নৃত্য সঙ্গীত, লোকগীতি, যার মধ্যে ভাটিয়ালি, ভাওয়াইয়া, সাম্পানের গান, ঝুমুর, সাঁওতালি, লাউনি, কাজরি, বাউল, মুর্শেদি এবং আরও নানা বর্ণের গান, বিভিন্ন বিদেশি সুরের আদলে রচিত গানের সংখ্যাও কম নয়। এছাড়া লুপ্ত বা লুপ্তপ্রায় রাগ রাগিণীকে অবলম্বন করে হারামনি পর্যায়ের গান এবং নতুন সৃষ্ট রাগ রাগিণীর উপর ভিত্তি করে লেখা নবরাগ পর্যায়ের গানগুলি নজরুলের সাংগীতিক প্রতিভার অসামান্য কৃতিত্বের পরিচয় বহন করে। প্রিয়জনকে হারানোর বা দূরে থাকার কষ্ট তার সুরের খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এ সম্পর্কে জানতে চাইব আমাদের শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ্জোহরার কাছে।
2: আমরা সবাই জানি যে কাজী নজরুল ইসলামের রচনা বা গানের ব্যাপ্তি কতখানি। এতদিন সময়ের মধ্যে বিভিন্ন আলোচনার কথা এটা আমরা সবাই কম বেশি জানি। আমি কথা প্রসঙ্গে একটু কিছু কিছু গানের কথা বলবো, যেটা প্রেম বিরহ নিয়ে কথাটা আমরা বলি, এক পাশে প্রেম এক পাশে বিরহ। কাজী নজরুল ইসলামের গানের মধ্যে বিরহের কথা, যেটা বিরহের যে অনুভূতিটা, এটা অদ্ভুত ভাবে বিভিন্ন রকম গানের মধ্যে করা আছে, রচিত করা আছে এবং ওই রাগের সঙ্গে যেটা ব্যাপার তাল সঙ্গে। যেমন এই মুহূর্তে মনে পড়ছে, দিতে এলে ফুল হে প্রিয় কে আজ সমাধি দেয়। এটা আমি মনে করি যে এটা বিরহর থেকে আরো অনেক বড়। দিতে এলে ফুল হে প্রিয় কে আজ সমাধি দেয় মোর, এতদিনে কি আমার পড়িল মনে মনোচর। তো সেই গানটা আমি একটুখানি শোনাই।
3: দিতে এলে ফুল হে প্রিয় কে আজ সমাধিতে মোর, দিতে এলে ফুল হে প্রিয় কে আজ সমাধিতে মোর, এতদিন কি আমারে পড়িল মনে মনোচর।

0: খেলা।
1: অসাধারণ। নজরুল সঙ্গীতে ঠিক এভাবেই বিরহ এক গভীর ও আকুল আবেগে প্রকাশ ঘটিয়েছিলেন। তার প্রেমে যেমন রয়েছে পাওয়ার আনন্দ, তেমনি রয়েছে তার চেয়েও বেশি রয়েছে না পাওয়ার বেদনা, অশ্রু দীর্ঘশ্বাস।
0: ঠিক ঠিক কথাটা, একেবারে আমার মনে মনের কথা দুটোই।
1: আপনার এই গানের পরে আসলে এই কথাটাই আমার মনে হয়েছে, এই যে তার না পাওয়ার যে বেদনা, তার যে অশ্রু, এবং একই সাথে তার যে বিচিত্র মাতৃকতা, তার ভক্তিমূলক গান, ইসলামিক গান, গজল, আবার জাগরণমূলক গান, আবার প্রেম প্রকৃতি পর্যায়ের, এবং আবার শ্যামা সঙ্গীত, এই যে বিচিত্র মাতৃক স্বরূপ তিনি প্রকাশ করেছেন তার সঙ্গীতের মধ্য দিয়ে, এ সম্পর্কে একটু স্যারের কাছ থেকে জানব।
2: আচ্ছা, নজরুল বারবার প্রেমে পড়েছেন এবং প্রেমে পড়ে ব্যর্থ হয়েছেন, কারণ আমরা জানি যে বিরহ বঞ্চনা হচ্ছে প্রেমের গুরুত্বপূর্ণ একটা অংশ। নজরুল যাদের ভালোবেসেছিলেন তাদের ভালোবাসা না পেয়ে তিনি বিরহে কাতর হয়েছেন, এবং তার সেই বিরহী মন নিয়ে তিনি সাহিত্য সঙ্গীত সৃজন করেছেন। তিনি বলেছেন যে, বিদায় সখী, খেলা শেষে এই বেলা শেষের ক্ষণে, এখন তুমি নতুন মানুষ নতুন গৃহকোণে। কিংবা তিনি বলছেন যে, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। যে মানুষ বিরহী, যে মানুষ প্রেমিক, সেই মানুষের হাত থেকেই বের হয়ে আসছে এই ধরনের অমর বাণী। আমরা তোকে যেটা বলছিলাম যে নজরুলের জীবনে একাধিক নারী এসেছেন, এবং যে কজন নারী বিশেষভাবে তার জীবনে প্রভাব ফেলেছিলেন তাদের সঙ্গে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে উঠলেও সেসব প্রেম ভালোবাসা পূর্ণাঙ্গতা পায়নি, এবং যার ফলে আমরা দেখতে পাই যে প্রেম ভালোবাসার কবিতা এবং সঙ্গীতে তিনি আনন্দ, আকাঙ্ক্ষা, বিরহ বেদনার সৃষ্টি ঘটিয়েছেন। অনেকের মতে নজরুলের জীবনে প্রেম এসেছে তিনবার, প্রথম প্রেম নার্গিস, দ্বিতীয় প্রেম প্রমীলা দেবী, এবং তৃতীয় প্রেম ফজিলাতুন্নেসা। তবে অনেক ক্ষেত্রে উমা মৈত্রের নামও বলে থাকেন। এই উমা মৈত্র সেই সময় ঢাকা কলেজের প্রিন্সিপাল সুরেন্দ্রনাথ মৈত্রের কন্যা। গান শেখাতে গিয়ে নজরুল তার প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন, এরকম ধারণা অনেকেই পোষণ করেন। তবে নজরুলের জীবনে নার্গিস এবং প্রমীলার ভূমিকা ছিল অসামান্য। নজরুল নার্গিসের প্রেমের বয়স ছিল মাত্র দুমাস। এই দুমাসের প্রেমের সময় পর্বে নার্গিসকে নিয়ে তিনি লিখেছিলেন 160টি গান এবং 120টি কবিতা। ভাবা যায় আপা, এই যে মানে একজন নারী তার জীবনে কতখানি প্রভাব ফেলতে পারলে, এত গান এবং সাহিত্য তিনি সৃজন করতে পারেন।
3: তার ভিতরে সবসময় এই যে বোধগুলো এত বেশি উদ্বেলিত হচ্ছে, যে কোনো বোধ, প্রেম বলো, বিদ্রোহ বলো, বিরহ বলো, সবকিছুই ওনার ভিতরে আগ্রহের মতো উদ্গ্রহণ হচ্ছে। সেখানে এই স্থূল প্রেমের কথা বা স্থূল প্রেম বোধটাকে ডিফাইন করে যদি আমরা ওনাকে ওইটাই বলি, তাহলে এটা মানে কম বলা হবে, অনেক বেশি। প্রত্যেক মুহূর্তে যেমন পাওয়ার আনন্দ, প্রেমের আনন্দ, প্রেম তো উনি সবকিছুতে, আকাশ পাতাল সবকিছু প্রেম করতেন প্রত্যেক মুহূর্তে, না হতো সেই লেখাগুলো এরকম হতো না তো।
2: জি, একদম। এবং নজরুল নার্গিসকে চিঠিতে তিনি লিখেছিলেন যে, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে, ভুলে যাও, ভুলে যাও তারে একেবারে। এই যে নজরুলের যে প্রাপণীয় যে অনুভূতি, সে অনুভূতি যখন তিনি পাননি, তার সে অব্যক্ত আবেগ তিনি প্রকাশ করছেন চিঠির মধ্য দিয়ে নার্গিসকে। কিংবা তিনি বলছেন যে, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। কতখানি আবেগ সংবরণ যখন তিনি করতে না পারেন, একজন মানুষ যখন আবেগ সংবরণ করতে ব্যর্থ হন, তখনই তার অনুভূতি এভাবেই প্রকাশিত হতে পারে। এই অব্যক্ত অনুভূতিগুলো তার সঙ্গীতে, সাহিত্যে নানাভাবে, নানা রূপে প্রকাশিত হয়েছে। এবং কিছু গান আমি একটু বলতে পারি যে গানের ভিতর দিয়ে নজরুল তার সেই বিরহ সত্তা বা বিরহী সত্তাকে তিনি উপস্থাপন করেছেন গানের মধ্য দিয়ে। যেমন, মোর প্রিয়া হবে এসুরানী, দেব খোপায় তারার ফুল, চেয়েও না সুনয় না, আর চেয়েও না এ নয়ন পানে। কিংবা, হারানো হিয়া নিকুঞ্জ, পথে কুড়াই ঝরা ফুল। এই গানের কথার মধ্যে দিয়েও কিন্তু তার সেই বিরহী সত্তা প্রকাশিত হয়েছে। কিংবা, বহিঃপ্রকৃতির যে অনুভব, সেই অনুভব তিনি প্রকাশ করেছেন তার অন্তর্জগতের খড়ন দিয়ে। যেমন, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে। এই গানের মধ্য দিয়েও কিন্তু দেখা যাবে যে, গানের কথা যদি একটু আমরা অনুভব করি যে, বহিঃপ্রকৃতিতে শ্রাবণ মাস, বৃষ্টি ঝরছে, আর তিনি প্রিয়া বিরহে কাতর হচ্ছেন, তার ভেতরের অন্তর্জগতের যে খড়ন, হৃদয়ের যে ক্ষতবিক্ষত যন্ত্রণা, সেটা তিনি কিন্তু প্রকাশ করছেন। অর্থাৎ বহিঃপ্রকৃতির সঙ্গে নজরুলের ব্যক্তিক হৃদয়ের যে খড়ন, সেটি এক হয়ে গেছে, অনবদ্য হয়ে উঠেছে গানে, কথায়।
1: ধন্যবাদ। এই যে প্রকৃতির বিভিন্ন রূপ, যেখানে শ্রাবণ, বর্ষা বা মেঘের গর্জনের সঙ্গে মিলিয়ে বিরহের সুর তৈরি করেছিলেন, কবি। ঠিক তেমনি বিভিন্ন চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ও গীতিকার হিসেবেও কাজ করেছিলেন নজরুল। সাঁওতালি ও ঝুমুর তালের সংমিশ্রণে নতুন ধারার গানও

0: মানে সবচেয়ে বড় অনুভূতি,
1: নিবিড় একটা
0: নিবিড়,
1: অনুষঙ্গ বলা যায়।
0: হ্যাঁ অনুষঙ্গ।
1: এবং এই অনুভূতি যখন মানুষ প্রকাশ করে তখনই মানুষ কিন্তু সার্থক হয়ে ওঠে।
0: যিনি প্রেমে সামগ্রিক ভাবে উদ্বেলিত হচ্ছেন তিনি কিন্তু বিরহ একই ভাবে, অনুভূতিটা একই কিন্তু আসলে।
2: তার রচনায় আমরা ফার্সি, গজল ও সুফি যে দর্শন, তার প্রভাবে বিরহ সেখানে আত্মিক মুক্তির সাধনায় লিপ্ত। সে আত্মিকভাবে মুক্তি সে লাভ করতে চেয়েছেন। এই যে নিজেকে উপলব্ধি করা বা খুঁজে বের করা, সৃষ্টিকর্তার কাছে নিজেকে নিবেদন, এই ক্ষেত্রে বিরহটা
0: মানুষ যখন একটা গানের বা একটা কবিতার বাণী কেউ পড়বে, সেখানে কিন্তু অনেকগুলো ওটা কি কি বলে মানে সম্পত্তি মানে প্রপার্টি যে খুঁজে পাবে, যে নজরুলের গানের প্রপার্টি কি কি কিরকম কিরকম ছিল, কেমন কেমন ছিল। আমরা হাসির গান করতে গেলে বা অন্য গান করতে গেলে আমরা অনুপ্রাস গুলো বেশি বেশি দেখি। অনুপ্রাসের ব্যবহার কিন্তু এত নাই অন্য কোন কারুতে, এত নাই
1: তার কবিতায়, কবিতা সঙ্গীতে সব ক্ষেত্রে অনুপ্রাসের যে এত বিচিত্র মাত্রিক প্রয়োগ এবং নানা ধরনের অনুপ্রাস, চেকানুপ্রাস, অন্তানুপ্রাস, আদ্যানুপ্রাস,
0: এই জিনিসগুলো তুমি যে বলছো, এই এই জিনিসগুলো কিন্তু আমি মনে করি আমাদের শ্রোতা দর্শক ছেলে মেয়েরা বড় ছোট যারা আছেন তাদের ব্যাপারটা একটুখানি আরেকটু ভিতরে যাওয়া দরকার। শুধুমাত্র গানটা শুনলাম, বিরহের কথা বলল, তো আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলি তাহারে কি প্রাণ জোড়ালো, কিন্তু ওটা একটু পড়লে ওটা আরো গভীরে যাওয়া যায়। আমি সেটাই আমি সবাইকে অনুরোধ করতে চাই যে শুধু প্রেমের কথা বললো একটুখানি, আহারে কি কথা।

0: এই যে কথাগুলো শুনে গেলাম শুধু, কিন্তু এটা আর একটু পিছনে গেলাম না, একটু গভীরে গেলাম না। আমি চাই যে যারা নজরুলের গান শুনেন, তার লেখা পড়েন, তার কবিতা পড়েন, তাদের সবাই যেন একটু ভিতরে যান, তাহলে জিনিসটাকে আরো একটু ভালো করে তারা করবে। কারণ তাদের জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠানগুলো করা, তাদের জন্যই কথাগুলো বলা, গানের মধ্যে মধ্যে একটুখানি বলার চেষ্টা, এক করার জন্য, সবাইকে সম্পৃক্ত করার জন্য, যে আমরা এটা পড়ি একটু, আমরা যে গান করি, তোমরা যে লেকচার করো, আমরা পড়ি, কিন্তু পিছনে পড়াশোনা অনেক বেশি থাকে, তাহলে হয় কি জিনিসটা খুব সহজ হয়ে চোখের সামনে চলে আসে, এই আর কি।
1: প্রত্যেকটা অনুভূতির যে তীব্রতা, এটা সত্যি মানে ভাবায়, কিন্তু নজরুল পড়লে আসলে কিন্তু এগুলো ভাবায় মানুষকে।
0: রোজ অনেক মানুষের সাথে কথা হয়, তারা বলেন যে আপা আমি কাজী নজরুল ইসলামকে ভাবতে পারি না, আমি ভাবতে চাই না, কারণ আমার মাথা পুলাবে না ভাবাটা। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ আমি আমি শুধু আমার ভাষায় বলতে পারি যে এ কি, আমি আর কিছু বলতে পারবো না।
2: এবং আমি এক বাক্য একটু বলি যে বাসনার অচরিতার্থতা নজরুলকে মানে বড় অভিমানী করে তুলেছিল, এই যে না পাওয়ার যে বেদনা কষ্ট, এই অচরিতার্থতা নিয়েই কিন্তু তিনি চলে গেছেন, তাকে অভিমানী করে তুলেছে। এবং তিনি বলেছেন যে আমিও বিরহী, তুমিও বিরহী।
1: নজরুল প্রথম হারমোনিয়াম ব্যবহার করে বিষয়হীন যে কোনো রাগের পূর্ণ কাঠামো দাঁড় করাতেন, তারপর রাগ ও তালের সাথে খাপ খায় এমন শব্দ বাছাই ও ব্যবহার করে উত্তম সুরের সাহায্যে গীতি কবিতা রচনা করতেন। কাজী মোতাহার হোসেনের বর্ণনা অনুযায়ী নজরুল একটি গানের গীতি কবিতা রচনা করতেন ন্যূনতম 5 মিনিট থেকে সর্বোচ্চ আধ ঘন্টা সময় নিতেন। আবার নজরুল নিজে গানের স্বরলিপি লিখতেন, গ্রামোফোন কোম্পানিতে সুর ভাণ্ডারী হিসেবে সঙ্গীত পরিচালনার সময় কোম্পানির লেখকেরা দ্রুতগতিতে নজরুলের স্বরলিপি লিখে নিতেন। বুদ্ধদেব বসুর বর্ণনা অনুযায়ী গান রচনার ক্ষেত্রে নজরুল নির্জনতার দাবি করতেন না, বরং কোলাহলের মধ্যে সুর ও গীতি কবিতা সৃষ্টিতে পারদর্শী ছিলেন। নজরুলের সৃষ্টির এই যে বৈচিত্র্যময়তা, এ সম্পর্কে যদি কিছু বলতেন।
0: তার যে প্রেম বিরহ বা যে কোনো অনুভূতির যেটা মিশ্রণ তার ভিতরে হতো, হ্যাঁ তার মধ্যে আমার চোখে পড়ে যে সবকিছুই প্রবল, যেটা যেটা
1: রণসঙ্গী, হ্যাঁ
0: যে কোনো
1: বিদ্রোহী কবিতা,
0: হ্যাঁ
1: আবার তার প্রেমের আখ্যান, মানে
0: আজকে আজকে যেটা বিরহ নিয়ে আমি কথা বলছিলাম, সেই কথাগুলো আমার বলতে ভালো লাগবে মনে হচ্ছে। যেমন যে

0: আমারের বেশ শেষ জীবনে, কে গো আমার সাঁঝ গগনে। দেখো আমি কেন গানটা করলাম, সাঁঝ গগনের যে আনন্দ এবং বিরহ ব্যথা দুটো একসঙ্গে এই গানের মধ্যে ইমন এবং পূর্বী রাগের সঙ্গে মিলে গেছে।
1: চমৎকার, অসাধারণ অসাধারণ।
0: আমার আমার খুব বিষয় লাগে ভাবলে, বিশ্বাস করো আজকের এই দিনে এই যে আলোচনাটা আমার খুব ভালো লাগলো। বিশ্বাস করছি যে শ্রোতা যারা আছেন তারা নিশ্চয়ই এই কথাগুলো বলতে করেছেন।
1: অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে, শ্রদ্ধেয় স্যারকেও ধন্যবাদ। বাংলাদেশ বেতার কর্তৃক আয়োজিত আজকের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান, নজরুল সঙ্গীতে বিরহ অনুষ্ঠানে কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।

0: এতক্ষণ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান নজরুল সঙ্গীতে বিরহ শুনলেন। অংশগ্রহণে ছিলেন ফাতেমাতুজ্জোহরা, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী, ডক্টর মোমেনুল রসুল, অধ্যাপক বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সঞ্চালনে মনিরা পারভিন, সহকারী অধ্যাপক, নৃত্যকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। শব্দগ্রহণ ও সম্পাদনায় মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ গীতি আলেখ্য স্মরণ পারের অগপ্রিয়।

সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার ঢাকা আয়োজিত কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ গীতি আলেখ্য স্মরণপারে রোগপ্রিয় অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ ১২ ভাদ্র, বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের অস্ত যাওয়ার দিন। ১৩৮৩ বঙ্গাব্দের এই দিনে নীরব হয়ে গিয়েছিলেন বাংলা ভাষার বিদ্রোহী কণ্ঠ কবি কাজী নজরুল ইসলাম। আজকের এই বিশেষ দিনে আমরা কবিকে স্মরণ করে তার চরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি তারই কিছু গান দিয়ে। সুপ্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানের প্রথম গান গভীর নিশীথে ঘুম ভেঙে যায়। গানটি সুরকার কমল দাশগুপ্ত, শিল্পী জগন্ময় মিত্র, রেকর্ড নং HMV N3132, প্রকাশকাল জুন ১৯৪৫। গানটি ভৈরবী রাগাশ্রিত একটি গান। গভীর রাতে ঘুম ভেঙে যাওয়ার মধ্য দিয়ে প্রিয়জনের অনুপস্থিতির চরম একাকিত্ব প্রকাশ পেয়েছে এই গানটির মধ্য দিয়ে। ভৈরবী রাগিনী শেষ রাতের রাগ, এই রাগ করুণ সুরের আবহ বহন করে। গানটির প্রেক্ষাপটও গভীর রাতের এবং প্রিয়জনের বিচ্ছেদ ব্যথা করুণ রস ফুটিয়ে তোলে। বাণী ও সুরের মেলবন্ধনে গানটি কবি নজরুলের এক অনবদ্য সৃষ্টি। গানটি শুনব আমাদের দেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ইয়াসমিন মুস্তারির কণ্ঠে।

সুপ্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানের দ্বিতীয় গান বিদায় বেলা করুণ সুরে। গানটি সুরকার কবি নিজেই, শিল্পী কার্তিক চন্দ্র দাস। রেকর্ড নং টুইন FT4712, প্রকাশকাল ডিসেম্বর 1936। গানটিতে বিদায়ের বেদনাময় মুহূর্তের এক গভীর অনুভূতি প্রকাশিত হয়েছে। বিদায়ের পূর্বলগ্নে কবি প্রিয়ার করুণ সুর তাঁর মনকে ব্যাকুল করে তুলেছে, কিন্তু প্রিয়ার দেওয়া ভালোবাসার দান কবি গ্রহণ করতে পারছেন না, কারণ তাঁর প্রাণের ঠাকুর তাঁকে ডাকছেন। সেই ডাকে কবির প্রাণ কেঁদে উঠেছে। পার্থিব জগতের সব বন্ধন ছিন্ন করে প্রাণের ঠাকুরের সান্নিধ্য পাওয়ার আকাঙ্ক্ষাই এই গানের মূল সুর। সুপ্রিয় শ্রোতা, এই গানটি পরিবেশিত হবে প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ডক্টর দেবাশিস ব্যাপারীর কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানের পরবর্তী গান সাঁঝের পাখিরা ফিরিল কোলায়। গানটি সুরকার কমল দাশগুপ্ত, শিল্পী ইন্দুবালা দেবী। রেকর্ড নং HMV N 17445, প্রকাশকাল এপ্রিল 1940। গানটি কাজী নজরুল ইসলামের এক অনন্য সৃষ্টি। গানটিতে বিরহ, অপেক্ষা ও অভিমানের সুর ধ্বনিত হয়েছে। দিন শেষে সাঁঝের পাখিরা আপন নীড়ে ফিরে এসেছে, কিন্তু কবি প্রিয়া ঘরে ফেরেনি। উঠানের শূন্য কলসি, দোপাটি গাঁধা ফুল, প্রিয়ার বাসন্তী শাড়ি, সবকিছু যেন অভিমান করে আছে কবি প্রিয়ার অপেক্ষায় অপেক্ষারত। গানটিতে প্রিয়জনের জন্য অপেক্ষার আকুতি ও নিঃসঙ্গতার এক গভীর রূপ প্রকাশ পেয়েছে। সুপ্রিয় শ্রোতা, আমাদের এবারের এই গানটি পরিবেশনা করবেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী শারমিন সাথী ইসলাম।

সুপ্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানের পরবর্তী গান বিদায় সন্ধ্যা আসিল ঐ। গানটি কাজী নজরুল ইসলামের করুণ সুরে বিদায়ের যে সকল গান রয়েছে তন্মধ্যে অন্যতম। গানটিতে চরম অভিমান, বিরহ ও বিচ্ছেদ বেদনার সুর ধ্বনিত হয়েছে। গানটি ভীমপলশ্রী রাগের সুরে নিবদ্ধ। গানটি সুরকার কবি নিজেই, শিল্পী আঙুরবালা দেবী, রেকর্ড নং HMV P11743, প্রকাশকাল April 1932। গানটি শুনব প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী মোহিত খানের কণ্ঠে।

সুপ্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানের পরবর্তী গান ভুলে যেও ভুলে যেও, কাজী নজরুল ইসলামের সঙ্গীত ভাণ্ডারের এটি একটি অনবদ্য সৃষ্টি। গানটির মধ্যে বিদায়ের সুর ধ্বনিত হয়েছে। গানটি পিলু রাগে নিবদ্ধ। পিলু রাগের করুণ সুরের আবেশ গানটির বাণীর বিরহের আবহকে সুন্দরভাবে মূর্ত করে তুলেছে। শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ, রেকর্ড নং HMVN9865, প্রকাশকাল মার্চ 1937। গানটি দ্বৈতকণ্ঠে পরিবেশন করবেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী মেহফুজ আল ফাহাদ ও জান্নাতে রোম্মান তিথি।

সঙ্গীতের এমন কোনো শাখা নেই যেখানে কাজী নজরুল ইসলামের পদচারণা ঘটেনি। ইসলামী গান কবির এক অনবদ্য সৃষ্টি। ইসলামী গানের কথা এলেই কাজী নজরুল ইসলামের নাম চোখের উপর ভেসে ওঠে। এই গানটি কবির সকল ইসলামী গানের মধ্যে অন্যতম একটি গান, এমনকি তাঁরই নিজের শেষ ইচ্ছাপত্র এটি। গানটির বাণীর সাথে কবির মৃত্যু ও কবর একসাথে জড়িয়ে আছে। মৃত্যুর পর আল্লাহর নাম ও আজানের ধ্বনি শোনার আকুল ইচ্ছা প্রকাশিত হয়েছে গানটিতে। তাঁরই শেষ ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। গানটির সুরকার কবি নিজেই, শিল্পী মোহাম্মদ কাশেম, রেকর্ড নং HMV 17476, প্রকাশকাল জুলাই 1940। সুপ্রিয় শ্রোতা, আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আজকের অনুষ্ঠানের শেষ গানটি শুনব সমবেত কণ্ঠে।

0: আজকের আয়োজন। আশা করছি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। সুস্থ ও সুন্দর থাকুন।
1: এতক্ষণ শুনলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ গীতি আলেখ্য স্মরণ পারের অগোপ্রিয়। গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনা সুশান্ত কুমার সরকার। সঙ্গীত পরিচালনা সালাউদ্দিন আহমেদ। সঙ্গীত পরিবেশনায় ইয়াসমিন মুস্তারি, শারমিন সাথী ইসলাম, খাদিজাতুল কুবরা, জুলি শর্মিলি, পরিতোষ কুমার মণ্ডল, সুনীল কুমার সূত্রধর, শরীফুর রহমান, দেবাশিস ব্যাপারী, মকসুদুর রহমান মোহিত খান, মেহফুজ আল ফাহাদ, জান্নাতে রুম্মান তিথি এবং পূর্বাশা মণ্ডল। অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত। সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান। তত্ত্বাবধানে কানিজ কুলসুম। প্রযোজনায় তৃপ্তিকণা বসু ও মোহাম্মদ মনিরুজ্জামান।
2: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই খবর শুনতে পাবেন।
3: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি হাসিমুন নাহার। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বেলা ৩টায়। এই অধিবেশনের বৈঠক বসবে। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, টিএমপি। নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে অন্তত ১৬০ জনে পৌঁছেছে। দেশটির কর্তৃপক্ষ জানায় এই ঘটনায় ৪০০ পর্যটক নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে প্রায় ৩৪০ জন বিদেশি নাগরিক। এই আকস্মিক বন্যায় দেশটির বহু গ্রাম তলিয়ে গেছে। এতে গ্রামগুলোর রাস্তাঘাট, সেতু ও তিব্বত সীমান্তের কাছের বিদ্যুৎ কেন্দ্রসমূহ ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালের পর্যটন বোর্ড জানায় নিখোঁজ পর্যটকদের মধ্যে ১০০ এর বেশি ভারতীয়, ৫৪ জন মার্কিন, ৩৩ জন ব্রিটিশ এবং ১০০র বেশি নেপালে রয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালে আঘাত হানা ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এক শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নেপালের জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি নেপালের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। এদিকে নেপালের দুর্যোগ মোকাবেলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও জনগণ এই কঠিন সময়ে নেপাল সরকার ও দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের এই ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভি এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ১ সেপ্টেম্বর সকাল ৯টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। দিবসটি উপলক্ষে ৫ সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি। যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ। বিদ্রোহী কবি নামে সমধিক পরিচিত কবি নজরুল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত। ১৩৮৩ সুঙ্গাব্দের ১২ই ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই অনন্য প্রতিভার কবি ইন্তেকাল করেন। ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ছুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআন খানে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা। এদিকে দিবসটি উপলক্ষে নজরুল ইনস্টিটিউটে মৃত্যুঞ্জয়ী নজরুল শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও হামদনাতের আয়োজন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। খেলার খবর। ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ নিউজিল্যান্ড এ দলের মোকাবেলা করবে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ। বাংলাদেশ সময় বেলা ১:৩০টায় খেলাটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
4: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান যদি আর বাঁশি না বাজে। গ্রন্থনা উপস্থাপনায় রুবিনা শাহনাজ।

0: ফোটে যে ফুল আঁধার রাতে, ঝড়ে ধুলায় ভোরবেলাতে, আমায় তারা ডাকে সাথী, আয় রে আয়, সজল করুন আঁখি তোলো, দাও বিদায়। ঘন কালো অন্ধকারের ভেতর ঝলমলে আলোর অন্য নাম কাজী নজরুল ইসলাম। উঠা পড়া ভাঙা গড়ার ভেতর দিয়ে নজরুল জীবনকে প্রত্যক্ষ করেছিলেন বিদ্রোহ, প্রেম, বিরহ আর মৃত্যু চেতনায় নিমগ্ন থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ বারোই ভাদ্র, আজ জাতীয় কবি চিরবিরোহী চিরবিদ্রোহী কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৩৮৩ বঙ্গাব্দের আজকের দিনে কবি ধুলার ধরণী থেকে চির বিদায় নেন। কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে আমরা নিবেদন করছি কবির কবিতার বিশেষ আবৃত্তি অনুষ্ঠান যদি আর বাঁশি না বাজে। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ এই আয়োজনে। উপমহাদেশের নবজাগরণ এবং মুসলিম রেনেসাঁর অন্যতম প্রাণপুরুষ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অনন্য রূপকার কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা আমাদের জড়তা ও হতাশামুক্ত করে প্রতিনিয়ত সাহসী করে তোলে। সাম্যবাদী কাব্যগ্রন্থের কবিতা বলিতে কবি বলিষ্ঠ উচ্চারণে ঘোষণা করেছেন মানুষের মুক্তির বার্তা। তিনি ধর্ম, বর্ণ ও সকল সংস্কারের ঊর্ধ্বে উঠে প্রচার করেছেন মানবতার কথা। প্রিয় বন্ধুরা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসের বিশেষ অনুষ্ঠান যদি আর বাঁশি না বাজে অনুষ্ঠানে প্রথমেই নিবেদন করছি সাম্যবাদী কাব্যগ্রন্থের নাম কবিতা সাম্যবাদী, এর অংশবিশেষ উচ্চারণে শাকিলা মতিন মৃদুলা।
1: গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক জেলা, বলে যাও, বলো আরো। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বৃদ্ধ গয়ায়ে জেরুজালেমে মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই কন্দরে আরব দুলাল শুনিতে নাও ভান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সমগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই।
0: যে কবিতার জন্য নজরুল বিদ্রোহী কবি হিসেবে খ্যাতি লাভ করেছেন, সেই বিদ্রোহী কবিতাতেই তিনি বলেছেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য। মূলত নজরুল তাঁর সাহিত্যে দ্রোহের পাশাপাশি প্রেমের অপূর্ব সম্মিলন ঘটিয়েছেন। তাঁর সেই প্রেম চঞ্চল মেয়ের ভালোবাসায় মুখর। নজরুল রচনায় তেজোদ্দীপ্ত ও উদ্দীপিত জীবন চেতনার বিপরীতে যে প্রেম চেতনা, সেখানে নারীও ভিন্ন মাত্রায় উপস্থাপিত। তাঁর প্রেমমূলক কাব্যভাবনায় প্রেমিক নজরুলের বিরোহী, অভিমানী, অতৃপ্ত, ক্ষুধার্ত রূপ দেখা যায়। কবিরানী কবিতায় তিনি ব্যক্ত করেছেন যে নারী তাকে ভালোবাসে বলেই তিনি কবি। বন্ধুরা, কবিরানী কবিতার আবৃত্তি শুনবেন হাসিব বিল্লার উচ্চারণে।
2: তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার এ রূপ সে যে তোমায় ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো, বিদায় বেলার সন্ধ্যা তারা পূবের অরুণ রবি। তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবই। আমার আমি লুকিয়েছিলে তোমার ভালোবাসায়, তুমি আমার মাঝে আসি অশীতে মোর বাজাও বাসি। আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি। আমার বাণী জয় মাল্য রানী তোমার সবই। তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি। আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি।
0: ভালোবাসার এক অপূর্ব শক্তি ছিল নজরুলের। তাঁর জীবনে নানা ঘটনা আবর্তিত হয়েছে তার প্রেমকে ঘিরে। প্রেম পেয়ে তিনি যেমন আনন্দ লাভ করেছেন, আবার তেমনি বিরহে কেঁদে উঠেছেন হু হু করে। মোহাম্মদ এনামুল হক শোনাচ্ছেন তোমারে পড়িছে মনে কবিতাটি।
3: তোমারে পড়িছে মনে আজি নিপ বালিকার ভীরু শিহরণে, যুধিকার অশ্রুসিক্ত ছল ছল মুখে, কেতকী বধূর অবগুণ্ঠিত বুকে। তোমারে পড়িছে মনে হয়তো তেমনি আজি দূর বাতায়নে, ঝিলিমিলি তলে ম্লান লুলিত অঞ্চলে চাহিয়া বসিয়া আছ একা। বারে বারে মুছে যায় আঁখি জললেখা, বারে বারে নিভে যায় শিয়রের বাতি। তুমি জাগো জাগে সাথে বর্ষার রাতি। সিক্ত পক্ষ পাখি তোমার চাঁপার ডালে বসিয়ে একাকি, হয়তো তেমনি করি ডাকিছ সাথীরে। তুমি চাহিয়াছ শুধু দূর শৈল শিরে, তোমার আঁখির ঘন নীলাঞ্জন ছায়া গগনে গগনে আজ ধরিয়াছে কায়া। আজি হেতে রচি নব নিপমালা, স্মরণ পারের প্রিয়া একান্তে নিরালা। অকারণে জানি আমি জানি তোমারে পাব না আমি, এই গান এই মালাখানি রহিবে তাদেরই কণ্ঠে। যাহাদেরই কভু চাহি নাই কুসুমে কাঁটার মতো, জরাই রহিল যারা তবু। বহে আজি দিশাহারা শ্রাবণের অশান্ত পাবন, তারি মতো ছুটে ফিরে দিকে দিকে উচাটন মন। খুঁজে যায় মোর গীত সুর কোথা কোন বাতায়নে বসি, তুমি বিরহ বিধুর। তোমার গগনে নেভে বারে বারে বিজুলির দ্বীপ, তোমার অঙ্গনে হেথা বিকশিয়া ঝরে যায়নি। তোমার গগনে ঝরে ধারা অবিরল, তোমার নয়নে হেথা জল নাই, বুকে ব্যথা করে টলমল। আমার বেদনা আজি রূপ ধরি শত গীত সুরে, নিখুল বিরহী কণ্ঠে বিরহিণী তপ তরে ছুড়ে। এপারে ওপারে মোরা নাই নাই কুল, তুমি দাও আঁখি জল আমি দেই ফুল। এপারে ওপারে মোরা নাই নাই কুল, তুমি দাও আঁখি জল আমি দেই ফুল।
0: কাজী নজরুল ইসলামের নানা মাত্রিক লেখায় ফুটে উঠেছে দ্রোহ সাম্য মানবতা আর প্রেমের ছবি। কবির ক্ষুরধার বিদ্রোহের বাণী শাসকের মশনদের ভীত কাঁপিয়ে দিয়েছে। তিনি চিরবঞ্চিতদের দেখিয়েছেন আশার আলো, কবি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মানবতার জয়গান গেয়েছেন, নারীর অধিকারকে করেছেন সমুন্নত। শায়লা আহমেদ নিবেদন করছেন কবির অভিশাপ কবিতাটি।
4: যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর, বুঝবে বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি, সাগর আকাশ বাতাসে চিরি। যেদিন আমায় খুঁজবে বুঝবে, সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে উক চমকে। জাগবে হঠাৎ চমকে, ভাববে বুঝি আমি এসে বৈষ্ণু বুকের কোলটি ঘেঁষে। ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন, বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান না। আসবে ভেঙে কান্না, পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। পড়বে মনে অনেক ফাঁকি অশ্রুহারা কঠিন আঁখি, ঘন ঘন মুছবে বুঝবে সেদিন বুঝবে। আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা, কাঁপবে তোমার কঙ্কন, কাঁদবে কুটির অঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি, বুকের মালা করবে জ্বালা, চোখের জলে সেদিন বালা, মুখের হাসি ঘুচবে বুঝবে সেদিন বুঝবে। আসবে আবার আশিনা হাওয়া, শিশির ছেঁচা রাত্রি, থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী। আসবে শিশির রাত্রি, থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন, মধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে, বিষিয়েও বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে।
0: নজরুল তাঁর সৃষ্টির বৈচিত্র্যে ও নানামাত্রিক বৈশিষ্ট্যে বাংলা সাহিত্যের প্রতিটি শাখাকে নতুন নতুন ভাব ও আঙ্গিকগত উদ্ভাবনায় সমৃদ্ধ করেছেন। মানুষকে ভালোবেসে জাহান্নামের আগুনে বসে কবি নজরুল হেসেছেন পুষ্পের হাসি, প্রদীপের সলতের মতো একটু একটু করে পড়েছেন বাতায়ন পাশে গুবাক তরুর শাড়ি। কবিতায় কবি নিজেই বলেছেন, তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী গন্ধ বিধুর ধূপ। টিটু মুন্সীর উচ্চারণে শুনবেন বাতায়ন পাশে গুবাক তরুর শাড়ি কবিতার অংশবিশেষ।
5: বিদায় হেমর বাতায়ন পাশে নিশীথ জাগার সাথী, ওগো বন্ধুরা পাণ্ডুর হয়ে এলো বিদায়ের রাতি। আজ হতে হলো বন্ধ আমার জানালার ঝিলিমিলি, আজ হতে হলো বন্ধ মোদের আলাপন নিরিবিলি। অস্ত আকাশ অলিন্দে তার শীর্ণ কপোল রাখি, কাঁদিতেছে চাঁদ মুসাফির জাগু, নিশি আর নাই বাকি। নিশিথিনী যায় দূর বন ছায় তন্দ্রায় ঢুল ঢুল, ফিরে ফিরে চায় দুহাতে জড়ায় আধারে রেলো চুল। চমকিয়া জাগি ললাটে আমার কাহার নিশ্বাস লাগে, কে করে ব্যজন তপ্ত ললাটে কি মরশি ওরে জাগে। জেগে দেখি মোর বাতায়ন পাশে জাগিছে স্বপন চারি, নিশীথ রাতের বন্ধু আমার গুবাক তরুর শাড়ি।
0: নজরুলের হৃদয়ে ভালোবাসার ফুল প্রস্ফুটিত হওয়ার আগেই তা ঝরে যেত, বেজে উঠত বিরহের করুণ রাগিনী। নজরুল তার বিরহের সার্থক রূপ দিয়েছেন তাঁর কবিতায়। কখনো দ্রোহের মাঝে প্রেম, কখনো বা প্রেমের মাঝে দ্রোহের প্রকাশ করে ভালোবাসায় অতৃপ্ত প্রেমিক কবি নজরুল তাঁর শেষ অভিভাষণেও প্রকাশ করেছেন প্রেম না পাওয়ার যন্ত্রণার কথা। নজরুলের শেষ অভিভাষণের অংশবিশেষ নিবেদন করছেন নাসিম আহমেদ।

যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি, আমায় ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। হিন্দু মুসলমানে দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য, এই ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম, অসুন্দরকে ক্ষমা

0: খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। সেদিন আমাকে কেবল মুসলমানের বলে দেখবেন না, আমি যদি আসি আসব হিন্দু মুসলমানের সকল জাতির ঊর্ধ্বে, যিনি এক মেয়ে বা দ্বিতীয়াম তাঁরই দাস হয়ে।
1: ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তিনি জাগরণের কবি, মানবতার কবি, শোষিত বঞ্চিতের কবি, তারুণ্যের কবি, সাম্যের কবি, প্রেমের কবি, গানের কবি, প্রবল দারিদ্র, হাহাকার, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে কলম ধরেছিলেন নজরুল। সাধারণ খেটে খাওয়া মানুষের হয়ে তিনি চোখের জল ফেলেছেন, বলেছেন, গাহি তাহাদের গান, ধরণীর হাতে এনে দিল যারা ফসলের ফরমান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ আবৃত্তি অনুষ্ঠান যদি আর বাঁশি না বাজে এখানে শেষ করছি। অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি রুবিনা শাহনাজ, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, তত্ত্বাবধানে কানিজ কুসুম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
2: হয় ইমাম সাহেব,
1: তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন কোন বলেন।
1: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটার টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন।
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে

0: এমআর টিকা দিতে। একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
1: শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজন। বন্ধুরা, যারা শুনছেন এই মুহূর্তে, সবাইকে স্বাগত আমাদের আয়োজনে। এ বেলায় আমরা আপনাদের সাথে সঙ্গী হলাম দুজন, উম্মে কুলসুম ও চমচমি দেওয়ান। প্রকৌশল দায়িত্বে ইফতেহাজ আহমেদ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, তাওহিদা আফরোজ, আফরোজা আক্তার, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও এলিজা আক্তার, এবং অধিবেশন তত্ত্বাবধানে আছেন হেলাল উদ্দিন আহমেদ।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
3: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যই সুখের মূল।
4: বলবীর বল উন্নত মামশির, শির নেহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রির, যার অনুপ্রেরণায় উদ্দীপ্ত বীর বাঙালি বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজও বাঙালির শতসংগ্রামে সংকটে যিনি জুগিয়ে চলেন অসীম সাহস শক্তি, সেই তো আপনের আপন প্রিয়জন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। শোষণ, বঞ্চনা, নিপীড়ন, নির্যাতন, অন্যায়, অবিচারের বিরুদ্ধে বলিষ্ঠ সোচ্চার কণ্ঠ নজরুল। দারিদ্র্যের কষাঘাত এবং সমাজ ও রাষ্ট্রের রক্তচক্ষুকে উপেক্ষা করে পরাধীন মানুষকে তিনি শুনিয়েছেন মুক্তির গান, স্বাধীনতার মন্ত্রে করেছেন উজ্জীবিত। আধুনিক বাংলা সাহিত্যাকাশের এক উজ্জ্বল নক্ষত্র নজরুলের বিরল প্রতিভার বৈচিত্র্য বৈভব বিস্ময়কর। বিদ্রোহ সংগ্রাম, সাম্য মৈত্রী, প্রেম বিরহ, অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তা বোধ তাঁর সমগ্র সৃষ্টিতে উচ্চকিত।
5: শিউলি ফোটা শরৎ ঋতু বড় প্রিয় ছিল কবির, তাই তো এমনই এক শারদীয় দিনে শুভ্রতার পরশ মেখে তিনি আমাদেরকে চিরবিদায় জানিয়েছিলেন। আজ বারোই ভাদ্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী। ১৩৮৩ বঙ্গাব্দের এই দিনে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। কবির অম্লান স্মৃতির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
4: বাঙালি সাহিত্যিকদের মধ্যে কাজী নজরুল ইসলাম প্রথম কবি যিনি সাম্যবাদী চেতনায় অনুপ্রাণিত হয়ে সাহিত্য রচনা করেন। মানবতার মহৎ আদর্শে উদ্বুদ্ধ কবি নজরুলের কাব্য সাধনার এক প্রধান অংশ জুড়ে আছে হিন্দু মুসলমান সম্প্রীতি কামনা। নজরুল মানসে হিন্দু মুসলমান বৈপরীত্যের দোতনা না হয়ে পরিপূরক হয়েছে তাঁর অসামান্য সাম্যবাদী চেতনার ফলে। হিন্দু মুসলমানই শুধু নয়, মহামানবের মিলনকামী কবি উদাত্ত কণ্ঠে গিয়েছেন গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান।
5: দ্রোহ চেতনার পাশাপাশি আশাবাদ, দেশপ্রেম, সব ধরনের বঞ্চনা শোষণের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করা, জনমানুষের উপর সমাজের উঁচুতলার মানুষের পরিচালিত সব অন্যায় থেকে মুক্তি কামনা ইত্যাদি জনহিতকর চেতনাতার পক্ষে কাজী নজরুল ইসলামের সাহিত্য দর্শন স্বতন্ত্র বৈশিষ্ট্যে আসেন। মানবতাবোধ, অসাম্প্রদায়িকতা আর নারী পুরুষ তথা সমাজের সাম্য রক্ষা নজরুলের সমগ্র সৃষ্টিতে প্রতিফলিত। প্রিয় শ্রোতা, পরিবেশনার গোড়াতেই শুনব সাম্যবাদী নজরুল, এ বিষয়টিকে ঘিরে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণে তামান্না মিনহাজ।
6: বন্ধু তোমার বুক ভরা লোভ, দুচোখে স্বার্থ ঠুলি, নতুবা দেখিতে তোমারই সেবিতে দেবতা হয়েছে কুলি। বাংলা সাহিত্যে সাম্যবাদের অন্যতম প্রবক্তা কাজী নজরুল ইসলাম, হিন্দু মুসলিম মিলনের অগ্রদূত ও অন্যতম পথিকৃৎ কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে যে সাম্যবাদ ও অসাম্প্রদায়িকতার ধারা সৃষ্টি করেছিলেন তা অভূতপূর্ব ও অবিস্মরণীয়। তার তীব্র সাম্যবাদী চেতনা ব্রিটিশ শাসিত পরাধীন ভারতবর্ষে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবার মধ্যে ঔপনিবেশিক শাসনবিরোধী স্বাধীনতা আন্দোলনের চেতনা জাতীয় সংহতি ও একতার সঞ্চার করেছিল। আজ এই একুশ শতকেও নজরুল আমাদের কাছে সর্বতোভাবে প্রাসঙ্গিক। জীবনানন্দ দাশ বলেছিলেন, নজরুল ঊনবিংশ শতকের ইতিহাসে প্রান্তিক শেষ নিঃসংশয়বাদী কবি। তাঁর সংশয়হীনতা, জাগ্রত মানুষের প্রতি প্রবল আস্থা এবং ইতিবাচক ব্যক্তিত্বের মজবুত ভিত বাঙালি সমাজ ও সভ্যতার সমূহ নেতিবাচকতার বিরুদ্ধে সোচ্চার উচ্চারণ। নজরুলের অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, গণতান্ত্রিক জীবন ব্যবস্থার জন্য তাঁর আকাঙ্ক্ষা বাঙালিকে আত্মশক্তিতে বলীয়ান করে প্রহরে প্রহরে। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, আজ যেন আমাদের প্রাত্যহিক জীবনের মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। আজ নজরুলের প্রয়াণের দিন। তার প্রেমের কথা, দ্রোহের কথা আমরা বারবার বলি। আজ আমরা আলোচনা করব সাম্যের কবি নজরুলকে নিয়ে। আর এই আলোচনায় আমাদের সমৃদ্ধ করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ও নজরুল গবেষক ডক্টর শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম। শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নজরুল সম্পর্কে, নজরুলের সাম্য সম্পর্কে আসলে আমরা নানাভাবে নানা কিছু আলোচনা করেছি, নানান সময়ে কথাবার্তা হয়েছে প্রচুর, কিন্তু সবাইকে সমানভাবে দেখার যে ধারণা তিনি তার মধ্যে লালন করেছিলেন কবি নজরুল নিজে, সেটা শুরুটা কোথায় হয়েছিল?
7: নজরুলকে নিয়ে আলোচনা বহু হয়েছে, অনাগত কালেও এটা এই আলোচনা হতেই থাকবে, কিন্তু নজরুলের অনেকগুলো পরিচয়ের মধ্যে একটা বড় পরিচয় হলো তিনি সাম্যবাদী কবি। মানুষকে মানুষ হিসেবে দেখেছেন, এখানে কোনো জাতিভেদ তিনি দেখেননি, এখানে কোনো লিঙ্গভেদ দেখেননি, এখানে সামাজিক কোনো বৈষম্য দেখেননি, সবাইকে তিনি একই সমান চোখে দেখেছেন। জন্ম এবং মৃত্যুতে মানুষ যেমন একই কাতারে এসে দাঁড়ায়, এই কাতারটাকে তিনি জীবনে দেখার চেষ্টা করেছিলেন। তো এটা উনি শৈশবটা যদি আমরা চিন্তা করি, উনি বাবাকে হারিয়েছেন, এরপরে তিনি মাদ্রাসায় পড়িয়েছেন, মসজিদে ইমামতি করেছেন, এটা করতে গিয়ে উনাকে দুটো ভাষায় পড়াশোনা করতে হয়েছে, একটা হলো আরবি আর একটা হলো ফার্সি। তো আরবি ভাষায় এটা করতে গিয়ে ওনার চেতনায় যে জিনিসটা আসছিল সেটা হলো যে আমাদের সৃষ্টিকর্তা মানুষকে যেভাবে সম্বোধন করেছিলেন, এই জিনিসটা, যেখানে আল্লাহ একটা কথাই বলছেন, হে মানব জাতি, এ বলেই কিন্তু আল্লাহ শুরু করেছেন, মানব জাতির প্রতি আমার এই প্রত্যাদেশ। এই যে মানব জাতি একটা ইউনিট, এটা ওনার মাথায় আমার মনে হয় শৈশবেই কিন্তু গাঁথা হয়ে গিয়েছিল। দ্বিতীয় যেটা ছিল আমাদের তৎকালীন সমাজে উনার সমসাময়িক, সেখানে আমরা দেখছি নারীরা ছিল অত্যন্ত অবহেলিত, অত্যাচারিত, নিপীড়িত, অধিকারহীন। এই নারীদের ব্যাপারেও তিনি স্রষ্টার যে প্রত্যাদেশ, যে আমি একজন পুরুষ একজন নারী, এর থেকেই বিভিন্ন জাতি এবং গোত্রের সৃষ্টি করেছি সমাজ তৈরির জন্য। অর্থাৎ একটা সমাজের জন্য, একটা জাতির জন্য একজন নারী এবং একজন পুরুষ সমানভাবেই তাদের অবদান রয়েছে, এই যে দুজনই সমান, এই চিন্তাটাও, এই কনসেপ্টটাও তার মধ্যে এসেছিল। তৃতীয়ত যেটা, এটাও স্রষ্টার যে প্রত্যাদেশ, সেটা হলো যে তোমরা সমাজে যেখানে অন্যায় আছে, অবিচার আছে, জুলুম আছে, নির্যাতন আছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াও। এটা তাকে দুটো জিনিস তার ভেতরে দিয়েছিল, একটা হয়েছিল বিদ্রোহী সত্তা, আরেকটা ছিল সাম্যবাদী চেতনা। তৃতীয়ত যেটা হলো, সেটা হলো যখন তিনি টগবগে যুবক, ১৯২০ সালে, তখন তিনি তার বয়স ৩০ বছর, তখন বলশেভিক বিপ্লব হলো, এই বিপ্লব তাকে অনেকটাই প্রভাবিত করেছে। সেই সময়কার বলশেভিক বিপ্লবের তৎকালীন ভারতের যে প্রধান কমরেড মুজাফফর আহমদ, তিনি তার সঙ্গে উঠা বসা করেছেন। এই ধারণা থেকে, এই অবস্থা থেকে তার ভেতরে মানুষের প্রতি সমতা বা সাম্যবাদী চেতনা আমার মনে হয় এখান থেকেই শুরু।
6: আপনার আলোচনায় একটা জিনিস এসেছে, নারীদের প্রতি তার যে মনোভাব, আরও এসেছে ধর্মের বিষয়টি। তার শুরু যখন হয়েছে, যখন তিনি মাদ্রাসায় পড়িয়েছেন, তাকে আরবি ভাষা শিক্ষা করতে হয়েছে, সেখানেও আপনি বলছিলেন যে আল্লাহ কিভাবে মানুষদেরকে আহ্বান জানিয়েছেন, নির্দেশ দিয়েছেন, অনুশাসন দিয়েছেন, সেখানে মানুষ বলা হয়েছে, সেখানে হিন্দু মুসলিম বা এ ধরনের কোনো বিভাজন করা হয়নি।
7: এই সুরটা তো আমরা দেখছি উনাকে, উনি বলছেন সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, এবং ওই যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয়, এই যে চেতনাবোধটা এটার কথাই আমি বলছিলাম যে সূচনাটা কিন্তু সম্ভবত এভাবেই হয়েছে,
6: মূল সূত্রটা ওইখান থেকে প্রথিত। আসলে সাম্য নিয়ে কথা বলতে গেলে তো অনেক কিছুই আসে, ধর্ম আসে, বর্ণ আসে, পেশাজীবীদের কথা আসে, একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের কথা বলেছেন, একেবারে উচ্চবিত্তের কথা বলেছেন, এই অংশে যদি আপনি একটু আলো ফেলতেন।
7: একটা জিনিস দেখেন, প্রথম কথা হলো মানুষ, আপনি যেটা বললেন ধর্মীয় ভেদাভেদ, উনি কি বলছেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিলেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, এই যে মানবিক অনুভূতিটা। এরপরে যে কথাটা বলছেন উনি, যে আপনি যে ধর্মীয় বিভেদ তুলে এই যে একটা শাসন শোষণের একটা অবস্থা আমাদের সমাজে, কি বলছেন, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। পরশুরামের কথাও যেমন বলেছেন, সঙ্গে সঙ্গে একথা উচ্চারণ করেছেন, কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেলব এই ভজনালয়ের তালা দেয়া যত দ্বার। মানে এগুলো সবার জন্য, সবার জন্য উন্মুক্ত, সৃষ্টিকর্তার ঘর, সৃষ্টিকর্তার উপাসনা সবার জন্য সমান, এখানে কোনো ভেদাভেদ নেই। এই যে জিনিসটা তিনি বললেন, এটা কিন্তু তার ওই যে তৎকালীন সমাজের, এখনো আমাদের সমাজে এখনো আছে ধর্মীয় বৈষম্য, ধর্মীয় বিদ্বেষ তুলে আমরা স্বার্থ সিদ্ধি করি, এটার বিরুদ্ধে তিনি অত্যন্ত কঠোর একটা মানে মনোভাব ব্যক্ত করেছেন এবং মানুষের মনুষ্যত্বের কথা এখানে বারবার তুলে ধরেছেন। আবার আপনি চিন্তা করেন যে শ্রমিকদের কথা, কুলিদের কথা তিনি বলেছেন। একটা জিনিস দেখেন, তোমার অট্টালিকা কার খুনে রাঙা, ঠুলি খুলে দেখো প্রতি ইঁটে আছে লিখা, তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে, এই পথ এই জাহাজ সকট অট্টালিকার মানে। মানে তুমি যার উপরে উঠে দাঁড়িয়েছ, যার উপরে দাঁড়িয়ে তুমি বড়াই করছো, এটা তোমার বড়াই নয়, এটা কিন্তু ওই যে নিচে যারা কাজ করেছে তারাই তোমাকে তুলে ধরেছে।
6: এই যে বোধ, অসাধারণ বোধ, তার সময় তো এই পরিস্থিতিগুলি আরো তীব্র ছিল এবং পরিস্থিতি আসলে খুব বেশি কি পরিবর্তন হয়েছে,
7: হয়নি? এমন যেমন তোমারে সেবিত হইল যাহারা মজুর মুঠেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ। এই যে ঘোষণাটা, এটা কিন্তু সবাই পারেননি। তার যুগেও কিন্তু তার সমসাময়িক অনেক কবি সাহিত্যিক ছিলেন, অনেক সমাজকর্মী ছিলেন, বিপ্লবী ছিলেন, কিন্তু এইভাবে
6: ভাবতে পারেননি,
7: ঘোষণা করতে পারেননি, বলতে পারেননি। হয়তো চিন্তাটা লালন করেছেন, কিন্তু এই যে বলিষ্ঠ কণ্ঠে এই কথাগুলো বলা, এটাই নজরুলকে কিন্তু স্বাতন্ত্র দিয়েছে।
6: এ কারণেই তো নজরুলকে সাম্যবাদের প্রবক্তা বলা হয় বাংলা সাহিত্যের ক্ষেত্রে। আরেকটা জিনিস যদি আপনি আমাদেরকে একটু বলতেন, নজরুলের যে ধরন ছিল, তার ভাবনা চিন্তা কল্পনার জগৎ, এগুলি তো আট দশ জনের চেয়ে অনেকটাই আলাদা। তিনি কি ধরনের সমাজের কথা ভাবতেন, তার স্বপ্ন কি ছিল, কি ধরনের সমাজ বিনির্মাণ করতে চাইতেন?
7: এটা আসলে উনার যে জীবনের চালচিত্রটা যদি দেখি, উনার চিন্তার জগৎটাকে যদি দেখি, প্রকাশের যে ব্যাপারগুলো যদি দেখি, সেখানে উনার যে কল্পনাটা ছিল একটা সমাজের, সে সমাজের কল্পনাটা ছিল এই ধরনের যে উনি যে ডাকটা দিয়েছিলেন যে সমাজের, সেটা হচ্ছে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাসী, একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা, একই রসন্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান। এই যে সুখ দুঃখ ভাগ করে নেয়ার অনুভূতি সম্পন্ন একটা সমাজ, এটার স্বপ্ন তিনি দেখেছিলেন। আর এই জন্যেই তিনি এখনো যেমন আমাদের সংগ্রামী অগ্রপুরুষ, অনাগত কালও কিন্তু তাই থাকবেন, যতদিন এই সমাজ এই ধরনের বৈষম্য থেকে মুক্ত না হবে,
6: যতদিন সমাজে সাম্য প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আসলে নজরুল একইভাবে সর্বতোভাবে প্রাসঙ্গিকই থাকবেন। এ কারণেই আসলে তাকে একই সাথে দ্রোহের কবি বলা হয়, প্রেমের কবি বলা হয়, এবং সাম্যবাদের কবিও তো আমরা বলছি প্রবলভাবে। প্রিয় শ্রোতা, আজ সময়ের পরিসর এতটাই ছোট যে এই আলোচনাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার সুযোগ নেই, তবে নজরুলকে চিনতে এই আলাপচারিতা সহায়ক হবে সে কথা নিঃসন্দেহেই বলা যায়। সবার সুস্থতা ও কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।
4: নজরুল তার বিপুল সাহিত্য রচনার পাশাপাশি সঙ্গীত ভুবনকে সমৃদ্ধ করেছেন নানান বৈচিত্র্যে ও স্বকীয়তায়। কৈশোরে লেটো দলের পালা রচনা দিয়ে শুরু হয়েছিল তার বিস্ময়কর সঙ্গীত প্রতিভা। তার গানের সংখ্যা 3000-এরও বেশি, যা বাঙালির প্রাণের সম্পদ। স্বরচিত গানে সুর করার পাশাপাশি কখনো কখনো তা কণ্ঠেও ধারণ করেছেন। নজরুলের গানের ভাষা, শিল্পগুণ, সুর মাধুর্য ও গায়কী ঢং সৌন্দর্যে এবং শ্রেষ্ঠত্বে অনন্য।
5: একই সাথে গুণগত মান ও পরিমাণের দিক থেকে বাংলা গানের ভাণ্ডারকে তিনি সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছেন, একথা নির্দ্বিধায় বলা চলে। নজরুলের ভীষণ সংগ্রামী জীবনের পরতে পরতে কোমল রোমান্টিক অনুভূতির প্রকাশ অভাবনীয়, যা তার গানকে দিয়েছে ভিন্ন এক মাত্রা। তার এক হাতে যেমন ছিল মাকা বাঁশের বাঁশুরি, অন্য হাতে ছিল রণতূর্য।
4: বন্ধুরা, এবারে সুন্দরের পূজারী নজরুলের গানের অমীয় সুধা পান করতে চাই ফেরদৌস আরার পরিবেশনায়।

0: শ্রোতা বন্ধুরা, আলোচনায় কিংবা গানে বাঙালির প্রাণের কবি নজরুলকে নিয়ে কথার কি আর শেষ আছে? আসুন দৃষ্টি ফেরাই ভিন্ন প্রসঙ্গে।
1: পারিবারিক, সামাজিক তথা জাতীয় উন্নয়ন আমাদের সবসময়ের চাওয়া, আর সর্বস্তরের জনগণের সার্বিক উন্নয়নের মাধ্যমেই কেবল রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সম্ভব। তবে সে উন্নয়ন হওয়া চাই টেকসই, যেখানে প্রকৃতি এবং ইকোসিস্টেমের উপর কোনো বিরূপ প্রভাব ছাড়াই উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থনৈতিক অগ্রযাত্রা নিশ্চিত হয়।
0: বলাই বাহুল্য, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সমাজের সকল স্তরের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বয়ঃসন্ধিকালীন ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য দারুণ গুরুত্ববহ। ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় পরিবারের অভিভাবকদের ভূমিকা তো বটেই। বয়ঃসন্ধিকালের একটা বিরাট সময়, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে কাটে, তাই ছেলেমেয়েদেরকে স্বাস্থ্য সচেতন করে তুলতে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।
1: সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের সচেতনতায় স্কুল কলেজের শিক্ষক সহ অভিভাবকদের করণীয় প্রসঙ্গে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণে শফিকুল ইসলাম বাহার।
2: যখন আলোচনার কথা ওঠে, তখন নিশ্চয়ই কোন একটি বিষয় নিয়ে আলোকপাত করবার জন্যই সেই আলোচনার প্রয়োজন হয়ে পড়ে। এই বিষয়ের প্রয়োজনীয়তা অনুভবের কারণেই আজকের আলোচ্য বিষয় নির্ধারিত হয়েছে বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের সচেতনতায় স্কুল কলেজের শিক্ষক সহ অভিভাবকদের করণীয়। আর এই বিষয়ে বলবার জন্য সম্মানিত আলোচক হিসেবে আমাদের সঙ্গে আছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক আসমা হাসান। আমরা বিষয় বলেছি, এবার আলোচনায় আসতে চাই। শুরুতেই বয়ঃসন্ধিকাল শব্দটি আছে, এর ব্যাখ্যায় আমাদেরকে বলবেন কোন সময়টাকে আমরা বয়ঃসন্ধিকাল বলবো?
3: বয়ঃসন্ধিকাল হল প্রতিটি মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ সময়। বয়ঃসন্ধিকালে মানুষের শরীর এবং মনে নানা ধরনের পরিবর্তন হতে শুরু করে এবং যৌবনে এসব পরিবর্তনগুলি পূর্ণতা লাভ করে।
2: যদি বয়সের মেয়াদ বলি,
3: হ্যাঁ, তাহলে আমি ওই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে একটা বয়সের মেয়াদ আছে, এখানে 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত সময় হচ্ছে কৈশোর বা অ্যাডোলেসেন্স। আর এই কৈশোরটাকে আমরা বয়ঃসন্ধিকাল বলি, মানে কৈশোর বলতে বয়ঃসন্ধিকালের শুরু থেকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত সময়টাকে বোঝায়। এই বয়সে ছেলেদের কিশোর আর মেয়েদের বলা হয় কিশোরী।
2: এই সময় মানে বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের সচেতনতা কেন দরকার?
3: সচেতনতার আগে বলি যে বয়ঃসন্ধিকালের কিছু পরিবর্তন হয়, ছেলে মেয়ে উভয়ের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। যেমন কিশোরীদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে তাদের যেটা মাসিক সেটা শুরু হয়, তারপরে অনেক শারীরিক আরো বিভিন্ন বগল বা জনিপথের লোম হওয়া, ঋতুস্রাব অনেক কিছুই হয়। ছেলেদের ক্ষেত্রে দাড়ি মোজ গজায়, তারপরে আপনার বুকের লোম গজায়, গলার স্বরের পরিবর্তন ঘটে। এই সময় একটু চপল হয়ে যায়, ছেলে বলেন মেয়ে বলেন, এবং একটা বিপথে যাওয়ার সময় ঠিক বড়দের সাথেও মিশতে পারে না, ছোটদের সাথেও মিশতে পারে না, একটা অন্যরকম একটা মানে ফিলিংস হয় বা একটা মানে নিজেদের একটা প্রকাশ করতে লাজুকতা আসে। সেই জন্য তাদের এই পরিবর্তনটার সময় একটু খেয়াল রাখতে হয়, অভিভাবক বলেন, শিক্ষক শিক্ষিকা বলেন, সবারই। এই জন্য যে এই সময় কিশোর কিশোরীরা কুসঙ্গে পড়তে পারে বা অসৎ সঙ্গে পড়তে পারে, এই বিষয়গুলো, আর এই যে অজানা একটা বিষয়ের কৌতূহল, জানার একটা আগ্রহ বাড়ে, তারপরে চলাফেরায় চঞ্চলতা বাড়ে, তারপরে স্বাধীনভাবে চলতে ইচ্ছা করে, অনেকে আবেগের একটা পরিবর্তন দেখা যায়, মন চঞ্চল হয়, কাউকে পছন্দ হয়ে যায়, তারপরে আড়াল করতে পছন্দ করে, শারীরিক পরিবর্তনের জন্য একটা দ্বিধাবোধ হয়, মানে আবার একটা মেয়েদের মধ্যে যেটা সৌন্দর্য সচেতনতা বৃদ্ধি পায়, একটা বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ বাড়ে। তো যেটা হয়, অভিভাবকরা সবাই ওই বয়সটা পার করে এসেছে, বাবা মা বলেন বা বড় ভাই বোন বলেন, তারা কিন্তু এই কিশোর কিশোরীকে গাইডেন্সটা দিতে পারে, এবং টিচাররা যেটা, শিক্ষক শিক্ষিকা, তারাও এই সময়টা পার করে এসেছে। তো সেই জন্য তারা যদি কঠোর হয়, তাহলে কিশোর কিশোরীদের একটা বিপথে যাওয়ার একটা মানে সুযোগ থেকে যায়। সেই জন্য এই সময় একটু বন্ধুসুলভ আচরণ করা দরকার। আর তারা যদি, কিশোর কিশোরী যদি তাদের যে পরিবর্তনগুলো বলতে না পারে, তাহলে সে কি করে, সে তার বন্ধু বান্ধবকে বলে যে আমার এরকম হচ্ছে বা এই পরিবর্তন। তারাও কিন্তু তার সমবয়সী, তারা কিন্তু খুব ভালো গাইডেন্স যে দিতে পারবে তা না, কারণ তারাও এই বয়ঃসন্ধিকালটাই পার করছে। এই জন্য এই সময় অভিভাবক বলেন, শিক্ষক শিক্ষিকা বলেন, তাদের সবারই একটু বন্ধুসুলভ আচরণ করা দরকার, যাতে কোনো সমস্যা, কোনো নতুনত্ব, যা কিছুই হোক, যাতে এই অভিভাবকের সাথে বা ভাই বোনদের সাথে বা শিক্ষক শিক্ষিকার সাথে শেয়ার করে একটা দিক নির্দেশনা পায়।
2: তার মানে আপনার এই কথা থেকে এই কথা স্পষ্ট হলো যে এই সময়টাকে যদি নিরাপত্তায় তাদেরকে বাড়তে না দেয়া হয়, যদি নিশ্চিন্ত তাদের না করা যায়, তাহলে জীবনের বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে এবং সেই জন্যই তাদের সচেতন করা দরকার।
3: তারপরেও আরেকটা যেটা আছে যে একটু খেলাধুলার মধ্যে তাদের শরীরচর্চা বলেন বা তাদের সময় দেওয়া, তাছাড়া হবে কৌতূহল বন্ধু বান্ধবদের চাপে পড়ে যেটা হয় বিপজ্জনক কাজে চলে যেতে পারে, একটা অসৎ সঙ্গে ধূমপান মাদকাসক্তি অনেক ধরনের কিছু হইতে পারে। সেই জন্য এই বিষয়গুলো বাবা মাকে বলেন, ভাই বোনকে বলেন, তাদেরকে একটু অবশ্যই খেয়াল করতে হবে এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ডে তাদের ব্যস্ত রাখতে হবে যাতে তারা এই সময়টা একটা এফেক্টিভ মানে ভালো ফ্রুটফুল কাজে ব্যয় করতে পারে।
2: তার মানে এই কথাকে আমরা বলতে পারি যে আমাকে এই সময় বন্ধু হয়ে যেতে হবে,
3: বন্ধু হয়ে যেতে পারে,
2: কারণ শিক্ষক শিক্ষিকা যারা আছেন একটু দূরত্ব মেনটেন করেন তারা, কারণ একটা সংকোচ কাজ করে। সেক্ষেত্রে বাবা মা বোধ হয় প্রথম পর্যায়ে এগিয়ে এলে আরো সুবিধা হয় নাকি?
3: সেটাই, আর কৈশোরকে বুঝতে হবে যে কিশোর কিশোরীদের যা প্রয়োজন, কৈশোরকে অবহেলা নয়, জীবন গড়ার এই তো সময় আমরা বলি, তো বাবা মা এই সময় যদি অবহেলা করে তাহলে কিন্তু তার জীবনের গড়তেই তার ব্যাহত হবে। সেই জন্য এই সময় তার সাথে বন্ধুর মতো আচরণ করে তাকে একটা গাইডেন্স দিয়ে সৎপথে পরিচালিত করে তাকে বিভিন্ন ভালো কর্মকাণ্ডে খেলাধুলা বলেন, মেয়েদের সেলাই নাচ গান সবকিছুর মধ্যে জড়িয়ে তাদের মানুষের মতো মানুষ হতে সাহায্য করবে।
2: এই সময় আমাদের অভিভাবক শিক্ষক শিক্ষিকা তারা তাদেরকে খাবার দাবার ব্যাপারে অথবা পুষ্টি বিষয়ে কিভাবে সচেতন করতে পারে?
3: যেটা হলো যে সুষম খাদ্য আমাদের সব মানুষের জন্যই দরকার, আর কিশোর কিশোরীদের জন্য বেশি দরকার এই জন্য যে এই সময় তাদের একটা শারীরিক পরিবর্তনের সাথে তাদের হলো চাহিদা বেড়ে যায় এবং এই সময় তাদের পড়াশোনা খেলাধুলা সবকিছুই তাদের চলতে থাকে। সেই জন্য তাদের দৈনন্দিন কাজের ক্যালোরি অনুযায়ী তাদের একটা খাওয়া দরকার এবং এই পুষ্টিকর খাদ্য বলতে সবসময় যে আপনি মাছ মাংসই খেতে হবে তা না, এখানে আপনি দেশি ফল বলেন, তারপরে ডিম, তারপরে কলিজা, ছোট মাছ, দুধ সব ধরনের খাবে যাতে তার যে পুষ্টিগত যে চাহিদাটা শারীরিক সেটা যাতে পূরণ হয়।
2: ধরুন আমাদের গ্রাম অঞ্চলে অনেক বাবা মা আছেন যারা হয়তো কম শিক্ষিত, অর্ধশিক্ষিত কিংবা অল্প শিক্ষিত, সেক্ষেত্রে তারা কিভাবে কোথেকে জেনে তাদের সন্তান সন্ততিদেরকে সচেতন করবেন?
3: আমাদের যেটা আছে যে নিকটস্থ ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র প্রতিটি ইউনিয়নে আছে কিন্তু, এবং এখানে আমাদের সব ইউনিয়নগুলোতে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে এখন কৈশোর বান্ধব কর্নার তৈরি হচ্ছে, অলরেডি হয়ে গেছে 1230টা এবং আরো ক্রমান্বয়ে তৈরি হচ্ছে। এখানে কিন্তু কিশোর কিশোরী গিয়ে তাদের যে কোনো প্রয়োজনের কথা বলতে পারে এবং বাবা মাও জানতে পারে।
2: আসলে সময় শেষ হয়ে যায় কিন্তু আমাদের কথা শেষ হয় না, এরপরেও জানতে ইচ্ছে করে, কিন্তু যে কথা হয়তো হয়নি বলা, শেষ কথায় কি বলবেন আপনি?
3: শুধু বন্ধুসুলভ আচরণ সেটাই না, সেই সাথে পুষ্টির দিকে খেয়াল রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এবং এই সময় অবশ্যই যেহেতু একটা ছেলে মেয়েদের যে পরিবর্তন হয় সেই জন্য তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও নজর রাখতে হবে, এবং এই যে কিশোর কিশোরী যে বেড়ে উঠবে সুস্থভাবে এবং জীবনকে গড়ে তুলবে এতে অবশ্যই অভিভাবকের শিক্ষক শিক্ষিকার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তারা যেন বন্ধুর মতো আচরণ করে এই কিশোরদের ভালো সৎপথে পরিচালনা করে,
2: কারণ এরাই তো হবে আগামীতে সভ্য নাগরিক, সুনাগরিক।
3: আজকের কিশোর কিশোরী আগামী স্বপ্ন,
2: অতএব তাদের স্বপ্ন পূরণে এবং আমাদের স্বপ্ন পূরণে আসুন আমরা আমাদের কিশোর কিশোরী যারা আছে, যারা বয়সন্ধিকালে আছে, তাদের সচেতন করি, তাদের পাশে দাঁড়াই, তাদের বন্ধু হই, তাহলে তারা সুন্দরভাবে বেড়ে উঠবে এবং আমাদের এদেশের সম্পদ হয়ে উঠবে। শ্রোতা বন্ধুরা, আজকে নির্ধারিত আলোচ্য বিষয়ে সম্মানিত আলোচক ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আসমা হাসান, আপনাকে ধন্যবাদ জানিয়ে এবার শেষ টানতে চাই। আর আসুন আমরা আমাদের ভালোর জন্যে আমাদের জানা কথাগুলো অন্যকে জানাই, তাহলে আমাদের সবার ভালো হবে, দেশের ভালো হবে।
0: বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ ও নিরাপদে বাঁচার প্রয়োজনে নিজ নিজ অবস্থান থেকে সবাই আরও আন্তরিক হই, সচেতন থাকি। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে, নজরুলের এমন কথা রেশ ধরে বলতে চাই। না কবি, তোমাকে ভোলা যায় না, তোমাকে মনে রাখতে হয় আমাদের নিজেদের প্রয়োজনেই, তুমি যে আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ।
1: আমাদের মহান মুক্তিযুদ্ধে নজরুলের উদ্দীপনামূলক অবিনাশী কবিতা ও গান ছিল অফুরন্ত প্রেরণার উৎস। আমাদের রণসঙ্গীত তাঁরই রচিত। পরম শ্রদ্ধা ও ভালোবাসায় বাঙালির প্রিয় কবি নজরুল চিরকালের জন্য মিশে আছেন বাংলাদেশের মাটিতে।

0: নজরুল চেতনায় শানিত হোক, প্রাণিত হোক সবার জীবন, এমনই প্রত্যাশায় এবার বিদায়ী কথাগুলো বলি।
1: আমিনুল ইসলাম মঞ্জু গ্রন্থিত আজকের অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি ফাহমিদা খান,
0: আমিনুল ইসলাম মঞ্জু,
1: সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন। স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 27 আগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। সংসদ অধিবেশনের প্রতিদিনকার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। তৃতীয় অধিবেশনের সংসদ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ কার্যক্রম সরাসরি সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 ও FM 102 মেগাহার্টজে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রতিদিনকার সংসদ কার্যক্রম শোনার আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে তাসমি চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ। বেলা ৩টায় এই অধিবেশনের বৈঠক বসবে। আজকের দিনের কর্মসূচিতে রয়েছে সভাপতি মণ্ডলীর মনোনয়ন, শোক প্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ, বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব এবং আইন প্রণয়ন কার্যাবলী। সংসদের অধিবেশনকে সামনে রেখে এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে অন্তত ১৬০ জনে পৌঁছেছে। দেশটির কর্তৃপক্ষ জানায় এ ঘটনায় ৪ শতাধিক পর্যটক নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে প্রায় ৩৪০ জন বিদেশি নাগরিক। এই আকস্মিক বন্যায় দেশটির বহু গ্রাম তলিয়ে গেছে এবং গ্রামগুলোর রাস্তাঘাট, সেতু ও তিব্বত সীমান্তের কাছের বিদ্যুৎ কেন্দ্রসমূহ ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালের পর্যটন বোর্ড জানায় নিখোঁজ পর্যটকদের মধ্যে ১০০রও বেশি ভারতীয়, ৫৪ জন মার্কিন, ৩৩ জন ব্রিটিশ এবং ১০০রও বেশি নেপালি রয়েছেন। এদিকে চীন নেপাল সীমান্তের তিব্বত অংশে ভূমিধসে ৩ জনের প্রাণহানি ও ৫০০রও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি জানায় নিখোঁজদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। এদিকে নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমানও নেপালে আঘাত হানা ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এক শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নেপালের জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি নেপালের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। এদিকে নেপালের দুর্যোগ মোকাবেলায় ত্রাণ উদ্ধার কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে আকস্মিক বন্যা ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও জনগণ এই কঠিন সময়ে নেপাল সরকার ও দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের এই ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ১লা সেপ্টেম্বর সকাল ৯টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ। বিদ্রোহী কবি নামে সমধিক পরিচিত কবি নজরুল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ই ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই অনন্য প্রতিভার কবি ইন্তেকাল করেন। ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআনখানি, কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা। এদিকে দিবসটি উপলক্ষে নজরুল ইনস্টিটিউটে মৃত্যুঞ্জয় নজরুল শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও হামদ নাতের আয়োজন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ নিউজিল্যান্ড এ দলের মোকাবেলা করবে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ। বাংলাদেশ সময় বেলা ১:৩০টায় খেলাটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: বৃক্ষ আমাদের বন্ধু। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। একটি স্বাস্থ্যবার্তা। 22 আগস্ট থেকে মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে, চলবে আগামী 21 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। কলেরা একটি মারাত্মক সংক্রামক ডায়রিয়াজনিত রোগ, দূষিত পানীয় খাবারের মাধ্যমে এই রোগ ছড়ায়। কলেরা থেকে মুক্তির সহজ উপায়, নিরাপদ পানি পান করুন, খাবারের আগে ও মলত্যাগের পরে 2 হাত সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করুন, এবং 1 বছর ও তদূর্ধ্ব বয়সী সকল শিশুকে 2 ডোজ টিকা দিন। এছাড়া বারবার পাতলা পায়খানা হলে তাৎক্ষণিক চিকিৎসা হিসেবে খাবার স্যালাইন খান এবং নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। তাই নিজে ও প্রিয়জনকে কলেরা থেকে সুরক্ষিত রাখতে আজই বিনামূল্যে টিকা নিন এবং মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন সার্থক করে তুলুন। ক্যাম্পেইনের নির্ধারিত থানাসমূহ লালবাগ, গ্যান্ডারিয়া, কদমতলী, কামরাঙ্গীরচর, শেরে বাংলানগর, খিলক্ষেত, তেজগাঁও এবং নির্ধারিত উপজেলাসমূহ ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর, তারাইল, করিমগঞ্জ, হোসেনপুর, মুন্সীগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদর। মনে রাখবেন, ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026 প্রথম রাউন্ড 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর এবং দ্বিতীয় রাউন্ড 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর। স্বাস্থ্যবার্তাটি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান আপনারা আবারও শুনতে পাবেন। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে। বাংলাদেশ বেতার ঢাকা। আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরবর্তী সময়ের কয়ের অনুষ্ঠান পরিচিতি। নজরুলের গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান, চলচ্চিত্রে নজরুল সঙ্গীত বেলা 2:20। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান, তারুণ্য দীপ্ত বাংলাদেশ বিকেল 3:35। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান, এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। প্রবীণদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী বিকেল, শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল, সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার, সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী পরিবার বেতার ম্যাগাজিন উত্তরণ, রাত 9:05। বিশেষ নাটক ব্যথার দান রাত 10:00। মূল গল্প কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ দেলোয়ার হোসেন দুলাল, প্রযোজনায় জিয়াউল হাসান।
2: এবারে FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: টায়ার, গাছের কোটর, পাশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন চলচ্চিত্রে ব্যবহৃত নজরুলের গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান চলচ্চিত্রে নজরুল সঙ্গীত।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা,

0: কবি কাজী নজরুল ইসলাম ক্ষণজন্মা প্রতিভাধর বাংলা সাহিত্যের অবিস্মরণীয় সব সৃষ্টির রূপকার তিনি। বাংলাদেশের জাতীয় কবি, প্রেম ভালোবাসা আর বিদ্রোহের অগ্নিবীণা তিনি। তেজোদ্দীপ্ত টগবগে তারুণ্যের কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ। তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা। বাংলা সাহিত্যের সব শাখায় অবলীলায় স্বাচ্ছন্দ্যে বিচরণকারী কবি, তিনি লিখেছেন অসংখ্য গান।
1: তার লেখা অসংখ্য গানের মধ্য থেকে যে গানগুলো নানান সময় বাংলা চলচ্চিত্রে স্থান পেয়েছে, সেই গানগুলোর মধ্য থেকে জনপ্রিয় কিছু গান, যে গান মানুষের কণ্ঠে ফিরে ফিরে প্রতিধ্বনিত হয়, এমনই কিছু গান নিয়ে আজকের এই আয়োজন চলচ্চিত্রে নজরুল সঙ্গীত।
0: ছায়াছবির গান মানেই প্রেম, ভালোবাসা, বিরহ, বেদনা, যা ব্যক্তি জীবনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। নজরুল তার গানগুলোতে সে কথাগুলোই তুলে এনেছেন। চলুন প্রিয় শ্রোতা, শুনি সেই গান। প্রিয় শ্রোতা,
1: আজকের আয়োজনের প্রথম গান কালজয়ী চলচ্চিত্র নবাব সিরাজউদ্দৌলা থেকে পথহারা পাখি। প্রিয় শ্রোতা, চলুন শুনি গানটি।

ব্যক্তিজীবনেও আমাদের প্রিয় কবি পথ খুঁজে বেরিয়েছেন। তাঁর শৈশব, যৌবনকাল, বিবাহিত জীবন, এমনকি শেষ জীবনও ছিল ব্যথাতুর। তবে ক্ষণে ক্ষণে অবগাহন করেছেন ভালোবাসার নদীতে, বিমোহিত হয়েছেন প্রেমিকার রূপ লাবণ্যে। তাঁর গানেই প্রেমিকার খোঁপার বর্ণনা করেছেন অকৃপণ হাতে। এমনই একটি গান সংযোজিত হয়েছে অল্প অল্প প্রেমের গল্প ছবিতে। গানটির কথা, আলগা করগো খোঁপার বাঁধন। প্রিয় শ্রোতা, কান পেতে শুনুন জনপ্রিয় এই গানটি।

0: না জানা পাহাড়ি ফুল প্রেমিকার জন্য। উদাসী মনে হঠাৎই কাউকে দেখে মনে হয়েছে গ্রামের মেঠো পথে নয়, বন বনানী কিংবা দিগন্তজোড়া ফসলের মাঠে নয়, তাকে দেখেছেন দূর কোনো দ্বীপে।
1: তাই তো তিনি লিখেছেন, দূর দ্বীপবাসিনী চিনি তোমারে চিনি, এমনই মন উতলা করা একটি গান দূর দ্বীপবাসিনী। চলুন প্রিয় শ্রোতা, শুনে আসি চলচ্চিত্র দারুচিনি দ্বীপের অসাধারণ সুন্দর এই গানটি।

0: নজরুল প্রাতিষ্ঠানিকভাবে উচ্চতর কোনো ডিগ্রি লাভ করেননি, তবে তার জানার কোনো কমতি ছিল না। তিনি তার লেখা গানে অনেক বেশি আরবি ফার্সি ভাষার শব্দের প্রয়োগ করেছেন, যা আমাদের অবাক করে। শুধু বিভিন্ন ভাষার শব্দের প্রয়োগই নয়, তার গানে তিনি আরবি ফার্সি অনেক কাহিনীকে অবলীলায় তুলে ধরেছেন। আরব রজনী লাইলি মজনুর অমর প্রেমের কাহিনীকে একটি গানেই ফুটিয়ে তুলেছেন।
1: যে প্রেম কাহিনী যুগে যুগে সারা বিশ্বের প্রেমিক হৃদয়ে আজও দোলা দিয়ে যায়, লাইলি মজনু চলচ্চিত্রটিও বিখ্যাত হয়েছে নজরুলের একটি গানকে ঘিরেই। প্রিয় শ্রোতা, এবার শুনব নজরুলের সেই বিখ্যাত গানটি।

0: আবেগী কবির কোনো লেখাই বৃথা যায়নি। তিনি বাংলা সাহিত্যকে করেছেন সমৃদ্ধ। দিনে দিনে আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে তাঁর লেখনী। তার গান আমাদের আলোড়িত করে প্রেমের ভেলায় ভাষায়, কাদায় কি রাত কি দিনে।
1: প্রিয় শ্রোতা, নজরুলের এমন অনেক গান আছে যার কথা, শব্দ চয়ন, সুর আমাদের হৃদয়কে আবেশিত করে। তাই তো তিনি গানের বুলবুল। শেষ প্রান্তে এসে শুনব এমনই একটি গান, যে গানটি সংযোজিত হয়েছে মেহের নিগার চলচ্চিত্রে। গানটির কথা, প্রিয় এমনই রাত। চলুন শুনি গানটি।

0: আবারও প্রিয় কবির প্রতি বিনম্র শ্রদ্ধা। যাবার আগে বলে যাই, চলচ্চিত্রের নজরুল সঙ্গীতের বিশেষ এই আয়োজনের উপস্থাপনায় ছিলাম আমি শামিমা ইয়াসমিন,
1: আমি শিমুল হোসেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন চলচ্চিত্রে ব্যবহৃত নজরুলের গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান চলচ্চিত্রে নজরুল সঙ্গীত। গবেষণা ও গ্রন্থনা মোহাম্মদ আক্তারুল ইসলাম, উপস্থাপনায় শামিমা ইয়াসমিন ও শিমুল হোসেন, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় এ পি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, প্রযোজনায় তৃপ্তি কণা বসু ও মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী আব্দুল আলীম। গানের কথা সাজিয়েছেন জালাল উদ্দিন খা, সুর করেছেন ইউনুস আলী।

0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 MHz এবং FM 102 MHz-এ। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা K 693 kHz, FM 106 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই সংসদ ভবনে স্থাপিত অস্থায়ী স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের অস্থায়ী স্টুডিওতে।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি চমচমি দেওয়ান। আজ এখানে প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আরিফুল ইসলাম ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। প্রকৌশল নির্দেশনায় আবু মাসুদ। সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরউদ্দিন। অনুষ্ঠান নির্দেশনায় ABM মাহবুবুর রহমান। অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান। এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মোহাম্মদ মনিরুজ্জামান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই তা সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত চলুন শোনা যাক গান। শুরুতেই স্বাধীনতার গান রুনা লায়লার কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, সুর করেছেন দেবু ভট্টাচার্য।

বাঁচাতে শপথ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুল।

বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম এখন জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: صدق الله العظيم. সূরা আল আনআম এর 165তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: হে মানুষ, আল্লাহ তোমাদের পৃথিবীতে তার খলিফা বা প্রতিনিধি মনোনীত করেছেন। তোমাদের অনেককে চরিত্র, জ্ঞান, শক্তি, ক্ষমতা, অর্থবিত্ত বা মর্যাদায় অনেকের উপর উচ্চ আসনে আসীন করেছেন। তোমাদের যাকে যা দিয়েছেন সে আলোকেই তিনি তোমাদের পরীক্ষা নেবেন। তোমার প্রতিপালক যেমন কঠিন শাস্তি দেন, তেমনি তিনি ক্ষমা ও করুণার আকর। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সূচনা লগ্নে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। মহান আল্লাহর বিশেষ রহমতে আমরা আবারও জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষার প্রতীক এই মহান জাতীয় সংসদে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। জনগণের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক অনন্য প্রতিফলন। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারের মধ্য দিয়ে এই সংসদ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছেন। মাননীয় সদস্যবৃন্দ, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা অর্জন করেছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধের আত্মত্যাগ আমাদের গণতন্ত্র, ন্যায়, মানবিক মর্যাদা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে আজও অনুপ্রেরণা যোগায়। সেই প্রেরণারই ধারাবাহিক গণতন্ত্রের আকাঙ্ক্ষায় মুক্তিকামী ছাত্র জনতার বিজয়ের স্মৃতিবাহী আগস্ট মাস আমাদের জাতীয় জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। 2024 সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী সকল শহীদকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন রাষ্ট্রীয় ও সাংবিধানিক দৃষ্টিকোণ থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। 1991 সালের পর দীর্ঘ 35 বছর বিরতিতে 2026 সালে বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক তাৎপর্যপূর্ণ ঘটনা। আমাদের সকলের শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। মহান জাতীয় সংসদের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি। আমি প্রত্যাশা করি তার নেতৃত্বে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের মর্যাদা ও পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় হবে, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও বেগবান হবে। মাননীয় সদস্যবৃন্দ, জাতীয় সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলনের সর্বোচ্চ গণতান্ত্রিক মঞ্চ। জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন প্রণয়ন, নীতি নির্ধারণ এবং রাষ্ট্রীয় কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে গণতন্ত্র সুদৃঢ়, আইনের শাসন প্রতিষ্ঠিত, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কার্যকর এবং প্রতিটি নাগরিক সমান সুযোগ ও মর্যাদা নিয়ে বসবাস করবে। জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে এই লক্ষ্য অর্জনে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরমত সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের পরিবেশে সংসদীয় কার্যক্রম পরিচালনায় প্রত্যয় ব্যক্ত করছি। আমাদের সম্মিলিত প্রয়াসে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন প্রাণবন্ত ও কার্যকর হয়ে উঠে এই কামনা করি। পরিশেষে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। এই প্রত্যাশা ও শুভকামনা ব্যক্ত করে দিনের কার্যসূচী অনুযায়ী আজকের অধিবেশনের কার্যক্রম শুরু করছি। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচী অনুযায়ী এখন সভাপতি মণ্ডলীর মনোনয়ন। আমি কার্যপ্রণালী বিধির 12(1) বিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের জন্য মনোনীত সভাপতি মণ্ডলীর নাম অগ্রবর্তিতা অনুসারে ঘোষণা করছি। 1. জনাব গৈশ্বরচন্দ্র রায়, ঢাকা 3; জনাব সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13; মোহাম্মদ নওশার জমির, পঞ্চগড় 1; নীলুফার চৌধুরী মণি, মহিলা আসন 10; মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে উপস্থিত সদস্য সভাপতি মণ্ডলীর মধ্যে তালিকায় যার নাম শীর্ষে থাকবে তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন। মাননীয় সদস্য, পয়েন্ট অফ অর্ডার যদি হয় তাহলে প্রশ্নকালের পরে, এটাই হলো স্ট্যান্ডার্ড টাইম, ওই সময় আপনি প্রশ্নকালের পরে আপনাকে সময় দেওয়া হবে।

0: মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচী অনুসারে এখন শোক প্রস্তাব। আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা ইতিমধ্যে 2026 সালের 12 জুলাই সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার ও মন্ত্রী, সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ জমিরুদ্দিন সরকারকে হারিয়েছি। তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, আমি গভীর দুঃখের সাথে আরও জানাচ্ছি ইতিমধ্যে আরও 11 জন সাবেক সংসদ সদস্যকে আমরা হারিয়েছি। তারা হলেন মোহাম্মদ রুস্তম আলী মোল্লা, ফরিদুদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট হারুনুর রশিদ, সাবেক চিফ হুইপ, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য, মোশাররফ হোসেন মিয়া, সাবেক সংসদ সদস্য, সেলিমা আহমদ, সাবেক সংসদ সদস্য, শরফুদ্দিন খসরু, সাবেক সংসদ সদস্য, নজরুল ইসলাম চৌধুরী, প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য, গোলাম সরওয়ার হিরু, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সতীশ চন্দ্র রায়, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য, মেজর জেনারেল মোহাম্মদ জান চৌধুরী, সাবেক মাননীয় সংসদ সদস্য ও মন্ত্রী। উল্লিখিত বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্ত সম্বলিত শোক প্রস্তাব আমি এই মহান সংসদে উত্থাপন করছি। শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, 21 পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদি, 21 পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মোহাম্মদ মুস্তফা মনোয়ার, বিশিষ্ট রাজনৈতিক চিন্তাবিদ, লেখক ও গবেষক, শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ ডাক্তার মকবুল হোসেনের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন। মাননীয় সদস্যবৃন্দ, এছাড়াও দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনার প্রাণহানিতে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছেন। মাননীয় সদস্যবৃন্দ, উত্থাপিত শোক প্রস্তাবগুলো ব্যতীত যদি কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে, তবে তার বা তাদের নাম ও সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত জাতীয় সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে তা পরবর্তীতে শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিতে গ্রহণ করার জন্য মহান সংসদের প্রতি মাননীয় বিরোধী দলের নেতা
1: স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটা আমাদেরই গ্যাপ, দুর্বলতা। আমাদের দলের 2 জন সংসদ সদস্য, যাদের নামে ইতিপূর্বে কোনো প্রস্তাব গৃহীত হয়নি আর আমরাও আনিনি। একজন হচ্ছেন যশোরের জিকরগাছা থেকে নির্বাচিত সংসদ সদস্য, উনি 2 বারই নির্বাচিত হয়েছিলেন, আবু সাদত মোহাম্মদ আবু সাইদ। আরেকজন হচ্ছেন গাইবান্দার গাইবান্দার সুন্দরগঞ্জ থেকে নির্বাচিত মৌলানা আব্দুল আজিজ। এই 2 জনের নামটা অন্তর্ভুক্ত করার জন্য আমি অনুরোধ করছি, 2 জনই সংসদ সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: জি মাননীয় চিফ হুইপ।
2: মাননীয় স্পিকার, আমাদের দলের তরফ থেকেও এরকমের জনাব ফজলুর রহমান মাননীয় প্রতিমন্ত্রী, নাটোর 1 থেকে নির্বাচিত সংসদ সদস্য, ইতিপূর্বে তার নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়নি। মাননীয় স্পিকার, তার নামও শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করছি। সেই সাথে মাননীয় স্পিকার, নেপালে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ, ব্যাপক প্রাণহানি, ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে আমি শোক প্রস্তাবের জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপালে যে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে, তাতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছে। মৃত ব্যক্তিদের শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। একই সাথে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। দক্ষিণ সব ধরনের সহযোগিতা প্রদানের প্রস্তুতি রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীকে, তারা প্রস্তুতি নিচ্ছে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে, যাতে আমরা
3: কোন প্রকারে কিভাবে সহযোগিতা করতে পারি, বিশেষ করে মেডিকেল টিম এবং উদ্ধার কাজে যাতে আমরা সহযোগিতা করতে পারি, তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ প্রদান করেছেন। তো মাননীয় স্পিকার, আমি নেপালের এই ধ্বংসযজ্ঞে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে দোয়া এবং মোনাজাতে তাদের দোয়া করার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য মহান সংসদের প্রতি অনুরোধ জানাচ্ছি। সংসদে উত্থাপিত শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এই প্রস্তাবগুলো যথারীতি সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে এবং শোক প্রস্তাবগুলোর অনুলিপি সকল সম্মানিত ব্যক্তিবর্গের শোক সন্তপ্ত পরিবারের নিকট প্রেরণ করা হবে। আমরা এখন তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্যে নিজ নিজ আসনে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন শেষে মোনাজাত করব। মোনাজাত পরিচালনার জন্যে আমি ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে অনুরোধ জানাচ্ছি। এখন আমরা নিজ নিজ আসনে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করব। টাইম দেখতেছে কে?

0: اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رحمن يا رحيم. اللہ اپنی جا چانتائی ہوئے اپنی جا اچھا کرنتائی ہوئے اللہ ہمارے پارلمنٹے جادن نامی آج کے شوک پرستابانا ہوئے سے تادر پودی خاص رحمت نازل کرن انہا در کے ماپ کردن انہا در کے جنت نصیب کرن بیشش کرن نیپالے یہ دور گھٹنا گھٹے سے یہ شمست بھائی را نیت ہوئے سے تادر پودی اپنی রহম করেন, দয়া করেন, তাদের পরিবার পরিজনদের প্রতি রহম করেন, দয়া করেন। হায় আল্লাহ, খাস করে আমাদের দেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেন, আমরা যেন আপনার সন্তুষ্টি সহকারে কাজ করতে পারি সে তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
1: মাননীয় সদস্যবৃন্দ, এখন প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব শুরু হচ্ছে। তারকা চিহ্নিত প্রশ্ন এক, মাননীয় সদস্য খায়রুল কবির খোকন প্রশ্নটি উত্থাপন করতে পারেন।
2: মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার তারকাচিহ্ন প্রশ্ন এক মহান জাতীয় সংসদে উত্থাপন করলাম। আমার উত্থাপনীয় বিষয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর নিকট। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে যে ক্ষতির সম্মুখীন হইতেছে তাহার জন্য আন্তর্জাতিক পর্যায়ে ক্ষতিপূরণ ও জলবায়ু অর্থায়ন নিশ্চিত করিতে সরকার কি ধরনের কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করিতেছে। খ, ভবিষ্যতে জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধির জন্য কোনো বিশেষ কূটনৈতিক পরিকল্পনা রহিয়াছে কিনা, যদি থাকে তাহলে কি অনুগ্রহ করিয়া মাননীয় মন্ত্রী মহোদয় বলিবেন কি।
1: মাননীয় পররাষ্ট্রমন্ত্রী।
3: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকনকে এই প্রশ্নটি উত্থাপন করার জন্য। এটা অত্যন্ত জরুরি একটি বিষয় আমাদের জন্য। আমার উত্তরটি একটু দীর্ঘ, সেজন্য আপনাদের পেশেন্স কামনা করি। জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের জন্য একটি অন্যতম প্রধান চ্যালেঞ্জ। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান নগণ্য হলেও জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিষয়টি অগ্রাধিকার নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও আন্তঃসীমান্ত পানি সম্পদ নামক একটি পৃথক অনুবিভাগ চালু করেছে। মাননীয়, আমি আগেই বলেছি এটা একটা দীর্ঘ উত্তর, আপনি যদি অনুগ্রহ করে এটা প্রকৃত বলে গণ্য করেন তাহলে আমি বিশেষভাবে বাধিত হব।
1: জি, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, উত্তর অনেক দীর্ঘ, তিন পৃষ্ঠা ব্যাপী। উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য হলো। মাননীয় সদস্য খায়রুল কবির খোকন একটি প্রশ্ন করতে পারেন।
2: মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হলেও জলবায়ু অর্থায়নের বড় একটি অংশ এখনও ঋণ নির্ভর এবং উচ্চ সুদ ও কঠিন শর্তের কারণে এসব ঋণ দেশের উপর ভবিষ্যতের অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করতে পারে। এমত অবস্থায় জলবায়ু ঋণের পরিবর্তে অনুদান ও স্বল্প সুদের দীর্ঘমেয়াদী অর্থায়নের অংশ বৃদ্ধি আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে বাংলাদেশের ন্যায্য হিস্সা আদায় এবং জলবায়ু অর্থায়নে প্রয়োজনীয় ঋণ নির্ভরতা কমাতে সরকারের কোনো পদক্ষেপ গ্রহণ করিতেছে কিনা, তাছাড়া ভবিষ্যতে যাতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ ও অভিযোজনের জন্য প্রাপ্ত অর্থ দেশের ঋণের বোঝা না বাড়িয়ে বরং অনুদান ক্ষতিপূরণ ও সহজ শর্তের অর্থায়নে হিসাবে বৃদ্ধি পায় সে লক্ষ্যে আন্তর্জাতিক পর্যায়ে সরকারের কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশল কি? মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ।
1: মাননীয় পররাষ্ট্রমন্ত্রী।
3: মাননীয় স্পিকার মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ পুনরায়। আমি সেই সঙ্গে আমাদের মাননীয় সংসদ সদস্যকেও এই প্রশ্নটি করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই প্রশ্নটির লিখিত উত্তর ইতিমধ্যে টেবিল করা হয়েছে, এটাও একটা দীর্ঘ উত্তর। আমাদের কৌশল এবং এই ক্ষেত্রে আমরা যা করছি সব কিছুর বিস্তৃত বিবরণ আমরা দিয়েছি, এটা পঠিত বলে গণ্য হলে আমি বাধিত হব। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন মীর আহমদ বিন কাসেম, মাননীয় সদস্য, ঢাকা 14।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা সবাই অত্যন্ত আনন্দিত যে জাতিসংঘের প্রেসিডেন্সি পদ এখন বাংলাদেশের, এটি সত্যি একটি গৌরবের বিষয়। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই পদটি বাংলাদেশ অর্জন করার ফলে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে কোন জিনিসটি আমরা বেনিফিটেড হব, অথবা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর এই পদটি অলঙ্করের মাধ্যমে বাংলাদেশকে কোনোভাবে বেনিফিট করার জন্য কোনো বিশেষ তহবিল আনার জন্য কোনো বিশেষ উদ্যোগ গ্রহণ করছেন কিনা যদি আমাদেরকে জানান আমরা বাধিত হব। ধন্যবাদ আপনাকে।
1: মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, প্রশ্ন এটা সম্পূরক হলো না, জলবায়ুর উপরে করে নাই, তবুও আপনি অন্য কোনো ক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ্য হবে কিনা সেই সম্পর্কে উত্তর দিতে পারেন।
3: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সাংসদকে যিনি এই প্রশ্নটি উত্থাপন করেছেন। মাননীয় স্পিকার, আপনি জানেন জাতিসংঘে 193টি সদস্য রাষ্ট্র আছে এবং প্রতি বছর প্রেসিডেন্ট অফ জেনারেল অ্যাসেম্বলি একটি দেশ থেকে হয়। মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাকে এই পদের জন্য মনোনয়ন দিলেন, তো সেই সময় মাত্র পৃথিবীর 5টি দেশ দুবার এই পদটি অলঙ্করণ করেছিলেন এবং এশিয়া থেকে এই প্রথম। আমি আগেও বলেছি আমার প্রতিদ্বন্দ্বী 10 বছর সময় পেয়েছেন এবং আমরা সময় পেয়েছি মাত্র 10 সপ্তাহ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম আপনি আমাকে একটা ইম্পসিবল মিশনে পাঠিয়েছেন, উনি আমাকে তখন বলেছেন আপনি পারবেন, আমরা সবাই মিলে পারবো। তার লিডারশিপে আমরা এই কাজটি করতে পেরেছি, এর জন্য আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এই পদটি জাতীয় সংঘ সাধারণ পরিষদের সকল সদস্যদের একটি পদ। আমি নির্বাচনে জয়লাভ করার পরে বলেছি আমি সকল দেশের প্রেসিডেন্ট হিসেবে

0: এখানে কোনো বিশেষ দেশের জন্য কাজ করার স্কোপ কম, এটা আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, এটা বিবেচনা করবেন। বাংলাদেশ গর্বের সঙ্গে যোগ্যতার সঙ্গে এই দায়িত্ব পালন করবে যদি আমরা সকলের জন্য কাজ করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: পরবর্তী প্রশ্ন, সম্পূরক প্রশ্ন, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া দুই, জলবায়ু উপরে প্রশ্ন করেন, এটা মূল প্রশ্ন ছিল।
2: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, পররাষ্ট্রমন্ত্রীকে তো আর চাইলেই পাওয়া যায় না, সুতরাং আমার প্রশ্নটি জলবায়ুর উপর না হলেও ওনার মন্ত্রণালয় সংশ্লিষ্ট, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমি জানতে চাইছি, সৌদি আরবিয়া, টার্কি এবং পাকিস্তানকে মিলে যেই মক্কা প্যাক্ট 7 অগস্ট 2026 সাইন হয়েছে, ম্যালর্ড, মাননীয় মন্ত্রী কি বলবেন যে এখানে বাংলাদেশের সুবিধাটা কি হবে এই প্যাক্টে যুক্ত হলে, বা বাংলাদেশ এই প্যাক্ট থেকে কি পেতে যাচ্ছে? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, এটি সম্পূরক প্রশ্ন নয়, তবু আপনি চাইলে উত্তর দিতে পারেন বা নোটিশ চাইতে পারেন। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী।
0: মাননীয় স্পিকার, আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সংসদ সদস্য মিস রুমিন ফারহানাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপনের জন্য ধন্যবাদ দিচ্ছি। এই প্যাক্ট 3টি দেশের ভেতরে হয়েছে, আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান বা যোগদান করার বিষয়টি এখনও আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের ওপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্যে, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। কিন্তু তার আগে এর ভালো মন্দ এটা এই এই বিষয়টি আলোচনা করাটা সম্ভবত একটি সেই সময়টি এখনও আসেনি। আমরা নিশ্চয়ই এই সমস্ত বিষয় বিবেচনায় রাখব, তবে আমাদের মনে রাখতে হবে একটা কথা যে এই প্যাক্ট এটা যদি বিস্তৃত হয় এবং এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা এবং এটা আমাদের পরিবারের মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়, সুতরাং এইটা নিয়ে কারো অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পরবর্তী প্রশ্ন, তারকাচিহ্নিত প্রশ্ন নম্বর 2, মোহাম্মদ নুরুল আমিন, রংপুর 6।
3: আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তারকাচিহ্নিত প্রশ্ন 2, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি আমার নির্বাচনী এলাকার বিস্তৃত জনপদ ক্রমবর্ধমান জনসংখ্যার তুলনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল, যানবাহন, আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম পর্যাপ্ত না থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত জনসেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, যেটা চ্যালেঞ্জের মুখোমুখি। পুলিশেরা, মহিলা পুলিশেরা বিভিন্ন বাসা বাড়িতে ভাড়া নিয়ে থাকছেন, তাদের জন্য ডরমেটরি নেই, বিশুদ্ধ খাবারের পানি নেই, তাদের পরিস্থিতি মোকাবেলার জন্য গাড়ি নেই,
1: মাননীয় সদস্য,
3: এমনকি অফিসারদের বসার চেয়ার নেই।
1: মাননীয় সদস্য,
3: এখন মাননীয় মন্ত্রী মহোদয় বলবেন কি অনুগ্রহ করিয়া এগুলো সমস্যার সমাধানের কোনো পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের আছে কিনা?
1: মাননীয় সদস্য, প্রশ্ন যেটা আছে সেটা পড়বেন, আপনি নিজের থেকে অ্যাড করতে পারেন না। এখন আপনাকে পরে সম্পূরক প্রশ্ন যখন দেওয়া হবে তখন মনের মাধুরী মিশিয়ে কিছু অ্যাড করতে পারেন। এখন মাননীয় মন্ত্রী।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যকেও ধন্যবাদ। পুলিশের জনবল বৃদ্ধি সংক্রান্তে বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা নিম্নরূপ: নতুন 4000 এসআই নিরস্ত্র পদ সৃজন, নতুন 400 সার্জেন্ট পদ সৃজন এবং নতুন 10000 কনস্টেবল পদ সৃজন। উল্লেখিত পদসমূহ সৃজিত হলে রংপুর জেলাতেও জনবল বৃদ্ধি পাবে। পুলিশের যানবাহন সংক্রান্তে প্রদান সংক্রান্তে বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা নিম্নরূপ: আগামী 5 বছরে পর্যায়ক্রমিক টেবল অফ অর্গানোগ্রাম অ্যান্ড ইকুইপমেন্ট ভুক্ত যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের মাধ্যমে ক্রয়পূর্বক পূরণ করা, যানবাহনের প্রকৃত প্রয়োজনীয়তা নির্ধারণ করার জন্য সম্ভাব্য

0: ক্ষমতা যাচাইপূর্বক উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে যানবাহনের ঘাটতি পূরণ করা, নবসৃষ্ট ইউনিট জনবল এবং কাজের পরিধি বিবেচনায় টেবল অফ অর্গানোগ্রাম অ্যান্ড ইকুইপমেন্টসে যানবাহন ও জলযানের সংখ্যা বৃদ্ধি করা হবে। পর্যায়ক্রমে মাঠ পর্যায়ের ইউনিটসমূহ প্রয়োজনীয় যানবাহন সরবরাহ করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য মোহাম্মদ নুরুল আমিন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
2: মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ। কিছু বিপদগামী পুলিশের কারণে গোটা ডিপার্টমেন্টের সকল পুলিশ কর্মকর্তা কর্মচারীবৃন্দ তারা মোটেও দোষী নন, অনেক ভালো ভালো কর্মকর্তা কর্মচারী সেখানে রয়েছেন। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, পুলিশের নৈতিক প্রশিক্ষণ দেওয়ার কোনো পরিকল্পনা মাননীয় মন্ত্রী মহোদয় আছে কিনা দয়া করে জানাবেন।
1: মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
0: মাননীয় স্পিকার, বিষয়টা খুবই ওয়াইড। প্রত্যেকটা একাডেমিতে পেরিওডিক্যালি পুলিশের সর্বপর্যায়ের কর্মকর্তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, ওইখানেই নৈতিক প্রশিক্ষণ, শারীরিক প্রশিক্ষণ এবং একাডেমিক অনেক কিছু অন্তর্ভুক্ত করে সেই প্রশিক্ষণ একাডেমিতে নিয়ে যাওয়া হয়। এটা একটা রেগুলার পদ্ধতি, আলাদাভাবে নৈতিক প্রশিক্ষণের জন্য কোনো কর্মপরিকল্পনা বর্তমান মুহূর্তে নেই। ধন্যবাদ।
1: মাননীয় সদস্য জয়নুল আবেদিন ফারুক নোয়াখালী দুই একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
3: মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে উনি জিজ্ঞাসা বা প্রশ্ন রাখতে চাই, লুটের অস্ত্র সংখ্যা কত ছিল বিগত আন্দোলনে, এবং ১৭ বছরে দলীয় নিয়োগপ্রাপ্ত যে লোকগুলোকে পুলিশ ডিপার্টমেন্টে ভর্তি করা হয়েছে ওদের লিস্টটা কি জনসমক্ষে প্রচার করা হবে কিনা এ বিষয়ে একটু আপনার মাধ্যমে জানতে চাই। ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী।
0: মাননীয় স্পিকার, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি মাননীয় সদস্য আমাকে একটা নোটিশ দেন, এ বিষয়ে মহান জাতীয় সংসদে আমরা সঠিক উত্তরটা দিতে পারব। তবে আমি অস্ত্র উদ্ধারের বিষয়ে বলি, প্রতিনিয়ত আমরা যে অস্ত্র উদ্ধার অভিযান করছি তার মধ্যে লুট হওয়া কিছু কিছু অস্ত্র পাওয়া যাচ্ছে। নম্বর থাকে সেটা মিলিয়ে আমরা সংবাদ মাধ্যমেও বলি, প্রেস ব্রিফিংয়েও বলি যে লুট হওয়া অস্ত্র এটা পাওয়া গেছে। সেটা উদ্ধারের জন্য, লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য আলাদা একটা কমিটি করে দেওয়া হয়েছে, সব বাহিনী মিলিয়ে তারা তৎপরতা চালাচ্ছে। আশা করি আমরা সকল লুট করা অস্ত্র যেগুলো কারাগার থেকে হয়েছে বা অন্য জায়গা থেকে হয়েছে এগুলো উদ্ধার করতে পারব। আর একটা বিষয় বলেছে দলীয় ভিত্তিক নিয়োগ, যেটা বিগত ভেসিবাদী সরকারের সময় হয়েছে, সেই জন্য আমরা তদন্ত পরিচালনা করছি, সেটা প্রায় শেষ পর্যায়ে আছে। দেখা গিয়েছে কয়েকটি জেলায় হাজার হাজার পুলিশ কনস্টেবল, এসআই এবং অন্যান্য পদবীর লোকজন নিয়োগকৃত হয়েছে ভেসিবাদী সরকারের আমলে, যেখানে ডিস্ট্রিক্ট কোটায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য যেই জেলার মানুষ তিনি নন সেই জেলায় গিয়ে, বিশেষ করে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর আর সাথে কিশোরগঞ্জ, এরকম চার পাঁচটি জেলা আইডেন্টিফাই করা হয়েছে, যেখানে একটু একখণ্ড জমি কিনে তার ওখানে গ্রামের ঠিকানা, স্থায়ী ঠিকানা পরিবর্তন করেছে। এইভাবে অনেক নিয়মের মাধ্যমে তারা পুলিশে জনবল নিয়োগ দিয়েছে বিগত সরকারের সময়। আমরা তদন্ত করে একটা পর্যায়ে এসেছি, সেটা যখন ফাইনাল হবে আমরা জাতির সামনে উন্মুক্ত করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য মোহাম্মদ আবুল হাসনাত কুমিল্লা চার।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই সরকার ক্ষমতা ফেব্রুয়ারি ১৭ তারিখ শপথ গ্রহণ করেছে। এর পূর্বের ৬ মাসে ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রতিদিনে হত্যা হয়েছে, প্রতি মাসে হত্যার গড় ছিল ২৬০ জন, যেটা বর্তমানে ৩১১ জন। এই সরকার ক্ষমতা গ্রহণের পূর্বের ৬ মাসে খুন হয়েছে ১৭৮০ জন, যেটা এই সরকারের ৬ মাসে খুন হয়েছে ১৭৮৯ জন। নারী ও শিশু নির্যাতন পূর্বের ৬ মাসে ছিল ১০,০৯০ জন, এটি এই ৬ মাসে হয়েছে ১১,১৬৫ জন। পুলিশের উপরে হামলা হয়েছে 275টি, যেটি এই সরকারের প্রথম ছয় মাসে হয়েছে 317টি। গণপিটুনি দিয়ে 2025 সালের পুরা বছরে 166 জনকে হত্যা করা হয়েছে, যেটা এই সরকারের ছয় মাসে সেটির সংখ্যা পৌঁছেছে 120 জন। ব্রাহ্মণবাড়িয়াতে কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে, নৌকা বাইচ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়ার একটা কালচারাল একটা জেলা, সেই জেলায় নাকি গান বাজনা সিনেমা নাকি বন্ধের মতোই। আজকে আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, এই ছয় মাসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছে কিনা, এবং আইনের শাসন সেটি প্রতিষ্ঠিত করতে উনি পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছে কিনা, নাকি উনি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে? মাননীয় স্পিকার,
1: মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার। এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছে কিনা, এটা একটা প্রশ্ন। তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিনেমা হল কেন নাই, সেটা আর একটা প্রশ্ন। কোন খাতে কত হত্যা হয়েছে, জখম হয়েছে ইত্যাদি যে ডাটা দিলেন, সেই ডাটাটা কিসের ভিত্তিতে দিলেন, কী পরিসংখ্যানের ভিত্তিতে দিলেন, সে স্ট্যাটিস্টিক্স ব্যুরোটা কি আমি জানি না। মানে স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয় নাই সেটা তো দৃশ্যমান বাংলাদেশে আজ পর্যন্ত, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত হেনিয়াস ক্রাইম হয়েছে, অপরাধ সংগঠিত হয়েছে, 24 ঘন্টা 48 ঘন্টা ক্ষেত্র মতো 7 ঘন্টার ভিতরে অপরাধী গ্রেপ্তার হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে। এবং সামাজিকভাবে যে কোনো স্পেসিফিক ঘটনা যদি আপনারা বলতে পারেন, সেই স্পেসিফিক ঘটনা আমি 300 বিবৃতি দিতে পারব। আজ পর্যন্ত সামাজিক চাহিদার ভিত্তিতে এবং যেগুলো আলোচিত হয়েছে, যেগুলো আলোচিত হয়ও নাই, সেরকম যেগুলো ঘটনা অপরাধ সংঘটিত হয়েছে, সেটা সমাজের চাহিদার ভিত্তিতে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যাতে বিচার কার্য সম্পন্ন হয় সেজন্য আমরা সহযোগিতা করেছি। বিচার করার তো জুডিশিয়ারির কাজ। এইভাবে রামিসা থেকে শুরু করে রংপুরের ইদানিং 4 যে হত্যা হলো, সেই পর্যন্ত সমস্ত কিছু দ্রুততম সময়ের মধ্যে এই পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং আইনের আওতায় নিয়ে এসছে। এখানে কোথায় কি ব্যর্থতা আছে বলতে হবে মানে স্পিকার, স্পেসিফিক্যালি ঢালাওভাবে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে বা এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় নাই, এগুলো পল্টনে বক্তব্য চলে, এটা সংসদ, সংসদের তত্ত্বভিত্তিক কথা বলতে হবে। যদি কোনো স্পেসিফিক ঘটনার কথা আপনারা বলেন, সেই ঘটনার প্রেক্ষিতে আমরা 300 বক্তব্য দিতে পারবো মানে স্পিকার। কিন্তু যদি কাগজ নিয়ে বলা হয় এতটা হত্যা হয়েছে, এতটা ঘুম হয়েছে, সেটা তো কিসের স্টেটমেন্ট আমরা জানি না। আমরা গতবারও সংসদে আমরা 300 বক্তব্য দিয়েছি, স্টেটমেন্ট দিয়েছি এবং সংসদের জেনারেল আলোচনার মধ্যেও বলেছি, ডাটা দিয়েছি, তার মধ্যে আমরা প্রত্যেকটা পরিসংখ্যান করে প্রত্যেকটা অপরাধ ভিত্তিক চিত্র আমরা তুলে ধরেছিলাম, তখন কেউ বলতে পারে না মানে স্পিকার। সুতরাং যদি কোনো স্পেসিফিক ঘটনায় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে কি হয় নাই সেই বিষয়ে যদি আপনারা নোটিশ আনেন, তখন আমরা ডিবেট করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন নম্বর 3, মাননীয় সদস্য মোহাম্মদ সালমান ওমর, ময়মনসিংহ 1। সালমান ওমর, ময়মনসিংহ 1। অ্যাবসেন্ট।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাচ্ছি যে আমার নির্বাচনী আসন ময়মনসিংহ 1 হালুয়াঘাট ধুবরা উপজেলা উন্নয়ন প্রকল্পের আওতায় একটেক কর্তৃক কোনো প্রকল্প গ্রহণ করেছে কি না, করিলে তা কি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর পক্ষে জুনায়েদ সাকি, মাননীয় প্রতিমন্ত্রী, উত্তর দিবেন।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী বিদেশে অবস্থান করায় তার পক্ষ থেকে আমি মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সালমান ওমরের প্রশ্নের উত্তর প্রদান করছি। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা উন্নয়নের জন্য একনেক কর্তৃক এককভাবে কোনো প্রকল্প গ্রহণ করা হয় নাই। তবে ভবিষ্যৎ জেলা উন্নয়নের জন্য এককভাবে দুইটি প্রকল্প একনেক কর্তৃক অনুমোদন করা হয়েছে। প্রকল্প দুটিতে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া উক্ত সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পের মধ্যে দেশের অন্যান্য জেলা ও উপজেলার সাথে ছয়টি প্রকল্পে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পগুলোর নাম নিচে বিস্তারিতভাবে দেয়া হয়েছে।
1: মাননীয় মন্ত্রী,
6: এগুলো পঠিত বলে যদি গণ্য করেন তাহলে বাধিত হব।
1: আপনার প্রশ্নের বাকি উত্তর পঠিত বলে গণ্য হলো।
6: আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য মোহাম্মদ সালমান উমর একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রশ্নের উত্তর দানের মাধ্যমে মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মন্ত্রীর নিকট আমার প্রশ্ন, আমার নির্বাচনী এলাকা হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলায় চলিত অর্থ বছরে উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত শুরু কবে হবে এবং নতুন প্রকল্প গ্রহণ হইবে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় প্রতিমন্ত্রী।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। আমরা এই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 17 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করার পরে পরিকল্পনা মন্ত্রণালয়ে আমরা লক্ষ্য করেছি 1333টি প্রকল্প চলমান ছিল। এরপরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি যখন 18ই মে প্রণীত হয় তখন 1165টি প্রকল্প সেখানে যুক্ত হয়েছে। এর বাইরেও বিভিন্ন মন্ত্রণালয় থেকে যেসব প্রকল্প প্রেরণ করা হয়েছে সেগুলো যাচাই বাছাই শেষে 1270টি প্রকল্প সবুজ পাতায় অর্থাৎ প্রাথমিক অনুমোদনের তালিকায় যুক্ত হয়েছে। সে হিসেবে 1165 এবং 1270 প্রায় 2400 উপরের প্রকল্প ইতিমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে একভাবে চলমান আছে। এই প্রকল্পগুলোর ক্ষেত্রে বিভিন্ন অভিযোগ দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে উপস্থাপিত হয়েছিল। সে কারণে প্রাথমিকভাবেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিকল্পনা মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধানে এবং উপদেষ্টা মহোদয়ের তত্ত্বাবধানে আমরা এই প্রকল্পগুলোকে রিভিউ কিংবা পর্যালোচনা করার সিদ্ধান্ত গ্রহণ করি। এবং সেটা করতে গিয়ে দেখা যায় যে অনেকগুলো প্রকল্প কিছুটা বিচ্ছিন্নভাবে নেওয়া, সমন্বিতভাবে নেওয়া হয়নি এবং এর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্নভাবে প্রকল্প গ্রহণ করার ফলে কিছুটা ওভারল্যাপিং, ডুপ্লিকেশন এই সমস্ত সমস্যাগুলো আছে। তার পাশাপাশি দীর্ঘসূত্রিতা এবং অতিব্যয়, এই বিষয়গুলো এর মধ্যে আমরা লক্ষ্য করি এবং সেই সব বিষয়গুলো লক্ষ্য করার মধ্য দিয়েই April 6 একনেক বৈঠকে এবং পরবর্তীকালে 18ই মে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সভায় মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দেন এই সব প্রকল্পগুলোকে যথাসম্ভব ইন্টিগ্রেট করা, মানে সমন্বিত করা এবং রিস্কোপিং এবং রিপারপাস করার চেষ্টা করতে হবে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করি। এবং কাজ করার মধ্য দিয়ে বিগত এই সময়ের মধ্যে, এই বর্তমান সরকারের 180 দিনের মধ্যে আমরা 41টি মন্ত্রণালয় এবং বিভাগের সাথে আমরা বৈঠক করেছি এবং বৈঠক করে আমরা এই সমস্ত প্রকল্পগুলোকে যথাসম্ভব রিস্কোপিং রিপারপাসিংয়ের মাধ্যমে ইন্টিগ্রেট করা এবং সেইগুলোর মধ্যে যেগুলো আর্জেন্ট দাবি দেওয়া আছে, যেমন গ্রামের সড়ক উন্নয়ন থেকে শুরু করে হাসপাতাল, শিক্ষার দাবি এবং অন্যান্য জরুরি যে সমস্ত প্রকল্পগুলো সেগুলো আপনারা সবাই জানেন, অনেকেই জানেন না হয়তো, যে প্রকল্প গ্রহণ প্রক্রিয়াটা যেভাবে নির্দেশিকায় আছে তার মধ্যেই কিছুটা দীর্ঘসূত্রিতার সুযোগ রয়েছে। প্রকল্পের আইডিয়া, সেখান থেকে সমীক্ষা, প্রকল্পের ডিপিপি কিংবা প্রস্তাবনা প্রণয়ন, একনেকের অনুমোদন, জিও জারি, ইকোনমিক কোড পাওয়া, পিডি নিয়োগ কিংবা তারপরে যে প্রসঙ্গ আসে টেন্ডার ডকুমেন্ট তৈরি, টেন্ডার প্রসেস এবং ওয়ার্ক অর্ডার জারি, এই যে পুরো লম্বা প্রক্রিয়াটা, এতে প্রায় সময় দেড় থেকে দু বছরও কোনো কোনো ক্ষেত্রে লেগে গেছে। এর ফলে জরুরি ভিত্তিতে প্রকল্পগুলোকে রিস্কোপিংয়ের আওতায় এনে, অর্থাৎ চলমান প্রকল্পের মধ্যেই কীভাবে অঙ্গবর্ধন করে কিছুটা সময় এবং অর্থ বরাদ্দ বৃদ্ধি করে এই প্রকল্পগুলোকে দ্রুত কাজে নিয়ে যাওয়া যায়, তার জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সে বিষয়ে তাদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছেন। এবং এর পাশাপাশি নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে যাতে দ্রুততম সময়ে আমরা নতুন প্রকল্প কার্যে নিতে পারি, সেই কারণে এই সময়সীমা কমিয়ে নিয়ে এসে একটা নির্দেশিকা নতুন করে তৈরি করার কাজ প্রায় সম্পন্ন। মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে অনুমোদন পেলেই এটা কার্যে পরিণত হবে। এর ফলে যেটা হবে যে উপজেলাভিত্তিক জেলাভিত্তিক যত প্রকল্পের প্রয়োজনীয়তা এখন সামনে আশু হিসেবে আছে, সেগুলোকে যুক্ত করে যে সমস্ত মাননীয় সংসদ সদস্যরা ডিও লেটার দিচ্ছেন সেগুলোকে যুক্ত করে নতুন প্রকল্প প্রস্তাব আসবে, অথবা এর চলমান প্রকল্পের মধ্যেই সেগুলোকে অঙ্গীভূত করা হবে। এবং সেই কাজ ইতিমধ্যে চলমান, বিগত একনেক বৈঠকগুলোতে এর মধ্যে অনেকগুলো নতুন প্রকল্প অনুমোদন করা হয়েছে এবং ইতিমধ্যে চলমান প্রকল্পের মধ্যে সেসবের অঙ্গবর্ধন করে সময়সীমা বাড়িয়ে সেই কাজগুলো করা হয়েছে এবং সেই প্রক্রিয়া চলমান আছে। কাজেই আমরা যেটা বলেছি যে অনেক বেশি প্রকল্প গ্রহণ করার ফলে এই দীর্ঘসূত্রিতাটা আরও বাড়ে, সেই জন্য প্রকল্পের সংখ্যা কমিয়ে যাতে সকল অঞ্চলের দাবি দেওয়া আঞ্চলিক বৈষম্য দূরীকরণ এই সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য স্তম্ভ, সেই কারণে এই সমস্ত প্রকল্পগুলোকে যথাসম্ভব কমিয়ে নিয়ে এসে বিভাগভিত্তিক অথবা তিনটি জেলাভিত্তিক এই প্রকল্পের আওতায় সকল উপজেলা যাতে অন্তর্ভুক্ত থাকে এবং তাদের প্রকল্পগুলো অগ্রাধিকারে বাস্তবায়ন করা যায় সেই উদ্যোগ গ্রহণ চলছে। আশা করি অতি দ্রুত সময়ের মধ্যেই এই প্রত্যেক উপজেলার এবং অবশ্যই ময়মনসিংহের এই যে ধোবাউড়া এবং হালুয়াঘাট উপজেলা এবং ধোবাউড়া উপজেলার এই যে সমস্ত চাহিত প্রকল্পগুলো আছে সেগুলোও সেখানে অন্তর্ভুক্ত হবে। আপনাকে অশেষ ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ এই সুবাদে কিছু বর্তমান অবস্থা জানানোর সুযোগ তৈরি হলো সেটা।
1: ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে যাই। জনাব মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4। সম্পূরক লাভ নেই, কারণ উনি ধোবাউড়া এবং হালুয়াঘাট নিয়ে হলো মূল প্রশ্ন, এখন এটার উপর সম্পূরক কিছু হবে না, পরে গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন আছে সেখানে দেখতে পারেন। মাইক দেন আব্দুল হান্নান মাসুদ, মাইক দেন ওনাকে।
7: মাননীয় স্পিকার ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাংলাদেশের মেট্রো রেলের যে প্রকল্প হাসিনার আমলে যে বরাদ্দ নেওয়া হয়েছিল সেই বরাদ্দগুলো আমাদের আশপাশের রাষ্ট্রের তুলনায় 3 গুণ 4 গুণ 5 গুণ পর্যন্ত বরাদ্দ নেওয়া হয়েছিল। তখনকার দুর্নীতি নিয়ে আমাদের বর্তমান সরকারি দলে থাকা লোকজন সহ তারা তখন বিরোধী দলে ছিল অনেক কথা বলেছিলেন, কিন্তু আমরা পত্রপত্রিকা মারফত জানতে পারি ঢাকা মেট্রো রেলের সম্প্রসারণ লাইন MRT 5 উত্তর এবং MRT 1 এর যেই বরাদ্দ বাড়ানো হয়েছে সেখানে প্রায় 126% এবং 130% ধারাবাহিকভাবে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং 42.5 মেগাওয়াটের বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে $667 মিলিয়ন, যা আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় প্রায় প্রতি মেগাওয়াট ভিত্তিক প্রায় 3 গুণ 3.5 গুণেরও বেশি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যেই প্রতি মেগাওয়াট উৎপাদনে খরচ হয়েছে $47 কোটি এবং বর্জ্য থেকে উৎপাদনের যে খরচ ধরা হয়েছে সেখানে $135.17 কোটি ধরা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী যখন হচ্ছে প্রাতিষ্ঠানিক ভাবে দুর্নীতির সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা এই বরাদ্দ গুলা বাড়ানোর মধ্য দিয়ে। মাননীয় স্পিকার, এ ব্যাপারে পরিকল্পনা মন্ত্রীর কাছে জানতে চাই।
1: মাননীয় প্রতিমন্ত্রী, অত দীর্ঘ উত্তরে যাবেন না, এই
6: উত্তরে এটাই বলতে হবে যে এই প্রকল্পটি যখন গ্রহণ করা হয়েছে সেটা তখন যে ডলারের দাম ছিল এবং এখন যে ডলারের দামের বৃদ্ধি সেটার হিসেব নিকেশ চলছে, এবং এই এই মেট্রো রেল প্রকল্পের মধ্যে কোথাও কোনো ব্যয়ের ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় ধরা হচ্ছে কি না সেটার পরীক্ষা নিরীক্ষা চলছে। ইতিমধ্যেই নানান পর্ব পার হয়ে সেটা এখনো পর্যন্ত পরিকল্পনা কমিশনে আসেনি, তবে সেটা আসবে। আসার পরে এই সমস্ত ব্যয় প্রশ্নে যথাসম্ভব স্ক্রুটিনি করে সেটাই এই প্রকল্প পাশ হবে। তবে এটাও মনে রাখা দরকার যে মেট্রো রেল প্রকল্প যখন জাইকার সাথে প্রকল্প করা হয়েছিল তখন 0.7% সুদে দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী ঋণ নেওয়ার ব্যবস্থা ছিল। বর্তমান সময়ে জাইকা কিংবা অন্য কোনো ফাইন্যান্সিয়াল এজেন্সি তারা যে ঋণ দেয় সেটা মানে 3% নিচে খুব বেশি আর পাওয়া যায় না, ফলে সেটাও একটা বিবেচনার জায়গা আছে। এবং ঢাকা শহর যে ধরনের যানজটের পরিস্থিতি তাতে মেট্রো রেলের মতো প্রকল্প ছাড়া, অর্থাৎ এই প্রকল্পে যেহেতু মাটির নিচে মানে ভূগর্ভস্থ এবং ভূপরিস্থ দুইভাবেই চলমান হবে, সেটার প্রয়োজনীয়তা নিয়ে আর কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই, কেননা ঢাকার ব্যবস্থাপনার জন্য অত্যন্ত জরুরি। তবে সেই ক্ষেত্রে ব্যয় এবং সময়সীমা এবং টেকনোলজি ট্রান্সফার সমস্ত বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন এবং সেগুলো যথাসম্ভব পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং সর্বোচ্চ পরীক্ষা নিরীক্ষা করে কোনো রকম অতি ব্যয়ের সুযোগ না রেখেই এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। আর এক লাইনে আরেকটি প্রশ্ন বলি, যেটা বলা হয়েছে যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রশ্ন। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন সাধারণভাবে ব্যয়বহুল, কিন্তু এই ব্যয়ের ক্ষেত্রে একটা অন্য বিষয় বিবেচনায় আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে পরিষ্কার করে নির্দেশনা দিয়েছেন। যখন আমাদের বর্জ্যের কারণে যে স্বাস্থ্যজনিত ক্ষয়ক্ষতি হয় সেটার যে মূল্য সেটাকেও আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে, এবং আমরা যেহেতু রিনিউয়েবলই আমাদের জন্য ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের কারণে এগুলো অনেকগুলো পরীক্ষামূলকভাবে এখন হচ্ছে। আজকে যেটা অনেক বেশি ব্যয়বহুল, সামনের দিনগুলোতে প্রযুক্তিগত উন্নতির কারণে সেটা ব্যয় কমে আসবে। যেমন রিনিউয়েবল এনার্জির একটা গুরুত্বপূর্ণ খাত হচ্ছে সোলার পাওয়ার, সেটা একসময় যে ব্যয়বহুল ছিল আজকে সেটা অনেক ব্যয় কমে এসছে, সামনের দিনগুলোতে আরও ব্যয় কমে আসবে। কাজেই এই দিক থেকে প্রকল্পগুলো, এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ধরনের প্রকল্প পাওয়ার মধ্যে আমরা কার্বন ক্রেডিট পাবো, যেটা আজকে আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে আমাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার এখানে আমাকে কথা বলার সুযোগ করার জন্য।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 4, মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4।
8: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল আলিম, সদস্য 98, বাগেরহাট 4। মহান সংসদে আমার তারকাচিহ্নিত প্রশ্ন 4 উত্থাপন করলাম।
1: মাননীয় পররাষ্ট্রমন্ত্রী,
9: মাননীয় স্পিকার আপনাকে অজস্র ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। এর লিখিত উত্তর দেওয়া আছে, সুতরাং আপনি একে পঠিত হিসেবে গ্রহণ করলে আমি বাধিত হব। ধন্যবাদ।
1: উত্তরটি পঠিত বলে গণ্য করা হল। প্রশ্নকর্তা সদস্য মোহাম্মদ আব্দুল আলিম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
8: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার সম্পূরক প্রশ্ন হল, ভারতের সাথে বাংলাদেশের কিছু অমীমাংসিত বিষয়, বিশেষ করে তিস্তা ও অন্যান্য অভিন্ন নদীর পানি বণ্টন নিশ্চিত করা এবং পানি আগ্রাসন বন্ধ করার ক্ষেত্রে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে কোনো উদ্যোগ গ্রহণ করছেন কিনা। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় পররাষ্ট্রমন্ত্রী।
9: মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। নদী বাংলাদেশের জীবন এবং নদীর পানির প্রবাহ আমাদের জীবনযাত্রাকে বিপুলভাবে গভীরভাবে প্রভাবিত করে। বিভিন্ন নদীর কমন রিভার্স, তাদের ন্যায্য হিস্যা আদায় করার জন্য আমরা সবসময় তৎপর আছি। গঙ্গা চুক্তির নতুন সমাপ্তির পর নতুন চুক্তি সম্পাদনের জন্য আমরা টিম গঠন করেছি এবং সেইটি আমরা ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তাদের জবাবের অপেক্ষায় আছি। তিস্তার ব্যাপারে আপনারা জানেন, আমরা চীনের সঙ্গে একটা টেকনিক্যাল ইভ্যালুয়েশন অফ দ্য প্রজেক্ট সেটা আমরা চালু করেছি। অচিরেই আমরা এই ইভ্যালুয়েশনটি শুরু করব এবং তার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। ধন্যবাদ।
1: মোহাম্মদ ফজলে হুদা নওগাঁ তিন একটি প্রশ্ন করতে পারেন।
10: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আমাদের দেশে যেসব দূতাবাসগুলো বাইরের দেশে আছে, সেই দূতাবাসগুলোর জন্য আমাদের কোনো কি পারফরমেন্স ইন্ডিকেটর আছে কি না, থাকলে তাদের বার্ষিক বাজেট আছে কি না, এবং সেটাও যদি থাকে তার মধ্যে কোনো রিওয়ার্ড সিস্টেম আছে কি না, যে এই দূতাবাস আমাদের সর্বোচ্চ বিজনেস নিয়ে এসছে, এই দূতাবাস আমাদের সর্বোচ্চ শ্রমিক এক্সপোর্টে হেল্প করেছে, এরকম কোনো রিওয়ার্ডিং সিস্টেম আছে কি না, জানলে থাকলে আমাদেরকে জানাবেন প্লিজ।
1: মাননীয় পররাষ্ট্রমন্ত্রী।
9: মাননীয় স্পিকার, আপনাকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সবল এবং সফল পররাষ্ট্রনীতির কারণে আজকে আমরা মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই পররাষ্ট্রনীতি আমরা এগিয়ে নিয়ে যাব এবং আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমরা নত জানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি। মাননীয় সংসদ সদস্য যে কথাটি বললেন অত্যন্ত মূল্যবান, তার কারণ হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির বাস্তবায়নের একটা বড় দায়িত্ব হচ্ছে বিভিন্ন দূতাবাসের। 15 বছর ধরে যেই দুঃশাসন চলেছে তাতে আমাদের পররাষ্ট্রনীতি আমাদের হাতে ছিল না একটা বড় অংশে, এবং আমাদের বিভিন্ন দূতাবাসের কাজকর্মের ব্যাপারে সরকারের কোনো আগ্রহ ছিল না। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। প্রত্যেকটা দূতাবাসের জন্য আমরা একটা কি পারফরমেন্স ইন্ডিকেটর তৈরি করছি এবং এটার ভিত্তিতে নির্ভর করে প্রতিটি দূতাবাসের আমরা কি ইভ্যালুয়েশন দেব, এবং আমরা যখন আগামী বাজেট আপনাদের কাছে পেশ করব তখন আপনারা সেই প্রতিটি তথ্য পাবেন, আপনাদের সেই তথ্য জানবার অধিকার আছে। তবে একই সঙ্গে আমি এইটুকুও বলি যে আমাদের সাইজের যে সমস্ত দেশ আছে এবং আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডের বিস্তৃতি যেভাবে হওয়ার দরকার সেই তুলনায় আমাদের বাজেট কিন্তু অপ্রতুল, সেটা আমি বাজেট ডিসকাশনে বলেছি। আগামীতে আমরা আশা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই বিষয়ে আরও বিপুলভাবে অগ্রগতি কায়েম করতে পারব। ধন্যবাদ আপনাদেরকে।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 5, জয়নাল আবেদিন, মাননীয় সদস্য, ফেনী 2।
11: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অনুগ্রহ করিয়া বলিবেন কি যে আমাদের দেশে অপরাধী জলদস্যু বনদস্যু থেকে শুরু করে এই সমস্ত অপরাধীর বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা এবং করিলে তাহা কি?
1: মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
0: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জলদস্যু বনদস্যুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করিবার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ কোস্টগার্ড র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কার্যক্রম নিম্নরূপ। আপনার সময় হলে আমি পড়তে পারি মাননীয় স্পিকার।
1: উত্তরটি পঠিত বলে গণ্য হলো।
0: ধন্যবাদ মানুষ।
1: মাননীয় সদস্য জয়নাল আবেদিন একটি প্রশ্ন করতে পারেন।
11: স্পিকার, যে এদেরকে শর্ত সাপেক্ষে আইনি সহযোগিতা ও পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে সঠিক পথে ফিরিয়ে আনা দুনিয়ার কোনো দেশেই সম্ভব নয়, এই দেশে হবে না। ইতিমধ্যেই বাংলাদেশে অসংখ্য মানুষকে খুন, গুম, এমনকি নারীদের সাথে যারা জড়িত তাদের কোনো বিচার হচ্ছে না, তাদেরকে আরো সহযোগিতার কথা এখানে বলা হচ্ছে। এটা দুঃখজনক, গোটা জাতি কিন্তু আজকে দুঃখ করবে। কোনো অবস্থাতে এদেরকে ছাড় দেওয়া যাবে না। এই জাতীয় অপরাধীদেরকে কঠোর বিচারের মধ্য দিয়েই এই সমাজকে আপনার সুখের পথে আইতে হবে।
1: প্রশ্ন করুন, প্রশ্ন করুন।
11: জি,
1: প্রশ্ন করুন, একটি প্রশ্ন করুন।
11: হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এটা কবে নাগাদ কিভাবে এই এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে সমাজকে শান্তি এবং আমাদের মানে এই মানুষের বাণী আমরা জীবন রক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করিবেন, এটা কিন্তু দেশের কোটি কোটি মানুষ জানতে চায়।
1: মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী,
11: ঠিক আছে নি?
0: মাননীয় স্পিকার, আমার প্রশ্নের উত্তরটা পড়লে বোধ হয় ওখানে সব পাওয়া যেত, সময় বাঁচানোর জন্য আমি পড়িনি। আমরা দায়িত্ব গ্রহণের পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং দক্ষিণাঞ্চলের মাননীয় সংসদ সদস্য এবং মন্ত্রীদের অনুরোধে আমরা তাৎক্ষণিকভাবে অপারেশন রেস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড যৌথভাবে আমরা এটা পরিচালনা করি কোস্টগার্ডের নেতৃত্বে। সেখানে নৌ পুলিশ ছিল, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছিল, সবাই ছিল, পুলিশ তো আছে, এবং এটা আমরা তাৎক্ষণিকভাবে খুব সফল হয়েছি। শত শত অস্ত্র উদ্ধার করা গেছে, অনেক জলদস্যু বনদস্যুদের গ্রেফতার করা গিয়েছে। তারপরও একটা পর্যায়ে সরকার মনে করেছে এটা তাদেরকে যদি একটা সুযোগ দেয়া হয় যে অস্ত্র সমর্পণের এবং তাদেরকে ক্ষমা প্রদর্শনের, তাতে করে কিছু ফল পাওয়া যেতে পারে, এবং আমরা পেয়েছিও তাই। হ্যাঁ, মাননীয় সদস্য যেটা বলেছেন এগুলো আরও অনেকবার হয়েছে বাংলাদেশে, বিভিন্ন সময়ে অস্ত্র সমর্পণের সুযোগ দেওয়া হয়েছে, ক্ষমা প্রদর্শনের সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু এক দুই বছর পর পর তারা আবার বনে জঙ্গলে যায়, সমুদ্রে যায়, এটাও সত্য, কিন্তু আমরা কার্যকরভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। মাননীয় স্পিকার, আমি এই প্রসঙ্গে আমাদের আইন শৃঙ্খলার চিত্রের শুধু এক মিনিটের ভিতরে একটা পরিসংখ্যান দেব। এটা যেহেতু আমি মহান জাতীয় সংসদে বলছি, এটা আপনার ডকুমেন্ট, পাবলিক ডকুমেন্ট হিসেবে ক্রিয়েট করে নিতে পারবেন, এবং বিরোধী দলের মাননীয় সদস্য একজন যেভাবে পল্টনে কায়দায় বক্তৃতা দিলেন তারও এটা উপকারে আসতে পারে। 2025 সালে আমরা তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলাম না মাননীয় স্পিকার, 2025 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত তুলনামূলক বিবরণীতে মাসওয়ারি 2026 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত খুনের পরিসংখ্যান তখন হয়েছিল যখন তারা ছিলেন আর কি 2607টা, বর্তমান সরকারের সময়ে 2332টা, 300-র বেশি কমেছে। মাননীয় স্পিকার, নারী ও শিশু নির্যাতনের ডকুমেন্ট, নারী ও শিশু নির্যাতনের তুলনামূলক চিত্র ওই একই 2025-এর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 11,269, বর্তমান সময়ে একই সময়ে 9,347, প্রায় 2,500-এর বেশ কম। ধর্ষণের তুলনামূলক চিত্র 2025-এর জানুয়ারি থেকে আগস্ট তাহাদের সময়ে 4,666, বর্তমানে একই সময়ে 4,472। মব সংক্রান্ত, মবের আমরা মবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি, যেটা ইন্টারিম গভর্নমেন্টের সময় ছড়াছড়ি ছিল এবং উৎপত্তিও বলা যায়, একই সময়ে 89, এটা কমে এখন আমাদের সময়ে আমরা 56-এ আনতে পেরেছি, এটা জিরোতে নিয়ে যাব ইনশাআল্লাহ। সংখ্যালঘু সংক্রান্ত ঘটনার তুলনামূলক চিত্র সেই সময়ে ওই একই 2025-এর জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত 999, বর্তমান সময়ে মাননীয় স্পিকার 163। অস্ত্র, গোলাবারুদ, মাদক উদ্ধার এগুলো অনেক লম্বা বলতে হবে মাননীয় স্পিকার, এটা একটা বৈপ্লবিক উন্নতি না বললেও আমি বলবো দৃশ্যমান এবং জনপ্রত্যাশিত উন্নতি হয়েছে। মাননীয় স্পিকার, এইভাবে যদি তারা স্পেসিফিক কোনো নোটিশ এবং প্রশ্ন উত্থাপন করতে চায় তাহলে পরে আমি খাতওয়ারি বর্ণনাগুলো দিতে পারবো। ডকুমেন্টারি, মহান জাতীয় সংসদ আমরা যেটা প্লেস করলাম এই ডকুমেন্ট যে কেউ নিয়ে যেতে পারেন। স্পিকার, ধন্যবাদ আপনাকে।
1: মাননীয় সদস্য শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী 2।
12: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা বর্তমান সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করছি যে দিনে দুপুরে অস্ত্র ব্যবহার করে ছিনতাই হচ্ছে। আমরা লক্ষ্য করছি মানুষের ইচ্ছার ভিত্তিতে নির্বাচিত সংসদ সদস্যদের উপরে হামলা হচ্ছে, এমনকি সরকার দলের আইনুল হক সাহেব, এস এম জাহাঙ্গীরন সাহেব, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেখানে পর্যন্ত তাকে কেন্দ্র করে ভুয়া ভুয়া স্লোগান দেওয়াটাও তো আমরা লক্ষ্য করেছি। এই পরিস্থিতিটা তো শুধুমাত্র সরকার দলীয় সংসদ সদস্যদের
1: সাথে না,
12: এই সরকার দলীয় সংসদ সদস্য এবং বিরোধী দলীয় সংসদ সদস্যরা যখন হামলার শিকার হন তার প্রেক্ষিতে যে মামলা হয়েছে সেই মামলাগুলোর কোনো আসামিকে গ্রেপ্তার না করে বরং তার প্রেক্ষিতে যে মিথ্যা ভুয়া মামলা দেওয়া হয়েছে সেই মামলায় ওই বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এই প্রসঙ্গ আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ জানতে চাই। মাননীয় স্পিকার ধন্যবাদ।
1: মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
0: মাননীয় স্পিকার, পয়লা এক মিনিট একটু আমি অমনোযোগী ছিলাম, কোন প্রসঙ্গে বলে শেষের গুলা শুনেছি, কোন ঘটনায় বলেছেন যদি একটু বলতেন।
1: আবার করেন প্রশ্ন, যেটুকু উনি বুঝতে পারেন না ওইটুকু শুধু, ফার্স্ট পার্ট।
12: জি মাননীয় স্পিকার ধন্যবাদ। আমি প্রথমে বলেছিলাম যে দিনে দুপুরে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের নাগরিকের কাছ থেকে ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, সেই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কী ভূমিকা নিচ্ছেন এবং পরবর্তীতে সরকার দলীয় এমপি সহ বিরোধী দলীয় এমপিদেরকে যে হামলা শিকার হয়েছে সেই হামলায় যে মামলা হয়েছে সেই মামলার আসামিদেরকে গ্রেপ্তার না করে বরং উল্টো যে মিথ্যা মামলা হয়েছে তার প্রেক্ষিতে সেই আসামিদেরকে গ্রেপ্তার করে যে আইনের শাসনের টোটাল কবরচনা করা হচ্ছে এই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ জানতে যাচ্ছে।
1: স্বরাষ্ট্রমন্ত্রী,
0: শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না, প্রথম কথা হচ্ছে নির্ধারিত নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই, আমি কাউকে বললেন বললেন আমি তো আপনারা কথা বলার সময় কথা বলি নাই। মাননীয় স্পিকার, আমি আপনার শেল্টার যাচ্ছি।
1: মাননীয় বিরোধী দলীয় সদস্যবৃন্দ, আপনারা অনুগ্রহ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনবেন।
0: ইয়েস, আই উইথড্র, ঠিক আছে। মাননীয় স্পিকার,
1: অনুগ্রহ করে বসুন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনুন।
0: মাননীয় স্পিকার,
1: মাননীয় সদস্যবৃন্দ অপেক্ষা করুন। মাননীয়, এক মিনিট, বসুন বসুন, মাননীয় সদস্যবৃন্দ বসুন বসুন। মাননীয়, জাস্ট হোল্ড অন প্লিজ, আমার কথা শুনুন, লিসেন টু মি। মাননীয় সদস্যবৃন্দ,
0: বলো
1: হয়েছে তো, অনেকক্ষণ বলেছেন, এখন আপনারা অনুগ্রহ করে বসুন, অনুগ্রহ করে নিজের আসনে বসুন। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আপনারা অনুগ্রহ করে বসুন, অনুগ্রহ করে নিজ নিজ আসনে বসুন। কথা বলার তো অনেক সুযোগ আপনাদেরকে দিচ্ছি, এইভাবে ঢালাও না বলে মাইকে বললে তো সবাই শুনতে পায়। আপনাদেরকে সুযোগ দেওয়া হবে, যখন সুযোগ পাবেন মাইকে বলবেন। আরেকটি কথা আমি বলতে চাই, যেখানে আপনাদের বিরোধী দলের চিফ হুইপ দাঁড়িয়েছে, সামনের সারির সদস্যবৃন্দ দাঁড়িয়েছে, তখন অনুগ্রহ করে পিছনের সারি থেকে বক্তব্য দেবেন না, আপনাদের নেতারা কি বলে সেটা শোনার চেষ্টা করবেন, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, প্রচুর সুযোগ আছে আপনাদের জন্য, এই সংসদে বক্তব্য দেওয়ার প্রচুর সুযোগ আছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এটা তো আওয়ামী লীগের আমল না, এখানে আপনারা ইচ্ছা মতো সরকারকে ক্রিটিসাইজ করতে পারছেন। আরেকটি, মাননীয় সদস্যবৃন্দ, বসুন প্লিজ, অপেক্ষা করুন, বসুন বসুন বসুন। অনুগ্রহ করে নিজের নিজের আসনে বসুন। আপনাদেরকে বারবার অনুরোধ করছি, আপনাদেরকে স্পিকারের আসন থেকে বারবার অনুরোধ করা হচ্ছে, অনুগ্রহ করে বসুন, আপনাদের তো উত্তর দেওয়ার সুযোগ পাবেন। শুনেন, আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তর শুনুন, তারপর যদি প্রয়োজন হয় আপনারা বলতে পারবেন, কিন্তু এই যে স্পিকারের কথা বলার সময় যে জোশটা আপনারা দেখাচ্ছেন, এটা সংসদ পরিপন্থী কাজ। সংসদের রীতিনীতি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা কামনা করছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেবেন, তারপর আমি বিরোধী দলের নেতাকে দেব। আপনি বসুন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বক্তব্য দেন, তারপর আপনি বলবেন। বিরোধী দলের নেতা অপেক্ষা করুন, তার বক্তব্যটা শেষ করুন, তারপর আপনি বলবেন। আপনাকে ফ্লোর দেব। মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্ন উত্তরের সময় একজন মন্ত্রীকে যদি উত্তর দিতেই আপনারা না দেন, উত্তর উনি দিন, তারপরে যদি উত্তর পছন্দ না হয় আমি বিরোধী দলের নেতাকে মাইক দেব। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আমার দিকে তাকিয়ে কথা বলেন।
13: আমি তো কথা বলতে, মাননীয় স্পিকার
1: না, বলেন বলেন।
13: আমার যে শব্দ চয়নে তাদের আপত্তি, আমি
1: সংক্ষেপে বলেন,
13: জবাবটা আমি দিতে পারবো।
1: আপনি জবাব দেন।
13: আমি মিন করেছি, এটা জাতীয় সংসদ, মাননীয় সদস্য সারাদিন দাঁড়ায় থাকতে পারবেন, আমিও দাঁড়ায় থাকবো।
1: মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি প্রশ্নের উত্তর দেন, তাদের দিকে তাকিয়ে বক্তব্য দেবেন। আপনি আমাকে
13: কথা না বলতে দেন তাহলে কিসের বাকস্বাধীনতা?
1: আপনি আমাকে অ্যাড্রেস করেন, বলেন।
13: না, আমি আপনার দিকেই তাকিয়ে কথা বলছি।
1: বলেন সংক্ষেপে।
13: মাননীয় স্পিকার, আমাদের এখানে প্রশ্ন যেমন স্পেসিফিক করতে হয় এই সংসদে, সম্পূরক প্রশ্নও একই রকম করতে হবে। আমি যদি কথা নাই বলতে পারলাম, এটাই যদি ডেমোক্রেসি।
1: আপনি উত্তর দেন মাননীয় সদস্য।
13: আমি কি বলতাম, কেউ তো শুনছেন।
1: আপনি উত্তর দেন, প্রশ্ন যে করেছে তার উত্তর দেন।
13: প্রথমে বলেছেন,
1: আপনারা কি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনতে রাজি না? স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর আমি বিরোধী দলের নেতাকে দেব। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা 2 মিনিট ধৈর্য ধরে অপেক্ষা করুন,
13: আসমানের উপর কথা বলতে হবে না।
1: মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি জবাব দেন।
13: মাননীয় স্পিকার,
1: নূতন
13: কোথায় বিরোধী দলীয় কোন এমপির মামলায় আসামি গ্রেপ্তার হয় না, সেটা স্পেসিফিক প্রশ্ন দরকার।
1: বলেন, তারপর বলেন।
13: এবং কোথায় চিন্তাই হয়েছে আসামি গ্রেপ্তার হয় নাই, সেটার স্পেসিফিক বর্ণনা দরকার। শুধু হাওয়াই ভাবে যদি বলা হয়, আমভাবে যদি বলা হয় যে এই সমস্ত হচ্ছে প্রতিকার কি, বিরোধী দল এমপির উপর হামলা হচ্ছে প্রতিকার কি, স্পেসিফিক কোয়েশ্চেন করতে হবে। সেই জন্য বলছি এটা মহান জাতীয় সংসদ, বাইরের বক্তৃতা এখানে চলে না।
1: ওকে, ধন্যবাদ।
13: স্পেসিফিক প্রশ্ন করতে হবে।
1: ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
13: উত্তর দিতে হবে।
1: মাননীয়,
13: ইট ওয়াজ মাই ইন্টেনশন।
1: এনাফ। থ্যাঙ্ক। মাননীয় বিরোধী দলের নেতা।
14: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাকে আগে সুযোগ দিলে ওনার কথাটা শুনতে পেতাম। বক্তব্য কি আপনি দিবেন না আমি দেব? মাননীয় স্পিকার, এটা অশোভন, এটা অশোভন। আমার বক্তব্যের সময় যদি এইভাবে কমেন্টস করা হয় তাহলে আমার এখানে দাঁড়ানোর প্রয়োজন নেই।
1: বলেন মাননীয় বিরোধী দল নেতা, বলুন আপনার বক্তব্য, বলুন আপনি।
14: মাননীয় স্পিকার, আমি সম্মানিত সংসদ সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আজকে নতুন করে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেন নাই। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে বলেন। উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে, ওনার লেকচার শুনবে। আজকে একই বক্তব্যে দুইবার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম, এটা হওয়া উচিত না। উনি এই পল্টন আজকে নতুন করে বলেন নাই, হিট দিয়ে কথা বলেন নাই। আজকে আমি সুস্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, এই পার্লামেন্টের সৌন্দর্য বিনানের জন্য উনাকে দুঃখ প্রকাশ করতে হবে এবং উনার বক্তব্য সংসদের এই কার্যপ্রণালী থেকে এক্সপাঞ্জ করতে হবে। যদি এইটুকু করে আমরা বসব, না হইলে এখানে বসা অপমান নিয়ে আমাদের এখানে বসার কোনো প্রশ্নই উঠে না। মানে আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্যবৃন্দ, জাতীয় সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করার জন্যে সবাই আমরা দায়িত্ব পালন করছি। সংসদ দেশের গর্ব, জনগণের প্রতিষ্ঠান, হাউস অব দি পিপল। এই প্রতিষ্ঠান পরিচালিত হয় কিছু আইন কানুন রীতি নীতি অনুসারে, বিশেষ করে রুলস অফ প্রসিডিওর যদি ফলো করা না হয় তাহলে সংসদ কার্যকর থাকে না। আমি গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি যে ক্রমেই কিছু কিছু সদস্যের মধ্যে আমি অসহিষ্ণুতা লক্ষ্য করছি। জাতীয় সংসদ 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, এখানে প্রত্যেকেরই কথা বলার স্বাধীনতা আছে। আপনারা সরকারি দলকে, বিরোধী দলের যেটা দায়িত্ব, সরকারের নানা ধরনের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে আপনারা সঠিকভাবে বক্তব্য রাখছেন, আরও ভবিষ্যতে রাখতে পারবেন, কিন্তু একজন মন্ত্রীকে তার বক্তব্য তো শেষ করতে দিতে হবে। একজন মন্ত্রী তার বক্তব্য শেষ করার পরে আবার আপনারা দাঁড়ালে আমি পয়েন্ট অফ অর্ডারও দিতে পারি, পরবর্তী প্রশ্নোত্তর পর্ব তো জারি রয়েছে। সুতরাং কথা বলার সুযোগ এবং স্বাধীনতা আপনাদের রয়েছে। কিন্তু আমি দেখলাম যে বিরোধী দলের নেতা দাঁড়ালো, পিছন থেকে বেশ কয়েকজন দাঁড়িয়ে তাদেরকে বসানোই যায় না। সংসদে তো কথা বলার জায়গা, কথার মাধ্যমে, যুক্তির মাধ্যমে অপর পক্ষের বক্তব্যকে খণ্ডন করা যাবে। তো আজকে যে কথা মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন সেটি আমি পরীক্ষা করে দেখব, যদি অসংসদীয় কিছু থাকে তাহলে সেটাকে এক্সপাঞ্জ করা হবে, কিন্তু কথা বলার স্বাধীনতা হরণ করবেন না। আপনারা যে কজন আছেন তার দ্বিগুণ তিনগুণ এই পাশে আছে, সুতরাং শব্দ করে বিচারের বাণীকে স্তব্ধ করা যাবে না। আমাকে সংসদ পরিচালনা করতে দিন, আমি আমার জ্ঞান বুদ্ধিমতো নিরপেক্ষভাবেই সংসদ পরিচালনা করার চেষ্টা করছি। এবং আপনাদের সকলের চেয়ে অনেক অনেক বছর, 40 বছর এই সংসদে আছি, অতীতের সংসদগুলোর অনেক খারাপ রেকর্ড আছে। এই সংসদে, বাংলাদেশের সংসদে স্পিকারকে হত্যা পর্যন্ত করা হয়েছে। সুতরাং অতীতের দিক থেকে তাকিয়ে আমি তো মনে করি একটি ভালো সংসদ আমরা পেয়েছি, জনগণের সঠিক নির্বাচনের মাধ্যমেই পেয়েছি। আপনারা উভয় পক্ষকে আমি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাব। এখন প্রশ্নোত্তর পর্ব শেষ হয়েছে, আসরে নামাজের জন্য
15: কতক্ষণ আছে টাইম?
1: এখন আসলে আপনি কি বিরোধী দল নেতা আরো বলতে চান? আপনি এমন কিছু বলবেন না যে এই ডিবেটটা প্রলং হয়। এখন তো দেখেন সবাই শান্তভাবে বসে আছে। আমি তো বললাম যদি স্বরাষ্ট্রমন্ত্রী অসংসদীয় কিছু বলে থাকেন তাহলে এক্সপ্যান্স করব। জাতীয় সংসদের আগের প্রসিডিংগুলো দেখেন কত ধরনের বক্তব্য হয়। আমি আশা করব যুক্তি নির্ভর এবং অপর পক্ষের প্রতি সম্মান রেখে বক্তব্য সবাই রাখবেন। অসংসদীয় কোনো কিছু যদি বলে থাকেন সেটা আমরা দেখব, কিন্তু এই যে কথাই বলতে দেবেন না এই অ্যাটিচিউড খুবই খারাপ। আপনারা যখন বলবেন আমি এই পক্ষকেও অনুরোধ করব চুপ করে বক্তব্য শোনার জন্যে, আবার এই ট্রেজারি বেঞ্চ থেকে যখন বক্তব্য দেবে তখন আপনারা ধৈর্য ধরে কথাটি শোনার মতো ধৈর্য ধারণ করবেন। এটা না হলে তো সংসদ চলবে না। পরমত সহিষ্ণুতা না থাকলে গণতন্ত্র ব্যর্থ হবে এই দেশে। আচ্ছা যাই হোক, এখন আমি প্রথমে মাননীয় বিরোধী দলের নেতা আপনাকে বলতেই হবে, আপনি এই প্রসঙ্গে বলবেন নাকি অন্য কোনো প্রসঙ্গ? বিরোধী দলের নেতাকে মাইক দিন।
14: মাননীয় স্পিকার, আসলে এক্সপাঞ্জ হ্যান্ডস্পট করারও ইতিহাস আছে, আবার পরীক্ষা করে দেখারও ইতিহাস আছে। আজকের বিষয়টা একবারে স্পষ্ট, এটা তো আর পরীক্ষা করে দেখার কোনো বিষয় নেই, এবং এটা রিপিটেডলি অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন এই কথাগুলো এখানে এসেছে। দুই নম্বর, আপনার একটা কথায় সামান্য সংশয় এবং কষ্ট সৃষ্টি হয়েছে। এটি হচ্ছে আপনি যথার্থই অ্যাটেনশন ড্র করেছেন, অভিভাবক হিসেবে এটা করবেন, যে আমি দাঁড়ানোর পরে বাকিরা এখানে দাঁড়িয়ে আছেন, এটা ডিসেন্সি ক্ষুণ্ণ হয়েছে। এটা আপনি করতে পারেন, এটা আপনার দায়িত্ব। কিন্তু সেই সাথে শেষের দিকে কনক্লুশনে গিয়ে একটু বললেন যে এই দিকের চাইতে ওই দিকে তিন গুণ আছেন, এটা তো ভালো লাগলো না। মাননীয় স্পিকার, আমি কোনো গুণে বিভক্ত, এই সংসদকে কোনো গুণে বিভক্ত করার পক্ষে নই। আমরা প্রথম দিক থেকে বলেছি ভালো কাজে আমরা সবাই এক হব, একসাথে কাজ করব, অন্যায় কিছু হলে আমরা প্রতিবাদ করব। আমরা সেই প্রতিবাদ করেছি, হয়তো এই প্রতিবাদ কারো পছন্দ হবে কারো পছন্দ হবে না সেটা ভিন্ন, কিন্তু আমি মনে করি যে এই ধারায় আমাদেরকে হ্যান্ডেল না করলে আমরা খুশি হব। ধন্যবাদ আপনাকে।
1: ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। আমি কাউকে ছোট করার জন্য কোনো বক্তব্য রাখি নাই, কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্যই রাখতে দিলেন না, শাউট করে তার বক্তব্য যাতে না শোনা যায় এই অ্যাটিচিউডটার আমি নিন্দা করি। এটি সঠিক অ্যাটিচিউড নয়। আপনারা যখন বলবেন তখন এই ট্রেজারি বেঞ্চকেও আমি বলবো আপনাদের কথা যাতে শুনে, আবার ট্রেজারি বেঞ্চ থেকে যখন বক্তব্য দেবে একসাথে 80 জন দাঁড়িয়ে যদি কথাই বলতে না দেন এটা সংসদীয় প্র্যাকটিস নয়। সুতরাং আমি আপনাদের কাছ থেকে পরমত সহিষ্ণুতা এটাই কামনা করি। যাই হোক, প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। যারা মনিরক চৌধুরী, পয়েন্ট অফ অর্ডারে কি বলতে চেয়েছেন বলুন।
15: দেখো মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনাকে আবার এখানে ফেরত পেয়ে আলহামদুলিল্লাহ, আপনার জন্য অপেক্ষা করছিলাম এই পয়েন্ট অপারেটি রেজ করার জন্য। এই সংসদে বেশ কয়েকবার আসার সুযোগ হয়েছে। গত 14 তারিখে বাজেট বক্তৃতার প্রথম দিনেই আমার বক্তব্যের শুরুতে একটি গল্পকে কেন্দ্র করে আপনার আসন থেকে আমার বক্তব্যের কিছু অংশ এক্সপান্স করেছিল। এটা স্পিকারের এখতিয়ার, যার বক্তব্য এক্সপান্স করা হয়েছে তারও জানার অধিকার আছে কোন শব্দটি অসংসদীয় যেটা এক্সপান্স করেছে, সেটা আমি জানতে পারি নাই। আর এক্সপান্স হওয়ার পরে এটা নিয়ে সংসদে কোনো কারো পক্ষের আলোচনা হওয়ার সুযোগ নাই। যিনি যারটা এক্সপান্স হয় তিনি জানতে পারেন, জানতে চাইতে পারেন, নোটিশ দিতে পারেন, আমার খেলা সেই ব্যাপারটি হয়নি। আপনি এরকম নামাজের বিরতি দিয়ে দিয়েছিলেন, নামাজের বিরতির পরে আমার এই বক্তব্যকে কেন্দ্র করে সম্মানিত কোনো সংসদ সদস্য বলেছেন আমি মানবতা বিরোধী আচরণ করেছি, আমি বর্ণ বৈষম্যবাদী। মাননীয় স্পিকার, এটা আমার দলেরই এক সদস্য বলেছেন নীল নদের পানি যেমন নীল হয় না সকলে দাঁড়িয়ে রাখলেও নাকি মুসলমান হয় না। আমার ধর্ম বিশ্বাসে আঘাত করেছে, আমার ইজ্জতে আঘাত করেছে। আপনাকে 302 দ্বারা আমি নোটিশ দিয়েছিলাম জানার জন্য যে আমার কোন শব্দের এক্সপান্স হয়েছে, এটা এই বয়সে আমার জানার অধিকার আছে। এছাড়াও আরও প্রশ্ন আছে যেগুলো আমি আর আজকে তুলতে চাই না, ইতিমধ্যে হাউস গরম হয়ে গেছে। আমি বললে আরও গরম হইতে পারে সবাই মনে করে, না বলে বলবো, আমার ইজ্জত রক্ষার খাতিরে, সংসদের ইজ্জতের খাতিরে আমার ইজ্জতের খাতিরে, প্রবীণতার ইজ্জতের খাতিরে আমাকে বলতে হবে আমি কোন শব্দটা অসংশোধিত বলেছি। এক, দুই, পরে যারা বক্তব্য দিল আমার পক্ষে যারা দাঁড়িয়েছে তাদেরকে বক্তব্য দিতে দেওয়া হয় নাই। ব্রেকের পরে যাদেরকে বক্তব্য দেওয়া হলো আমার দলসহ কয়েকজন আমার দাঁড়ি নিয়ে কটাক্ষ করেছে, আমার বিশ্বাস উপর আঘাত এনেছে। দাঁড়ি কারো ব্যক্তিগত ব্যাপার না, দাঁড়ি নবীর সুন্নত। এই নিয়ে

0: ছিলাম না, আমি কার্যপ্রণালীবিধি পরীক্ষা করে দেখব, সেখানে যদি অসংসদীয় কোনো কিছু থাকে, আপনাকে জানানোর মতো কোনো বিষয় থাকে সেটি জানানো হবে। তবে মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আমি কিন্তু সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। আজকে যেইভাবে একে অন্যকে কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার প্রচেষ্টা লক্ষ্য করেছি, এটি সংসদের জন্য কোনো ভালো লক্ষণ নয়। অনেক কষ্টের পর গণতন্ত্র অর্জিত হয়েছে, এই গণতন্ত্র যাতে বহাল থাকে সেজন্য সংসদের প্রতিটি সদস্যের দায়িত্ব এখানে রয়েছে। এবং আমি আপনাদেরকে আবারও বিনীতভাবে অনুরোধ করব, আপনার রুলস অফ প্রসিডিওরটা একটু পড়েন। স্পিকার যখন বলে প্রতিটি সদস্য নিজের আসনে বসতে হবে, এই আইন এই রীতি যদি আপনারা ভঙ্গ করেন বা না মানেন তাহলে সংসদ কিন্তু বেশি দিন চলবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন আমি আসরের নামাজের জন্য আধা ঘন্টা বিরতি দিচ্ছি।
1: সুপ্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন পবিত্র আসর নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনুন প্রথমেই মহান আল্লাহ পাকের শানে হামদ এবং পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত।

সুপ্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে পবিত্র আসর নামাজের বিরতিতে এতক্ষণ শুনলেন হামদ নাদ। এখন শুনুন পাঁচ মিশালি গান।

0: সুপ্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম পবিত্র আসর নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে, যা সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: জনাব শাহজাহান চৌধুরী, মাননীয় সদস্য, কি পয়েন্ট অফ অর্ডার? মাননীয় সদস্য শাহজাহান চৌধুরীকে মাইক দেন।
2: আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাকে বঙ্গভবন থেকে আবার আমাদের মাঝে ফিরে পেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি 5 বছর যাতে করে আমাদের এই পার্লামেন্টটা আল্লাহ তাআলা টিকিয়ে রাখে, আমরা যেন কাজ করতে পারি। মাননীয় স্পিকার, আমার পয়েন্ট অফ অর্ডারটা যেটা, আমি মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রীর 300 বিধিতে বিবৃতি আহ্বান করব। আপনারা ইতিমধ্যে জেনেছেন, সৌদি আরব, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা যারা ছুটিতে এসেছেন বা কেউ যদি উমরাতে গেছেন, তারা এয়ারপোর্টে গিয়ে দেখতে পাচ্ছে যে তারা সেই দেশের ভিসাগুলো সব ক্যান্সেল। আমি এই পর্যন্ত আমার নোটিশে প্রায় 889 জনের মতো ভিসা ক্যান্সেল হয়েছে ইউকে, আরব আমিরাত এবং সৌদি আরবও। তো এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রবাসী ভাইয়েরা বাড়িতে আসলো, এয়ারপোর্টে আসার পরে দেখে যে অটোমেটিকলি তাদের ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে, ভিসার ডেট চলে গেছে কোনো কারণ ছাড়া। অথচ তাদের সেখানে দোকান রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে, টাকা পয়সা রয়েছে। এই জন্য এই গুরুত্বপূর্ণ এবং এই সমস্যাটা সমাধানের জন্য আমি আপনার মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আর 300 বিধিতে আমাদের এই প্রবাসী ভাইদের এই লাঞ্ছনা, এই গঞ্চনা, কোথায় কোথায় বিষয় ক্যান্সেল, এইভাবে করে কোনো নিয়ম নীতি না মেনেই আমাদের হাজার হাজার আমাদের রেমিটেন্স সেখানে যোদ্ধা যারা রয়েছে তারা আতঙ্কের মধ্যে রয়েছে। এই বিষয়টা এই অধিবেশনেই 300 বিধিতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর একটা বিবৃতি আশা করছি। মাননীয় স্পিকার, আপনি সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। প্রবাসী কল্যাণ মন্ত্রী তো এখানে নাই, আপনি একটা নোটিশ দেন বা ব্যক্তিগতভাবে। কোথায় মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী? আপনি আপনি ইচ্ছা করলে আপনি সদস্যের বক্তব্য শুনেছেন, ইচ্ছা করলে 300 বিধিতে এ ব্যাপারে বক্তব্য দেবেন। আর 300 বিধির বক্তব্য মানে একটা লিখিত, শর্ট লিখিত বক্তৃতা দেবেন, লিখিতটা পড়বেন। আজকে না, আপনি একটা 300 বিধিতে বক্তৃতা দেন, প্রিপেয়ার্ড স্টেটমেন্ট দেবেন। থ্যাংক ইউ। পয়েন্ট অফ অর্ডার কি নিয়ম? মাননীয় সদস্য দেন, ওনাকে মাই দেন। কি মাননীয় সদস্য রাশেদুল ইসলাম রাশেদকে মাইক দেন।
3: জি, পয়েন্ট অফ অর্ডার। ওয়ালাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের ইতিহাসে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর একটি দুঃখজনক দিন গেছে হলো 4 আগস্ট এই মাসের। সেদিন বেশ কিছু ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্র শিবিরের উপর হামলা করে, সেরকমই একটি ঘটনা ঘটে ঢাকা কলেজে। এবং আমরা সবাই জেনে খুবই মর্মাহত হব যে সেদিন অ্যাডভোকেট আতিকুর রহমান নামে ঢাকা কলেজের অপোজিটে একজন আইনজীবী তার চেম্বার ছিল, তিনি সেই চেম্বার থেকে বের হয়ে আসার পথে এই মাঝখানে পড়ে যান এবং তিনি নির্মমভাবে আহত হন, তার একটি চোখে দৃষ্টিশক্তি শেষ হয়ে গেছে অলরেডি এবং আরেকটা চোখও খুবই করুণ অবস্থায় রয়েছে।
1: মাননীয় সদস্য,
3: এই ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা হয়েছে এবং দুঃখজনকভাবে বাস্তব সত্য হচ্ছে যে সেই মামলায় আমাকেও আসামি করা হয়েছে। আমি সেখানে উপস্থিত ছিলাম না এবং সেই ঘটনার সাথে আমার কোনো সংশ্লিষ্টতাও নেই, অন্য কাজে অন্য এলাকায় আমি ব্যস্ত ছিলাম, অথচ এই মামলাটি হয়েছে। আমি অত্যন্ত পরিতাপের সাথে আপনার কাছে প্রতিকার চাচ্ছি।
1: মাননীয় সদস্য, পয়েন্ট অফ অর্ডারের নিয়ম সম্পর্কে আপনারা রুলস অফ প্রসিজিওর থেকে আরও অবহিত হবেন। পয়েন্ট অফ অর্ডার হলো সংসদে চলমান কোনো বিষয়ের উপরে, ধরুন একজন সদস্য কোনো বক্তব্য দিল, সেখানে কিছু বিভ্রান্তির স্কোপ রয়েছে, চলমান বিষয়ের উপরে আপনি দাঁড়িয়ে পয়েন্ট অফ অর্ডার আনতে পারেন। আরেকটা হলো সংসদ কাজে শৃঙ্খলা সম্পর্কে, এখানে একজন সদস্যের কোনো কর্মকাণ্ডের ফলে শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, এই ধরনের বিষয় হলো পয়েন্ট অফ অর্ডার। তারপর আপনি যেটা বলেছেন, আপনি নোটিশ দেন সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে, আপনি পত্র মাত্র জানতে পারেন, বাকি সংসদের কার্যক্রম নোটিশের মাধ্যমে হয়। আর একটা, আই ক্যান অ্যাসিওর ইউ, এখন থেকে আমি রুলস অফ প্রসিডিওর থরলি ফলো করার চেষ্টা করব, আপনারাও রুলস অফ প্রসিডিওর ফলো করবেন। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী, আমি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণে যাচ্ছি, বিডি 71। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিডির 71 বিডিতে জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয় মনোযোগ 92টি মনোযোগ আকর্ষণে নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা 19, সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম 13, আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী 2, সাদিক রিয়াজ দিনাজপুর 2, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন জামালপুর 5, জনাব মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া 2, জনাব লুৎফুর রহমান কক্সবাজার 3, কাজী রফিকুল ইসলাম বগুড়া 1, মোহাম্মদ শওকতুল ইসলাম মৌলভীবাজার 2, জনাব মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা 9, মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লা 10, শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা 5, শিরিন সুলতানা মহিলা আসন 2, মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া 4, ফজলুর রহমান সাঈদ জয়পুরহাট 1, মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম 12, মোহাম্মদ আলী আসগর পাবনা 3, মোহাম্মদুল্লাহ ময়মনসিংহ 2, খায়রুল কবির খোকন নরসিংদী 1, মোহাম্মদ আব্দুল মান্নান ব্রাহ্মণবাড়িয়া 5, মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া 3, জনাব জয়নুল আবেদিন ফেনী 2, শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, মোহাম্মদ আশরাফুদ্দিন নরসিংদী 5, মোহাম্মদ আব্দুল আলিম বাগেরহাট 4, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার জামালপুর 4, মুসাম্মদ ফরিদে ইয়াসমিন মহিলা আসন 6, নীলুফার চৌধুরী মণি মহিলা আসন 10, মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, রেজা আহমদ কুষ্টিয়া 1, আজিজুল বাড়ি খুলনা 4, এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা 18, সুলতানা আহমদ মহিলা আসন 17, মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালী 2, এ এম মাহবুবউদ্দিন নোয়াখালী 1, জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ শেরপুর 1, মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা 6, জনাব সরওয়ার আলমগীর চট্টগ্রাম 2, নাদিয়া পাঠান পাপন মহিলা আসন 32, নাসিরউদ্দিন আহমদ মৌলভীবাজার 1, বিলকিস ইসলাম মহিলা আসন 7, রাশেদা বেগম হীরা মহিলা আসন 3, এ ই সুলতান মাহমুদ বাবু জামালপুর 2, জনাব মোহাম্মদ আখতারুজ্জামান ময়মনসিং 10, হেলেন জারিন খান মহিলা আসন 9, মোহাম্মদ আবুল কালাম আজাদ খুলনা 6, ফখরউদ্দিন আহমদ ময়মনসিং 11, রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা 3, শেখ ফরিদ আহমদ চাঁদপুর 3, মোহাম্মদ নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ 3, মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট 1, মোহাম্মদ আব্দুস সাত্তার নীলফামারী 1, মোহাম্মদ ফাহিম চৌধুরী শেরপুর 2, মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, রেহানা আক্তার রানু মহিলা আসন 4, সঞ্জিদা ইসলাম মহিলা আসন 16, মুসাম্মদ নাজমুন নাহার মহিলা আসন 40, সালাহউদ্দিন গাজীপুর 4, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ কক্সবাজার 2, ইমরান আহমদ চৌধুরী সিলেট 6, মোহাম্মদ মাহবুবুল আলম কুড়িগ্রাম 3, মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া 3, আনিসুর রহমান মাদারীপুর 3, শামিমারা বেগম স্বপ্না মহিলা আসন 21, গাজী এনামুল হক যশোর 5, সর্দার শরফুদ্দিন আহমদ বরিশাল 2, অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী 5, মাজাহারুল ইসলাম কিশোরগঞ্জ 1, অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ 2, জনাব মোহাম্মদ ইলিয়াস মোল্লা ফরিদপুর 1, শাহজাহান চৌধুরী কক্সবাজার 4, মোহাম্মদ মতিউর রহমান ঝিনাইদহ 3, কামরুজ্জামান মুন্সিগঞ্জ 3, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর 1, মোহাম্মদ রুহুল আমিন দুলাল পিরোজপুর 3, মোহাম্মদ সেলিম রেজা সিরাজগঞ্জ 1, আখতার হোসেন রংপুর 4, মোহাম্মদ সালমান ওমর ময়মনসিংহ 1, সেলিনা সুলতানা মহিলা আসন 35, ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান ময়মনসিংহ 7, আরিফা সুলতানা মহিলা আসন 30, সাবিকুন নাহার মহিলা আসন 39, জনাব এরশাদুল্লাহ চট্টগ্রাম 8, মোহাম্মদ আব্দুল আজিজ নাটোর 4, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ভোলা 4, মোহাম্মদ আব্দুল হান্নান চাঁদপুর 4, ওবায়দুল্লাহ সালাফি নীলফামারী 3, মোহাম্মদ রকনউদ্দিন বাবুল লালমনিরহাট 2, মুন্সি রফিকুল আলম ফেনী 1, হাফিজ মোহাম্মদ রবিউল বাসার সাতক্ষীরা 3, সৈয়দ জয়নুল আবেদিন ঢাকা 4। নোটিশগুলোর মধ্য হতে আমি মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লা 10, মোহাম্মদ মোশাররফ হোসেন বগুড়া 4 এবং মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ শেরপুর 1 এর নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা হয়নি, বিধি অনুযায়ী তাদের মধ্য থেকে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাব। তবে মোট 30 মিনিটের মধ্যে যতজন সদস্যের বক্তব্য রাখা সম্ভব ততজন সদস্যই বক্তব্য রাখবেন। মাননীয় সদস্যবৃন্দ, বিধি অনুযায়ী আজকে বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশটি শুধু পড়বেন, অন্য বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশ পড়বেন না। এখন 2 মিনিট বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি প্রথমে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা 19।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 71 বিধিতে মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মনোযোগ আকর্ষণ করছি। আমার উত্থাপনীয় বিষয় MRT লাইন 5 নর্দার্ন রোড হেমায়তপুর থেকে সাবান নবীনগর হয়ে বাইপাল পর্যন্ত সম্প্রসারণের দাবি। ঢাকা ক্রমবর্ধমান জনসংখ্যা, যানজট নিরসন এবং রাজধানীর সাথে পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ শিল্প, শিক্ষা, প্রশাসনিক ও জাতীয় প্রতিষ্ঠান সমূহে দ্রুত নিরাপদ যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে সরকার মেট্রো রেলের সম্প্রসারণে যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। MRT লাইন 5 নর্দার্ন রোড হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এই জুড়ে হেমায়তপুরে মেট্রো রেলের প্রধান ডিপো স্থাপনের পরিকল্পনাও আছে। আমাদের দাবি হল হেমায়তপুরকে শুধু ডিপো ও টার্মিনাল হিসেবে সীমাবদ্ধ না রেখে মেট্রো রেল লাইন 5 এর রুটটি সাবান নবীনগর হয়ে বাইপাল পর্যন্ত সম্প্রসারণ করা হোক। হেমায়তপুর সাবান নবীনগর বাইপাল অঞ্চলটি জাতীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ এলাকায় রয়েছে ঢাকা ইপিজেড, BPATC, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, BLRI, ডায়েরি ফার্ম, সাবা সেনানিবাস, জাতীয় স্মৃতিসৌধ, সাবা DOHS, পরমাণু গবেষণা কেন্দ্র, BKSP, 6টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিপুল সংখ্যক শিল্প কারখানা ও আবাসিক এলাকা। MRT লাইন 5 হেমায়তপুর থেকে সাবা হয়ে নবীনগর ও বাইপাল পর্যন্ত সম্প্রসারিত হলে এ অঞ্চলে লাখো মানুষের গণপরিবহন ব্যবস্থা বৈপ্লবিক পরিবর্তন আসবে। এর মাধ্যমে সকল গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানগুলোর সাথে সাবা আশুলিয়া প্রায় 50 লক্ষ মানুষের সাথে রাজধানীর দ্রুত ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে এবং যানজটে সীমাহীন কষ্ট লাঘবে জনগণের মুক্তি পাবে। অতএব আমি মাননীয় সড়ক পরিবহন সেতু মন্ত্রী মহোদয়ের কাছে MRT লাইন 5 নর্দার্ন রুটটি হেমায়তপুর অংশ থেকে সাবা নবীন
1: মোহাম্মদ জনাব সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম 13।
5: বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় স্পিকার, 71 বিধিতে আমার এই মনোযোগ আকর্ষণীয় প্রস্তাবটি আমি মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য দিয়েছিলাম। দুঃখিত, আজকে তো শিক্ষামন্ত্রী মহোদয় নাই, তারপরও আমি আমার নোটিশটা বলে যাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম 13290 আনোয়ারা কর্ণফুলী সংসদীয় আসন কর্ণফুলী উপজেলার কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী কলেজ, কোড নাম্বার 780। ঐতিহ্যবাহী ও খুবই ঐতিহাসিক পুরানো একটা কলেজ, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এই এলাকায় শিক্ষা বিস্তার এবং বিশেষ করে উচ্চশিক্ষা বিস্তারের জন্য এলাকায় কোনো গুরুত্বপূর্ণ আর কলেজ নাই। এটাই এই উপজেলায় একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেটা

0: সেজন্য
1: প্রস্তাব স্বাস্থ্য খাতের মানোন্নয়ন এবং চিকিৎসকদের দীর্ঘ শিক্ষা জীবনের বাস্তবতাকে বিবেচনায় নিয়ে সরকারি চাকরিতে MBBS শিক্ষার্থীদের বয়সসীমা সর্বোচ্চ বয়সসীমা বৃদ্ধিকরণ প্রসঙ্গে আমার প্রস্তাবনা হল, যখন 30 বছরের বয়সসীমা ছিল সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে, তখন মেডিকেল কলেজের স্টুডেন্টদের গ্রাজুয়েশনের সময়সীমা 5 বছর এবং 1 বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপের কারণে 6 বছরের বাধ্যবাধকতা থাকায় সাধারণ শিক্ষার্থীদের 30 বছর থাকা অবস্থায় মেডিকেল স্টুডেন্টদের জন্য 32 বছরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে যে পরিবর্তনটা আনা হয়েছে এখানে, তাতে সাধারণ শিক্ষার্থীদের বয়সসীমা 30 থেকে 32 করা হলেও মেডিকেল স্টুডেন্টদের এই বাস্তবতাকে সামনে রেখে অভিজ্ঞ এবং দক্ষ উচ্চশিক্ষিত শিক্ষার্থীদের মেডিকেল গ্রাজুয়েটদেরকে চাকরিতে আনার উদ্দেশ্যে এই বয়সসীমা 32 স্থলে তাদের জন্য 34 করার যে বিধানটি রাখা উচিত ছিল সেটা করা হয়নি। আমি মাননীয় মন্ত্রীর কাছে তাদের ন্যায্য দাবি হিসাবে এবং জনস্বার্থে তাদের চাকুরিতে প্রবেশের বয়সসীমা 32 স্থলে 34 করার জন্য দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
2: পরবর্তী বক্তা মোহাম্মদ সাদিক রিয়াজ, জিনাজপুর 2।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় LGED মন্ত্রী

0: বাইপাস এবং দিনাজপুর বাইপাস, দিনাজপুর শিক্ষা বোর্ড হয়ে হাজি মোহাম্মদ দানেশ ও 10 মাইল হয়ে সৈয়দপুর বিমানবন্দর বাইপাস সড়ক নির্মাণ প্রসঙ্গে, মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা দিনাজপুর 2 জেলার বিরল উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিন ধরে উপেক্ষিত কানাইবাড়ি খড়খড়িয়া ঘাটে ঢেপা নদীর উপর একটি আধুনিক ব্রিজ নির্মাণ। এই অঞ্চলের হাজার হাজার মানুষ দীর্ঘদিনের প্রাণের দাবি। এই ঘাটে ব্রিজ নির্মিত হলে নদীর পূর্ব পারের মানুষের শিক্ষা বোর্ড, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 10 মাইল হয়ে সৈয়দপুর রংপুর, আবার শিক্ষা বোর্ড হয়ে ফুলবাড়ি বিরামপুর গোবিন্দগঞ্জ দিয়ে গাইবান্ধা বগুড়া ও ঢাকা যাতায়াত অনেক সহজ হয় এবং প্রায় 8 হতে 10 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হবে না। এই ঘাট পারাপারের একমাত্র মাধ্যম নৌকা ঢেপা নদী আমাদের এই অঞ্চলের কৃষি অর্থনীতি ও ঐতিহ্যের সাথে মিশে আছে। কিন্তু এই খড়খড়ি ঘাটে ব্রিজ না থাকায় বছরের পর বছর নদীর দুই পারের হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে নদী যখন উত্তাল থাকে তখন যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। আমাদের কমলমতি ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে নৌকা পার হতে হয়। এই এলাকাটি কৃষিপ্রধান এলাকা, এলাকার কৃষকেরা তাদের উৎপাদিত কৃষি ফসল সঠিক সময়ে মূল্য।
1: রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার বক্তব্য মূল্যস্ফীতিতে মানুষের জীবনে নাভিশ্বাস ওঠা প্রসঙ্গে। 180 দিনের অগ্রাধিকার তালিকার মধ্যে এই সরকারের প্রথম তিনটি কাজের একটি ছিল আইন শৃঙ্খলার উন্নতি, 2 নম্বরে ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং 3 নম্বরে হলো জ্বালানি খাতের নিশ্চয়তা। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে মুশকিল হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা সংক্রান্ত যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি হয় ব্যঙ্গ করেন আর না হলে বাকচাতুর্য দিয়ে পুরো বিষয়টিকে ঢেকে দিতে চান। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বললে মাননীয় স্পিকার জানা যায় যে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন 3 জন মন্ত্রী আছেন, 64টা জেলায় 64 জন আইন শৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে কেবল মন্দ হতো না, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতই ভালো অবস্থা। আর মাননীয় স্পিকার, জ্বালানি নিয়ে আর কি বলবো, তেল আর গ্যাসের, গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে, দুষ্ট লোকে বলে অবশ্য, ভালো লোক না, টুকু আসে টুকু যায়, এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না। এইবার আসি মাননীয় স্পিকার, যখন তেলের দাম বাড়ছে, যখন বিদ্যুৎ হাহাকার এবং যখন গ্যাস পাওয়া যায় না, তখন 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে যেই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনে, সেই সরকার ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে 62,000 লোক তাদের চাকরি হারিয়েছে আর 900-র উপরে কলকারখানা বন্ধ হয়ে গেছে। সো নতুন আর কর্মসংস্থান কি তৈরি হবে মাননীয় স্পিকার? যারা আছেন চাকরি করছেন তাদের চাকরি আর কতদিন থাকে আল্লাহ মাবুদে জানে। বাজারে যখন মানুষ যায় 80 টাকার নিচে কোনো সবজি নাই, ডিমের দাম কয়েক দফা বেড়েছে, চালের দাম, বিশেষ করে মিনিকেট যে চাল বলা হয় এটা নাকি খায় না, তারপরেও তো কেউ কেউ খায় মাননীয় স্পিকার, যখন দ্বিগুণ হয়ে যায় এবং যখন আমরা টিসিবির লাইন দেখি তখন।
1: শাহ মোহাম্মদ, ওয়ারেস আলী মামুন, জামালপুর 5।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নোটিশটি ছিল মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে। আমার নির্বাচনের আসন জামালপুর 5, যেটি জামালপুর পৌরসভা এবং জামালপুর সদর আসন নিয়ে গঠিত। জামালপুর পৌরসভাটি বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম পৌরসভা, 53 বর্গ কিলোমিটার এলাকা। চলমান বর্ষায় এই পৌরসভার অধিকাংশ এলাকায় বর্ষার জলাবদ্ধতার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সেইখানে একটি নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে। আমি মনে করি মাননীয় স্পিকার যে আজকের যে এই সমস্যা, এই বর্ষার এই জনজীবন যে বিপর্যস্ত, এই অবস্থা থেকে জামালপুর পৌরসভা মানুষকে মুক্ত করতে হলে জামালপুর পৌরসভার উন্নয়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রকল্প গ্রহণ করা দরকার। সেইখানে পানি নিষ্কাশনের জন্য 2-3টি খাল খনন সহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করতে না পারলে সেই এলাকার মানুষের জীবনযাত্রা আরও বিপন্ন হয়ে পড়বে। আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, জামালপুর পৌরসভা হতে পারে যে জামালপুর জেলায় যে কোটি পৌরসভা রয়েছে, প্রতিটি পৌরসভায় একই রকম নাজুক অবস্থা, সেই পৌরসভাগুলো নিয়ে যদি একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যায়। জামালপুর

0: বাসী উপকৃত হবে আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত রয়েছেন, বিনয়ের সাথে একটি বিষয়ে অনুরোধ করি। জামালপুরে আমাদের মহান স্বাধীনতার ঘোষক আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউল বীরত্বমের নামে একটি কলেজ রয়েছে 17 বছর, সেই কলেজটি উন্নয়ন থেকে বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। এইবার আজকে আমরা জানতে পারলাম যে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যে শহীদ জিয়াউল কলেজের অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক উন্নয়ন সহ শহীদ জিয়াউল কলেজটিকে যদি জাতীয়করণ করা হয়, জামালপুরের মানুষ অত্যন্ত আনন্দিত হবে, খুশি হবে, এবং এটি জামালপুর মানুষের প্রত্যাশা। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
1: জনাব মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2। মাননীয় সদস্য লুৎফর রহমান, কক্সবাজার 3।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি 71 বিধিতে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী জনাব ডক্টর মঈন খান ওনাকে অভিনন্দন জানিয়ে আমি উত্থাপন করছি যে আমার জেলার, আমার নির্বাচনী এলাকার রামু উপজেলার ফতেহকুল ইউনিয়নকে পৌরসভায় উন্নীতকরণ প্রসঙ্গে আমার নির্বাচনী এলাকা কক্সবাজার জেলার অন্তর্গত রামু উপজেলার অবস্থিত ফতেহকুল সদর ইউনিয়ন 1799 সালে প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ ক্যাপ্টেন হিরাম কক্স সর্বপ্রথম ফতেহকুল ইউনিয়নে এসে কক্সবাজার জেলার সভ্যতার গোড়াপত্তন করেন। জনাব হিরাম কক্সের নাম অনুসারে কক্সবাজার জেলার নামকরণ করা হয়। 200 বছরের পুরানো এই ইউনিয়নে বর্তমানে জনসংখ্যা 41,193 জন, আয়তন প্রায় 5 বর্গ কিলোমিটার, মোট 41টি গ্রাম নিয়ে গঠিত। এছাড়া এখানে একটা বিশ্ববিদ্যালয় কলেজ আছে, উচ্চ বিদ্যালয় আছে, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাট বাজার, মসজিদ, মন্দির সহ নানা বিভিন্ন জনসেবামূলক প্রতিষ্ঠান আছে। ফতেহকুল ইউনিয়নের রামু উপজেলার অন্যতম প্রাচীন, জনবহুল, অর্থনৈতিক কর্মকাণ্ডের সমৃদ্ধ একটি কেন্দ্রবিন্দু। এর পাশে আছে রামু ক্যান্টনমেন্ট। উন্নত যোগাযোগ ব্যবস্থা, ক্রমবর্ধমান জনসংখ্যা, নগরায়নের বিস্তার এবং নাগরিক সুবিধার চাহিদা বিবেচনায় এই অঞ্চলের জনগণের দীর্ঘদিনের ধরে পৌরসভা ঘোষণার প্রত্যাশা করে আসছে। জনস্বার্থে এই এলাকার সার্বিক উন্নয়নের কথা বিবেচনা করে ফতেহকুল ইউনিয়নকে পৌরসভা ঘোষণার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। বিষয়টি অতীব জরুরি এবং জনগুরুত্বপূর্ণ বিধায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: কাজী রফিকুল ইসলাম, বগুড়া 1।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 71 বিধিতে আমার উত্থাপনীয় বিষয় 37 বগুড়া 1 আসনের চরাঞ্চলীয় অব্যবহৃত খাস জমিতে সৌর বিদ্যুৎ পার্ক স্থাপন প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকার সারিকান্দি ও সোনাতলা উপজেলা যমুনা ও বাঙ্গালী নদী বিধৌত একটি বিস্তীর্ণ চরাঞ্চলীয় এলাকা। এই এলাকার শত শত বিঘা খাস জমি পড়ে রয়েছে, যেখানে প্রায় সারা বছরেই পর্যাপ্ত সূর্যালোক পাওয়া যায়। এই বিশাল অব্যবহৃত জমিতে বাণিজ্যিকভাবে সৌরবিদ্যুৎ কেন্দ্র এবং মিনি সোলার গ্রিড স্থাপন করা হলে তা একদিকে যেমন চরাঞ্চলের হাজার হাজার পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি সেচ পাম্পগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করবে, অন্যদিকে চরের বিদ্যুৎ চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করা সম্ভব হবে। চরাঞ্চলে আধুনিক পরিবেশ বান্ধব সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে স্থানীয় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, ক্ষুদ্র শিল্প বিকাশ ও বেকার যুবকদের কর্মসংস্থানের বিরাট সুযোগ সৃষ্টি হবে, যা দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে অনন্য ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই আসনের চরাঞ্চলে ব্যবহৃত খাস জমিতে সৌরবিদ্যুৎ পার্ক স্থাপনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট পরিকল্পনা বিশেষ প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্য মোহাম্মদ শওকতুল ইসলাম, মৌলভীবাজার 2।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি কার্যপ্রণালী বৃদ্ধির, একাত্তর বৃদ্ধির অধীনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়টি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন ও জাতীয় স্বীকৃতি আমরা পেয়েছি। বাংলাদেশি হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছি। 17 বছরের আন্দোলনের ফসল 24, এটা একদিনের নয়। পৃথিবীতে বহু স্বৈরশাসক বিভিন্ন উপায়ে পতন হয়েছে, তেমনিভাবে হাসিনা সরকারও পতিত হয়েছে। 2024 সালের ছাত্র জনতার স্বৈরাচার বিরোধী ঐতিহাসিক জুলাই বিপ্লব এবং এর গণ অভ্যুত্থান আমাদের নতুন আশার আলো। এই দুইটি ঐতিহাসিক বাক আমাদের আত্মপরিচয়ের প্রধান ভিত্তি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে নতুন প্রজন্মের কাছে এই দুই মহান অধ্যায়ের সঠিক ইতিহাস, বীরত্ব গাথা ও শহীদের আত্মত্যাগের স্মৃতি যথাযথভাবে সংরক্ষণে এখনও সুদূরপ্রসারী ও সমন্বিত কোনো রাষ্ট্রীয় উদ্যোগ দৃশ্যমান হচ্ছে না, যা অত্যন্ত উদ্বেগজনক। মাননীয় স্পিকার, মাঠ পর্যায়ে মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের স্মৃতিবিজড়িত স্থানসমূহ, শহীদদের তালিকা এবং তাদের স্মৃতিচিহ্নগুলি সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে অবহেলায় পড়ে রয়েছে। এই দুই ঐতিহাসিক আন্দোলন ও বিপ্লবের চেতনাকে ধারণ করে রাষ্ট্রীয় পাঠ্যপুস্তকে সঠিক ইতিহাস তুলে ধরা এবং উপজেলা পর্যায় পর্যন্ত আধুনিক স্মৃতি জাদুঘর গড়ে তোলা অত্যন্ত জরুরি। যথাযথ তদারকি ও সজীবতার অভাবে নতুন প্রজন্ম যদি আমাদের এই দুইটি ঐতিহাসিক আলোকবর্তিকা সম্পর্কে সঠিক জ্ঞান লাভ না করে থেকে বঞ্চিত হয়, তবে জাতীয় স্তরে গভীর শূন্যতা ও আদর্শিক সংকট তৈরি হবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীবর্গের কাছে জোর দাবি জানাচ্ছি যে আমাদের নয়নমণি মহান মুক্তিযুদ্ধ, আশার আলো, জুলাই বিপ্লবের স্মৃতিকে
1: মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা 9।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি একত্রিত বিধিতে আমার জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রতি মাননীয় কৃষি মন্ত্রী মনোযোগ আকর্ষণ করতে চাই। উত্থাপিত বিষয় ধানের আবাদ কমে তামাকের আবাদ বৃদ্ধি প্রসঙ্গে। মাননীয় স্পিকার, দেশের কৃষিতে নীরবে বদলে যাচ্ছে আবাদ চিত্র। একদিকে যেমন কমেছে খাদ্যশস্য ধানের আবাদ, অন্যদিকে ক্রমশ বাড়ছে তামাক চাষের পরিধি। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ ফসল পরিসংখ্যানে বলছে, গত কয়েক বছরে আউশ ও আমন দুই মৌসুমে ধানের আবাদ কমেছে, বিপরীতে একই সময়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে তামাক চাষের আবাদ। কৃষি বিশেষজ্ঞরা বলেছেন, লাভজনক বাজার চুক্তিভিত্তিক উৎপাদন এবং সক্রিয় তৎপরতার কারণে অনেক কৃষক খাদ্যশস্যের পরিবর্তে তামাক চাষে ঝুঁকছেন। তবে এই প্রবণতা দীর্ঘমেয়াদে দেশের খাদ্য নিরাপত্তা ও পরিবেশের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে আমি মনে করি। বিবিএস প্রকাশিত ফসল পরিসংখ্যান ও কৃষি ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী 2023-24 অর্থবছরে দেশে আহত ধানের আবাদ হয়েছিল 25,56,916 একর জমিতে। 25-26 অর্থবছরে তা কমে 23,35,516 একর। অর্থাৎ দুই বছরে আউশের আবাদ কমেছে 2,21,400 একর। একই ধরনের চিত্র দেখা গেছে আমন ধানের ক্ষেত্রেও। মাননীয় স্পিকার, যদি আবাদ কমলে উৎপাদন একই হারে কমে এমন নয়। উন্নত জাতির বীজ
1: শামসুর রহমান, শিমুল বিশ্বাস, পাবনা 5।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী এবং ঢাকা খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সাথে সাথে ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি বছর অসংখ্য মেধাবী শিক্ষার্থী বের হচ্ছে। দুঃখজনকভাবে তাদের একটি বড় অংশ উন্নত ভবিষ্যতের আশায় বিদেশে পাড়ি জমাচ্ছে। আজ সেই মেধাবীরাই বিশ্বের শীর্ষস্থানীয় দেশে যেমন মাইক্রোসফট, গুগল, মেটা প্ল্যাটফর্ম, নাসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কর্মরত রয়েছে। তাদের উদ্ভাবনী চিন্তা, দক্ষতা এবং পরিশ্রম আজ বিশ্বকে এগিয়ে নিচ্ছে, আর সেই প্রযুক্তির সুফল আমরা প্রতিদিন হাতের মুঠোয় পাচ্ছি না। এই মেধাবীদের দেশে ফিরিয়ে এনে পরিকল্পনা এবং দেশের উন্নয়নে কোনো পরিকল্পনা আছে কিনা মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি।
1: মাননীয় সদস্য মোহাম্মদ মুবাশ্বির আলম ভূঁইয়া, কুমিল্লা 10।
7: আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় সৌদি আরব সহ।
1: এক মিনিট মাননীয় সদস্য, একটু অপেক্ষা করুন
7: প্লিজ।
1: এটা কি অ্যাকসেপ্ট হয়েছে? বসুন মাননীয় সদস্য, আপনারটা তো অ্যাকসেপ্ট হয়েছে। পরবর্তী বক্তা শিরিন সুলতানা, মহিলা আসন 2।
8: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ প্রসঙ্গে, কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্যে ধান চাল সহ অন্যান্য উৎপাদিত ফসল সংগ্রহে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর প্রসঙ্গে, বাংলাদেশ একটি কৃষি নির্ভরশীল দেশ, এদেশের কৃষক হাড় ভাঙা খাটুনি খেটে খেতে ফসল ফলায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কৃষকেরা তাদের ফসলের ন্যায্য মূল্য পায় না। এতে প্রতি বছর হাজার হাজার কৃষক লোকসানের মুখে পড়ে সর্বশান্ত হয়ে যায়। তাই কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্যে ধান চাল সহ অন্যান্য উৎপাদিত ফসল সংগ্রহে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোতে সরকার কী ব্যবস্থা গ্রহণ করেছে, এ ব্যাপারে খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মোহাম্মদ ফজলুর রহমান সাইদ, জয়পুরহাট 1।
9: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার উত্থাপিত বিষয় ছিল নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দেখা যায় যে অনেক শিক্ষক তাদের রিটায়ার্ড করে চলে গেছে, কিন্তু বেতন ভাগ্যে ওঠেনি। এই জায়গায় ইবতেদায়ী মাদ্রাসাগুলিও তাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তাদের ব্যাপারে একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। মাননীয় স্পিকার, এছাড়াও আমার একটু কথা হলো যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের যেগুলির ভবন নির্মাণ হয়নি, শিক্ষা মন্ত্রণালয়ের সার্কুলারের আলোকে আমরা কিন্তু ভবন নির্মাণের জন্য আমরা ডিউ লেটার দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কোথাও আমরা বিরোধী দলে কোথাও কোনো ভবন নির্মাণ করতে পারছি না। আসলে আমাদের মাঠ পর্যায়ের অনেক দলীয় নেতাকর্মীরা বলে, সরকার দলীয় নেতাকর্মীরা বলে যে উন্নয়ন হবে আমাদের দ্বারা, কিসের এমপি, তো বাস্তবে উন্নয়ন হচ্ছে তাই যে আসলে আমরা পাচ্ছি না কেন। যেমন আর বাস্তবে কিন্তু দেখতে পাচ্ছি যে গত যে আসলে এই ফ্যামিলি কার্ডের জন্য জরিপের যে লোক নিয়োগ করা হলো সেখানে পুরা দলীয়করণ করা হয়েছে, এমনকি মসজিদগুলিতে মসজিদের ইমামদের বেতনের জন্য যে সমস্ত ইমামদেরকে বাছাই করা হচ্ছে, এখানে আমরা দেখেছি যে ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন জরিপ করেছে, এটাকে বাতিল করে দলীয় লোক দ্বারা সেটাকে বাছাই করে তাদেরকে নেওয়া হয়েছে। তাহলে আসলেই আমরা যারা নির্বাচিত হলাম এই জনপ্রতিনিধিদের কোনো মূল্যই কি থাকবে না? মাননীয় স্পিকার, এই জায়গায় আমি বলবো, যদি এভাবে দলীয়করণ চলে তাহলে এই দেশের ভবিষ্যৎ কি হবে? আমি এই দৃষ্টি আকর্ষণ করছি যে ভবিষ্যতে দলীয়করণ না করে যেখানে উন্নয়নের কথা বলা হলো, এই উন্নয়নের সব জায়গাগুলিতে যদি এমপিদের কোনো মূল্যায়ন না করা হয় তাহলে জনপ্রতিনিধিদের মূল্যায়ন না করলে আমরা কোথায় যাব? এই দৃষ্টি আকর্ষণ করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।
1: মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 12।
10: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি 71 বিধিতে মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সদয় মনোযোগ আকর্ষণ করছি। আমার উত্থাপিত বিষয় চট্টগ্রাম ঢাকা মহাসড়কের সড়কে সীতাকুণ্ড উপজেলার দারগারহাটে ওজন স্কেল প্রত্যাহার প্রসঙ্গে। মাননীয় স্পিকার, মহাসড়ক সড়কের ওজন স্কেল স্টেশন স্থাপনের মূল উদ্দেশ্য ছিল অতিরিক্ত পণ্য বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ করা। তবে এই ওজন স্কেলের কার্যকারিতাও ক্ষতিকর প্রভাবও রয়েছে। ওজন স্কেলের গাড়ি থামিয়ে ওজন পরীক্ষার কারণে হাইওয়েতে দীর্ঘ যানজট তৈরি করে। স্কেলের সামনে হঠাৎ গাড়ি থামানো বা ধীরগতির কারণে দ্রুতগামী যানবাহনের সাথে সংঘর্ষ ঝুঁকি বাড়ছে। গাড়িতে ধারণ ক্ষমতার কম পণ্য পরিবহনের বাধ্য করার কারণে ট্রাক চালকেরা ভাড়া বাড়িয়ে দেন, ফলে প্রয়োজনীয় নিত্য পণ্যর দাম বৃদ্ধিতে প্রভাব পড়ে। ওজন স্কেলের কার্যকারিতা কর্মকর্তাদের বিরুদ্ধে রয়েছে ঘুষ, দুর্নীতি ও হয়রানির অভিযোগ। মাননীয় স্পিকার, চট্টগ্রাম ঢাকা মহাসড়কে ওজন স্কেল বন্ধ করলে ব্যবসায়ীদের পরিবহন ব্যয় কমবে, পণ্য পরিবহন দ্রুত ও সহজ হবে এবং চট্টগ্রাম খাতুনগঞ্জ চাকতাই সহ বিভিন্ন পাইকারি বাজারের ব্যবসার সক্ষমতা বাড়বে। বর্তমানে 13 টনের বেশি পণ্য পরিবহনের বাধা থাকায় টিপ প্রতি অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজির যে অভিযোগ রয়েছে, ওজন স্কেল বন্ধ হলে তা দূর হবে, বাজারে নিত্য পণ্যর দাম কমতে সাহায্য করবে। এমন তো অবস্থায় চট্টগ্রাম ঢাকা মহাসড়কে ওজন স্কেল বন্ধের জনস্বার্থে আমার জরুরি জনগুরুত্ব সম্পূর্ণ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আমি মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সদয় মনোযোগ আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচির অনুযায়ী এখন বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব। আমি উত্থাপনীয় সিদ্ধান্ত প্রস্তাবগুলো উত্থাপনের জন্য আহ্বান জানাব। প্রথম সিদ্ধান্ত প্রস্তাব, মাননীয় সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল 7, আপনি আপনার সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করুন।
11: বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল 7 মির্জাপুর উপজেলায় আমি সরকারি একটি কৃষি কলেজ স্থাপন করার জন্য আপনার মাধ্যমে মহান সংসদে উত্থাপন করছি। আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ। প্রস্তাবটি সংসদে উত্থাপিত হল। দ্বিতীয় সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনের জন্য মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া 5, কে আহ্বান জানাচ্ছি।
12: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার সিদ্ধান্ত প্রস্তাব হচ্ছে, প্রস্তাবটি উত্থাপন করছি সংসদের অভিমত এই যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপন করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য, প্রস্তাবটি সংসদে উত্থাপিত হল। তৃতীয় সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সদস্য মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 12, কে আহ্বান জানাচ্ছি।
13: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার উত্থাপনের সিদ্ধান্ত প্রস্তাব সংসদে অভিমত এই যে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ চট্টগ্রাম জেলার পটিয়া আদালত ভবন দ্রুত নির্মাণ করা হোক, প্রস্তাবটি আমি মহান জাতীয় সংসদেও উত্থাপন করিলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ। প্রস্তাবটি সংসদে উত্থাপিত হল। চতুর্থ সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনের জন্য মাননীয় সদস্য মোহাম্মদ আশরাফউদ্দিন, নরসিংদী 5, কে আহ্বান জানাচ্ছি।
14: বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, মাননীয় সদস্য, সংসদের অভিমত এই যে রায়পুরা নরসিংদী রেলওয়ে স্টেশন আরশিনগর থেকে শুরু হয়ে আমিরগঞ্জ ও অন্যান্য রেল স্টেশন পার হয়ে শ্রীরামপুর রেলগেট পর্যন্ত সড়কটি, শ্রীরামপুর রেলগেট থেকে শ্রীনিধি দৌলতকান্দি হয়ে ভৈরব রেল স্টেশন পর্যন্ত বর্ধিত করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ। প্রস্তাবটি সংসদে উত্থাপিত হল। এখন আমি মাননীয় সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল 7, কে তার সিদ্ধান্ত প্রস্তাবের দুঃখিত, একটি প্রস্তাব এখনো রয়ে গেছে। মাননীয় সদস্যবৃন্দ, পঞ্চম সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনের জন্য মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা দুইকে আহ্বান জানাচ্ছি।
15: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা দুই। আমার সিদ্ধান্ত প্রস্তাবটি হল, সংসদের অভিমত এই যে সাতক্ষীরা জেলায় একটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ। প্রস্তাবটি সংসদে উত্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মাননীয় সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল সাতকে তার সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনার সময় 3 মিনিট।
11: মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল সাত একটি কৃষি প্রধান এলাকা। এই এলাকা একটি সমৃদ্ধ এলাকা। এখানে রয়েছে কুমুদিনী হসপিটাল, ভারতেশ্বরী হোমস, মির্জাপুর ক্যাডেট কলেজ, মহেরা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আমার মনে পড়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 এবং 80 অর্থ বছরে সবুজ বিপ্লব এবং কৃষি বিপ্লবের মধ্য দিয়ে দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। তার মধ্যে অন্যতম আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল সাত। টাঙ্গাইল জেলায় ওই সময়ে কৃষি ক্ষেত্রে উৎপাদনের জন্য উল্লেখযোগ্য ভূমিকা রাখার কারণে পুরস্কৃত হয়েছিল। এলাকার গরিব নিরীহ কৃষকের ছেলেমেয়েরা এলাকায় একটি কৃষি কলেজ, সরকারি কৃষি কলেজ যখন স্থাপন হবে, তখন ওই কৃষি কলেজে অনেকেই বাড়িতে থেকে লেখাপড়া করার সুযোগ পাবে অল্প খরচে। এই সুযোগ এখন অনেকেরই নেই। এই কৃষি কলেজ স্থাপন হলে কৃষি কলেজে লেখাপড়া করে কৃষির উপর বিশেষ জ্ঞান অর্জন করে তারা কৃষিক্ষেত্রে যেমন নিজের জ্ঞানটা কাজে লাগাতে পারবে, দেশের জন্য উপকার আসবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, দেশের জন্য অনেক উপকার আসবে। সেই কারণে আমি মনে করি যে আমার নির্বাচনী এলাকার ভৌগোলিক অবস্থানটা হলো, একদিকে লোহজং নদী, আরেকদিকে বংশাই নদী, আরেকদিকে ধলেশ্বরী নদী, আরেক প্রান্তে আছে পাহাড়ি অঞ্চল, গজারির বন। এই এলাকা নিয়ে টাঙ্গাইল সাত মির্জাপুর উপজেলায় নামা এলাকায় কৃষি প্রধান এলাকা হিসাবে আমি এই এলাকার জন্য একটি কৃষি কলেজ অত্যন্ত জনগুরুত্বপূর্ণ মনে করি। কৃষি প্রধান দেশে কৃষি কলেজ টাঙ্গাইল সাত মির্জাপুর উপজেলায় যখন প্রতিষ্ঠিত হবে, অনেক ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করার সুযোগ পেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং কৃষিক্ষেত্রে দেশের উপর অনেক অবদান রাখতে পারবে। দেশ কৃষি প্রধান দেশ হিসাবে অনেক দূর এগিয়ে যাবে এবং নিজেকেও ছাত্রছাত্রী হিসাবে এগিয়ে নিয়ে যাবে। এই প্রত্যাশায় আমি মনে করি এই জনগুরুত্বপূর্ণ দাবিটি।
1: মাননীয় সদস্যবৃন্দ, এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন এবং সংশোধনীর উপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এই 10 জনের প্রত্যেকেরই সময় 1 মিনিট করে। প্রথমে বক্তব্য রাখবেন নাদিয়া পাঠান পাপন, মহিলা আসন 32। 1 মিনিটে বলুন।
16: ধন্যবাদ মাননীয় স্পিকার। মূল প্রস্তাবের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় একটি শব্দগুলোর পর ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় চান্দুরা ইউনিয়নে একটি শব্দগুলো সংযোজন করা হোক। মূল প্রস্তাবকের প্রস্তাব সমর্থন করে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় চান্দরা ইউনিয়নে একটি কৃষি কলেজ স্থাপন করার দাবি জানাচ্ছি। এই জন্য যে মাননীয় স্পিকার, বাংলাদেশের 494টি উপজেলায় প্রত্যেকটিতে একটি করে সরকারি কলেজ আছে, একমাত্র উপজেলা যেখানে কোনো সরকারি কলেজ নেই সেখানে যদি, এবং এই বিজয়নগর উপজেলাটি কৃষি নির্ভর, এখানে যদি একটি কৃষি কলেজ স্থাপন করা হয় তাহলে ওই এলাকাসহ ওইখানকার শিক্ষার্থীদের জন্য যথেষ্ট উপকৃত হবে। তাই আপনার মাধ্যমে মাননীয় কৃষিমন্ত্রীর কাছে আমি বিজয়নগর উপজেলার চান্দরা ইউনিয়নে একটি কৃষি কলেজ স্থাপনের জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: এস এম জাহাঙ্গীর হোসেন, মাননীয় সদস্য, ঢাকা 18।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 136 টাঙ্গাইল 7 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদের সিদ্ধান্ত প্রস্তাবের সঙ্গে আমি একমত পোষণ করে বলতে চাই, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, কৃষি বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও গবেষণা আমরা এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারিনি। বর্তমানে আধুনিক বাস্তবতার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং কৃষিতে টেকসই উন্নয়নের জন্য কৃষি গবেষণা ও উচ্চতর কৃষি শিক্ষা অত্যন্ত জরুরি। তাই দেশের প্রতিটি বিভাগে অন্তত একটি করে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রয়োজন বলে আমি মনে করি। এ বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্য শওকতারা আক্তার, মহিলা আসন 33।
17: বিসমিল্লাহ রহমানের রাহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি টাঙ্গাইল জেলা থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকীকে গুরুত্বপূর্ণ এই প্রস্তাবটি আনার জন্য। মাননীয় স্পিকার, মেহেরপুর একটি ঐতিহাসিক জেলা আমরা সবাই জানি, কিন্তু ওই জেলা অনেকটা পিছিয়ে আছে। আর যেহেতু এটি একটি কৃষি প্রধান এলাকা, তো এই এলাকায় একটি কৃষি কলেজ যদি স্থাপন করা হয় তাহলে ওই জেলায় কৃষি উন্নয়নের ব্যাপ্তি ঘটবে। এই জন্য আমি মাননীয় মন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে দাবি জানাচ্ছি যে এখানে একটি কৃষি কলেজ স্থাপন করা হোক। ধন্যবাদ।
1: মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6।
18: সালাম আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সদস্যের প্রস্তাবের সাথে সহমত পোষণ করে আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ 6 ফুলবাড়িয়ায় একটি কৃষি কলেজ স্থাপনের প্রস্তাব উত্থাপন করছি। কারণ হচ্ছে ফুলবাড়িয়া একটি কৃষি নির্ভর একটি উপজেলা। এখানে আনারস, পেঁপে, কলা, লেবু এবং হলুদ, এটা বাংলাদেশে বিখ্যাত এবং এখানে কৃষি নির্ভর এই উপজেলাটি। আমি মনে করি যে এখানে একটি কৃষি কলেজ স্থাপিত হলে বেকার সমস্যার সমাধান হবে এবং জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি টেকনিক্যাল এডুকেশন যদি আমরা দিতে পারি তাহলে অবশ্যই এই বাংলাদেশের বেকারত্ব দূরীকরণ হবে। এ কারণে আমি জোর দাবি জানাচ্ছি আমার উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপন করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর 4।
19: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেবকে, যিনি যুগোপযোগী, সময় উপযোগী প্রস্তাব মহান সংসদে উপস্থাপন করেছেন। দেশ এবং জাতিকে এই মুহূর্তে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই। চলনবিলের প্রাণকেন্দ্রে অবস্থান করে 61 নাটোর 4। সেই চলনবিলের প্রাণকেন্দ্রে গড়ে উঠেছে গুদাসপুর উপজেলা। সেই গুদাসপুর উপজেলার অধিকাংশ মানুষই কৃষি নির্ভরশীল। সেই দিক দিয়ে আমি বিবেচনায় রাখতে চাই, মহান সংসদে প্রস্তাব রাখতে চাই, আমার গুদাসপুর উপজেলায় একটা কৃষি কলেজ নির্মিত হলে এলাকাবাসী উপকৃত হবে। এলাকার মানে অনেক ছেলেরা লেখাপড়া করে কৃষিবিদ হতে পারবে, যেখানে বাংলাদেশের 80-85% মানুষ কৃষি নির্ভরশীল। একটি কৃষি কলেজ ওখানে হোক, এটা আমি মহান সংসদে প্রস্তাব রাখছি।
1: ফাহমিদা হক, মহিলা আসন 18।
20: আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। 136 টাঙ্গাইল 7 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী কর্তৃক আনীত ও আলোচ্য প্রস্তাবের উপর আমি একটি সংশোধনী প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আমাদের সরকার নির্বাচনী ইশতেহারে কৃষিখাতকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। কৃষিকে আধুনিকায়ন করার জন্য প্রস্তাবটি অত্যন্ত সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ। এমতো অবস্থায় টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার একটি কৃষি কলেজ স্থাপন করা হোক। শব্দাবলীর পর আমার এলাকা নরসিংদীর বেলাবতে একটি কৃষি কলেজ শব্দাবলী সংযোজন করে সিদ্ধান্ত প্রস্তাবটি মাননীয় জাতীয় প্রস্তাবটি মহান সংসদ কর্তৃক গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্য সানসিলা জেব্রিন, মহিলা আসন 15।
21: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি মূল প্রস্তাবকের সিদ্ধান্ত প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে একটি সংশোধনী দিয়েছি। আমার সংশোধনীটি হলো, আমার নির্বাচনী এলাকা শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার একটি কৃষি কলেজ স্থাপন করা হোক। কৃষি নির্ভর শেরপুর জেলার অধিকাংশ মানুষই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত। উর্বর ভূমি, বৈচিত্র্যময় ফসল এবং একটি কৃষি কলেজ প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত এবং উপযোগী ভূমি থাকা সত্ত্বেও কৃষি কলেজ না থাকার কারণে শেরপুরের শিক্ষার্থীরা আধুনিক কৃষি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং গবেষণার সুযোগও পাচ্ছে না। অতএব আমার শেরপুর সদর উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপন করা হলে দক্ষ কৃষিবিদ এবং কৃষি উদ্যোক্তা যেমন তৈরি হবে, একই সাথে নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে। কাজেই মূল প্রস্তাব সহ আমার সংশোধনী গ্রহণ করবেন এই আশা ব্যক্ত করে মাননীয় মন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য মোহাম্মদ আবু তালিব জিনাইদা 4।
22: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী 136 টাঙ্গাইল একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রস্তাব করার জন্য। আমি মূল প্রস্তাবের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার একটি শব্দগুলির পর এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার একটি শব্দগুলি সংযোজন করা হোক মর্মে প্রস্তাব পেশ করছি। মাননীয় স্পিকার, আমার উপজেলা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ, যেখানে কৃষি নির্ভর এলাকা, পার্শ্ববর্তী বেশ কয়েকটি উপজেলায় কোনো কৃষি কলেজ নাই। শিক্ষার্থীদের এই বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য অনেক দূরে যেতে হয়, যার কারণে আশা থাকা সত্ত্বেও, ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেই এই শিক্ষা গ্রহণ করতে পারে না। এজন্য মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ, আমার নির্বাচনী এলাকা ঝিনাইদহ 4 কালীগঞ্জ উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপন করা হোক। ধন্যবাদ।
1: মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম 1।
23: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা 25 কুড়িগ্রাম 1। আমি প্রস্তাবিত সংসদ সদস্যের সাথে একমত পোষণ করে আমার নির্বাচনী এলাকার গরুঙ্গামারী এবং নাগেশ্বরী মাঝামাঝি একটি কৃষি কলেজ স্থাপনের জন্য সবিনয় অনুরোধ করছি। এক্ষেত্রে আমার এলাকার যেহেতু একটি কৃষি নির্ভর এলাকা এবং প্রত্যন্ত এলাকা আমার, সেখানে অনেক ছেলেমেয়েরা দূরে লেখাপড়া করতে পারে না, তারা যদি এই সুযোগটা পায় তাহলে কৃষির ক্ষেত্রে তারা অবদান রাখতে পারবে, আধুনিক কৃষি বাস্তবায়নের ক্ষেত্রে তারা ভূমিকা পালন করবে। এই জন্য আমি প্রস্তাবটি সমর্থন করি এবং আমার এলাকাতেও একটা কৃষি কলেজ স্থাপনের জন্য।
1: রাশেদা বেগম হীরা, মহিলা আসন 3।
24: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, কুমিল্লা একাডেমির আক্তার হামিদ খান একবার কুমিল্লার মানুষের কাছে বীজ এবং টাকা দিয়ে বলেছিল কোনটা আপনি গ্রহণ করবেন। ওরা বীজ গ্রহণ করেছিল, টাকা নয়। আমি এই প্রস্তাবের সাথে চৌদ্দগ্রাম উপজেলাতে আমি একটা কৃষি কলেজের দাবি জানাচ্ছিলাম, কারণ সেখানে মাদ্রাসা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের আধিক্য রয়েছে, যা উৎপাদন বিমুখ এবং কর্মসংস্থানও বিমুখ। তাই এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্ভাবনা ওখানে অনেক বেশি। অনুমোদন পাওয়া গেলে ওই জমি অধিগ্রহণের জন্য বা জমি দেওয়ার জন্য লোক প্রস্তুত আছে। আমি শিক্ষামন্ত্রীকে, মাননীয় মন্ত্রী মহোদয়কে প্রস্তাবটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনীত সংশোধনীর উপর মাননীয় শিক্ষামন্ত্রীর পক্ষে মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী,
0: আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে যে লিখিত বক্তব্য আছে, মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, 136 টাঙ্গাইল 7 আসনের এমপি মহোদয় কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবের জন্য মাননীয় মন্ত্রী জনাব আনাম ও এহসানুল হক মিলন এমপির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপনের প্রস্তাব উপস্থাপন করেছেন। কৃষি নির্ভর অর্থনীতি, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, দক্ষ কৃষি জনবল সৃষ্টি এবং স্থানীয় তরুণদের কর্মমুখী শিক্ষার সুযোগ সম্প্রসারণের বিবেচনায় প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে। মাননীয় স্পিকার, মির্জাপুর টাঙ্গাইল জেলার একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ উপজেলা। মির্জাপুরে পেশাভিত্তিক জনসংখ্যার প্রায় 62% কৃষির সঙ্গে সম্পৃক্ত, ব্যবসায় 11%, চাকুরিতে 10% এবং অন্যান্য পেশায় অবশিষ্ট জনগোষ্ঠী নিয়োজিত। অর্থাৎ এলাকার অর্থনীতি এবং জীবন জীবিকার সঙ্গে কৃষির প্রত্যক্ষ সম্পর্ক অত্যন্ত নিবিড়। মাননীয় স্পিকার, মির্জাপুরের কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের বাস্তব চিত্র এ প্রস্তাবে গুরুত্ব নির্দেশ করে। উপজেলা খাদ্য অফিসের প্রকাশিত তথ্যে দেখা যায়, 3 অর্থবছরে মির্জাপুর উপজেলা থেকে প্রায় 2.603 হাজার মেট্রিক টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারি ব্যবস্থাপনায় সংগ্রহ করা হয়েছে। একই সময় অভ্যন্তরীণ উৎস থেকে প্রায় 2.712 হাজার মেট্রিক টন চাল সংগ্রহ এবং বিভিন্ন কর্মসূচিতে প্রায় 13.060 হাজার মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। উপজেলায় সরকারি খাদ্য গুদামের কার্যকর ধারণ ক্ষমতায় প্রায় 2.5 হাজার মেট্রিক টন। এসব তথ্য এই উপজেলায় কৃষি উৎপাদন ও কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের তাৎপর্য নির্দেশ করে। মাননীয় স্পিকার, মির্জাপুরে সাধারণ ও কারিগরি শিক্ষারও একটি বিদ্যমান প্রাতিষ্ঠানিক ভিত্তি রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত তথ্য ও উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ের মোট 78টি শিক্ষা প্রতিষ্ঠানের উল্লেখ পাওয়া যায়। এর মধ্যে 47টি মাধ্যমিক বিদ্যালয়, 3টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, 3টি স্কুল অ্যান্ড কলেজ, 13টি দাখিল মাদ্রাসা, 1টি আলিম মাদ্রাসা, 4টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, 3টি উচ্চ মাধ্যমিক কলেজ, 2টি ডিগ্রি কলেজ এবং 2টি কারিগরি কলেজ অন্তর্ভুক্ত ছিল। মাননীয় স্পিকার, তবে নতুন কোনো কৃষি কলেজ স্থাপন এবং দীর্ঘমেয়াদী নীতিগত ও প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত এক্ষেত্রে সাধারণত এলাকার শিক্ষার্থী এবং জনসংখ্যা ভিত্তিক চাহিদা, বিদ্যমান কলেজ ও কৃষি শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান ও ধারণ ক্ষমতা, প্রয়োজনীয় জমি ও অবকাঠামোর প্রাপ্যতা, দক্ষ শিক্ষক ও প্রশিক্ষকের সংস্থান, কৃষি গবেষণা ও ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ, সংশ্লিষ্ট এলাকার কৃষি উৎপাদন, ফসলের বৈচিত্র্য ও কৃষিভিত্তিক কর্মসংস্থানের সম্ভাবনা, প্রস্তাবিত প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক টেকসইতা এবং সরকারের সামগ্রিক শিক্ষা পরিকল্পনা ও আঞ্চলিক ভারসাম্য বিবেচনা করা প্রয়োজন। মির্জাপুর উপজেলার প্রায় 71,809 একর আবাদি জমি, তার মধ্যে 55,124 একর সেচ সুবিধার আওতায় থাকা এবং স্থানীয় জনসংখ্যার প্রায় 62% কৃষির সঙ্গে সম্পৃক্ততা, এসব উপাত্ত এই এলাকার কৃষি শিক্ষা সম্প্রসারণের সম্ভাব্য যৌক্তিকতা নির্দেশ করে। মাননীয় স্পিকার, সরকার কৃষি শিক্ষা এবং দক্ষতা ভিত্তিক শিক্ষা সম্প্রসারণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন। একই সঙ্গে নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে প্রকৃত চাহিদা, বিদ্যমান সুযোগ সুবিধা, প্রয়োজনীয় অবকাঠামো, আর্থিক সংশ্লেষ এবং দীর্ঘমেয়াদী কার্যকারিতার যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করা সমীচীন। আজকে যতগুলো প্রস্তাবনা এসেছে সবগুলোর জন্যই মাননীয় স্পিকার এটা কার্যকরী। এ প্রেক্ষাপটে আমি মাননীয় সংসদ সদস্যকে মাননীয় শিক্ষামন্ত্রী জনাব আনাম এহসানুল হক মিলন এমপির পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই যে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় কৃষি কলেজ স্থাপনের বিষয়ে
2: যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ প্রস্তাবনা পাওয়া গেলে বিদ্যমান নীতিমালা এবং সংশ্লিষ্ট এলাকার প্রয়োজন ও যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষাপূর্বক এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে। অতএব সরকারের অবস্থান বিবেচনা নিয়ে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে তার উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য আবুল কালাম সিদ্দিকী, টাঙ্গাইল সাত, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় প্রতিমন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন।
11: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি যে প্রস্তাবটি এনেছি, এই প্রস্তাবটি আমি একটা নির্বাচনী এলাকার পক্ষ থেকে এনেছি। আমার মনে হয় এই প্রস্তাবের সঙ্গে সংসদের প্রায় সকলেই একমত পোষণ করবে এবং আমি গর্ববোধ মনে করি যে এই প্রস্তাবটি এনে মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, হাউজে উপস্থিত আছেন মন্ত্রী মহোদয়, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী মহোদয় যে বর্ণনা দিয়েছেন, এই কৃষি কলেজটির যে গুরুত্ব উনি ব্যাখ্যা দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর মহোদয়ের নির্বাচনী যে ইস্তেহার, কৃষি প্রধান বাংলাদেশে কৃষকের উপর যে গুরুত্ব, তিনি যে কৃষি কার্ড দিয়েছে, যে পরিবার কৃষি কার্ড পাবে সেই পরিবারের দরিদ্র একজন ছেলে এই কৃষি কলেজে লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এই জন্য আমি মনে করি যে শিক্ষা মন্ত্রীর অবর্তমানে মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় যে বক্তব্যটা রেখেছে তার বক্তব্যের মধ্য দিয়ে প্রয়োজনীয় সকল কিছু অফিসিয়ালি যখন উনি পাবে, আমি মনে করি যে মির্জাপুরে টাঙ্গাইল সাত, মির্জাপুরে একটি কৃষি কলেজ ভবিষ্যতে এবং অতি শীঘ্র হবে এই আশা ব্যক্ত করে আমি আমার প্রস্তাবটি প্রত্যাহার করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধির 138 বিধির এক উপবিধি মতে প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। আমি প্রস্তাবটি প্রত্যাহারের ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর এক, সংসদের অভিমত এই যে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপন করা হোক, শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহিত হল। আমি এখন মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান ব্রাহ্মণবাড়িয়া পাঁচকে সিদ্ধান্ত প্রস্তাব নম্বর দুই এর পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সময় 3 মিনিট।
12: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, এদেশের বেশিরভাগ মানুষ কৃষিকাজে জড়িত। আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া পাস নবীনগর, এটি কৃষি প্রধান এলাকা, এটা একটি বৃহৎ এলাকা। আমার নির্বাচনী এলাকায় 21টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে আমার নির্বাচনী এলাকা গঠিত। আমাদের নবীনগর তথা ব্রাহ্মণবাড়িয়া তথা কুমিল্লা বিভাগে কোনো কৃষি কলেজ নাই। আমাদের কোনো কৃষি কলেজে পড়তে হলে আমাদের নবীনগর থেকে, আমার নির্বাচনী এলাকা থেকে হয় যেতে হবে ঢাকা, না হয় যেতে হবে ময়মনসিংহ। কাজেই আমি মনে করি যে এই আমার যেই নির্বাচনী এলাকা, আমার নির্বাচনী এলাকায় শিক্ষার হার অনেক বেশি। আমার নির্বাচনী এলাকায় অনেকগুলি কলেজ আছে, অনেকগুলি স্কুল আছে, সাধারণ শিক্ষার অনেক সুযোগ আছে, কিন্তু বর্তমান গণতান্ত্রিক সরকার কৃষি খাতকে যেভাবে গুরুত্ব দিয়েছেন এবং যে গত বাজেটে কৃষি খাতকে যেভাবে বরাদ্দ বৃদ্ধি করেছেন এবং গ্রামীণ অর্থনীতিকে ত্বরান্বিত করার জন্যে কৃষি খাতের উপর যে গুরুত্ব দিয়েছেন, সেজন্যে গ্রামীণ অর্থনীতি এবং গ্রামীণ অবকাঠামো গড়ে তুলতে হলে কৃষি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। কাজেই কৃষি শিক্ষা যারা শিক্ষিত হবে, আমাদের সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে অনেকেই চাকরি না পেয়ে বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কৃষি শিক্ষায় যদি শিক্ষিত হতো তাহলে তারা এই কৃষি কাজে নিয়োজিত হতে পারতেন। সেজন্যে আমি আমার প্রস্তাব হচ্ছে, মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর আমার নিবেদন যে আমার নির্বাচনী এলাকায় নবীনগর একটি কৃষি কলেজ স্থাপন করা হোক এবং আমার এই এলাকায় কৃষি কলেজ স্থাপন করার মতো সস্তায় অনেক জায়গা আছে। আমাদের এই নবীনগর থেকে ঢাকা সড়কপথে যাওয়ার এখনও কার্যকরী ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে নাই। আমাদের নির্বাচনী এলাকা থেকে ঢাকা আসতে হলে তিনটা ডিস্ট্রিক্ট ঘুরে আসতে হয়। কাজেই আমি মনে করি যে আমার নির্বাচনী এলাকায় একটি কৃষি কলেজ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। এই সিদ্ধান্ত প্রস্তাবটির উপর 10 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন ও সংশোধনীর উপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। প্রত্যেক মাননীয় সদস্য যারা যারা বক্তব্য রাখতে পারবেন তাদেরকে 1 মিনিট করে সময় বরাদ্দ করা হলো। প্রথম বক্তা নাদিয়া পাঠান পাপন, সময় 1 মিনিট।
4: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। 247 ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় কৃষি কলেজ স্থাপনের সিদ্ধান্ত প্রস্তাবের সাথে আমি সম্পূর্ণ সহমত পোষণ করছি, সেই সাথে তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই সময় উপযোগী উদ্যোগের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় একটি নতুন কৃষি কলেজ স্থাপনের জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, ব্রাহ্মণবাড়িয়া সংগ্রামে ঐতিহ্যে একটি অন্যতম জেলা। এই জেলার সরাইল উপজেলায় এখন পর্যন্ত এখানে কোনো কৃষি কলেজ নেই, যার কারণে এই এলাকার স্টুডেন্টদেরকে বিশেষ করে ঢাকা এবং ময়মনসিংহে যেতে হয়। আমরা এই এলাকাটি কৃষি নির্ভর এলাকা, এই এলাকায় যদি আমি খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা রক্ষা করতে চাই সেই ক্ষেত্রে।
1: পরবর্তী বক্তা শওকত আরা আক্তার, মহিলা আসন 33।
5: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেবকে যুগ উপযোগী প্রস্তাবটি আনার জন্য। মাননীয় স্পিকার, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। মাননীয় প্রধানমন্ত্রী চলতি অর্থ বছরে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ প্রদান করেছেন, যেখানে কৃষি শিক্ষাও বাদ পড়েনি। কৃষির উৎপাদন বৃদ্ধি, কৃষিখাতে উন্নয়ন, মাননীয় সংসদ সদস্যের প্রস্তাব কৃষি কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই মাননীয় সংসদ সদস্যের প্রস্তাবের সাথে আমার সংশোধনী প্রস্তাব মাদারীপুর জেলার শিবচর উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপন করার জোর দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মন্ত্রীকে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর 4।
19: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই ব্রাহ্মণবাড়িয়া 5-এর মাননীয় সংসদ সদস্যকে এবং ওনার প্রস্তাবের সঙ্গে আমি সহমত পোষণ করি। নানা বৈচিত্র্যের লীলাভূমি চলন বিলের প্রাণকেন্দ্রে অবস্থান করে আমার নাটোর, গুদাসপুর এবং বড়াইগ্রাম। সেই বড়াইগ্রামে একটি কৃষি কলেজ যদি ওখানে প্রতিষ্ঠিত হয় আমার এলাকাবাসী উপকৃত হবে। যখন আমাদের স্বপ্নদ্রষ্টা, যখন আমাদের প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষত বিক্ষত বাংলাদেশকে নিয়ে যখন এগিয়ে নিতে যাচ্ছেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাচ্ছেন, তখন আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে গুরুত্ব দেওয়া সবচেয়ে বেশি দরকার। ধূসর মরুরুষর বুকে বিশাল একটি শহর গড়ো, একটা জীবন সফল করা তার চাইতে অনেক বড়। জ্ঞানী মহিষীরা বলেছেন কারাগার এবং ফাঁসির মঞ্চ নির্মাণ করার প্রয়োজন কমে যাবে তুমি যদি একটা বিদ্যালয় প্রতিষ্ঠিত করতে পারো। সেই ধারাবাহিকতা
1: মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
6: সুপ্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম পবিত্র মাগরিবের নামাজের বিরতি শুরু হয়েছে। এখন বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। প্রথমেই মহান আল্লাহ পাকের শানে হামদ ও পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত।

চলো যাই আরব দেশে, চলো যাই।

বিশ্ব ভুবনে যা কিছু আছে তোমারই কাছে করুণা যাচে,

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে পবিত্র মাগরিবের নামাজের বিরতিতে এতক্ষণ শুনলেন হামদ, নাত ও ভক্তিমূলক গান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনুন পাঁচমিশালি গান।

সুপ্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে পবিত্র মাগরিবের নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে, যা আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় সদস্যবর্গ, আসসালামু আলাইকুম। সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 2 এর উপর সংশোধনী উত্থাপন। এখন সংশোধনী উত্থাপন করবেন কুড়িগ্রাম 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, এই সময় কতক্ষণ দেয়া? আপনার সময় 1 মিনিট। জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা 6, বাইরে আছেন। জনাব মোহাম্মদ আনিসুর রহমান, মাদারীপুর 3, আপনার সময় 1 মিনিট। ধন্যবাদ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া 5 দুর মান্নান সাহেবের প্রস্তাবনার সাথে একমত পোষণ করে আমি আমার নির্বাচনী এলাকা মাদারপুর 3-এর ডাসার উপজেলায় একটি কৃষি কলেজ আমি দাবি জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকা একটি কৃষি কলেজ আমি দাবি জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা তথা ডাসার উপজেলা একটি কৃষি প্রধান অঞ্চল। আমাদের অত্র এলাকায় কোথাও 2 জেলার মধ্যে কৃষি কলেজ নেই। যদি কৃষি কলেজ স্থাপন হয়, আমাদের এলাকার ছাত্রছাত্রীরা সেখানে পড়াশোনার সুযোগ পাবে, কৃষিক্ষেত্রে তারা একটি ভূমিকা রাখার সুযোগ পাবে। ধন্যবাদ মাননীয়।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। নীলফামারী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আল ফারুক আব্দুল লতিফ, নেই। পটুয়াখালী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, সময় 1 মিনিট।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া 5, তিনি যে প্রস্তাব দিয়েছেন সেই সিদ্ধান্ত প্রস্তাবের সাথে আমি একমত পোষণ করে আমার পটুয়াখালী 112 বাউফলের জন্য একটি কৃষি কলেজের প্রস্তাবও আমি এর সাথে সংযুক্ত করতে চাই। কৃষি আমাদের বাংলাদেশের অন্যতম প্রাণকেন্দ্র এবং যার ভিত্তিতে আমাদের দেশের অর্থনীতি গড়ে ওঠে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি কৃষকদের সার এবং ডিলার সংকট, সারের মূল্যবৃদ্ধি, আমদানি নির্ভরতা, নতুন সময়ে বণ্টন ব্যবস্থায় কিছু অনিয়ম, দলীয়করণের মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছে পৌঁছানোর যে প্রক্রিয়া, এই সমস্ত কিছুই একটা কলেজ নির্মাণের মধ্য দিয়ে কিছু কিছু বিষয়ে সমাধানের রাস্তায় পৌঁছা সম্ভব। আমি আশা করি আমার পটুয়াখালী বাউফলেও এরকম একটি কলেজ স্থাপন করে আমার এই যে আজকে সিদ্ধান্ত প্রস্তাব জনাব মান্নান সাহেব দিয়েছেন সেটি অনুমোদন।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। দিনাজপুর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সাদিক রিয়াজ, সময় 1 মিনিট। ধন্যবাদ।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান 247 ব্রাহ্মণবাড়িয়া 5-কে সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করার জন্য। সিদ্ধান্ত প্রস্তাবটি হল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপন করা হোক। আমিও মাননীয় সংসদ সদস্যের সঙ্গে একমত পোষণ করে সংশোধনী দিয়েছি। আমার সংশোধনী হলো মূল প্রস্তাবের সঙ্গে দিনাজপুর জেলার বিরল ও বোচাগঞ্জ উপজেলার মধ্যবর্তী স্থানে একটি শব্দাবলী সংযোজন করা হোক। দিনাজপুর জেলা কৃষি প্রধান এলাকা, দেশের মধ্যে সর্বাধিক ফসল দিনাজপুর জেলায় উৎপাদিত হয়, যে কারণে কৃষি শিক্ষা ও গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ কৃষি কলেজ, যার মাধ্যমে এলাকার এবং দেশের কৃষিখাতে উন্নতির লক্ষ্যে শিক্ষা গ্রহণ করে এ কাজে ভূমিকা রাখতে পারবে। তাই মাননীয় মন্ত্রীর নিকট আমার দাবি, মূল প্রস্তাব সহ আমার সংসদ।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। কিশোরগঞ্জ 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল, সময় 1 মিনিট।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ব্রাহ্মণবাড়িয়া 5 জনাব আব্দুল মান্নানের প্রস্তাবের সাথে আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ 5-এ বাজিদপুরে একটি কৃষি কলেজ স্থাপনের লক্ষ্যে ওনার প্রস্তাবের সাথে এই শব্দটি সংযুক্ত করা হোক। বাজিতপুর একটি কৃষি নির্ভর এলাকা, মাননীয় স্পিকার, ওখানে রাস্তাঘাট নাই, কৃষি যন্ত্রপাতি সম্বন্ধে আমাদের এলাকার কৃষকরা কিছুই জানেন না, উপরে আসমান নিচে মাটি, কান্দে জোয়াল হাতে কোদাল, এছাড়া তাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। এখানে প্রচুর পরিমাণ শাক সবজি ধান পাট সব কিছু আবাদ হয়। যদি একটি কৃষি কলেজ হয়, আমাদের কৃষক সন্তানরা ছেলেরা যদি কৃষিতে শিক্ষিত হয় তাহলে আবাদ বাড়বে, দেশের উন্নতি হবে, খাদ্যের সংসমতা হবে। অতএব জরুরি ভিত্তিতে এই আব্দুল মান্নান সাহেবের ভ্রমণ বেড়া পাস তার প্রস্তাবের সাথে আমি একত্র প্রসার করে আমার এলাকায় একটি কৃষি কলেজ নির্মাণের জন্য অনুরোধ জানাচ্ছি।
5: ধন্যবাদ মাননীয় সদস্য। আমাদের প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববিহা জাজ উনি নেই হাউসে, আমি এই বিষয়টা সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 2 আপাতত স্থগিত রাখছি, উনি আজকে পরে এখানে ফেরত আসব। এর মধ্যে আমি সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 3 যেতে চাই। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম 12 তাঁর সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম জেলার পটিয়া একসময় একটি মহকুমা ছিল। ভৌগোলিক অবস্থানের কারণে পটিয়া উপজেলা অতীব গুরুত্বপূর্ণ অঞ্চল হলেও দীর্ঘ সময় অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত হয়ে আসছে, যার উৎকৃষ্ট উদাহরণ পটিয়া দায়রা জজ আদালতের জরাজীর্ণ চিত্রই বলে দেয়। যে দেশে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা জাতীয় বাজেট বরাদ্দ ও ব্যয় করা হয়, সেই দেশের একটি গুরুত্বপূর্ণ আদালতের জরাজীর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণার পরেও দীর্ঘ 40 সেই পরিত্যক্ত ভবনে বিচার কার্যক্রম চলছে, এটা শুনতেও অনেকের কাছে অবান্তর মনে হবে। এজন্য আমি সচক্ষে মানুষের দুর্দশা দেখার জন্য মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মহোদয়কে আমন্ত্রণ জানাচ্ছি। 1882 তৎকালীন ব্রিটিশ সরকার চট্টগ্রামের পটিয়ার আদালত ভবন নির্মাণ করেন। একই বছর এই ভবনে চৌকি আদালত চালু করা হয়। বর্তমানে এটি পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত হিসেবে পরিচিত। ব্রিটিশ আমলের নির্মিত এই ভবনটি দীর্ঘদিন ব্যবহারের পর 1985 গণপূর্ত বিভাগ ভবনটি ব্যবহারের অনুপযোগী পরিত্যক্ত ঘোষণা করে। দুঃখজনক হলেও সত্য যে পরিত্যক্ত ঘোষণার প্রায় 40 গত হয়েছে, হয়নি নতুন কোনো ভবন। যে ভবনটি 40 পূর্বে পরিত্যক্ত ঘোষণা করা হয় সেই পরিত্যক্ত ভবনেই চলছে আদালতের কার্যক্রম। পটিয়ার মোট 6 আদালতের কার্যক্রম চলে। প্রথম দ্বিতীয় অতিরিক্ত আদালত ও বোয়ালখালী চন্দনায় সানোয়ারা ও কর্ণফুলি উপজেলার বিচার প্রার্থীরা এই জরাজীর্ণ ভবনে আইনি সেবা নিতে আসেন। এখানে বিচারক ও কর্মকর্তা কর্মচারীদের জন্য নেই আবাসনের ব্যবস্থা। বর্তমানে উক্ত আদালতে 30,000 অধিক মামলা বিচারাধীন। মাননীয় স্পিকার, 145 পুরানো আদালত ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামান্য বৃষ্টি হলে পানি পড়ে গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়ে যায়। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বিদ্যমান। 1991 মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির সরকার ক্ষমতায় থাকাকালীন তৎকালীন মাননীয় আইনমন্ত্রী মির্জা গোলাম হাফিজ সাহেব 6 কোটি টাকা বরাদ্দ প্রদান করেন পটিয়া পরিত্যক্ত আদালত ভবন নির্মাণের জন্য। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে সেই সময় দক্ষিণ চট্টগ্রামের কোনো এক বড় নেতা তার এলাকায় এই বরাদ্দটুকু কেটে নিয়ে যায়। মাননীয় স্পিকার, চট্টগ্রাম দক্ষিণ জেলার মানুষের জনদুর্ভোগ লাঘবে সুষ্ঠু বিচার কাজ সম্পাদন ও আইনের শাসন জোরদার কল্পে দ্রুত পটিয়া আদালত ভবন নির্মাণ সময় দাবি বলে মনে করি আমি। আমি 3 জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর প্রথম অধিবেশনে 42 প্রশ্ন আকারে এবং 71 2 মিনিটের বক্তব্যের আলোচ্য বিষয়ের উপর জনগুরুত্ব বিবেচনা মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করেছি, কিন্তু অদ্যাবধি জনগণকে খুশির সংবাদ দিতে পারি নাই। জনদাবির প্রেক্ষিতে জরাজীর্ণ পটিয়া দায়রা জজ আদালতের নতুন ভবন নির্মাণ আমার নির্বাচনী প্রতিশ্রুতির অগ্রাধিকার বিষয়গুলির মধ্যে একটি। এই প্রতিশ্রুতি পালন আমার ইমানি দায়িত্ব। আমাকে যারা নির্বাচিত করেছে এখানে নির্বাচিত করে এখানে পাঠিয়েছে, আমাকে আবার পুনরায় সেই জনগণের কাছে ফিরে যেতে হবে। তাই আমাকে বলতে হবে দক্ষিণ চট্টগ্রাম পটিয়া মাটি ও মানুষের কথা। মা মাটি মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে যেন আমাদের সরকার ফিরে আসতে পারে বারংবার, সেই মোতাবেক হোক আমাদের প্রতিটি কর্ম পরিকল্পনা। এমন অবস্থায় আমার আলোচ্য বিষয় আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাব দীর্ঘদিনের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ চট্টগ্রাম জেলার পটিয়া আদালত ভবন দ্রুত নির্মাণ করা হোক মর্মে আমার আনীত সিদ্ধান্ত প্রস্তাবটি সমর্থন করে যে সকল মাননীয় সংসদ সদস্য সংশোধনী প্রদান করেছেন সেই সকল সদস্যদের সংশোধনী সমূহ মহান জাতীয় সংসদ কর্তৃক আমার প্রস্তাবটি গ্রহণ করার জন্য আমি মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মহোদয়ের প্রতি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
5: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সংসদ সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন এবং সংশোধনীর উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমে বক্তব্য রাখবেন মহিলা আসন নম্বর 32 নাদিয়া পাঠান পাপন। আপনার সময় 1 মিনিট। ধন্যবাদ।
7: ধন্যবাদ মাননীয় স্পিকার। মূল প্রস্তাবের চট্টগ্রাম জেলার পটিয়া একটি শব্দগুলোর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর একটি শব্দগুলো সংযোজন করা হোক। মূল প্রস্তাবকের প্রস্তাব সমর্থন করে ব্রাহ্মণবাড়িয়া সদরেও একটি আধুনিক নিরাপদ ও পূর্ণাঙ্গ আদালত ভবন নির্মাণের দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, 1984 সালে 15ই ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়াকে একটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে ঘোষণা করার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন ট্রাইব্যুনালে আনুমানিক 70 থেকে 80 হাজার মামলা এখন বিচারাধীন রয়েছে। যেহেতু উক্ত মামলা আদালতটি সংস্কার গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র বিচারিক কার্যক্রমের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেহেতু উক্ত আদালতটি সংস্কার এবং
5: ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18। সময় 1 মিনিট। ধন্যবাদ
8: মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। 289 চট্টগ্রাম 12 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ এনামুল হকের সিদ্ধান্ত প্রথমের সঙ্গে আমি একমত পোষণ করে বলতে চাই, সারা দেশে জনজীর্ণ ভগ্নদশাগ্রস্ত এবং ব্যবহার অনুপযোগী হয়ে পড়া আদালত ভবনগুলো দ্রুত আধুনিক ও মানসম্মত পুনর্নির্মাণ করা অত্যন্ত জরুরি। এতে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থী মানুষের জন্য নিরাপদ ও নির্বিঘ্নে পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব হবে। এ বিষয়ে আমি মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
5: ধন্যবাদ মাননীয় সদস্য। শওকত আরা আক্তার, মহিলা আসন নম্বর 33। ধন্যবাদ।
9: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব এনামুল হক, যিনি প্রস্তাবটি এনেছেন। মাননীয় স্পিকার, বর্তমান সরকার বিচার বিভাগকে অত্যন্ত গুরুত্ব দিয়ে মানুষের ন্যায় বিচার প্রাপ্তিকে সহজলভ্য করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, আর বিচারালয়ের জন্য আদালত ভবন একটি গুরুত্বপূর্ণ বিষয়। মেহেরপুর জেলার আদালত ভবনটি অনেক পুরানো এবং জরাজীর্ণ। বিদ্যমান জরাজীর্ণ আদালত ভবনটি সংস্কারের পাশাপাশি একটি নতুন আধুনিক ভবন নির্মাণ অতীব জরুরি। তাই আমার সংশোধনী সহ মাননীয় সদস্যের প্রস্তাবটি গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
5: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মাহমুদ কামরুল হাসান, ময়মনসিংহ 6। সময় 1 মিনিট। ধন্যবাদ।
10: সালাম আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মূল প্রস্তাব চট্টগ্রাম 12 আসনের মাননীয় সংসদ সদস্য এনামুল হককে ধন্যবাদ জানাই। উনি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছেন। একই সাথে ওনার প্রস্তাব সমর্থনের পাশাপাশি আমার ফুলবাড়ি উপজেলায় 80 দশকে নির্মিত একটি আদালত ভবন রয়েছে, যেটা জরাজীর্ণ এবং বৃষ্টি হলেই পানি ঝরে, এবং এখানের এক পাশে এখন সাব ডিস্ট্রিক্ট অফিস কর্মরত রয়েছে। এই দলিল দস্তাবেজ এবং নথিপত্র প্রায়ই ভিজে যায়, এজন্য আমি দাবি করছি এই ভবনটি সংস্কার করে অথবা পুনর্নির্মাণ করে নির্মাণ করার ব্যবস্থা করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
11: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য ফাহমিদা হক, মহিলা আসন নম্বর 18, সময় 1 মিনিট। ধন্যবাদ।
7: চট্টগ্রাম 12 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ এনামুল হক কর্তৃক আনীত ও আলোচ্য প্রস্তাবের উপর আমি একটি সংশোধনী আনছি। মাননীয় স্পিকার, দেশের বিভিন্ন স্থানে আদালত ভবনগুলো পুরনো, জরুরি ভিত্তিতে এসব জরাজীর্ণ ভবনের অবকাঠামো উন্নয়ন প্রয়োজন। এ লক্ষ্যে প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমতো অবস্থায় জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ চট্টগ্রাম জেলার পটিয়া আদালত ভবন দ্রুত নির্মাণ করা হোক। শব্দাবলীর পর আমার এলাকা নরসিংদী জেলার বেলাবতে পূর্ণ আদালত ভবন শব্দাবলী সংযোজন করার প্রস্তাব করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
11: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। সানসিলা জেব্রিন, মহিলা আসন নম্বর 15, সময় 1 মিনিট। ধন্যবাদ
12: মাননীয় স্পিকার। আমি মূল প্রস্তাবকের সিদ্ধান্ত প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে একটি সংশোধনী দিয়েছি। আমার সংশোধনী হলো, আমার নির্বাচনী এলাকা শেরপুর জেলার শেরপুর সদর উপজেলায় একটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন দ্রুত নির্মাণ করা হোক। শেরপুর জেলার 5টি উপজেলা থেকে প্রতিদিন বিপুল সংখ্যক বিচারপ্রার্থী জনগণ আদালতে আসেন। প্রয়োজনের তুলনায় এজলাসের সংখ্যা অপ্রতুল হয়। প্রতিদিন পর্যায়ক্রমে 3 থেকে 4টি শিফটে বিচারিক কার্যক্রম পরিচালনা করতে হয়। বিচারপ্রার্থী জনগণ, বিশেষ করে নারী, শিশু, বয়স্ক, অসুস্থ, প্রতিবন্ধী ব্যক্তিদের দীর্ঘ সময় আদালত প্রাঙ্গণে দাঁড়ানোর পর্যন্ত জায়গা থাকে না। অতিরিক্ত ভিড় এবং আসামিদের চাপের কারণে একাধিকবার আসামি পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এতে আদালতের সার্বিক নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। ঘিওটিনের তৈরি অস্থায়ী কক্ষে পরিচালিত বিচারিক কার্যক্রমের অবসান ঘটিয়ে দ্রুত শেরপুর সদরে একটি পূর্ণাঙ্গ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ করা হোক, এই দাবি জানিয়ে মাননীয় আইনমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
11: ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া 5, সময় 1 মিনিট। ধন্যবাদ
13: মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। আমি চট্টগ্রাম থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ এনামুল হক সাহেবের সিদ্ধান্ত প্রস্তাবের সাথে একমত পোষণ করে আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগরে আমাদের আদালত ভবন সংস্কারের জন্য মাননীয় আইন ও সংসদীয় মন্ত্রী মাননীয় মন্ত্রী বরাবর আমার প্রস্তাব হচ্ছে যে এই আমাদের নবীনগর 150 বছর আগে এই আদালত ভবন প্রতিষ্ঠিত হয়েছে। ব্রিটিশ পিরিয়ডে এই আদালত ভবন সৃষ্টি প্রতিষ্ঠিত হয়েছে। 1884 সালে আমাদের এই নবীনগরে আদালত ভবন প্রতিষ্ঠিত হয়। এটা অত্যন্ত জরাজীর্ণ, যে কোনো সময় এই আদালত ভবন ভেঙে পড়ে যেতে পারে। বিচার প্রার্থীরা এবং যারা বিচারক তারা অত্যন্ত ঝুঁকির মধ্যে তারা কাজ করেন। আমি মাননীয় আইন ও সংসদ বিষয়ক মন্ত্রীর বরাবর তা দ্রুত সংস্কারের জন্য আমি আবেদন।
11: ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব আনিসুর রহমান, মাদারীপুর 3, সময় 1 মিনিট। ধন্যবাদ
14: মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, চট্টগ্রাম 12, জনাব এনামুল হকের সাথে একমত পোষণ করে আমি আমার নির্বাচনী এলাকার মাদারপুর সদরের কোর্ট ভবন জরাজীর্ণ অবস্থায় আছে এবং আসামিদের যেই পরিমাণ উপস্থিতি থাকে কোর্ট ভবনের অবস্থা মানুষের দাঁড়ানোর মতো জায়গাও থাকে না। এমত অবস্থায় দ্রুত আমরা একটি নতুন ভবন আমার মাদারপুর জেলার কোর্ট এলাকায় দাবি করছি, যাতে মানুষ তার বিচার কার্যক্রম এবং তার বিচার প্রাপ্তির ক্ষেত্রে।
11: ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2, ধন্যবাদ, সময় 1 মিনিট।
15: জি ধন্যবাদ মাননীয় স্পিকার। নীলফামারী জেলা আদালতের ভবনগুলো অত্যন্ত পুরাতন, সিজিএম ভবন নাই, এজলাসের অপ্রতুলতা রয়েছে, একই এজলাসে একাধিক বিচারককে বসতে হয়, আদালতগুলোর সামনে মামলারত ব্যক্তিদের বসার স্থানের অনেক অভাব, এবং আইনজীবীগণের, আমি জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে তাদের প্রতিনিধি হিসেবেও বলতে চাই যে আইনজীবীগণের বসার জায়গা খুবই অপ্রতুল, অনেক জায়গা প্রয়োজন। এই অবস্থায় আমি চট্টগ্রাম 12 এর মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ এনামুল হকের প্রস্তাব এর সাথে সংযুক্ত করে নীলফামারী জেলা সংযুক্ত করে নীলফামারী জেলাতেও এই বিষয়গুলোর সমাধানের লক্ষ্যে সংশোধন করার জন্য প্রস্তাব পেশ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
11: ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব লুৎফুর রহমান কাজল, কক্সবাজার 3। দুঃখিত, কাজল নেই। জনাব লুৎফুর রহমান, কাজল তো চোখেই থাকে, এখানেও আছে।
16: আপনি আমার আবারও চোখে দিলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্য জনাব এনামুল হক চট্টগ্রাম 12 সিদ্ধান্তটাকে প্রস্তাবকে উত্থাপনের জন্য ধন্যবাদ জানাই। এটা একটা যুগোপযোগী সিদ্ধান্ত প্রস্তাব। আপনি জানেন যে আমাদের কক্সবাজার জেলায় আইনজীবীদের বসার জায়গা নাই, আদালত ছোট, এখানে মাদক মামলা, মানব পাচার মামলা, অনেক ধরনের মামলা, অন্য যে কোনো জেলার থেকে মামলার সংখ্যা বেশি। তাই আমি মাননীয় সংসদ সদস্যের সঙ্গে, যিনি প্রস্তাব দিয়েছেন, একমত পোষণ করে সংশোধনী দিয়েছি। আমার সংশোধনী হলো মূল প্রস্তাবের পরে কক্সবাজার জেলা শব্দাবলী সংযোজন করা হোক। বর্তমানে কক্সবাজার জেলার আদালত ভবন সংস্কার সম্প্রসারণ, নতুন ভবন নির্মাণ করা জরুরি, আইনজীবীদের ভবন সহ, আমি বসার জায়গা সহ, বিচার কাজের সঙ্গে সঙ্গে জড়িতদের অনেক সমস্যা হচ্ছে।
11: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনীত সংশোধনীগুলির উপর মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামানকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, ধন্যবাদ।
17: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিচারাঙ্গন, আইনাঙ্গন, আইন বিভাগ বাংলাদেশের সবচেয়ে অবহেলিত একটি জনপদের নাম অ্যাজ এ হোল, এটা আপনার অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে আপনি অনুধাবন করতে পারেন। এই মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি বলছিলাম আমার দেশের আদালতগুলোতে যথেষ্ট এজলাস আমার নাই, এখানে বিচারকদের আবাসন সমস্যা আছে, চৌকি আদালতগুলোতে আমাদের ভবন নাই। দীর্ঘদিন ধরে আমরা ক্যাবিনেটেও কথা বলেছি এবং গত বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ হিসেবে আমাদেরকে 500 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করেছেন কিছু সমস্যা সমাধানের জন্য। আজকে একজন ধন্যবাদ প্রস্তাবক এবং তার সাথে সংশোধনী প্রস্তাবক 10 জন, 11 জন যে আমার সাথে, আমার এই অনুধাবনের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উত্থাপন করেছেন, সেজন্য তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। মানে স্পিকার, আপনার মাধ্যমে এই সংসদকে জানাতে চাই, চৌকি আদালত ভবন ও সংশ্লিষ্ট বিচারকগণের জন্য আবাসন নির্মাণ যে প্রস্তাব এসেছে, এই প্রস্তাবের আওতায় আমরা একটি প্রকল্প নিয়েছি। প্রকল্পের মধ্যে পটুয়া চৌকি আদালতের ভবন সহ সারা দেশে 39টি চৌকি আদালতের ভবন এবং সংশ্লিষ্ট বিচারকগণের জন্য আবাসন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি অনুমোদনের লক্ষ্যে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগে PEC সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার পর্যবেক্ষণের আলোকে স্থাপত্য অধিদপ্তর কর্তৃক আদালত ভবনের নকশা সংশোধন করে নতুন করে নকশা প্রণয়ন করা হয়েছে। তদানুযায়ী গণপূর্ত অধিদপ্তর প্রকল্প সংশ্লিষ্ট 39টি উপজেলা অফিস থেকে প্রাক্কলন আনয়ন করে প্রকল্পের DPP পুনর্গঠন করছে। ইতিমধ্যে পটিয়াসহ 26টি উপজেলা অফিস থেকে প্রাক্কলন আনা হয়েছে এবং অবশিষ্ট 13টি উপজেলা অফিসে প্রাক্কলন প্রস্তুতের কাজ চলমান রয়েছে। উক্ত 13টি উপজেলা অফিসের প্রাক্কলন প্রস্তুত সম্পন্ন করা হলে প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হবে। এই প্রেক্ষাপটে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে প্রস্তাবককে অনুরোধ করব তার প্রস্তাবটি প্রত্যাহার করা হোক।
11: ধন্যবাদ মাননীয় আইনমন্ত্রী। সুযোগ একটু আমিও নিতে চাই, মাইকটা একটু লাগান।
5: দুর্গাপুরে আমার কনস্টিটিউয়েন্সিতে একটা চৌকি আদালত আছে ব্রিটিশ আমলে, 39টার মধ্যে কি আছি আমরা? যদি না থাকি 40টা করেন, আমি এখন ওনার কাছে যাচ্ছি। বলেন,
17: উত্তরটা দিতে পারি মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, দুর্গাপুরে যখন চৌকি আদালত হয়েছিল তখন মাননীয় স্পিকার যোগাযোগ ব্যবস্থা তো খারাপ ছিল না। এখন যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, ওই চৌকি আদালতের প্রয়োজনীয়তা আছে কি না সেটাও আমরা একটু পরীক্ষা করে দেখে দরকারে সংযোজন করব মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে।
5: ভেরি ডিপ্লোম্যাটিক আনসার, নেভার দি লেস থ্যাংক ইউ। আপনি দেখেন 40-এ আসতে পারেন কি না, প্লিজ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 12। আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছে করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন।
6: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা কেউ পৃথিবীতে আজীবন বেঁচে থাকব না, কিন্তু আমাদের কৃতিত্বগুলো আজীবন অনাগত প্রজন্মের কাছে বেঁচে থাকবে। আমি আশা করি মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মহোদয়ের হাত ধরে আমার নির্বাচনী এলাকার জনগণের দীর্ঘ প্রতীক্ষিত জনদাবিটি পূরণ হবার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় আজীবন পটিয়াবাসীর হৃদয়ে স্থান করে নেবেন। এই প্রত্যাশা মাননীয় মন্ত্রী মহোদয়ের আশ্বাসের প্রেক্ষিতে আমার আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাবটি আমি প্রত্যাহার করে নিচ্ছি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
5: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধির 138 উপবিধি 1 অনুসারে প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। এখন আমি প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 12 কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 3, সংসদের অভিমত এই যে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ চট্টগ্রাম জেলার পটিয়া আদালত ভবন দ্রুত নির্মাণ করা হোক, শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হল। ধন্যবাদ।

0: মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সংসদে উপস্থিত আছেন, তাই আমি সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 2 এর অবশিষ্ট কার্যক্রমে ফেরত যাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনীত সংশোধনীগুলির উপর মাননীয় শিক্ষামন্ত্রীর পক্ষে মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, ধন্যবাদ আপনাকে।
1: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার মহোদয়, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি একটু দেরিতে চেম্বারে উপস্থিত হবার জন্য। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মহোদয় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপনের যে সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করেছেন সেজন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। কৃষি আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দক্ষ ও কর্মমুখী মানব সম্পদ তৈরির বিবেচনায় প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, নবীনগর একটি বৃহৎ ও কৃষি নির্ভর উপজেলা। উপজেলার আয়তন 353.66 বর্গ কিলোমিটার। এখানে 21টি ইউনিয়ন, 1টি পৌরসভা, 217টি গ্রাম ও 261টি মৌজা রয়েছে। উপজেলার মোট ফসলি জমির পরিমাণ প্রায় 27,000 হেক্টর। এর মধ্যে 7,670 হেক্টরের ফসলি এক ফসলি, 15,470 হেক্টর দুই ফসলি এবং 3,860 হেক্টর তিন ফসলি। অর্থাৎ মোট ফসলি জমির প্রায় 71.6% দুই বা তিন ফসলি। উপজেলার বার্ষিক খাদ্য চাহিদা প্রায় 78,444 মেট্রিক টন। বিপরীতে খাদ্য উৎপাদন প্রায় 80,516 মেট্রিক টন। অর্থাৎ স্থানীয় চাহিদার তুলনায় প্রায় 2,072 মেট্রিক টন বেশি খাদ্য উৎপাদিত হয়। পাশাপাশি উপজেলায় প্রায় 3,079 পুকুর রয়েছে এবং বার্ষিক প্রায় 8,000 মেট্রিক টন মৎস্য উৎপাদিত হয়, যেখানে স্থানীয় চাহিদা প্রায় 6,300 মেট্রিক টন। এছাড়া 22টি গবাদি পশুর খামার ও 96টি ব্রয়লার মুরগির খামার রয়েছে। এসব উপাত্ত নবীনগরের কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ ভিত্তিক অর্থনীতির উল্লেখযোগ্য ভিত্তি নির্দেশ করে। মাননীয় স্পিকার, শিক্ষার ক্ষেত্রেও নবীনগরে একটি বিস্তৃত প্রাতিষ্ঠানিক ভিত্তি রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী উপজেলায় 39টি সহশিক্ষা উচ্চ বিদ্যালয়, 5টি বালিকা উচ্চ বিদ্যালয়, 4টি জুনিয়র উচ্চ বিদ্যালয়, 9টি সহশিক্ষা কলেজ এবং 1টি মহিলা কলেজ রয়েছে। শিক্ষার হার 68.62%। এছাড়া কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন এগ্রিকালচার পরিচালিত হচ্ছে। ফলে নবীনগরে নতুন কৃষি কলেজ স্থাপনের প্রয়োজনীয়তা নিরূপণের ক্ষেত্রে স্থানীয় শিক্ষার্থীর চাহিদা, পাশাপাশি নিকটবর্তী এলাকার বিদ্যমান কৃষি শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান ও সক্ষমতা বিবেচনা নেওয়া প্রয়োজন। মাননীয় স্পিকার, বর্তমান কৃষি শুধু প্রচলিত ফসল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়। কৃষি যান্ত্রিকীকরণ, উন্নত বীজ, সেচ প্রযুক্তি, মৃত্তিকা ব্যবস্থাপনা, মৎস্য ও প্রাণী সম্পদ, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, বিপণন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা উন্নয়নের জন্য দক্ষ জনশক্তির প্রয়োজন রয়েছে। নবীনগর 27,000 হেক্টর ফসলি জমি, বছরে 80,000 মেট্রিক টনের বেশি খাদ্য উৎপাদন এবং উল্লেখযোগ্য মৎস্য ও প্রাণী সম্পদ কার্যক্রমের প্রেক্ষাপটে কৃষি শিক্ষার সম্ভাব্য চাহিদাও রয়েছে। তবে নতুন কৃষি কলেজ স্থাপনের ক্ষেত্রে শিক্ষার্থী চাহিদা, বিদ্যমান প্রতিষ্ঠানের সক্ষমতা, প্রয়োজনীয় জমি ও ব্যবহারিক প্রশিক্ষণের সুবিধা, শিক্ষক ও কারিগরি জনবল, অবকাঠামো, আর্থিক সংশ্লেষ এবং দীর্ঘমেয়াদী টেকসইতা পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। মাননীয় স্পিকার, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থান হল, নবীনগর উপজেলায় কৃষি কলেজ স্থাপনের জন্য বিধিবিধানসম্মত প্রস্তাবনা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত, স্থানীয় চাহিদা, বিদ্যমান শিক্ষা সুবিধা ও সার্বিক সম্ভাব্য পরীক্ষা নিরীক্ষাপূর্বক কৃষি কলেজ স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে। অতএব মাননীয় সংসদ সদস্য মহোদয়ের প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে। যথাযথ প্রস্তাব প্রাপ্তি এবং প্রচলিত বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। অতএব সরকারের এ অবস্থান বিবেচনায় নিয়ে মাননীয় সংসদ সদস্যকে তার উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার।

0: করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া 5, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় প্রতিমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। ধন্যবাদ।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। একটি যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আজকে আমাদের এই বর্তমান গণতান্ত্রিক সরকার, মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, গণতান্ত্রিক সরকার, সেই সরকারের যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে উদ্যোগ, সেই উদ্যোগকে সফল করতে হলে আমাদের সকল স্তরে শিক্ষা ছড়িয়ে দিতে হবে। একটি বৃহৎ জনগোষ্ঠীকে পিছনে রেখে, বাদ রেখে এই শিক্ষা দিয়ে আমাদের দেশের উন্নয়ন হবে না। কাজেই আমার বক্তব্য হচ্ছে যে কৃষিকে যেভাবে সরকার গুরুত্ব দিয়েছেন এবং কৃষিতে যে বাজেট দিয়েছেন, বিশেষ করে শিক্ষা হাতে সবচেয়ে বেশি বাজেট দিয়েছেন, আমি সেজন্যে আমি মাননীয় মন্ত্রীর কাছে আমার নিবেদন থাকবে, অনুরোধ থাকবে যে আমাদের নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5, নবীনগর একটি বৃহৎ উপজেলা, এবং আমার যে জেলা ব্রাহ্মণবাড়িয়া এবং পার্শ্ববর্তী আমাদের যে জেলা কুমিল্লা, কুমিল্লা বিভাগে কোথাও কৃষি কলেজ নেই। কাজেই আমার যে নির্বাচনী এলাকা, এখানে অনেক সস্তা জমি পাওয়া যায় এবং আমার এলাকায় অনেক স্কুল কলেজ আছে, ছাত্রছাত্রী অনেক আছে, সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ বেকার, আমাদের ইয়ারা বেকার ঘুরছে। কাজেই যদি কৃষি, একটা কৃষি কলেজ এখানে প্রতিষ্ঠা করা হয় তাহলে কৃষিখাতে, আজকে শুধু কৃষিকাজ, কৃষিকাজ করার জন্যই কৃষি শিক্ষা দেওয়া হয় নাই, আজকে কৃষিকে আধুনিকায়ন করার যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বর্তমান সরকার, সে লক্ষ্যে আমি মনে করি যে আমার এলাকায় একটি কৃষি কলেজ স্থাপন করা অত্যন্ত যুক্তিক। আমি সেই যুক্তিক দাবি রাখি এবং আমার মাননীয় মন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে আমি আমার এই সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহার করতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছে ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধির 138 উপবিধি 1 অনুযায়ী প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। এখন আমি প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 2, সংসদের অভিমত এই যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপন করা হোক, শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হল। মাননীয় সদস্যবৃন্দ, সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 4 এবং সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 5 এর উপর কার্যক্রম আজকের মতো স্থগিত করা হল। পরবর্তী বেসরকারি দিবসে এ দুইটি বিষয় নিষ্পত্তি করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন কমিটি গঠন, পুনর্গঠন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি প্রথমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ আপনাকে।
3: মাননীয় স্পিকার, আপনাকেও ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি এখন আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব করছি। ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছিল কিছু সংশোধনের জন্য। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110 বর্গনা 2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটি নিয়োগ, কমিটির গঠন এবং কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। মাননীয় স্পিকার, জনাব মোহাম্মদ নওশাদ জমির, এক পঞ্চগড় এক সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় যদি সদস্য, জনাব এম এম মাহবুবউদ্দিন 268 নোয়াখালী এক সদস্য, জনাব ইমরান আহমেদ চৌধুরী 234 সিলেট ছয় সদস্য, শাকিলা ফরজানা 308 মহিলা আসন আট সদস্য, জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ছয় দিনাজপুর এক সদস্য, জনাব মোহাম্মদ হাসান রাজীব প্রধান 16 লালমনিরহাট এক সদস্য, জনাব মোহাম্মদ নাজিবুর রহমান 68 পাবনা এক সদস্য, জনাব আখতার হুসাইন 22 রংপুর চার সদস্য, জনাব আল ফারুক আব্দুল লতিফ 13 নীলফামারী দুই সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি একই সাথে পুনর্গঠিত হল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম, আপনি এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ আপনাকে।
3: মাননীয় স্পিকার, আমাদের একজন সদস্য, তার পরিবর্তে আমাদের বিরোধী দলীয় নেতৃবৃন্দ, বিরোধী দলীয় নেতা, তিনি আরেকজনের নাম প্রস্তাব করছেন, সেই মর্মে আবার পুনর্গঠন করা হয়েছে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের পুনঃপ্রস্তাব মানে প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110 বর্গনা দুই বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী 254 কুমিল্লা ছয় সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যদি সংসদ হন তিন সদস্য, জনাব ইশাক হোসেন 179 ঢাকা ছয় সদস্য, জনাব মোহাম্মদ ফজল 65 কিশোরগঞ্জ চার সদস্য, 12 মহিলা আসন

0: জনাবা রোকেয়া বেগম, 45 মহিলা আসন, 45 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সেটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং একই সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হলো। বিশেষ কমিটি, মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল এখন বিশেষ কমিটি পুনর্গঠন করতে পারেন। ধন্যবাদ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ৭৬ অনুসারে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধির অনুসারে কমিটি গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ১৩ সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি গঠন করা হোক। জনাব জয়নুল আবেদিন ১২১ বরিশাল ৩ সভাপতি, মির্জা আব্বাসউদ্দিন আহমেদ ১৮১ ঢাকা ৮ সদস্য, জনাব সালাউদ্দিন আহমেদ ২৯৪ কক্সবাজার ১ সদস্য, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ১১০ বরগুনা ২ সদস্য, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান ১১ ঝিনাইদহ ১ সদস্য, ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক ১৬৪ কিশোরগঞ্জ ৩ সদস্য, জনাব এ এম মাহবুবউদ্দিন ২৬৮ নোয়াখালী ১ সদস্য, জনাব মোহাম্মদ আব্দুল বাড়ি ৩৫ জয়পুরহাট ২ সদস্য, জনাব মোহাম্মদ নওশাদ জামির ১ পঞ্চগড় ১ সদস্য, ফারজানা শারমিন ৫৮ নাটোর ১ সদস্য, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান ৫২ রাজশাহী ১

0: নেই, এই জন্য এটা বেআইনি। আপনারা যে শপথ নিয়েছেন এটা অবৈধ শপথ, উল্টা আমাদের উপরে আরেকটা বোঝা চাপিয়ে দেওয়া হলো। অথচ এটা জনগণের দেওয়া রায়, উভয়ে মেনেছিলাম, সেই ভিত্তিতেই এই নির্বাচন হয়েছিল। এবং যে অর্ডারের মাধ্যমে নির্বাচন হয়েছে, একই অর্ডারে লেখা ছিল যে 30 দিনের ভিতরে সংসদ অধিবেশন ডাকতে হবে এবং একইভাবে সংস্কার পরিষদের সভা আহ্বান করতে হবে। উল্টা দায় এসে গেল আমাদের উপরে, আমরা ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে থাকার পরেও। মাননীয় স্পিকার, আমরা তো এখানে জনগণের জন্য কথা বলেছি, এটা কোনো দলীয় সুবিধা নেওয়ার জন্য আমরা বলি নাই। বিরোধী দল এখান থেকে লাভবান হবে এমনও কোনো সম্ভাবনা নেই। 18 কোটি মানুষের রাইটের পক্ষে ছিল আমাদের এই কথাগুলা, যে কারণে ফেসিবাগ যুগে যুগে জেকে বসেছিল এই জাতির গাড়ে। আমরা চেয়েছিলাম ওই জায়গাগুলো পরিষ্কার হোক, কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম গণভোটের রায় তো মানা হলোই না। 133টা অর্ডিনেন্স যেটা ছিল এখান থেকে 20টাকে ল্যাপসেস করে দেওয়া হলো, যেগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ। বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, স্বাধীন মানবাধিকার কমিশন, গুম কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন কমিশন, এই বেসিক জায়গাগুলো, যেগুলা ঠিক না হলে ফেসিবাদ থেকে এই দেশ এবং সমাজ মুক্তি পাবে না, সেগুলাই ল্যাপস করে দেওয়া হলো। এখন আমরা দেখছি যে সেইগুলা আস্তে আস্তে বিভিন্ন কায়দায় আপনারা এখানে, মানে আপনারা বলতে সরকারি দল, এখানে নিয়ে আসছেন। আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, আজকের দিনটা হলো বৃহস্পতিবার, আমাদের কনসেনসাস অনুযায়ী এই দিনটা হচ্ছে বেসরকারি দিবস। বেসরকারি দিবসে সরকারি বিল আসে কি না এটা আমি জানি না, আমাকে জানালে আমি খুশি হব। আজকের দিনটা হলো বেসরকারি সদস্যদের জন্য। হ্যাঁ, বেসরকারি সদস্য বিরোধী দলেরও হতে পারেন, সরকারি দলের হতে পারেন, মন্ত্রীদের বাইরে যারা আছেন তারা সকলেই আমরা বেসরকারি সদস্য, আমরা সেই বিল আনতে পারি। এবং পেন্ডিং অনেকগুলা বেসরকারি বিল আছে, সেই বিলগুলো আজকে না এনে আমি মনে করি যে এখানে অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। এবং আজকে এখানে যেভাবে সরকারি বিল উত্থাপন করা হচ্ছে এটা বোধহয় কোনো ভালো নজির হবে না। হ্যাঁ, স্পিকারের জুরিসডিকশনের জায়গা থেকে যদি কিছু করার থাকে সেটা আমরা জেনে নেব, কিন্তু আমরা এটাই জানতাম যে বেসরকারি দিবসটা বেসরকারি সদস্যদের জন্য। এই সব কিছুতে আমরা দেখতে পাচ্ছি যে সংসদকে ঠেলে একতরফাভাবে এক পেশে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা নীতিগতভাবে এই ধরনের বিলে আমরা অংশগ্রহণ করতে চাচ্ছি না, আমরা আশঙ্কা করছি যে এর মাধ্যমে সংস্কারের যে মূল দাবি সেইটাকেই চাপা দেওয়া হবে, তা আমরা সেই চাপা দেওয়ার পক্ষে নাই। আমরা সংস্কারের মূল দাবির পক্ষে জোরালো এবং স্পষ্ট অবস্থান আমাদের, আমরা এখান থেকে সরিনি। আমাদেরকে অফিসিয়ালি নন অফিসিয়ালি এই পার্লামেন্টের ভিতর এবং বাইরে অনেকবারই অনুরোধ করা হয়েছে যে সংবিধান সংশোধনের কমিটিতে আসেন। একটা কমিটি এখানে পাশ হয়েছে, আমাদের প্রতিবাদ ছিল, আমরা অংশগ্রহণ করি নাই, সব ঠিক আছে, ওইটা পাশ হয়েছিল সংবিধান সংশোধন কমিটি নামে। পরে আমরা যখন বললাম যে সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি হওয়ার কোনো বিধান নেই, আমরা পরে শুনলাম যে এটার আগে একটা বিশেষ শব্দ বসানো হয়েছে, সেই বিশেষটা এখানে পাশ করা হয়েছে কিনা আমি জানি না। একটা কমিটি যদি আসলে এই হাউস থেকে পাশ করানো হয় তাহলে তার প্রত্যেকটি অক্ষর এখান থেকে পাশ করাতে হবে, সেটা তো হয় না, ওইটার পক্ষে আমরা ছিলাম না, এটা বড় কথা না। আমি বলছি যে এখানে প্রসিডিওরটাও মেনটেন করা হয়নি। মাননীয় স্পিকার, এই সমস্ত বিষয় বিবেচনায় নিয়ে এখন যে বিষয়টা আপনি উত্থাপনের দিকে যাচ্ছেন, আমরা যেহেতু এই আলোচনায় বৃহৎ স্বার্থে আমরা পুরা সংস্কার চাই, আমরা গণভোটের বাস্তবায়ন চাই এবং আমরা এইভাবে খণ্ডিত কোনো প্রসেসের অংশ হতে চাই না, এই জন্যে আমরা এখন আর এই আলোচনায় আমরা অংশগ্রহণ করব না। এই পর্বে আমরা সংসদ থেকে বিদায় নিচ্ছি, আমরা আবার ওয়াক আউট করছি, আমরা আবার যখন উপযুক্ত তখন ইনশাআল্লাহ আমরা আসব, অংশগ্রহণ করব, জনগণের পক্ষে কথা বলবো। 4টা নোটিশ আমরা জমা দিয়েছি, আমরা আশা করব সেই নোটিশগুলা জনস্বার্থে, জনদুর্ভোগ নিরসনের স্বার্থে সেই নোটিশগুলা আলোর মুখ দেখবে, এই সংসদে আলোচনার সুযোগ আমরা পাবো। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আমরা এখন ওয়াক আউট করছি, আসসালামু আলাইকুম।
1: মাননীয় বিরোধী দলের নেতা, ওয়াক আউট করার স্বাধীনতা আপনার আছে, বাট সংসদের ভিতরে সব কিছু আলোচনা করা দরকার, না হলে জাতি কি পাবে। আমি অনুরোধ করব আপনারা বসেন, আলোচনায় অংশগ্রহণ করেন, পক্ষ বিপক্ষ বিতর্ক থাকবে, বিতর্কের মধ্যে দিয়েই তো জাতি পরিচালিত হবে আপনাদের নেতৃত্বে।

0: কি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিছু বলবেন? এই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মাইকটা দেন প্লিজ।
1: মাননীয় স্পিকার, আমরা ধৈর্য সহকারে এতক্ষণ মাননীয় বিরোধী দলীয় নেতার বক্তব্য শুনেছি। অবশ্যই এটা কোন বিধিতে বলছেন আপনি বলতে পারবেন, বিরোধী দলীয় নেতা দাঁড়িয়েছেন সেই জন্য আপনি ফ্রুট দিয়েছেন, বিধিটি দিয়ে আর জিজ্ঞেস করার প্রয়োজন হয়নি।
0: বিরোধী দলীয় নেতার প্রেরোগেটিভ, ধন্যবাদ।
1: সেটা আমি জানি মাননীয় স্পিকার,
0: আবার জিজ্ঞেস করছেন যে
1: না এখন আন্ডার দি সান এনিথিং উনি ভুলে গেলেন আর কি সব কিছু বিষয়ে। তা আমাদের এখন একটা অধিকার দাঁড়ায় এগুলোর একটু জবাব দেওয়ার, তা না হলে রেকর্ডে থাকবে না। উদ্দেশ্য ছিল প্রধানত এই আইন প্রণয়ন কর্মকাণ্ডে সহযোগিতা না করা, এই আইনগুলো পার্লামেন্টে আসুক এই দাবি প্রথম সেশন থেকে তাদেরই ছিল। আমরা সময় নিয়েছিলাম মানবাধিকার কমিশন আইনটা ইন্টারিম গভর্নমেন্টের সময় খুব তাড়াহুড়ো করে একটু ভুল ত্রুটি রেখে এই আইনটা কমিশন করেছেন মানবাধিকার কমিশন, এবং আমরা কথা দিয়েছিলাম যে সবার সাথে আলোচনা করে দেশি বিদেশি সব স্টেক হোল্ডার, ডিপ্লোম্যাটিক মিশন, রাইটস বডিস এবং ইউএনডিপি সহ সমাজের আমাদের যে হিউম্যান রাইটস বডিস যেগুলো আছে, আমার অর্গানাইজেশন, সবার সাথে কথা বলে সেমিনার সিম্পোজিয়াম করে তারপরে আমরা একটা সুন্দর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং ম্যাচিং উইথ আওয়ার কালচার একটা আইন নিয়ে আসবো। সেটা আইনমন্ত্রী যথেষ্ট পরিশ্রম করে কয়েক মাস আমরা সবাই আলাপ আলোচনা করে আজকে বিল আকারে নিয়ে এসছে, কিন্তু এই বিলের কপি যথেষ্ট আগে সবাইকে সরবরাহ করা হয়েছে। তারপরেও আজকে বিলটা শুধু উত্থাপিত হওয়ার কথা এবং কমিটিতে প্রেরণার কথা, এরপরে সময় পাওয়া যেত দুই চার দিন, তারপরে সেটা বিবেচনাতে আসত। একই বিষয় গুম এই আইনটাও আমরা একইভাবে সবার সাথে আলাপ আলোচনা করে একটা সমৃদ্ধ শক্তিশালী আইন নিয়ে এসেছি আজকে বিল আকারে, সেটাও উত্থাপিত হওয়ার কথা, পরে কমিটিতে যাবে আলাপ আলোচনা হবে। এইটা উসিলা হতে পারত যে এই এই কারণে আমরা এই বিলের উত্থাপনের বিরুদ্ধে আমরা ওয়াক আউট করলাম, যথেষ্ট সময় দেওয়া হয়নি। কিন্তু যে সমস্ত বিষয় এখানে বলা হলো, মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতার কি কোনো এখতিয়ার আছে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে সংসদ আহ্বান করার জন্য? নাই। তিনি আপনার সাথে কথা বলেছেন, ইনফরমালি বলতে পারেন, আপনি স্পিকারের দায়িত্বে ছিলেন, মাননীয় মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলেছেন, তিনি বললেন, চিঠি দিয়েছেন বললেন, জবাব পেলেন না। যেই চিঠির দেওয়ার এখতিয়ারে নেই সেই চিঠির জবাব কিভাবে দেয়া হবে? দ্বিতীয় হলো, যে আলোচনাটা তারা এক সপ্তাহ আগে করতে চাইলেন সেটা এক সপ্তাহ পরে করলে এমন কিছু অসুবিধা হতো না, সেটা আজকে সংসদ শুরু হয়েছে। রাষ্ট্রের অনেক নির্বাহী বিভাগের অনেক কাজ থাকে, ইতিমধ্যে মহামান্য রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং শপথ গ্রহণ হয়েছে, অনেক রাষ্ট্রীয় হয়েছে, তার ভিতরে তো সংসদ অধিবেশন এসে আজকে এই সংসদ আহ্বান করা হয়েছে। এটা একটা বাহানা হয়, আমি থাকলে এটু অসংসদীয় বলতো, হয়তো আমি কোন শব্দ আজকে অসংসদীয় বলেছি আমি নিজেই বুঝতে পারছি না, কারণ আমার ভাষা জ্ঞান যতই খারাপ হোক আমি খুব সচেতন থাকি যাতে কোনো আনপার্লামেন্টারিয়ান ওয়ার্ড এখানে ইউজ না করতে হয়। তারা যখন মানে ওপেন এন্ডেড কথা বলে যে দেশে চুরি চিন্তাই হচ্ছে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? স্পেসিফিক করে বলতে বলেছিলাম তাহলে আমি উত্তর দেব। বলেছে কোনো একজন বিরোধী দলীয় সংসদ সদস্যের উপর আক্রমণ হয়েছে, মামলা হয়েছে, উল্টা তার লোকজনকে গ্রেফতার করা হয়েছে। কোন সংসদ সদস্য, কোথায় আক্রমণ হয়েছে, কোথায় গ্রেফতার হয়েছে বললে আমি জবাব দিতে পারতাম, ওপেন এন্ডেড কথার তো কোনো জবাব হয় না। সেই জন্য আমি বলেছিলাম যে জনসভায় বাইরে শাহবাগে গুলিস্তানে অনেক কথা বলা যায়, কিন্তু সংসদে বলতে গেলে সেটা স্পেসিফিক নির্ধারিতভাবে বিধি মোতাবেক বলতে হবে।

0: যাই হোক,
1: আমি একটা স্টেটমেন্ট দিয়েছি বললেন, আমি আজকে কোনো স্টেটমেন্ট দেইনি। এগুলো ডাটা আমাদেরকে রেডি রাখতে হয়, আমরা প্রস্তুত হয়েই আসি এবং সেরকম ডাটা প্রশ্নের উত্তরে জবাবে, সম্পূরক প্রশ্নের উত্তরে জবাবে আমরা বলেছি, কোনো বিবৃতি দেইনি। তিনি বললেন আমি বিবৃতি দিয়েছি, বিরোধী দলীয় নেতা। তিনি এই সুযোগে গ্যাস, বিদ্যুৎ, তেল ইত্যাদির কথা বলে গেলেন। তো এখানে গ্যাস, তেল, বিদ্যুতের জন্য তারা গত সেশনও সময় চেয়েছিলেন, সম্ভবত তার আগের সেশনে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দল, সরকারি দল মিলে ওনাদের প্রস্তাবে একটা কমিটি করে দিয়েছিলেন, আলোচনা হয়েছে, এখানে এক ঘন্টা ধরে আলোচনা হয়েছে, সমস্যা সমাধানের জন্য তারা সহযোগিতা করবেন বলেছেন। কিন্তু বাইরে মাঠের বক্তৃতা তো অন্য। মাঠে এখন যে সমস্ত কর্মসূচি তারা দিয়েছে, সেই বক্তব্যের সাথে, সেই কর্মসূচির সাথে ভিতরের আলাপের তো কোনো মিল নেই। সহযোগিতায় যদি করতে চান আসুন, আবারও 68 বিধিতে আলোচনা হতে পারতো, 62 বিধিতে আলোচনা হতে পারতো, সেই প্রস্তাব তো দিলেন না। কারণ ওয়ার্ক আউট যে করতে হবে পরিকল্পিতভাবে, সেজন্য আমি এখানে বলতে শুনলাম কারখানা বন্ধ হয়েছে, আপনারা নিয়ে আসেন তত্ত্বভিত্তিক, কোথায় কারখানা বন্ধ হয়েছে, কয়টা বন্ধ হয়েছে, গ্যাসের কারণে, বিদ্যুতের কারণে। হ্যাঁ, দেশে আমাদের মতো পৃথিবীর বিভিন্ন দেশে যারা গালফ থেকে তেল এবং গ্যাস নিয়ে আসে, সেই গালফের সরবরাহটা বিঘ্নিত হওয়ার কারণে পৃথিবীর বহু দেশে তেল গ্যাসের মূল্য ডবল হয়েছে, বাংলাদেশে তো তা হয়নি। আমরা একটা 17 বছরের অপরিকল্পিত গ্যাস সাপ্লাই নির্ভর এই বিদ্যুৎ জেনারেশন সিস্টেমের মধ্যে চলছি, যেটা কারেকশন করতে আমাদের প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা পরিকল্পনা, কোথায় FSRO হবে, কোথায় তেলভিত্তিক হবে, জরুরি ভিত্তিতে ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এখন শুরু করা হবে, সব কিছু উৎপাদন কারখানা যেন বন্ধ না হয়, কোনো রকমের কোনো উৎপাদনশীলতা যাতে ব্যাহত না হয় সেজন্য, এবং তার উপর ভিত্তি করে যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয়, সেগুলো আমাদের সবই নজরে আছে। মাননীয় স্পিকার, কথায় কথায় ওনারা গণভোটের গণরায়ের কথা বলেন, আমিও অনেকবার এই সংসদে এই বিষয়ে বক্তব্য দিয়েছি, আমরা অনেকেই দিয়েছি। তারা একটা আদেশের কথা বলেন, বলে যে শপথ তো নেওয়া হয় নাই, আদেশ মানা হয় নাই। মাননীয় স্পিকার, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য 2025-এর সম্ভবত নভেম্বরের 11 বা 13 তারিখ হবে একটা আদেশ জারি করা হলো, সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। এই আদেশের কোনো রাজনৈতিক ভিত্তি ছিল না, কোনো রাজনৈতিক সমঝোতা ছিল না। এই আদেশটা অনেকটা মার্শাল ল অর্ডারের মতো আদেশ জারি করা হয়েছে, যে আদেশটা জারি করার রাষ্ট্রপতির কোনো এখতিয়ার ছিল না। সেই আদেশের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য 4টা প্রশ্ন দেওয়া হলো, তার উপরে বলা হলো গণভোট হবে। গণভোট তো আমরাই চেয়েছিলাম জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য, একটা আইনি ভিত্তি তারা দাবি করেছিলেন, আমরা বললাম জনগণের কাছে যাই, তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চায় কি চায় না সেই প্রশ্নটা আমরা রাখি, গণভোট হতে পারে, আইনি জনগণের ক্ষমতা হিসাবে আমরা সেই জুলাই জাতীয় সনদ যারাই সংসদে যাবে তারা বাস্তবায়ন করতে তারা বদ্ধপরিকর থাকবে, এটা ছিল আমাদের প্রস্তাব। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় কোনো না কোনোভাবে একটা রাজনৈতিক সমঝোতাবিহীন দূরভিসন্ধিমূলক একটা প্রতারণা করা হয়েছে, সেটার নাম হচ্ছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। গণভোট হলো, আমরাও বলেছি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণ হা ভোট দিন, আমরা তো আছি সেই জায়গায়, এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আমরা বললাম আসুন, আমরা সংবিধান সংশোধন কমিটি করি, বিশেষ কমিটি করি, আপনারাও আসুন, আমরা সবাই মিলে কথা বলি, আপনাদের কী কী বক্তব্য আছে সেটা আমরা এখানে নেই। কিন্তু তারা সংশোধন চায় না, সংস্কার চায়। সংস্কারের জন্য তারা আবার সংবিধান সংস্কার পরিষদে শপথ নিয়েছেন কয়েকজন, সবাই নিতে পারেননি, তাদের মধ্যে অনেকেই আছে যারা শপথ নেওয়ার সুযোগ হয়নি, পরবর্তীতে যারা ইলেকটেড হয়েছে বা নমিনেটেড হয়েছে সংরক্ষিত আসনে। তখন মাননীয় স্পিকার প্রশ্ন জাগে, কিছু লোক সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছে, যেটা আমরা এখনও বলি তখনও বলেছি, যার কোনো বিধান বাংলাদেশের সংবিধানে নাই, এই সংবিধান মেনেই তো সবাই নির্বাচনে গিয়েছে, এই সংবিধান অনুসারেই তো আমরা সবাই এখানে শপথ নিয়েছি, এবং এই সংবিধান অনুসারেই মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এই সংসদ অধিবেশন আহ্বান করেছে প্রথম অধিবেশন, এবং এই সংসদে এসেই তিনি ভাষণ দিয়েছেন, সবাই তার উপর

0: আলোচনা করেছে।
1: এই সংসদ সংবিধান মেনেই কিছুদিন আগে মহামান্য রাষ্ট্রপতির যে নির্বাচন হলো, সেই নির্বাচনে এখানে সবাই মিলে ভোট দিয়েছে, মহা উৎসবে দিয়েছে এবং তার শপথ গ্রহণ হয়েছে। এই সব কিছুতেই সংবিধান ঠিক আছে, মাননীয় স্পিকার, খালি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যে অবৈধভাবে শপথ নিয়েছে এখানে এসেই তাদের মহাগণ্ডগোল, বাকি সবই ঠিক আছে। যাই হোক, গণভোটের কথা বলে এটা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য তারা যে আহ্বান জানাচ্ছে, আমরা বলেছিলাম যদি আপনাদের কোনো কোনো প্রস্তাব থাকে সংবিধান সংশোধনীতে সেই কমিটিতে আসুন। আজকে আবার এটা নিয়েও প্রশ্ন তুললেন তিনি, মাননীয় বিরোধী দলীয় নেতা, তিনি বললেন এখানে সংবিধান সংশোধনের বিশেষ কমিটি হয়েছে কিনা, বিশেষ শব্দটা লেখা হয়েছে কিনা পরীক্ষা করা দরকার। মাননীয় স্পিকার, আমি কিছু বললে তো বলবে যে উনি শিক্ষকতা করছেন, আজকেও বলেছেন এতবারই, যাই হোক, সংশোধন বিশেষ কমিটি করেছেন, আর একটা বিশেষ কমিটি, ওইটাও বিশেষ কমিটি। এই বিশেষ কমিটি গঠনের বিধি তো আছে 266-এ, এবং প্রত্যেকটা বিশেষ কমিটির টার্মস অফ রেফারেন্স ওখানে উল্লেখ থাকতে হবে যে জন্য এই বিশেষ কমিটি করা হলো, সেইখানে টার্মস অফ কন্ডিশন লেখা আছে জাতীয় সংসদের 266 অনুসারে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি, তার টার্মস অফ রেফারেন্স হচ্ছে সংবিধান সংশোধনের জন্য রিপোর্ট প্রণয়ন কর। এখন এগুলো বললে বলবে যে আমি মাস্টারি করছি। মাননীয় স্পিকার, আমরা আহ্বান জানাবো মাননীয় বিরোধী দলের নেতা এবং সকল বিরোধী দলের সদস্যদের, এই সংশোধন করি, সমস্ত আলাপ আলোচনা এখানেই করি, এবং সামান্য বাহানায় যেন আমরা কথায় কথায় ওয়াক আউট না করি, এতে লাভ কার হবে জানি না, কিন্তু ক্ষতি হবে ডেমোক্রেসির। তবে এটা নিশ্চিত বলতে পারি, এই সংসদকে যদি আমরা কার্যকর করতে না পারি তাহলে গণতন্ত্রে বারবার হোঁচট খাবে, এবং তারা যদি সেটা চায় তাহলে ইতিহাস তাদেরকে দায়ী করবে। আমরা এখানে বিরোধী দল সরকারি দল সবাই মিলে সমস্ত ইস্যুতে আলাপ আলোচনা করে এখানে আইন প্রণয়ন করে তারপর আমরা বাংলাদেশটাকে সুষ্ঠুভাবে ডেমোক্রেটিক দ্বারাই চালাতে চাই। এটাই ছিল জুলাইয়ের অভ্যুত্থানের আমাদের প্রত্যাশা, আমাদের শহীদের প্রত্যাশা। মাননীয় স্পিকার, আমি আর বিশেষ কিছু বলবো না, আজকে আইন প্রণয়ন পদ্ধতির মধ্যে উত্থাপন আছে বিলগুলো, সময় অনেক হয়ে গিয়েছে, আমার মনে হয় আমরা আইন প্রণয়ন কার্যাবলীর জন্য এগিয়ে যাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এর আগে, শেষ করার আগে, বিরোধী দলের সদস্যদের এবং মাননীয় বিরোধী দলের নেতাকে, যদিও তারা এখানে নেই, আহ্বান জানাবো আসুন বাংলাদেশের জনগণের সামনে আমরা এমন একটা পার্লামেন্ট উপস্থাপন করি যে পার্লামেন্টে সরকারি দল বিরোধী দল এখানেই বাহাস করবে, এখানেই আমরা সমাধান করব।
2: ধনজয়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামানকে ট্রান্সফার অব প্রপার্টি অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী I-1882 এর অধিকতর সংশোধন কল্পে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যামেন্ডমেন্ট বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি।
2: মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন, ধন্যবাদ।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর অধিকতর সংশোধন কল্পে আনীত ট্রান্সফার অফ প্রপার্টি অ্যামেন্ডমেন্ট বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করলাম।
2: ট্রান্সফার অফ প্রপার্টি অ্যামেন্ডমেন্ট বিল 2020

0: অ্যামেন্ডমেন্ট বিল 26 শিক্ষাপূর্ব সংসদে রিপোর্ট প্রদানের জন্য আইন বিচার সংসদ বিষয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
1: ধন্যবাদ স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর অধিকতর সংশোধন কল্পে আনিটি অ্যামেন্ডমেন্ট বিল 2026 পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য উহা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করার জন্য আপনার কাছে উপস্থাপন করলাম।
0: কত কার্য দিবস এটা একটু উল্লেখ করতে লাগে।
1: মাননীয় স্পিকার, দুই কার্য দিবসের মধ্যেই আনার জন্য অনুরোধ করছি।
0: জি, ধন্যবাদ। হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যামেন্ডমেন্ট বিল 2026 পরীক্ষাপূর্বক দুই কার্য দিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য আইন বিচার সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি হল। মাননীয় সদস্যবৃন্দ, জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। জাতীয় নতুন আইন প্রণয়ন কল্পে জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 এই মহান সংসদ উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি।
0: মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 রহিতপূর্বক নতুন আইন প্রণয়ন কল্পে জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করলাম।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 মহান সংসদে উত্থাপিত হল। এখন আমি মাননীয় আইন বিচার ও জনাব মোহাম্মদ আসাদুজ্জামানকে পরীক্ষাপূর্বক সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
1: আইন বিচার ও সংসদ বিষয়ক মানবাধিকার কমিশন আইন 2009 রহিত নতুন আইন প্রণয়ন কল্পে কমিশন বিল 2000

0: দাবি করছি।
1: দুই দিন মানতে আপনি মাত্র দুই কার্য দিবস। ধন্যবাদ।
0: জেনারেল ক্লজেস অ্যাক্ট এখানে অ্যাপ্লাই করলে হবে মাননীয় স্পিকার।
1: সবাই তো আর ওই সম্পর্কে অবহিত না। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 পরীক্ষাপূর্বক দুই কার্য দিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হল। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি।

0: ও ন্যায় বিচার নিশ্চিত করিবার লক্ষ্যে আনিত একটি বিল, গম প্রতিরোধ ও প্রতিকার বিল মহান 2026 মহান সংসদ উত্থাপন করিলাম।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026 মহান সংসদে উত্থাপিত হল। আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রতিকার বিল 2026 পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। দুই কার্য দিবসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026 পরীক্ষাপূর্বক দুই কার্য দিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার হয় হ্যাঁ

0: মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 30 আগস্ট 2026 তারিখ 15ই ভাদ্র 1433 রোজ রবিবার বিকাল 30 মিনিট পর্যন্ত মুলতবি করা হল। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: এতক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম সংসদ শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত

0: পরাজিত করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স। শুনছিলেন শিরোনাম
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন এনআইডি, পাসপোর্ট সাইজটি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বর।

0: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে শুরু হয়। অধিবেশনের শুরুতে নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমি ধসে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এই শোক প্রস্তাব উত্থাপন করেন। সংসদ সদস্যবৃন্দ এই উপলক্ষে এক মিনিট নীরবতা পালন করেন। সংসদে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ জমিরুদ্দিন সরকার ও 14 জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এছাড়া 21শে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদি, 21শে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ ডাক্তার মকবুল হোসেনের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে। এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি হয়েছে তা দৃশ্যমান।
1: আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয় নাই সেটা তো দৃশ্যমান। বাংলাদেশে যত হেনিয়াস ক্রাইম হয়েছে, অপরাধ সংগঠিত হয়েছে, 24 ঘন্টা 48 ঘন্টা ক্ষেত্র মতো 7 ঘন্টার ভিতরে অপরাধী গ্রেপ্তার হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে।
0: স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রামিসা থেকে শুরু করে রংপুরের সাম্প্রতিক 4টি হত্যাকাণ্ড পর্যন্ত বিভিন্ন ঘটনায় পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্য কোন দেশ বা সম্প্রদায়ের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
2: এই প্যাক্ট 3টি দেশের ভেতরে হয়েছে, আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান বা যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। কিন্তু তার আগে ভালো মন্দ এই বিষয়টি আলোচনা করাটা সম্ভবত একটি সেই সময়টি এখনো আসেনি।
0: পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত 7ই আগস্ট 2026 মক্কা চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশের দৃষ্টিতে 3 দেশের এই উদ্যোগ ইতিবাচকভাবে দেখা হচ্ছে। এর আগে স্পিকার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের জন্য 5 সদস্যের সভাপতির প্যানেল মনোনীত করেন। কার্যপ্রণালী বিধি অনুযায়ী মনোনীত সদস্যরা জ্যেষ্ঠতার ভিত্তিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনার দায়িত্ব পালন করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের বৈঠক সরকারি ছুটির দিন এবং 31শে আগস্ট ও 1লা সেপ্টেম্বর ছাড়া প্রতিদিন বিকেল 3টায় বসবে। আগামী 10ই সেপ্টেম্বর তৃতীয় অধিবেশন শেষ হবে। আজ জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির 4র্থ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে নেপালের মধ্যাঞ্চলীয় রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত 362 জনের মৃত্যু হয়েছে আর নেপাল ও তিব্বত মিলিয়ে নিখোঁজ রয়েছে প্রায় 1,500 মানুষ। নিখোঁজদের মধ্যে 800 জনের বেশি বিদেশি পর্যটক। বিশেষজ্ঞরা বলছেন, হিমবাহের ধস, অতিবৃষ্টি ও ভূমিধস একাধিক কারণ মিলে তৈরি হয়েছে এই বিপর্যয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন দুর্যোগের ঝুঁকি আরও বাড়ছে কিনা উঠছে সে প্রশ্ন। আরো শুনুন প্রতিবেদনে।
3: প্রবল স্রোত আর কাদার নিচে মুহূর্তেই বদলে গেছে পুরো জনপদ, ভেসে গেছে ঘরবাড়ি, সড়ক ও যানবাহন। এখনো দুর্গম এলাকায় চলছে নিজেদের খোঁজ। মর্মান্তিক এই দুর্যোগের একাধিক কারণ রয়েছে বলে বাংলাদেশ বেতারকে জানান বিশিষ্ট জলবায়ু বিশেষজ্ঞ এবং সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সিপিআরডির প্রধান নির্বাহী মোহাম্মদ শামসুদ্দোহা।
4: তিব্বতের ওইখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল, যেটার ফলে ফ্লো বেড়েছে, এইটা একটা। আরেকটা হচ্ছে যে এই ফ্লো বৃদ্ধির সাথে সাথে এখানে ল্যান্ডস্লাইড হয়েছে এবং ইসিমুড বলছে যে ল্যান্ডস্লাইড না শুধু, এটার সাথে একটা হচ্ছে মানে সলিড রক, বড় সলিড রক যেটা ল্যান্ডস্লাইড এর সাথে একটা নদী আছে সেই নদীতে এসে পড়ছে, যার ফলে নদীর পানি কেটে হয়েছে এবং আরো শক্তিশালী হয়ে নিচের দিকে নামছে। মানে এখানে মাল্টিপল কজ আছে।
3: তবে এই দুর্যোগকে শুধু তাৎক্ষণিক প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখছেন না বিশেষজ্ঞরা। প্রাকৃতিক অধিকার কেন্দ্রিক শাসন কাঠামো প্রণয়নকারী ও প্রবক্তা এবং চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান বাংলাদেশ বেতারকে জানান,
5: হিমালয়ের গ্লেসিয়ার আশঙ্কাজনক গতিতে গলতে শুরু করছে এবং সেটা এই শতকের শেষ 80%

0: বরফ গলে যাবে। তো ওখানে একটা হিমবাহ গলে গেছে, সেই হিমবাহটা গলে যে পানিটা বাড়ছে যেটাকে বলা হয় গ্লেসিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড বলে, বাংলা যেটা বলে হিমবাহ সৃষ্ট হ্রদ ফেটে যে বন্যাটা হয়, এটা কিন্তু ওখানে শেষ হচ্ছে না, এটা চূড়ান্ত ভাবে আয়সা এই যে পাহাড়ের কাদামাটি সহ এটা আয়সা কিন্তু গঙ্গাতে পড়বে, এবং গঙ্গাতে পড়ে বিহার হয়ে কিন্তু আমাদের পদ্মার হয়ে এটা কিন্তু নামার কথা। সুতরাং এটা ফলো করতে হবে সামনের দিনগুলোতে।
1: আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: এদিকে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান বলেছেন, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছে এবং একই সঙ্গে সেখানে অবস্থানরত কোন বাংলাদেশী নাগরিক ক্ষতিগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়াতেও প্রস্তুত রয়েছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ড খলিলুর রহমান সাংবাদিকদের এই কথা জানান। ড খলিলুর রহমান বলেন, সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে তারা এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কি ধরনের সহায়তা প্রয়োজন তা মূল্যায়ন করছেন এবং আজকালের মধ্যেই তারা জানাবেন কি ধরনের সহায়তা প্রয়োজন। ড খলিলুর রহমান বলেন, নেপাল তাদের নির্দিষ্ট প্রয়োজনের কথা জানানোর পর বাংলাদেশ সাড়া দিতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ফোন আলাপে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে গভীর সহানুভূতি ও সমবেদনা জানানো হয়েছে। ড খলিলুর রহমান বলেন, এই দুর্যোগে কোনো বাংলাদেশী নাগরিক ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তিনি বলেন, এই দুর্যোগে কোনো বাংলাদেশী নাগরিকের ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া মাত্রই ঢাকাকে অবিলম্বে তা জানানোর জন্য নেপালি কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। ড খলিলুর রহমান বলেন, পরিস্থিতির উপর ভিত্তি করে ক্ষতিগ্রস্ত নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে, এজন্য প্রয়োজনীয় ফ্লাইট বা বিমান চলাচলের ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন, দুর্যোগে কোনো বাংলাদেশী নাগরিক ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেলে তাঁর সরকার এ বিষয়ে পূর্ণ সহযোগিতা করবে। এদিকে সাম্প্রতিক আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে নেপালে ত্রাণ সামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আজ এক সরকারি বিবৃতিতে বলা হয়, ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, মশারি, শুকনো খাবারের প্যাকেট, টর্চ লাইট, বেলচা, স্লিপিং ব্যাগ, পানির পাত্র এবং মৃতদেহ রাখার ব্যাগ। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি আজ বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে প্রথমবারের মতো অনুষ্ঠিত রাষ্ট্রপতির দরবারে এই অঙ্গীকার ব্যক্ত করেন।
3: আমি এখন সম্পূর্ণভাবে একজন দল নিরপেক্ষ মানুষ এবং আমার রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সবকিছুর রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিই এবং আমার সামনে কোন রাগ বিরাগ অনুরাগ কোনো কিছু জমি থাকবে না। আমার সামনে একটাই মূল উদ্দেশ্য লক্ষ্য, সেটা হচ্ছে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার জনগণ।
2: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের জনগণের অর্থে সরকারি সম্পদ এবং অন্যান্য সুযোগ সুবিধা পরিচালিত হয়, তাই এসব সম্পদের সঠিক, দায়িত্বশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রপতি বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সাথে পালন করার আহ্বান জানান।
3: দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত সংক্রান্ত সকল বিষয় অত্যন্ত কঠোরভাবে গোপনীয়তা বজায় রাখতে হবে, যাতে রাষ্ট্রীয় নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত না হয়।
2: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনকে এর প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ও জন আস্থা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। আজ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক, শক্তিশালী ও সুসংহত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ। রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে অবকাঠামো, বন্দর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা আরও বাড়বে। আজ সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের এসব বিষয়ে আলোচনা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি নগর উন্নয়নেও বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা, পয় নিষ্কাশন, নবায়নযোগ্য জ্বালানি, আবাসন ও বন্দর উন্নয়ন নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর এসব খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান রাষ্ট্রদূত।
7: After months of the Honorable Prime Minister's very successful visit, a landmark visit, you know, we issued a joint communique. We decided to build China-Bangladesh community for shared future in the new year.
6: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিন বাজার ল্যান্ড ফিডে চীনা প্রতিষ্ঠান সিএমইসির মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে। 2028 সালের আগস্ট সেপ্টেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য। ভাসানটেক
8: কোরাইল সাততলা ভাসানটেক অলরেডি আমাদের মন্ত্রণালয়ের প্রস্তাব ইআরডির মাধ্যমে তাদের কাছে পৌঁছেছে, তারা এটা জানে, তাদের নলেজে আছে। তারা বলছে যে আমরা একবারে 10,000 কোটি টাকা তো অনেক বড় ভলিউম, তারা বলছে যে আমরা একবারে পারবো না, পর্যায়ক্রমে তারা এখানে ইনভেস্ট করবে।
6: প্রতিমন্ত্রী জানান, দাশেরকান্দি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের বাকি কাজ শেষ করতেও অর্থায়নের নিশ্চয়তা দিয়েছে চীন। এর মাধ্যমে গুলশান, বনানি ও বাড়িধারাকে সুয়ারেজ নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া মংলা পোর্টের উন্নয়ন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
5: যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী পালিত হল আজ। বিদ্রোহী কবি নামে সমধিক পরিচিত কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত। 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই অনন্য প্রতিভার কবি ইন্তেকাল করেন। 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে এখন শুনুন একটি বিশেষ প্রতিবেদন।
9: বলবীর বল উন্নত মনুষী,
10: অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা এই অদম্য বাণী যিনি কোটি বাঙালির হৃদয়ে গেঁথে দিয়েছিলেন, তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 12ই ভাদ্র সাম্য, প্রেম ও দ্রোহের এই রূপকারের 50তম মৃত্যুবার্ষিকী। 1976 সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সবার প্রিয় দুখু মিয়া। এরপর কবির ইচ্ছাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অনন্ত শয্যায় শায়িত হন তিনি।
11: মসজিদের পাশে আমায় কবর দিও ভাই।
10: 1899 সালের 24 মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নেয়া এই মহাপুরুষ কেবল সাহিত্যের পাতায় আবদ্ধ থাকেননি, হয়ে উঠেছিলেন বাঙালি জাতির অস্তিত্বের অংশ। তার লেখায় শোষণ ও ব্রিটিশ বিরোধী সংগ্রামের যে অগ্নিস্ফুলিঙ্গ চলে উঠেছিল তা যুগের পর যুগ পথ দেখিয়েছে আপামর মানুষকে। 1971 মহান মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা চূড়ান্ত বিজয়ের দিকে ধাবিত হতে অনুপ্রেরণা জুগিয়েছিল। অন্যায়ের কাছে মাথা নত না করা আর গণমানুষের মুক্তির জন্য নিজের কলমকে প্রতিবাদের হাতিয়ার বানিয়েছিলেন নজরুল।
12: আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ।
10: 1972 সালে 24 মে কবিকে সপরিবারে ভারত থেকে স্বাধীন বাংলাদেশে নিয়ে আসার পর 1976 সালের 18ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। এরপর 1974 সালে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা এবং 21শে পদকে ভূষিত করা হয়।
13: চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল।
10: নজরুল মানেই তো শুধু সংগ্রাম নয়, নজরুল মানে বিরহ, নজরুল মানে প্রেম, ভালোবাসা। একদিকে যেমন তিনি লিখেছেন শোষিতের অধিকার আদায়ের কথা, অন্যদিকে সুর সৃষ্টি করেছেন প্রেম ও ভক্তির অনন্য দোতনায়। তার সৃষ্টি আজ অর্ধশতক পরেও আমাদের জাতীয় জীবনে সমভাবে প্রাসঙ্গিক। কাজী নজরুল ইসলাম ইহকাল থেকে পরকালে পাড়ি জমিয়েছেন, কিন্তু দুখু মিয়া আজও বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন এদেশের

0: প্রতিটি মানুষের মাঝে অন্যায়ের বিরুদ্ধে তোলা তর্জনীতে ভালোবাসার গভীর অনুভবে, তাই তো তিনি নিজেই বলে গেলেন, মহসিন কবির, বাংলাদেশ বেতার।
1: এদিকে দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির উৎস ও প্রেরণা। তিনি বলেন, স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024 গণ অভ্যুত্থান পর্যন্ত বাংলাদেশের সকল আন্দোলন ও সংগ্রামে প্রধান অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
1: আলজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় দাবানলের তাণ্ডবে অন্তত 12 জন মারা গেছে এবং আরও 54 জন আহত হয়েছে। কর্মকর্তারা আজ একথা জানান। কর্তৃপক্ষ জানান, জিজেইল, বেজায়া ও তিজি ঔজু প্রদেশগুলোতে এসব প্রাণহানির ঘটনা ঘটে। দাবানলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে বহুসংখ্যক পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ 23 রানে নিউজিল্যান্ড এ দলকে পরাজিত করে সেমিফাইনালের কাছাকাছি পৌঁছেছে। বাংলাদেশ হাই পারফরমেন্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 181 রান করে। জবাবে নিউজিল্যান্ড এ দল 20 ওভারে 8 উইকেট হারিয়ে 158 রান করতে সক্ষম হয়। এদিকে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে। এবারে টুর্নামেন্টের দুটি গ্রুপে 8টি দেশ অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 ম্যাচটি শুরু হবে। 31 আগস্ট বাংলাদেশ নারী দল তাদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। এই ম্যাচটিও বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু, চলবে 10ই সেপ্টেম্বর পর্যন্ত। নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় সংসদে শোক প্রস্তাব। নেপালে বন্যা ও ভূমিধ্বসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 362। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকারের গভীর শোক ও দুঃখ প্রকাশ। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার রাষ্ট্রপতির। পুলিশের জনবল বৃদ্ধির জন্য নতুন 4000 SI, 4000 সার্জেন্ট ও 10000 কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রয়েছে সরকারের, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। রাজধানীর বস্তি উন্নয়নে 10,000 কোটি টাকা বিনিয়োগের আগ্রহ চীনের। যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী পালিত। এবং ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নিউজিল্যান্ড এ দলকে 23 রানে পরাজিত করেছে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ। খবর শেষ হল।
4: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি শামিমা আক্তার খান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের ইতিবৃত্ত আমাদের সাহিত্য সংস্কৃতির ইতিহাসে এক অনন্য অধ্যায়। তিনি জন্মগ্রহণ করেন 1899 সালের 24 মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। দরিদ্র পরিবারে জন্ম হলেও শৈশব থেকে তার মধ্যে ছিল অসাধারণ প্রতিভার প্রকাশ। পিতার মৃত্যুর পর অল্প বয়সে সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয় তাকে। মক্তবে লেখাপড়া শুরু হলেও জীবিকার প্রয়োজনে লেটু দলে যোগ দিয়ে গান ও নাটক রচনা করেন। এই সময়ে তার সৃজনশীলতার প্রথম প্রকাশ ঘটে। কৈশোরে তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত থাকেন। সেনাজীবনের অভিজ্ঞতা তাঁর মধ্যে বিদ্রোহী চেতনার জন্ম দেয়। সেনাবাহিনী থেকে ফিরে তিনি কলকাতায় সাহিত্য চর্চা শুরু করেন। 1922 সালে প্রকাশিত হয় তার বিখ্যাত কবিতা বিদ্রোহী, যা তাকে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত করে তোলে। তিনি প্রায় 4000 গান রচনা করেন, যা বাংলা সঙ্গীতে সমৃদ্ধ করেছে। তার সৃষ্টিগুলোতে রয়েছে শাস্ত্রীয় রাগের ব্যবহার তেমনি রয়েছে লোকসঙ্গীতের আবহ। বস্তুত অর্ধ শতাব্দী পেরিয়ে আজও তার কবিতা, গান, প্রবন্ধ ও নাটক বাঙালি জাতির চেতনায় অমলিন হয়ে আছে। তার রচনায় যেমন প্রেম ও সৌন্দর্যের জয়গান আছে, তেমনি আছে শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। 1942 সালে নজরুল দুরারোগ্যের ব্যাধিতে আক্রান্ত হয়। ধীরে ধীরে তিনি বাক শক্তি হারান এবং জীবনের শেষ তিন দশক প্রায় নির্বাক অবস্থায় কাটান। স্বাধীনতার পর তৎকালীন সরকার প্রধান পরিবার সহ তাকে বাংলাদেশে নিয়ে আসেন। 1972 সালে তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় এবং রাষ্ট্রীয়ভাবে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ঢাকায় তাকে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করা হয়। 1976 সালের 29 আগস্ট ঢাকায় কাজী নজরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচি ঘিরে আজকের সংবাদ পর্যালোচনা আবর্তিত। জাতীয় কবি মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মৃত্যুঞ্জয়ী নজরুল শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও হামনাতের আয়োজন করে কবি নজরুল ইনস্টিটিউট। জাতীয় কবির 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি 2 দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ সন্ধে 6:30 বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আগামীকাল সন্ধ্যা 6:30 জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান আমারে দেবনা ভুলিতে শীর্ষক এ আয়োজনে জাতীয় কবির জীবন, সাহিত্য ও সৃষ্টকর্ম নিয়ে আলোচনা, সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান রয়েছে। অন্যদিকে

0: আগামীকাল বিকেল 5:30 মগবাজারের বেলালাবাদ কলোনিতে নজরুল একাডেমি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 29 আগস্ট বিকেল 5:30 একই মিলনায়তনে অনুষ্ঠিত হবে 3 দিনব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠান। এছাড়া বাংলা একাডেমি, বিশ্ববিদ্যালয়সমূহ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তার জীবন ও কর্মের উপর বিভিন্ন সময়ে আলোচনার সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। আজ সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আকরাম খান হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। এতে জাতীয় সংসদের চিফ হুইপ নজরুল ইসলাম মনি প্রধান অতিথির বক্তৃতায় বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের কবি। আজকের দিনে সকল কর্মসূচিতে বক্তারা বলেন, নজরুল ছিলেন বাঙালির মুক্তির অগ্রদূত, তার লেখা আজও আমাদের স্বাধীনতা ও স্বাম্যের সংগ্রামের প্রেরণা যোগায়। নজরুলের কবিতা ও গান আজও সমানভাবে প্রাসঙ্গিক। তার রচনায় হিন্দু মুসলিম ঐক্যের আহ্বান, নারী মুক্তির দাবি এবং সাম্যবাদী চেতনা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে 9:30।
1: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

অনুষ্ঠান প্রচার করা হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতাবন্ধু, আমাদের এখনকার নিবেদনে রয়েছে দেশাত্মবোধক গান। প্রথম গানটির শিল্পী বশির আহমেদ, গানের কথা সাজিয়েছেন ফজলে খোদা, সুর করেছেন শিল্পী নিজেই। জীবনে তো সবাই ভালোবাসে।

শ্রোতা বন্ধু শুনছেন দেশাত্মবোধক গান। এবারের গানটি শিল্পী ইসামিনা চৌধুরী, গানের কথা সাজিয়েছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন বাসুদেব ঘোষ। মনের ভেতর যার ছবি আছে, চলুন এই গানটিও শুনি।

0: দুটি দেশাত্মবোধক গান শুনলেন বশির আহমেদ এবং সামিনা চৌধুরীর কণ্ঠে। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।
2: কি তোমার পরিচয়? আজকের উত্তরণের শুরুতে এমনই একটি কবিতার কিছু কথা শোনাতে চাই। কেন, তার উত্তরেই শোনাতে চাই।
3: তুমি তোমাকে চিনিয়ে দিয়েছ তোমার সৃষ্টি দিয়ে, তোমাকেই যেন বার বার দেখি চাতক দৃষ্টি দিয়ে।
2: বিদ্রোহী তুমি, প্রেমিক যে তুমি, মাননিক পরাজয়, নাম না শুনেও বলে দেয়া যায় কি তোমার পরিচয়।
3: সৃষ্টি সুখের উল্লাসে তুমি হয়েছ আত্মহারা,
2: হয়েছিলে তুমি একা বিদ্রোহী, প্রাণে তুলেছিলে সাড়া।
3: গান কবিতায় গল্প নাটকে তুমি সুন্দরময়, নাম না শুনেও বলে দেওয়া যায় কি তোমার পরিচয়।
2: জাতির জন্য এত দিলে তুমি, তোমাকে ছাড়া কি চলে। জাতীয় কবি যে তোমাকে মেনেছি, পেয়েছি মনের দলে।
3: প্রাণের গানের বুলবুল তুমি আমাদের নজরুল,
2: মৃত্যুর মুখে সত্যিকে ছেড়ে নড়নিত একচুল।
3: মৃত্যু তোমাকে আমাদের থেকে নিয়েছে তো টেনে দূরে,
2: তুমি আছো, তুমি থাকবেই মানে সবার হৃদয় জুড়ে।

0: 1383 বঙ্গাব্দের আজকের এই বারোই ভাদ্র কবি কাজী নজরুল ইসলাম আমাদের ছেড়ে চিরতরে দূরে চলে যান, তবুও তাকে তো ভুলিনি আমরা।
1: তাই তো এমন দিনে তাঁরই মৃত্যুবার্ষিকী স্মরণে আজকের এই উত্তরণে আমাদের কিছু বিশেষ নিবেদন, এ যেন প্রাণের কবিকে শ্রদ্ধায় স্মরণ।
0: দশ অক্ষরের একটি নাম কাজী নজরুল ইসলাম, হয়ে আছেন গান কবিতার সুনাম, হয়ে আছেন আমাদের গর্বের শিরোনাম।
1: ১৯৪২ সালে ৪২ বছর বয়সে নির্বাক হয়ে যাওয়ার আগে মাত্র ২২ বছরই হয়ে আছে বিস্ময়।
0: কবিতার পাশাপাশি ৩০০০এরও বেশি গান এবং ১৭টি রাগ তৈরি করেছেন কাজী নজরুল ইসলাম। এমনই সব কারণেই তাকে নিয়ে আমাদের গর্বের কোনো শেষ নেই, শেষ নেই বিস্ময়।
1: তবু এই বিস্ময়ের কথা রেখে সবাইকে এবার শোনাব ডেকে উত্তরণের বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা।
0: আজকের বিশ্ববিচিত্রা শুরুতেই শোনাব সবচেয়ে কম বয়সী এক লেখকের খবর। এত কম বয়সে যখন মানুষ ঠিকমতো গুছিয়ে কথাও বলতে পারে না, তখন আস্তে একটা বই লিখে ফেলা চারটিখানি কথা না, বলা যায় এ যেন এক বিস্ময়কর রেকর্ডই বটে।
1: ১৯৫৮ সালে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে জন্মগ্রহণ করেন ডরোথি, যখন তার বয়স মাত্র ৪, তখনই লিখে ফেলেন হাউ দি ওয়ার্ল্ড বিগ্যান, অর্থাৎ কিভাবে পৃথিবীর জন্ম হল নামের একটি গ্রন্থ। ১৯৬৪ সালের আগস্ট মাসে বইটি প্রকাশ করে নিউ ইয়র্কের প্যান্থিয়ন বুকস।
0: বিশ্ববিচিত্রা এবার শোনাব সবচেয়ে বড় এক ব্যাংকের গল্প। ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর আমেরিকার ওয়াশিংটন ডিসি শহরে সম্মিলিত জাতিসংঘ

0: সবচেয়ে বড় ব্যাংকটি স্থাপন করে। ব্যাংকটির নাম দি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর দি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, যাকে আমরা জানি ওয়ার্ল্ড ব্যাংক হিসেবে।
1: ব্যাংকটি যে কেবল আকার আকৃতিতেই বড় তা কিন্তু নয়, এখানে বড় রকমের নানা বিষয়ক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এই ব্যাংকটি চালু হওয়ার সময় এর মূলধন ছিল $270 কোটি। ১২৮টি রাষ্ট্র পৃথিবীর এই সবচেয়ে বড় ব্যাংকটির সাহায্য নিয়ে থাকে।
0: শ্রোতা বন্ধুরা, বিশ্বের এমনই সব বিস্ময়কর ঘটনার খবর জানতে নিয়মিত শুনতে থাকুন উত্তরণের বিশ্ববিচিত্রা, নিশ্চয়ই লাগবে ভালো।
1: কারণ বিশ্ববিচিত্রা আমাদেরকে শোনায় বিস্ময়েরই বারতা, আর যার মাধ্যমে অনেক রকম অজানাকেও জানা হয়ে যায়।
0: তাই আসুন সবাই মন দিয়ে শুনি বিশ্ববিচিত্রা, জানি বিস্ময়কর খবরের সফলতা।
1: বিস্ময়ের খবর বিশ্ববিচিত্রা শোনা হলো, এবার শোনাব বিশ্ব সাহিত্য পর্বটি।
0: বিশ্ব সাহিত্য যেন বিশ্বের নানা প্রান্তের মানুষের স্বপ্ন, সংকট, আনন্দ এবং বেদনার সম্মিলিত গল্প। ভাষা ও দেশ আলাদা হতে পারে, কিন্তু এ সাহিত্য আমাদের মানুষের অনুভূতিকে এক করে দেয়।
1: এ যেন সাহিত্যিক এবং সাহিত্যের জয়। উত্তরণের বিশ্ব সাহিত্য পর্বটি আজ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তারিক মঞ্জুর। এ পর্বে আজকের বিষয় বিপ্লবী নজরুল।
2: কাজী নজরুল ইসলাম ছিলেন সত্যিকার অর্থে বিপ্লবী কবি। তিনি দেখেছেন বৈষম্যের কারণে সমাজে ধনী দরিদ্রের ব্যবধান তৈরি হয়েছে। এর পিছনে তিনি দায়ী করেছেন সমাজের প্রচলিত বিধি ব্যবস্থাকেও। তাই উচ্চারণ করেছেন, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম ও শৃঙ্খল, আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল। বিপ্লবী নজরুলের চেতনায় কাজ করেছে মানবতাবাদ। ধর্ম ও জাতপাতের বিভাজনের চির অবসান চেয়েছিলেন তিনি। অবসান চেয়েছিলেন সমাজে পুরুষ ও নারী যে কারো প্রতি হীন দৃষ্টির। চূড়ান্ত অর্থে তিনি অর্থনৈতিক সাম্য কামনা করেছেন, এজন্য লিখেছেন সাম্যবাদী কাব্য। নজরুলের কালেই সাম্যবাদী জনপ্রিয় হয়। এই কাব্যের উল্লেখযোগ্য কবিতার মধ্যে আছে মানুষ, চোর ডাকাত, নারী, রাজা প্রজা, সাম্য, কুলিমজুর ইত্যাদি। ধর্মের বিভাজন এবং জাতপাতের বিচার নজরুলকে কাঁদিয়েছে অনেকবার। ছুতমার্গ প্রবন্ধে লিখেছেন, মানুষ হইয়া মানুষকে কুকুর বিড়ালের মতো এত ঘৃণা করা মনুষ্যত্বের ও আত্মার অবমাননা করা নয় কি? তিনি আরো বলেছেন, হিন্দু হিন্দু থাক, মুসলমান মুসলমান থাক, শুধু একবার এই মহাগগন তলের সীমাহারা মুক্তির মাঝে দাঁড়াইয়া মানব, তোমার কণ্ঠে সেই সৃষ্টির আদিম বাণী ফুটাও দেখি, বলো দেখি আমার মানুষ ধর্ম। বিশের বাঁশি কাব্যগ্রন্থের একটি গানে লিখেছেন, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া, ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া, হুঁকোর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। বাঁধনহারা উপন্যাসের একটি চরিত্র সাহসিকা, সাহসিকা চিঠিতে লিখেছিল, সর্বধর্মেরই ভিত্তি চিরন্তন সত্যের পর, যে সত্য সৃষ্টির আদিতে ছিল, এখনো রয়েছে এবং অনন্তেও থাকবে। আবার মৃত্যুক্ষুদা উপন্যাসের প্রধান চরিত্র আনসার তার পুরো জীবনে নিবেদন করেছিল পরাধীন অসহায় মানুষের জন্য নিজের জীবনকে। কাজী নজরুল বিশ্ব মানবতার কবি হয়ে উঠেছিলেন। তিনি মনে করতেন পরাধীন মন আদর্শ জাতি গঠন করতে পারবে না। ল্যাটিন আমেরিকা আফ্রিকার উপনিবেশিত কবিদের সঙ্গে নজরুলের মানুষ গঠনে ঐক্য দেখা যায়। অসম সমাজ ব্যবস্থা থেকে মুক্তি চেয়েছেন তিনি। কুলিমজুর কবিতায় বলেছেন, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। তারপর বলেছেন, তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা মানিব, সে ভরসা আজ মিছে। নারী পুরুষের বৈষম্য নাড়া দিয়েছে কবি নজরুলের বিদ্রোহী সত্তাকে। তাই নারী কবিতায় বলতে পেরেছেন, তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এই পথ পুরুষ সমাজকে আবিষ্কার করতে হবে বলে তিনি মনে করেন। তাই লিখেছেন, নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারিগরে পুরুষ মরিবে ভুগে। নজরুলের লেখায় প্রতিফলিত হয়েছে পরাধীনতার বিরুদ্ধে বিদ্রোহ, অত্যাচারীর বিরুদ্ধে বিদ্রোহ, ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে বিপ্লব, ধনী গরিবের ব্যবধান কিংবা নারী পুরুষের অসাম্যের বিরুদ্ধে বিপ্লব। আদালতের

0: কাঠগড়াতে দাঁড়াতে হয়েছিল তাকে। রাজবন্দির জবানবন্দিতে তিনি লিখেছেন, আমি সত্য প্রকাশের যন্ত্র। সে যন্ত্রকে অপর কোনো নির্মম শক্তি অবরুদ্ধ করলেও করতে পারে, ধ্বংস করলেও করতে পারে, কিন্তু সে যন্ত্রে যিনি বাজান, সে বিনায় যিনি রুদ্রবাণী ফোটান, তাকে অবরুদ্ধ করবে কে? নজরুল যথার্থই বিশ্বাস করতেন তাঁর হাতে আছে ধূমকেতু। এই ধূমকেতু সৃষ্টিকর্তার হাতের অগ্নি মশাল হয়ে অন্যায় অত্যাচারকে দগ্ধ করবে, উদ্বোধন করবে মানবতার, অবসান ঘটবে বৈষম্যের, সার্থক হবে বিপ্লব।
1: জানা হলো আমাদের জাতীয় কবির কথা, আর এবার শোনা হবে খাবারের কথা, যে খাবার আমাদেরকে নিয়ে যায় দূর দূরান্তের কোনো দেশে।
2: রসনের বৈশ্বিকতা পর্বে এবার শুনব ঐতিহ্যবাহী কিছু খাবারের গল্প, আর এই গল্পের রূপকার হলেন রন্ধন বিশেষজ্ঞ লবি রহমান।
3: সুপ্রিয় শ্রোতা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অপেক্ষা করছেন নতুন কোন খাবারের গল্প শোনাবো আজ। আসুন তবে আর দেরি না করে শুরু করি দেশ বিদেশের ঐতিহ্যবাহী রান্নার তথ্য দিয়ে সাজানো আজকের পর্ব। আজ আমরা চীনা খাবারের কথাই জানব। বন্ধুরা, চীনের জনপ্রিয় খাবারগুলোর এরই মধ্যে আমাদের চেনা হয়ে উঠেছে এবং পছন্দের তালিকায় যুক্ত হয়ে গেছে। তবে কোনটা চীনের ঐতিহ্যবাহী খাবার সেটা হয়তো অনেকেই আমরা জানি না। জনপ্রিয় প্রধান খাবারের তালিকায় প্রথমেই আসে ডাম্পলিং এর নাম। এটি চীনের সবচেয়ে বিখ্যাত ঐতিহ্যবাহী খাবার, যা 1800 বছরেরও বেশি পুরনো। ময়দার আবরণের ভেতরে মাংস এবং সবজির পুর দিয়ে এটি তৈরি করা হয়। বিশেষ করে চীনা নববর্ষের সময় এই ডাম্পলিং পরিবেশন ও খাওয়া অত্যন্ত গুরুত্ব বহন করে, কারণ এর আকার প্রাচীন মুদ্রার মতো, যা সমৃদ্ধি ও ঐতিহ্যের প্রতীক। অঞ্চল ভেদে চীনের ঐতিহ্যবাহী খাবারে রয়েছে ভিন্নতা। যেমন পিঙ্ক রোস্টেড ডাক, এটা কিন্তু বেজিংয়ের খাবার, যা চীনের জাতীয় খাবার হিসাবে পরিচিত। রোস্টের পর এর পাতলা চামড়া মুচমুচে হয়, মাংস থাকে নরম, এই স্বাদের জন্যই এই খাবারটা বিশ্ববিখ্যাত। সিচুয়ান অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার কু পাও চিকেন, এই খাবারের প্রধান উপাদান মুরগির মাংস, শুকনো মরিচ এবং চীনাবাদাম। খাবারের স্বাদ হয় ঝাল এবং টক মিষ্টি। এই অঞ্চলের আরেকটা খাবার মাপো তোফু, সয়া মিল্ক দিয়ে তৈরি তোফু এবং মাংসের কিমার সাথে সিচুয়ান মিশিয়ে রান্না করা হয় ঐতিহ্যবাহী খাবার। কড়া ঝাল স্বাদের জন্য জনপ্রিয়। চীনের ঐতিহ্যবাহী এবং বিশ্বজুড়ে জনপ্রিয় আরও একটি খাবার, যেটা হচ্ছে চাউমিন। অনেকের ধারণা চাউমিন আর নুডলস একই জিনিসের নাম। আসলে নুডলস হলো উপকরণ, আর নুডলসের সাথে অন্যান্য উপকরণ মিশিয়ে রান্না করা মজাদার খাবারের নামই চাউমিন। মাংস, নানা ধরনের সবজি এবং নানা রকম সস দিয়ে রান্না করা হয় এই চাউমিন। চীনে বিশেষ উৎসবগুলোতে ঐতিহ্যবাহী আঞ্চলিক খাবারের মধ্যে অন্যতম হটপট। এটা মূলত বিভিন্ন মশলার ঝোল রান্না করে সেই ফুটন্ত ঝোলে মাংস এবং সবজি দিয়ে খাবার টেবিলের উপর রান্না করে সরাসরি সেখানে পরিবেশন করা হয়। এছাড়াও ডিম স্যাম নামে বিভিন্ন স্ন্যাক্স, মুচমুচে করে ভাজা স্প্রিং রোলস চীনা ঐতিহ্য বহন করে। আঠালো চালের গুঁড়ো দিয়ে তৈরি মিষ্টি সুইট রাইস বল, ছোট ছোট বলের আকারে বানানো হয়, যা কিনা পুনর্মিলন এবং একতার প্রতীক হিসাবে উৎসবগুলোতে খাওয়া হয়, যা চীনের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচয় বহন করে। বন্ধুরা, চীনের ঐতিহ্যবাহী খাবারের কথা শুনতে শুনতে সময় বলছে যায়, আমিও বলছি, তবে আজ এই পর্যন্তই, আবারও কথা হবে আগামী পর্বে।
2: এবার আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে নিয়ে চলে যেতে চাই তাদের লেখা রাঙিনায়।
1: আপনার লেখা পর্বের আজকের বিষয় হল শরতের প্রকৃতি। তাহলে এবার শুনতে থাকুন সবাই।
2: প্রথমে যার লেখা হাতে নিলাম, আপনি হলেন মনোয়ারুল ইসলাম, লিখছেন কলেজ রোড মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে। পড়ছি আপনার লেখা থেকে, নাম দিয়েছেন শরতের সন্ধ্যা। শরতের ওই শান্ত সাঁঝে ভাসে মেঘের ভেলা, নীল আকাশে পাখিরা সব করছে বসে খেলা, নদীর তীরে হাওয়ায় দোলে কাশফুলেরই বন, মিষ্টি সুবাস ভরে ওঠে উদাস করা মন,

0: তলায় ঝরে পড়ে সাদা ফুলের রাশি, সন্ধ্যা তারা উঁকি দিয়ে ছড়ায় আলোর হাসি, দিনের আলো নিভে গেলে ঘনায় কালো রাত, শরৎ সাঁঝের শীতল মায়া বাড়ায় সুখের হাত।
1: এবারে পড়ছি আব্দুল ওহাব প্রধান সম্রাট সভাপতি রেডিও শ্রোতাবন্ধন ক্লাব কুকিবাজিত বড়িয়াহাট মোকামতলা বগুড়া থেকে লিখেছেন শরৎ সন্ধ্যা নামে। শরতের সন্ধ্যা নামে প্রকৃতির কোমলতা, নির্মল বাতাস বহে এনে দেয় স্নিগ্ধতা, কবিতার ছন্দে ছন্দে শরতের ছবি আঁকা, সাদা সাদা কাশ ফুল শিল্পীর তুলির ছোঁয়া, গান গেয়ে বেলা শেষে দোয়েল ফিরে নিড়ে, শুভ্র ওই মেঘের দল নীলিমায় ভাসে, সন্ধ্যার আধার মেখে জোনাকির মিটি মিটি হৃদয়ে ছুঁয়ে যায়, কি দারুণ অনুভূতি। শিউলির সুবাস নিয়ে সমীরণ বয়ে যায়, মায়াবী শরতের সন্ধ্যায় আমার মন হারিয়ে যায়।
0: মেহেদি হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, জীবনপুর চড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখছেন, নাম দিয়েছেন শরতের সন্ধ্যা। শরতের নীল আকাশে মেঘের ভেলা ভাসে, কাশবনে শুভ্র ঢেউ মৃদু হাওয়ায় হাসে, শিউলি ঝড়ে উঠোন জুড়ে সুবাস ছড়ায় রাতে, সন্ধ্যা তারা দ্বীপ জ্বালায় নীল গগনের সাথে, জোনাক জালে আলোর মেলা অন্ধকারের কোলে, চাঁদের হাসি নীরব রাতে রূপকথা যে বলে, শান্ত নদী গুনগুনিয়ে গায় যে মধুর গান, শরৎ সন্ধ্যা ছুঁয়ে যায় উদাসী এই প্রাণ, এই সন্ধ্যার মায়ার বাঁধন হৃদয় জুড়ে রয়, শুভ্র শরৎ স্বপ্ন হয়ে নীরব কথা কয়, কাশের বনে চাঁদের আলো রূপের মেলা সাজে, শরৎ সন্ধ্যা মুগ্ধ করে প্রাণের মাঝে বাজে। অপূর্ব শরৎ সন্ধ্যা এই শিরোনামে কবিতা লিখে পাঠিয়েছেন সিকদারি সাহকালী, সভাপতি প্রগতি বেতার শ্রোতা সংঘ, গ্রামোডা কাড়াইসিধা, উপজেলা আশুগঞ্জ, জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে। শরতের সন্ধ্যাবেলা নেমেছে আধার, চারিদিকে থমথম হয় একাকার, সাদা মেঘ কালো মেঘ ছোটে বহুদূর, নুপুরের ঝংকার বাজে সুমধুর, রিমঝিম বৃষ্টি এলে খুশি থাকে মন, অপূর্ব সময় কাটে পাইনি এমন, কাশবনে সাদা বক মেলে ওরা ডানা, দিগন্তের আলো যেন দেয় এসে হানা, শরৎ বন্দনা নিয়ে রচে যাব গান, স্মৃতিতে জড়িয়ে রেখো করি আহ্বান, শরতের সন্ধ্যাবেলা চাই প্রতিদিন, জীবন চলার পথে আসুক সুদিন।
1: এবারে পড়ছি ইসমাইল হোসেন সহসভাপতি রেডিও শ্রোতাবন্ধন ক্লাব বাঘমারা শিবগঞ্জ বগুড়া থেকে লিখেছেন, আকাশ জুড়ে মেঘের ভেলা নীল সাদারি মিষ্টি খেলা, কাশ বনেতে বাতাসের দোলা প্রকৃতি যেন রূপের মেলা, শিউলি ফুলের তাজা ঘ্রাণ জুড়িয়ে দেয় সবার প্রাণ, শরৎ এলো শান্ত রথে শিশির ঝরে মেঠো পথে, শুভ্র মেঘ আর সোনালি রোদ শরৎ আনি আনন্দের বোধ।
0: মোহাম্মদ আজমাইন হোসেন, থানা জেলা উপজেলা জয়পুরহাট সদর থেকে লিখছেন, আপনার গ্রাম হল পলাশতলি, শরৎ সন্ধ্যায় এই নামে কবিতা লিখেছেন। শরতের সন্ধ্যায় বসে আছি বারান্দায়, নীল আকাশে সাদা কালো মেঘ কখনো ভেসে যায় কখনো দাঁড়িয়ে রয়, মনটা ফিরে যায় শৈশবে, শরতের স্নিগ্ধ জ্যোৎস্নায় শিউলি শেফালির বনে, মেতেছে আড্ডায় ব্যস্ত সবাই মালা গাঁথায়, শরৎ প্রভাতে শিশির ভেজা নরম ঘাসে হেঁটে আদর মাখা সোনালি রোদের পরশ মেখেছে গায়ে।
1: শোনা হল আপনার লেখা পর্ব। প্রিয় শ্রোতা, আজ আমাদের জাতীয় কবির মৃত্যুবার্ষিকী, তাই আজও আবার তাঁকেই স্মরণ করতে চাই।
0: স্মরণ করতে চাই শিল্পী ফেরদৌস আরার গাওয়া এমন একটি নজরুল সঙ্গীতে,

0: এমনই কত নজরুল সঙ্গীত গড়ে দিয়েছিল বাংলা গানের ভিত।
1: তাই তো, কৃতজ্ঞতায় আবারও শ্রদ্ধা জানাই আমাদের জাতীয় কবিকে। আর এবার শেষ কথায় বলে যাই, আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম আমি আফরোজা পারভীন,
0: আর আমি শফিকুল ইসলাম বাহার।
1: সম্বোধনা সহযোগিতায় মোহাম্মদ নিজামুদ্দিন,
0: প্রযোজনা সহযোগী ছিলেন মাহমুদ রেজা,
1: তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমানারা বেগম,
0: এবং উত্তরণ প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আক্তার।
1: নজরুলে থাকবই আজীবন মশগুল,
0: আমাদের নজরুল তাকে হবে না তো ভুল।

যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। গাহিসাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। অমর বাণী শুনছিলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন ইংরেজি খবর, তারপর শুনবেন ইংরেজি সংবাদ পর্যালোচনা।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা দেশের গান শুনলেন সমবেত কণ্ঠে বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ নাটক ব্যথার দান। মূল গল্প কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ দেলোয়ার হোসেন দুলাল, প্রযোজনা জিয়াউল হাসান। নাট্যানুষ্ঠান ব্যথার দান।

0: ধ্বংস করে দেব, নিশ্চিহ্ন করে দেব, রাখব না। একটা শত্রুর চিহ্ন আমি রাখব না। হয়তো হয়তো একজন শত্রু সেনা গুটি গুটি পায় আমার দিকে এগিয়ে আসছে। আসুক, একবার ওকে আমার নিশানার মধ্যে পেলেই হয়। এই তো একটু, হ্যাঁ আর একটু, এই তো এসে গেছে। খতম শত্রু সেনা, খতম।
1: এই যে ভাই দাঁড়া, তুমি একই শুরু করেছ? হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে শত্রুর গোলার মুখে দাঁড়িয়ে তুমি কিনা এভাবে হাসছো? তুমি কি খেপে গেলে নাকি? তুমি কি উন্মাদ হলে?
0: হ্যাঁ হ্যাঁ, আমি খেপা, আমি উন্মাদ করি শত্রুর সাথে গোলাগুলি, ধরি মৃত্যুর সাথে। উন্মাদ আমি।
1: শোনো দাঁড়া, আমার কথা শোনো, এটা যুদ্ধক্ষেত্র, শত্রুর গোলার মুখে দাঁড়িয়ে এভাবে পাগলামি করতে নেই। যে কোনো মুহূর্তে শত্রুর একটা গোলা এসে তোমার বুকটা ঝাঁঝরা করে দিতে পারে।
0: গোজ বড় নেই, আমি সৈনিক, যুদ্ধক্ষেত্রে শত্রুর হাতে শহীদ হওয়ার মতো গৌরব আর কিছু নেই।
1: বেশ মানলাম, তুমি সারা রাত যুদ্ধ করেছ, তুমি এখন ক্লান্ত, তোমার এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন। যাও, তুমি শিবির গিয়ে বিশ্রাম করো, আমি এই দিকটা সামলাচ্ছি।
0: না না না, আমি কোনো বিশ্রাম চাই না, আমি যুদ্ধ করব, আমি যুদ্ধ করব, আমি ওই শত্রু সেনার বুকে রক্তে প্রলয় নাচন নাচব।
1: কি হলো, তুমি এমন চিৎকার করে উঠলে কেন? গুলি লাগলো বুঝি? দেখি দেখি দেখি দেখি, তোমার হাত তো রক্তে ভেসে যাচ্ছে। এই জন্য তোমার সাবধান করেছিলাম। চলো চলো, তোমার শিবিরে নিয়ে যাই।
0: আমি যুদ্ধ করব, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে।
1: আহা, পাগলামি করো না, পাগলামি করো না, এসো তো আমার সঙ্গে, এসো বলছি।
0: না, এভাবে আর শুয়ে থাকতে ভালো লাগছে না। ওরা খামোখা আমাকে এখানে শুয়ে রেখেছে। কে?
1: আমি সাইফুল। ভাই দাঁড়া,
0: হ্যাঁ
1: এখন কেমন আছো তুমি?
0: হ্যাঁ, ব্যথাটা একটু কমেছে, তবে ক্ষতটা বোধ করি একটু কষ্ট দেবে।
1: কষ্ট তো একটু হবেই, জখম তো কম হয়নি। এত করে বললাম চলো হাসপাতালে নিয়ে যাই, তুমি তাও গেলে না। সেনাধ্যক্ষ সাহেব তো তোমার উপর রাগই করলেন।
0: করুক, হাসপাতালে থাকার মতো জখম তো আমি হইনি, আমার তো এখনই ফ্রন্টে যেতে ইচ্ছে করছে, যুদ্ধ করতে ইচ্ছে করছে।
1: এই অবস্থায় তোমাকে আমি কিছুতেই ফ্রন্টে যেতে দেব না।
0: কিন্তু সৈফুল, এই অবস্থায় থাকলে আমি যে আরো অসুস্থ হয়ে পড়ব ভাই। আমি বন্দুক ধরতে চাই, আমি স্টেন গান চালাতে চাই, আমি শত্রুর বুক ঝরঝরা করতে চাই, আমি ওদের রক্তে হোলি খেলতে চাই।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এত লোক মারছো, এতে তোমার দুঃখ হয় না? থামো তুমি।
0: দুঃখ কেন দুঃখ হবে সৈফুল, এই পৃথিবীতে পরাধীন লোক যত কমে ততই ভালো।
1: তুমি আমি একই দেশের লোক আমরা, মাঝে মাঝে তোমার কথা ভেবে আমি অবাক হয়ে যাই বন্ধু। মৃত্যুকে তুচ্ছ করে শত্রুর বুকে ঝাঁপিয়ে পড়ার মতো এমন দুর্জয় সাহস তুমি কোথায় পেলে ভাই?
0: কতদিন হলো দেশ ছেড়েছি, আজ বারবার কেন জানি আমার খুব প্রিয় জন্মভূমি গুলিস্তানের কথা মনে পড়ছে, খুব মনে পড়ছে। গুলিস্তান, হে আমার প্রিয় জন্মভূমি, তোমার পবিত্র মাটির বুকে ঘুমিয়ে আছে আমার জনম দুঃখিনী মা, যে আমায় রোজ ঘুম পাড়ানি ছড়াটি বলে ঘুম পাড়াতো। ঘুম পাড়ানি মাসি পিসি, ঘুম দিয়ে যেও, বাটা ভরা পান দেব গাল ভরে খেও। মনে পড়ছে জননীর সেই স্নেহ বিজড়িত মধুর স্নেহ, আর আমায় নিয়ে তার সেই ক্ষুধিত স্নেহের ব্যাকুল বেদনার কথা। ইচ্ছে করছে এখনই ছুটে গিয়ে মায়ের কবরের সেই পবিত্র মাটি ছুঁয়ে বলি, মা মা গো, আমি এসেছি মা, একবার চোখ মেলে দেখো, আমি তোমার দাঁড়া, তোমার দামাল ছেলে, দাঁড়া, আমি কোলে তুলে নাও তুমি মা, তোমার আশীর্বাদ পুষ্ট হাত আমার মাথায় রেখে আমার তাপিত প্রাণ শীতল করে দাও মা। মা গো, তোমাকে ভালোবেসেই আমি আমার জন্মভূমিকে ভালোবাসতে শিখেছি, তুমি তো আমায় শিখিয়েছ, জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। একই স্মৃতির আয়নায় বারবার এ কার মুখ ভেসে উঠছে, কেই অশ্রু নয়না নারী, সে কি বেদৌরা? হাই হাই প্রিয়তমা, কতদিন কতদিন তোমায় দেখিনি, মনে পড়ে আমাদের সেই শৈশবের কথা, সাঁঝের মৌন আকাশতলে গোলিস্তানের আঙ্গুর বাগিচায় চঞ্চলা হরিণীর মতো তুমি ছুটে বেড়াতে, আমি তোমায় ধরতে চাইতাম, তুমি কিছুতেই ধরা দিতে না, শেষে একসময় ক্লান্ত হয়ে নিজেই এসে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়তে, আর আমি পরম আদরে তোমার মাথার চুলগুলোতে হাত বোলাতাম। বেদৌরা, আচ্ছা তুমি আমায় এত কষ্ট দাও কেন বলো তো?
2: তোমায় কষ্ট দিয়েই তো আমার আনন্দ।
0: আনন্দ কিন্তু যেদিন আমি থাকবো না।
2: কোথায় যাবে তুমি, কোন অজানায় হারাবে?
0: তা তো জানি না, তবে মাঝে মাঝে ইচ্ছে করে দূরে, বহু দূরে কোথাও চলে যাই।
2: গেলেই হলো, আমাকে ছেড়ে তুমি থাকতেই পারবে না।
0: হ্যাঁ, সেই কথাটা আমার মা বেশ ভালো করেই বোঝে, তাই তো মনে মনে ফোন দিয়ে এঁটে রেখেছে।
2: কি?
0: আমার এই ঘর ছাড়া উদাস মনটার স্থিতির জন্যে তার বড় আদরের এই পুষ্প শিকলটাকে আমার গলায় পরিয়ে দিতে চাই, কেননা মা জানে লোহার শিকল ছিন্ন করার ক্ষমতা আমার আছে, কিন্তু ফুলের শিকল দিয়ে মালা ছিন্ন করার মতো ক্ষমতা তার এই পাগলের হবে না।
2: কিন্তু আমি কি পারবো তোমার মায়ের সেই আশা পূর্ণ করতে? আমি কি পারবো তোমায় ঘরের মায়ায় বেঁধে রাখতে?
0: পারবে বলি তো, তোমার ওপর মায়ের এত বিশ্বাস।
2: তুমি দোয়া করো দাঁড়া, আমি যেন মায়ের সে বিশ্বাসের মর্যাদা দিতে পারি।

0: বাবা দাঁড়া, ঘরে আছিস?
1: হ্যাঁ মা, এসো।
0: হ্যাঁ
2: কিছু বলবে?
0: হ্যাঁ রে, আজ কদিন ধরে ওই মেয়েটা আসছে না কেন রে?
2: কে মা?
0: ওই যে বেদৌরা, নিশ্চয়ই ওর মামি ওকে আসতে দিচ্ছে না, ভারী পাজি মহিলা। আবার ওর মামাটাও হয়েছে তেমন, খুব খারাপ, দুজনে মিলে খুব কষ্ট দেয় মেয়েটাকে। এত করে বলি যে আমার কাছে এসে থাক, তাও তো ওই পাগলি থাকে না।
2: তোমার কাছে এসে থাকবে কোন দাবিতে মা?
0: কেন, মেয়ের দাবিতে? সে তো আমায় মা বলেই ডাকে।
2: তবু তুমি পারবে না মা, তার মামাই তাকে তোমার কাছে রাখতে দেবে না, আইনেও তা তুমি পারবে না।
0: তোদের এসব আইনি বিধান আমি বুঝি না রে বাবা, আমি শুধু বুঝি একটা অসহায় এতিম মেয়ে স্নেহের কাঙাল হয়ে পথে পথে ঘুরে বেড়াবে, আর আমি মা হয়ে সেটা সহ্য করতে পারবো না। আমিও তো মা, তুই দেখিস একদিন ওকে আমি ঠিক এই বাড়িতে নিয়ে আসবো।
2: তোমার মতলব কি আমি বুঝি না মনে করো মা? খুব বুঝি।
0: কি ভাবছিস বাবা?
2: না মা, কিচ্ছু না।
0: জানিস বাবা, ওর মুখে মা ডাক শুনলে প্রাণটা আমার জুড়িয়ে যায়। বড় ভালো মেয়ে রে, বড় ভালো মেয়ে।

0: কে বিদুরা? আয় মা, আয় আয় আয়, বস। তা এই কদিন আসিস নি যে বড়?
1: মামি আসতে দিলে তো আসবো।
0: ও, তোর মামি আসতে দেয়নি বুঝি? আমিও তাই ভেবেছি।
1: মা খিদে পেয়েছে।
0: খিদে পেয়েছে? আরে বাছা আমার, দাঁড়া ঘরে কি আছে দেখি। এই ফলগুলো যেন কোথায় রাখলাম, এই দেখি দেখি। এই যে আঙ্গুর, আঙ্গুর, এই এই আঙ্গুরগুলো খা।
1: বাহ কি মজা! জানো মা, মামি না আমায় কিচ্ছু খেতে দেয় না।
0: দেবে কি? তোর মামিটা তো একটা বজ্জাতের দাড়ি, তোর মামাটাও হয়েছে হার গিফটে, টাকার উপর তার বড় লোভ। তোর বাবা সম্পত্তিটুকু তো সেই ভোগ দখল করে খাচ্ছে।
1: তবুও কি বলে জানো, আমি নাকি ওদের ঘাড় ভেঙে খাচ্ছি, আমাকে আপদ মনে করে।
0: বলতে দে মা, বলতে দে। উপরে তো ওই একজন আছে, সে ঠিকই দেখছে। এতিমকে যারা ঠকায় তাদের কোনো দিন ভালো হয় না। নে আরো দুটো, নে আরো দুটো খা।
2: বাহ বাহ বাবা, আমার আঙ্গুরগুলো তুমি কিনা ওকে খাওয়াচ্ছ মা?
1: খাওয়াবেই তো, আমার মা হয় না।
2: ওরে বাবা, খুব চালাকি। আমার মায়ের স্নেহের ভাগ বসানো হচ্ছে, তাই না?
1: বসাবই তো। মাটা কি তোমার একার নাকি? আমারও তো মা, তাই না মা? বলো বলো।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোদের দুজনেরই মা।

0: এই যে শুনছো, ঘুমালে নাকি?
1: কি হয়েছে?
0: তোমার ভাগ্নি তো দিনে দিনে ধিঙ্গি হয়ে উঠল, ওর জন্য একটা পাত্র একটু খুঁজতে হবে না?
1: বেদরার কথা বলছো? সেজন্য ভেবো না, পাত্র আমার ঠিক করাই আছে।
0: ও বাবা, ভিতরে ভিতরে ভাগ্নির জন্য পাত্র ঠিক করা হয়ে গেছে? তা পাত্রটি কে শুনি?
1: সয়ফুল মুলুক।
0: সয়ফুল মুলুক?
1: হ্যাঁ, বড়লোক বাবার একমাত্র সন্তান, অনেক সয় সম্পত্তির মালিক। ওর সঙ্গে বেদরার বিয়ে দিলে অনেক টাকা পাওয়া যাবে, অনেক বড়লোক হয়ে যাব, বুঝতে পারলি কিনা?
0: মা, তাই নাকি গো? খুব বুঝতে পেরেছি।
1: চুপ চুপ চুপ, ও ঘরে বেদর আছে, শুনতে পাবে।
0: কিন্তু একটা কথা, বিয়ে যে দিতে চাও, তোমার সুহাগী ভাগিনীর মন তো পড়ে আছে ও পাড়ার ওই বিধবা বুড়ির বাড়িতে, দিন রাত ওখানেই পড়ে থাকে। আবার বলে কি না, ওই বুড়ি নাকি ওর মা।
1: তাই বলে বুঝি?
0: হ্যাঁ, তাই তো বলে শুনেছি, মা না হাতি। আসলে ওই বুড়ির মতলব খুব খারাপ, সে বেদরাকে নিজের ছেলের মানে দাঁড়ার বউ বানাতে চায়, বুঝেছ?
1: অসম্ভব, আমি বেঁচে থাকতে তা হতে দেব না। আমি যার সঙ্গে চাইবো তার সঙ্গে ওর বিয়ে হবে, প্রয়োজন হলে ওকে কেটে ওই ঝিলামের পানিতে ভাসিয়ে দেবো। ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। নাও এখন ঘুমোতে দাও।
2: এই যে সই, অমন সেজে গুজে কার মাথা খেতে যাচ্ছ তুমি?
3: যে আমারই মনটা চুরি করেছে।
2: কে সেই মন চোর?
3: তাকে তুইও চিনিস সই, সে আমার দাঁড়া।
2: কিন্তু ওদিকে আরেকজন যে তোর রূপের মোহে দিওয়ানা সেজেছে।
3: বলিস কি, কে সে?
2: সয়ফুল মুলক।
3: ওর কথা বলিস না সই, ও একটা নষ্ট গুড়ের খাজা।
2: নষ্ট গুড়ের খাজা? খুব ভালো বলেছিস তো সই।
3: জানিস সই, লোকটা দিন রাত আমার বাড়ির চারদিকে ঘুর ঘুর করে।
2: তাতে আমি তার দোষ তেমন দেখিনি সই, বাগানে ফুল ফুটলে ভ্রমর তো আসবেই।
3: তুই দেখিস, একদিন ওই ভ্রমরের ডানা আমি ভেঙে দেব।
2: সাবধান লো সই, শেষে আবার পা পিছলে নিজের ডানাই ভাঙিস না যেন। শুনেছি লোকটার চোখে জাদুমায়া আছে, অনেক মেয়েকে ফাঁসিয়েছে সে।
3: তুইও কি ওর মায়া জালে ফেঁসেছিস নাকি নিগার?
2: আমার পোড়া কপাল, আমি তো ভাঙা হাটের পুকরা বেগুন, আজ পর্যন্ত কোনোদিন তার চোখেই পড়লাম না।

0: ওই তো বেদরা ঝর্ণার পানিতে পা ডুবিয়ে আপন মনে জলকিনি করছে। আহা কি রূপ, পুষ্পিত যৌবনের ভারে যেন ঢলে ঢলে পড়ছে। যাই ওর সাথে দুটো কথা বলে আসি।
1: মোর প্রিয়া হবে এসো রানী বেদরা।
2: কে ও আপনি? আচ্ছা আপনি আবার পেছনে তো লেগেছেন কেন বলুন তো, কি পেয়েছেন আপনি আমার মধ্যে?
0: আমি যে তোমার প্রেমে বাঁধা পড়েছি প্রিয়া।
2: খবরদার আমায় প্রিয়া বলবেন না, আমি কারো প্রিয়া নই, আমি শুধু একজনের প্রিয়া, সে আমার তারা।
0: দাঁড়া দাঁড়া দাঁড়া, কি পেয়েছো তুমি দাঁড়ার মধ্যে? কি আছে তার? একটা হতদরিদ্র বাউন্ডেলে ছোকরা যার না আছে বাড়ি ঘর, না আছে টাকা পয়সা, আর আমার বাড়ি অর্থ ঐশ্বর্য সব সব আছে।
2: আর তার আছে একটা হৃদয়, ভালোবাসার মতো অসাধারণ একটি হৃদয়।
0: তোমার একটা হৃদয় আমারও আছে, তুমি দেখতে চাও না তাই দেখতে পাও না। একবার চোখ মেলে দেখো, আমারও হৃদয় আছে, সেখানে প্রেম আছে, ভালোবাসা আছে, সব আছে।
2: না না আমি দেখতে চাই না, আমি কাউকে চিনি না, কাউকে জানি না, আমি শুধু একজনকেই চিনি, একজনকেই জানি, সে আমার তারা। দাঁড়াই আমার প্রেম, দাঁড়াই আমার জীবন, আমি যাই।
0: যেও না বেদরা, যেও না, যেও। চলেই গেল, কিন্তু কতদিন কতদিন তুমি এভাবে আমার হাত থেকে পালিয়ে বাঁচবে সুন্দরী? একদিন তোমার ওই রূপসাগরে ডুব দিয়ে তোমার অমৃত যৌবন সুধা আমি পান করবই, তবেই আমার নাম সয়ফুল মুল্ক।
3: মা
4: দাঁড়া, এসেছিস? একটু একটু পানি দে বাবা।
3: দিচ্ছি মা, এই নাও। এখন কেমন লাগছে মা?
4: একটু ভালো।
3: তুমি তো আমায় ভয়ই ধরিয়ে দিয়েছিলে, আর একটু সুস্থ হয়ে নাও, তোমাকে শহরে নিয়ে বড় ডাক্তার দেখাবো।
4: ডাক্তার আমার কিছুই করতে পারবে না বাবা, এ আমার বয়সের রোগ। আমি আমি বেশ বুঝতে পারছি, আমার সময় ফুরিয়ে আসছে, দমার দমার নেই।
3: না মা ওভাবে বলো না মা, দরকার হলে আমার দম দিয়ে তোমাকে বাঁচিয়ে রাখবো।
4: পারবি নে বাবা, পারবি নে, কেউ তা পারে না। আমি কি তোর বাবাকে ধরে রাখতে পেরেছিলাম
3: মা?
5: কিলোশই, মুখটা কেমন মেঘের মতো করে বসে আছিস কেন, মন খারাপ?
2: সত্যি আমার মনটা আজ ভালো নেই সই, আজ কদিন তাকে দেখিনি।
5: তাই? আহারে, তাহলে তো সইয়ের বড় কষ্ট।
2: এই কষ্টের যে কি জ্বালা সে তুই বুঝবি না সই।
5: কৃষ্ণর বিরহে রাধার প্রাণে যে কি ব্যথা তা কিছুটা হলেও বুঝি সই। আর এও জানি বিচ্ছেদেই প্রেমের আসল সুখ, আসল আনন্দ। ওই যে সই, পাহাড়ের ওপার থেকে তোর প্রেমিক নাগর বাঁশির সুরে সুরে তোকে ডাকছে, যা যা ছুটে গিয়ে দেখা দে, নইলে যে বেচারা পিয়াবি হলে মারাই যাবে।

0: এসেছো বেদরা?
1: তুমি ডেকেছ, না এসে কি পারি? কিন্তু এই কয়দিন আসুনি কেন?
0: মাকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তুমিও তো একটিবার আমার অসুস্থ মাকে দেখতে গেলে না।
1: আমি যে অসহায় শিকলে বন্দি দাঁড়া, ইচ্ছে করলেই তো যেখানে সেখানে যেতে পারি না।
0: হ্যাঁ, ভেবো না প্রিয়তমা, একদিন আমি তোমাকে ওই শৃঙ্খল মুক্ত করে আনবো।
1: কবে প্রিয়তম, কবে কবে? আমি যে জ্বলে জ্বলে নিঃস্ব হয়ে গেলাম।
0: ইচ্ছে তো করছে এখনই তোমায় হাত ধরে নিয়ে চলে যায়, কিন্তু না, এমন কাপুরুষের মতো তোমায় আমি পেতে চাই না। একদিন দুনিয়া শুদ্ধ সবার চোখের সামনে দিয়েই তোমায় আমি ঘরে তুলে আনব।
1: কিন্তু আমার চেয়ে বড় ভয় করি প্রিয়তম।
0: ভয়? কিসের ভয়?
1: তোমাকে হারাবার। ওরা যদি আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেয়।
0: ফুলের সৌরভ থেকে ফুলকে যেমন বিচ্ছিন্ন করা যায় না, পাতার সবুজকে যেমন পাতা থেকে বিচ্ছিন্ন করা যায় না, আকাশে নীলিমাকে যেমন আকাশ থেকে বিচ্ছিন্ন করা যায় না, আমার ভালোবাসাকেও আমার থেকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না।
1: দাঁড়া
0: প্রিয়তমা।
2: বেদরা!
1: কি মামা?
2: হ্যাঁ, চলে আয়, চলে আয় বলছি।
1: ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। দাঁড়াকে ছেড়ে আমি কিছুতেই যাব না।
2: তোর বাপ যাবে, চলে আয় বলছি।
0: দয়া করে ওকে ছেড়ে দিন। বিশ্বাস করেন, আমাদের ভালোবাসায় কোনো পাপ নেই। আমি বেদরাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, আমরা দুজন বিয়ে করতে চাই।
2: না, তোমার মতো একটা চাল চুড়হীন বখাটে ছোকরার সঙ্গে বেদরার বিয়ে হতে পারে না, কখনো না।
1: আমি ওকে ছাড়া বাঁচবো না মামা, ওকে ছাড়া আমি বাঁচবো না।
2: চুপ কর, ওই হতচ্ছাড়া ছোকরা তোকে জাদু করেছে।
0: বিশ্বাস কর, সত্যি আমি ওকে ভালোবাসি, আমার প্রাণের চেয়েও ভালোবাসি।
2: ভালোবাসি? ইরানের পাগলা কবিদের দিওয়ান পড়ে পড়ে তুমিও পাগল হয়ে গেছো। তুমি একটা আস্ত পাগল, ভালো করে নিজের চিকিৎসা করো। চলে আয়, চলে আয় বেদরা।
1: না না, আমি যাব না, যাব না মামা।
2: চলে আয়,
1: ছেড়ে দাও মামা, আমি যাব না।
2: চলে আয়, চলে আয় বলছি।
1: দাদা,
0: বেদরা। এই যে নিগার, আমি তোমার কাছে যাচ্ছিলাম, আমার বড় বিপদ।
1: কি হয়েছে দাদা ভাই?
0: আমার মায়ের অবস্থা খুবই খারাপ, বারবার বেদরাকে দেখতে চাইছে। তুমি ওকে একটু খবর দিয়ে দাও বোন।
1: আমি এক্ষুনি যাচ্ছি দাদা ভাই।
0: মা, মা, তোমার কি খুব কষ্ট হচ্ছে মা?
3: খুব খুব কষ্ট হচ্ছে বাবা, মেয়েটার সঙ্গে বুঝি আর দেখা হলো না।
0: দেখা হবে মা, ও আসবে, আমি খবর দিয়েছি, সে এক্ষুনি চলে আসবে, দেখো। মা,
1: তুমি ভালো হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে, দেখো।
3: ওরে না,
1: ভালো হয়ে যাবে মা।
3: ওরে না মা, না, আজরাইল এসে আমার মাথার কাছে বসেছে, এবার সে এবার সে আমায় না নিয়ে যাবে না। বেদুরা,
1: মা,
3: ইচ্ছে ছিল তোদের দুটো হাত আমি এক করে দিয়ে যাব, কিন্তু কিন্তু তা বুঝি আর হলো না রে। দাঁড়া, প্রতিজ্ঞা কর বাবা, বেদুরাকে তুই কখনো ছাড়বি না।
0: মা,
3: এর যে আর কেউ নেই বাবা, এই অনাথা মেয়েটাকে আমি আদুরে আর অভিমানী করে ফেলেছি। ওকে ওকে তুই দেখিস বাবা, তোদের দুজনকে আমি আমি আল্লাহর হাতে সঁপে দিয়ে গেলাম। তোরা তোরা তোরা সুখী হ, তোরা সুখী।
0: মা, মা, মা গো, কি করলে মা, তুমি কি করলে?

না, এত চেষ্টা করেও বেদরাকে বসে আনতে পারছি না। তবে কি সামান্য একটা মেয়ের কাছে আমি হার মানব? না না না, আমি কিছুতেই হার মানব না। ওকে আমার চাই, অন্তত একটা দিনের জন্য হলেও ওকে আমার পেতেই হবে। আচ্ছা, ওকে আমার বাড়িতে আনা যায় কিভাবে? পেয়েছি, এই পথে ধরতে হবে। দেখি এবার কোথায় যায়।

0: কুচো থামো থামো, শোনো এখানেই থাকো, আমি ডাকা মাত্রই চলে আসবে। ওই তো বেদরা আঙুর বাগানে একাই বসে আছে, এই সুযোগ। বেদরা,
1: সে কি আপনি আবার এসেছেন?
0: হ্যাঁ, তবে শত্রু হিসেবে নয়, বন্ধু হিসেবে।
1: মানে?
0: আমি বেশ বুঝতে পেরেছি, জোর করে কারো ভালোবাসা আদায় করা যায় না, ওটা সম্পূর্ণ হৃদয়ের ব্যাপার। আমি এতদিন ভুল করেছি, আমি অনুতপ্ত, আর আমি কোনো দিন তোমার পথের কাঁটা হয়ে দাঁড়াবো না। তুমি চাইলে আজই আমি এই গোলস্থান ছেড়ে চিরদিনের মতো চলে যাব।
1: না না, তা যাবেন কেন?
0: তাহলে বলো, আমার ক্ষমা করেছ?
1: কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়, তাকে ক্ষমা চাওয়ার প্রয়োজন পড়ে না।
0: তাহলে কি দয়া করে আমার বাড়িতে একটু যাবে?
1: আপনার বাড়িতে যাব কেন?
0: মানে তোমাকে তাহলে ব্যাপারটা খুলেই বলি। মানে বলছিলাম কি, আজ আমার জন্মদিন, আমার বাড়িতে আজ অনেক অতিথি আসবে, আমি চাইব তোমার উপস্থিতিতে আমার জন্মদিনটা আমার জীবনে একটা বিশেষ দৃষ্টান্ত হয়ে থাকুক। বেদরা, যাবে তো?
1: আপনার বাড়িতে? না না, আমি কারো বাড়ি যেতে পারবো না।
0: বুঝলাম, আজও তুমি আমায় ক্ষমা করতে পারোনি। ঠিক আছে ঠিক আছে বেদরা, তুমি যেও না, তবে আমিও আজ এই মুহূর্তে এই গোলস্থান ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছি, আর কোনোদিনও আমি তোমার সামনে এসে দাঁড়াবো না। বিদায় বেদরা।
1: মানুষটা যখন এত করে বলছে, তখন এক ঘন্টার জন্য গেলে কি এমন হবে? সেখানে তো বলছে আরো অনেক অতিথি থাকবে, না গেলে মানুষটা যদি কষ্ট পায়, ও তো দাঁড়ার বন্ধু। ঠিক আছে যাই। এই যে শুনুন।
0: আমাকে বলছো?
1: হ্যাঁ, আমি আমি যাব আপনার জন্মদিনের অনুষ্ঠানে যাব।
0: সত্যি তুমি তুমি তুমি যাবে? আমি জানতাম, আমি জানতাম তুমি যাবে। এই এক মিনিট, কোচোয়ান গাড়ি নিয়ে এসো। এই যে, এই যে টাঙ্গা এসে গেছে, ওঠো ওঠো ওঠো। কোচোয়ান ছাড়ো, গাড়িটা ছাড়ো।

0: হবে কি, আমি এখানে একা কেন? জন্মদিনের কেক কাটা সে অতিথিরা কোথায়? সেই হাততালি, কোলাহল কোথায়? কোথায় সবাই? আমার আমার নিজেরই ভাই দশা কেন? তবে কি আমার অজান্তে আবার আবার পদস্খলন ঘটে গেছে? ও মা গো মা, নিজের ভুলে এ আমার কি সর্বনাশ হয়ে গেল! সে যাই হোক, আমাকে আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে, এক্ষুনি বাড়ি ফিরতে হবে।
1: এই যে ওই পোড়ার মুখি বেদরা কি কাণ্ড ঘটিয়ে এসেছে শুনেছ?
2: আর চুপ চুপ জানাজানি করো না, ঘটনাটা যেন পাঁচ কান না হয়।
1: তাতে কি এই পাপ চাপা থাকবে? ছি ছি ছি ছি ছি, পোড়ার মুখি শেষে বংশের মুখে কালি মেখে দিল। শোনো, বের করে দাও ওকে, আজ এখনই বাড়ি থেকে বের করে দাও।
2: তাহলে ও যাবে কোথায়?
1: জাহান্নামে যাক, এই বাড়িতে ওকে আমি আর এক মুহূর্ত রাখবো না। যে কিনা পাপিষ্টা পাপিনী, ওকে ঝেঁটিয়ে বিদায় করো।
2: শোনো শোনো শোনো, এই অবস্থায় ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেই বর্তমানে ওর যা মনের অবস্থা তাতে হয়তো নিজের আত্মগ্লানিতে মৃত্যুর পথ বেছে নিতে পারে। তখন পুলিশ এসে আমাকে ধরবে। তুমি কি আমার কোমরে দড়ি পরাতে চাও?
1: তাহলে কি করা যায়?
2: শোনো, এসব ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়। দেখাই যাক না কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়।

গ্রাম সূত্র সবাই জানবে আমি প্রষ্টা, আমি কলঙ্কিনী। সবাই আমাকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে।

0: আমি বাঁচতে চাই না, আমি এভাবে বাঁচতে চাই না।
1: বেদরা
0: কি তুমি?
1: তোমার তোমার এমন মলিন গদন কেন প্রিয়তমা?
0: না না, ছুঁয়ো না, ছুঁয়ো না আমায় দেবতা। আমার এই অপবিত্র দেহ ছুঁয়ে তোমার পবিত্রতার অবমাননা করো না।
1: এসব কি বলছো তুমি বেদরা?
0: ওগো, তুমি জানো না, এক দুষ্ট দানব এসে আমার সব কিছু লুটে নিয়ে গেছে। কিছু নেই আমার, সব হারিয়েছি আমি। আমি ভ্রষ্টা, আমি কলঙ্কিনী, আমি আমি আমি যাই, আমি যাই।
1: না বেদরা, যেও না, যেও না, শোনো বেদরা।
0: তোমার বেদরা মরেছে, তোমার বেদরা মরে গেছে।
1: চলে গেল বেদরা, চলে গেল। তবে কি বেদরা আজ সত্যি কলঙ্কিনী? এ কি করছো তুমি বেদরা? আমি যে তোমায় বড় বিশ্বাস করতাম, আমার এতদিনের বিশ্বাসকে তুমি এমনি ভাবে ভেঙে খান খান করে দিলে। হাই বেদরা, হাই পাশানি, হাই।

0: আমি পাপী, আমি পাপী, আমি নরাধম, আমি শয়তান। আমি একটা ফুলের মতো মেয়ের জীবনকে ধ্বংস করে দিয়েছি। তার এতদিনের সযত্নে রক্ষিত অহংকারকে আমি পথের ধুলোয় মিশিয়ে দিয়েছি। জাহান্নামে আমার জায়গা হবে না। হায় আল্লাহ, সামান্য জেদের বশে এ আমি কি করলাম, এ আমি কি করলাম! আমি আমি ক্ষমা চাইব। হ্যাঁ, আমি সেই দেবীর চরণে নতজানু হয়ে বসে তার ক্ষমা ভিক্ষা চাইব। তার ক্ষমা না পেলে সারা জীবন আমাকে এই অনুতাপের আগুনে পুড়ে পুড়ে মরতে হবে।
1: তাকে আমি ফিরিয়ে দিলাম, জানি সে আমায় কোনোদিন ক্ষমা করবে না, আর কোনোদিন আমার সামনে আসবে না, আর কোনোদিন আমায় বেধৌরা বলে ডাকবে না। চলে গেল বুকটা আমার, চলে গেল
0: বেধৌরা।
1: কে
2: ও তুমি? সবই তো নিয়েছো, আমাকে তো শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো, আর কি চাও তুমি?
0: তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি বেদরা। আমি আমি ভুল করেছি, মহা অন্যায় করেছি। এই যে এই আমি তোমার পায়ের কাছে নতজানু হয়ে বসে তোমার ক্ষমা ভিক্ষা চাইছি। দেবী, দয়া করে তুমি আমায় ক্ষমা করো।
2: ক্ষমা? না, তোমাকে আমি কখনো ক্ষমা করব না। তুমি যাও, যাও এখান থেকে, আমি তোমাকে মোটা সহ্য করতে পারছি না। তুমি যাও সাইফুল, তুমি যাও।
0: বেশ, আমি চলেই যাচ্ছি। আর কোনোদিন তুমি আমার এই পাপি মুখ দেখবে না। আমি দূরে চলে যাব, অনেক দূরে। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। বিদায় বেদরা, বিদায়।
3: জনম দুঃখিনী মা আমাকে ছেড়ে চলে গেল। যাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম সে বিধুরাও আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করল। তবে আর কার জন্য এই গোলস্থানে পড়ে থাকা? এই গোলস্থানের বাতাস আমার জন্য বিষাক্ত হয়ে উঠেছে। বেদরা, হে প্রেয়সী আমার, আমি চলে যাচ্ছি। যদি কোনোদিন হৃদয় হতে তোমায় ক্ষমা করতে পারি, তবেই আবার তোমার কাছে ফিরে আসব, নইলে এই আমাদের শেষ দেখা। মুখে জোর করে ক্ষমা করলাম বলে তোমায় গ্রহণ করে আমি আর একটা মিথ্যাকে বরণ করে নিতে পারি না।

আমি চাই প্রেমের অঞ্জন আমার এই মনের কালিমা মুছিয়ে দিক। দূর থেকে তোমায় বিদায় জানিয়ে আমি এই গোলস্থান ছেড়ে চলে যাচ্ছি। বিদায় আমার পিতরা, বিদায় প্রিয় গোলস্থান।

0: উফ, কি কঠিন এই সৈনিকের জীবন। চারিদিকে শত্রুর গোলাগুলি, বিমান হামলা, এরই মাঝে বেঁচে থাকা, এজন্য ইচ্ছা করে মৃত্যুর বুকে পা রাখা। আরে, সামনে এগিয়ে আসছে কে ওই সৈনিক? আমাদের কোলেস্তানের দাঁড়ানা? ও হ্যাঁ, তাই তো। এই যে ভাই দাঁড়া, তুমি এখানে?
1: হ্যাঁ, আমি মুক্তি সেনার দলে যোগ দিয়েছি।
0: কেন?
1: হের চাইতে ভালো কাজ দুনিয়ার বুকে আর খুঁজে পেলাম না তাই। কিন্তু তুমি বা এখানে কেন সৈফুল?
0: আরে, আমিও তো এই মুক্তি সেবক দলেরই একজন সেনানি। ভালোই হলো, হাজারো ভিন দেশের মাঝে অন্তত একজন দেশি ভাইকে তো পাওয়া গেল। তা ভাই দাঁড়া, গোলেস্তানের কথা কি তোমার মনে পড়ে?
1: না, গোলেস্তান আমার কাছে অতীত হয়ে গেছে। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে একজন সৈনিকের লক্ষ্য হওয়া উচিত কি করে যুদ্ধে জয় করা যায়, আমিও সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। চলি।
0: চলে গেল? আঘাত খেয়ে খেয়ে কি ভীষণ গম্ভীর হয়ে গেছে দাঁড়া। আহা বেচারা। কিন্তু সে কি জানে আমি তার দয়িতাকে তার বুক থেকে ছিনিয়ে নিয়েছি? তার বুকে এই ব্যথার আগুন আমি জ্বালিয়েছি, আমি তাকে কলম কিনে সাজিয়েছি। জানে, জানে সে এমন খবর?
2: সৈফুল?
0: ইয়েস স্যার।
2: তুমি কি দারাকে চেনো?
0: চিনি স্যার, আমরা দুজন একই দেশের মানুষ। কিন্তু ওর কথা আপনি কেন জানতে চাইছেন স্যার?
2: আমি ওই যুবকের সাহসিকতা ও বীরত্ব দেখে অবাক হয়ে যাচ্ছি। রণাঙ্গনে ক্ষুধার্ত সিংহের মতো গর্জন তুলে সে যেভাবে একটার পর একটা শত্রু নিধন করে যাচ্ছে, এমন দুর্দান্ত নির্ভীক সাহসী যোদ্ধা আমার সামরিক জীবনে কাউকে দেখিনি। অদ্ভুত, অদ্ভুত। আমি ওর এই সাহসিকতার জন্যে পুরস্কৃত করব। ওকে আমি সৈনিক থেকে সেনাপতি বানাবো। ইয়েস, আই মাস্ট। চলি সাইফল।
0: ইয়েস স্যার। সবাই ভাবছে এত অক্লান্ত পরিশ্রম আর প্রাণের প্রতি ভ্রুক্ষেপ না করে বিশ্ববাসীর মঙ্গলের জন্যই তারা হয়তো এমন হাসতে হাসতে বুকে রক্ত ছড়াচ্ছে। কিন্তু আমি, শুধু আমিই জানি, এই সংগ্রাম তার বাইরের জন্য নয়, এই যে তার ভেতরের দুর্বিষহ ব্যথার বিরুদ্ধে ব্যর্থ অভিযান। আর এও জানি, হয় এর ফল হবে অতি বিষময়, না হয় খুবই শান্ত সুন্দর। দাঁড়া।
1: কে? ও, সৈফুল।
0: এমন গভীর ভাবে কি ভাবছিলে ভাই? তোমাকে তো এমন ভাবে কোনোদিনও ভাবতে দেখিনি।
1: অনেক দিন পর একটু স্মৃতিচারণ করলাম, দেখলাম অতীতের কোনো স্মৃতি মনে পড়ে কিনা। তারপর আর কি খবর বলো?
0: তোমার জন্য একটা সুখবর আছে।
1: সুখবর? কি সুখবর?
0: খুব শীঘ্রই তুমি সেনাপতি হতে যাচ্ছ।
1: হ্যাঁ, কে বললে?
0: আমাদের জোসেফ সাহেব আমায় নিজে বলেছেন, তাই তো আগাম কংগ্রেচুলেশন জানাতে এলাম।
1: কিন্তু আমি তো ব্যক্তি স্বার্থের জন্য লড়ছি না সৈফুল, আমি লড়ছি ন্যায় ও সত্যের জন্য।
0: কিন্তু কজন পারে তোমার মতো এমন নিঃস্বার্থভাবে লড়তে? আমার তো মনে হয় আমাদের জোসেফ সাহেব তোমাকে তোমার যোগ্য পুরস্কারই দেবেন। এটা তোমার বীরত্বের পুরস্কার, তোমারই গর্বে আমিও গর্বিত ভাই।

0: বেদরা, কোতলায় কতগুলো কাপড় ভিজিয়ে রেখেছি, ওগুলো কেচে ফেল। আর শোন, আমি একটু ওপাড়া থেকে আসছি।
1: আজ বারবার শুধু দাঁড়ার কথা মনে পড়ছে। হৃদয় বীণার তারে আজ শুধু ওই একটি নামই বেজে চলেছে। কতদিন কতদিন তাকে দেখিনি। আমাকে ভুলে কেমন করে আছে সে নিষ্ঠুর প্রেমিক? একটিবারও কি এ বেদৌরার কথা তার মনে পড়ছে না? ফিরে এসো প্রিয়তম, ফিরে এসো। আমি যে জ্বলে জ্বলে অঙ্গার হয়ে গেলাম, তোমার বেদৌরাকে তুমি বাঁচাও। উফ, মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আমি আমি একটু ঘুমোব, একটু ঘুমোব, আমি ঘুমোব।
2: স্যার, স্যার, এসব কি শুনছি স্যার? সেনাপতি দাঁড়া নাকি আহত?
3: হ্যাঁ, গত রাতে শত্রুর বোমায় তার দুটো চোখই অন্ধ হয়ে গেছে।
2: কি বলছেন স্যার?
3: হ্যাঁ সাইফুল, শুধু তাই নয়, আনফর্চুনেটলি তার শ্রবণ শক্তিও সে হারিয়েছে। সে এখন অন্ধ, বোধি। থ্যাংকস টু গড যে সে প্রাণে বেঁচে গেছে।
2: দাঁড়া এখন অন্ধ ও বধির? ও মাই গড, আমি আমি তার কাছে যাব। স্যার, স্যার, সে এখন কোথায় স্যার?
3: সামরিক হাসপাতালে।
2: দয়া করে আমায় একটা দিন ছুটি দিন স্যার, আমি তার কাছে যাব। তার এই বিপদের সময় আমি তার পাশে গিয়ে দাঁড়াতে চাই। আমায় একটা দিন ছুটি দিন স্যার, প্লিজ।
3: একদিন নয়, যে কয়দিন দাঁড়া হাসপাতালে থাকবে সেই কয়দিনই তুমি তার পাশে থেকে তার সেবা যত্ন করবে, আর এই পুরো পিরিয়ডটাই তোমার অন ডিউটি হিসাবে গণ্য হবে, ঠিক আছে?
2: থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসি স্যার। স্যার, হয়তো হাসপাতালের পেটে দাঁড়া শুয়ে আছে। আহা, এই কয়দিনে কি চেহারাই যে হয়েছে বেচারার! এমন সিংহ পুরুষ কেমন নিস্তেজ হয়ে পড়ে আছে, ওর মধ্যে যেন কোনো প্রাণের স্পন্দনই নেই। আহা বেচারা!
4: কে আমার মাথায় হাত বুলায়? কে? ও, বুঝতে পেরেছি, তুমি নিশ্চয়ই সৈফুল। তুমি এসেছো ভাই।
2: তোমার এত বড় বিপদের সময় আমি কি না এসে পারি? তোমার জন্য আমার বুকে যে কি ঝড় বয়ে যাচ্ছে সে কথা আমি তোমায় বোঝাতে পারবো না ভাই। বড় কষ্ট, বড় কষ্ট।
4: জানো সৈফুল, বেশ যুদ্ধ করছিলাম, হঠাৎ শত্রুর একটা গোলা এসে আমার সবকিছু উলট পালট করে দিল। আমি বোধ হয় আর কোনোদিনই এই সুন্দর পৃথিবীটাকে দেখতে পারব না। পৃথিবীর আলো আমার চোখ থেকে চিরদিনের মতো নিভে গেল। হায়, যদি একটিবার তোমায় শেষ দেখা দেখতে পেতাম, আর আমার প্রিয়ার হাসি আর বুঝি আমার অদৃষ্টে জুটবে না।
2: দুঃখ করো না ভাই, এই সবই নিয়তির খেলা। আমাদের নিয়তি আমাদের হাত ধরে এই যুদ্ধক্ষেত্রে টেনে এনেছে, না হলে আমরা দেশ ছেড়ে এখানে আসবো কেন?
4: জানো সৈফুল, ভেবেছিলাম যুদ্ধ জয় করে বীরের মতো দেশে ফিরে আমার বিরহিণী প্রিয়া বেদৌরাকে বুকে টেনে নেব, তা বুঝি আর হল না।
2: হবে ভাই, হবে। একদিন আমি তোমাকে তোমার প্রিয়ার কাছ থেকে বিচ্ছিন্ন করেছিলাম, আবার আমি তোমাকে তোমার প্রিয়ার বুকে ফিরিয়ে দেব, এটা আমার ওয়াদা।

0: স্যার।
1: কি খবর সাইফুল?
0: আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল স্যার।
1: বেশ তো, বলে ভালো।
0: স্যার, দারা তো এখন অনেকটা সুস্থ। গতকাল তাকে হাসপাতাল থেকে রিলিজ করে দিয়েছে। সে এখন আমার কাছেই আছে।
1: তাই নাকি?
0: জি স্যার, এদিকে যুদ্ধে আমাদের জয় হয়েছে, যুদ্ধ থেমে গেছে, আর তো এখানে আমাদের প্রয়োজন নেই। তাই বলছিলাম দারাকে নিয়ে আমি দেশেই ফিরে যেতে চাই স্যার।
1: এটা তো অতি উত্তম প্রস্তাব। ওকে নিয়ে আমিও বড় দুশ্চিন্তায় ছিলাম। আজ যখন তুমিই ওকে নিয়ে যেতে চাইছো, তখন আর আমার দুশ্চিন্তা রইল না। সত্যি বলতে কি, আমাদের জয়ের মূল নায়কই কিন্তু ওই দারা। ওর অবদানের কথা আমরা কোনোদিনই ভুলব না। তাই যাওয়ার আগে ওকে আমরা একটা বিদায় সম্বর্ধনা জানাতে চাই। হোয়াট ডু ইউ সে?
0: আপনি যা ভালো মনে করেন স্যার।
1: গুড, তাহলে কালকেই আমরা বিদায় সম্বর্ধনার ব্যবস্থা করব, কি বলো?
0: ইয়েস স্যার।
1: প্রিয় সৈনিক ভাইয়েরা, আজ আমাদের বড় গর্বের দিন। যুদ্ধে আমাদের জয় হয়েছে, কিন্তু দুঃখ হচ্ছে এই ভেবে যে আজ আমাদের মধ্য থেকে এমন এক বীরকে আমরা হারাতে যাচ্ছি যার অসীম বীরত্বের কথা, যার মহান ত্যাগের কথা ইতোমধ্যে আপনারা জেনে গেছেন। হ্যাঁ, আমি সেই অন্ধ সেনানী দারার কথা বলছি। তাকে ঘিরে আমাদের আজকের এই আয়োজন। ভাই দারা, আমার কথা তোমার কর্ণ কুহরে পৌঁছবে কিনা জানি না, তবু তোমার প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে জানিয়ে দিতে চাই, আমাদের বীরত্বের আর ত্যাগের পুরস্কার হল বিশ্ববাসীর কল্যাণ সাধন। কিন্তু যারা তোমার মতো এইরকম বীরত্ব আর নিঃস্বার্থ ত্যাগ দেখায়, আমরা শুধু তাদেরকে বীর বলি। ভাই দারা, তুমি অন্ধ হয়েছ, তুমি বধির হয়েছ, তোমার সারা অঙ্গে আজ জখমের কঠোর ক্ষত চিহ্ন। আমরা বলবো এটাই তোমার বীরত্বের শ্রেষ্ঠ পুরস্কার। ভাই দারা, তুমি বিশ্বের মঙ্গল কামনায় প্রাণ দিতে এসেছিলে, তার বিনিময়ে প্রভু নিজ হাতে তোমায় যা দিয়েছেন, হোক না কেন তা বাইরের চোখে নির্মম, তার বড় পুরস্কার সামান্য মানুষ আমরা কি দেব ভাই? প্রভু নিশ্চয় মহান, এবং তিনি ভালো কাজের জন্য লোকদের পুরস্কৃত করেন। এ যে তোমাদেরই পবিত্র কোরআনের বাণী। অতএব হে বীর সেনানী, হয়তো তোমার এই অন্ধত্ব আর বধিরতার বুকেই সব শান্তি নিহিত আছে। প্রভু যীশু তোমার মঙ্গল করুন।

0: না, এই যে এত হাঁটছি তবু পথই পুরাচ্ছে না, কখন যে পৌঁছবো। একটু একটু সাবধানে, এটো এটা পাহাড়ের উঁচু নিচু পথ, আমার হাতটা শক্ত করে ধরো। দাঁড়া
1: ভাই সৈফুল, আমরা গোরস্তানের খুব কাছাকাছি পৌঁছে গেছি বলে মনে হচ্ছে।
0: আশ্চর্য, সে বুঝলো কি করে? সে তো অন্ধ।
1: কি ভাবছো সৈফুল? ভাবছো আমি অন্ধ টের পেলাম কি করে? তাই তো। তাহলে শোনো, এই জায়গা আমার খুবই পরিচিত, এর বাতাসে আমার প্রিয়ার গন্ধ ভেসে আসছে। এই গন্ধে ভরা বাতাসই আমাকে বলে দিচ্ছে আমরা গোলস্থানে পৌঁছে গেছি।
0: আশ্চর্য বোধ শক্তি তো। আচ্ছা, দাঁড়া কি আমাকে এবং তার বেদৌরাকে ক্ষমা করতে পেরেছে? কিন্তু ওকে আমি সেই কথা জিজ্ঞেস করব কি করে? সে তো বধির, কানেই শুনে না।
1: কি ব্যাপার সৈফুল, কথা বলছো না কেন? কি ভাবছো? বুঝতে পেরেছি, তুমি হয়তো ভাবছো বেদৌরাকে আমি ক্ষমা করতে পেরেছি কিনা। কি ঠিক বলিনি?
0: আশ্চর্য, আমার বোনের কথা সে জানলো কি করে?
1: খুব আশ্চর্য হচ্ছ তাই না? শোনো, অন্ধ বধিররা চোখে না দেখলেও, কানে না শুনলেও, তারা অনেক কিছু আকার ইঙ্গিতে বুঝে ফেলে। এটা আল্লাহ তাআলারই দান। থাক সে কথা, বেদৌরাকে ক্ষমা করার কথা বলছিলাম। এর উত্তর হল, ও গো প্রিয়তমা, তুমি যত বেদনার শিলা দিয়ে আমার বুকে আঘাত করেছ, আমি তাই দিয়ে যে প্রেমের মহান মসজিদ তৈরি করেছি। আর তোমার নিজের কথা যদি জানতে চাও তাহলে বলি, হ্যাঁ, তোমাকেও আমি ক্ষমা করেছি, এবং তা অন্তর থেকেই।
0: বাঁচালে বন্ধু, বাঁচালে। আজ কতদিন ধরে একটা অপরাধের কীট আমায় কুরে কুরে খাচ্ছে সে আমি তোমায় বোঝাতে পারবো না বন্ধু। জেনে শুনে আমার মতো একজন পাপীকে যে তুমি ক্ষমা করতে পেরেছো, এটা তোমার মনের উদারতা। কিন্তু আরেকটা কথা আমার বড় জানতে ইচ্ছে করছে বন্ধু। এই যে তুমি অন্ধ আর বধির হয়ে গেলে, এতে মঙ্গলময়ের কোনো মঙ্গলের আভাস তুমি পাচ্ছ কি?
1: ওরে বোকা, এই যে তোমাদের আজ আমি ক্ষমা করতে পেরেছি, এই যে মনের সব গ্লানি সব ক্লেশ সাফ হয়ে গেছে, সে এই অন্ধ হয়েছি বলেই তো। এই বাইরের চোখ দুটোকে কানা করে আর শ্রবণটাকে বধির করেই তো। শোনো, অন্ধেরও একটা দৃষ্টি আছে, সে হচ্ছে অন্তর্দৃষ্টি, যা অতি ইন্দ্রিয় দৃষ্টি। এখন কি আমি দেখছি জানো? দেখছি দুনিয়া ভরা শুধু আমার প্রিয়ার রূপ, আর তারই হাসির অনন্ত আলো। আর আমার বধির কান দুটো দিয়ে কি শুনছি জানো? শুনছি শুধু তার কানে কানে বলা গোপন প্রেমালাপের মধু গুঞ্জন, আর চয়ন ভরা মঞ্জুরির রুমুঝুমু বোল। আমি যে এই নিয়েই মশগুল।
2: এই শুনেছিস, তোর দাঁড়া আসছে।
3: কি বললি? আমার দাঁড়া আসছে? কই, কোথায় সে?
2: শুনলাম পাহাড় পেরিয়ে এদিকে আসছে।
3: তাই নাকি? কিন্তু আমি কি দিয়ে বরণ করব তাকে? আমার বরণ মালা কই? আমার ফুল কই? আমার যে ফুল তুলতে হবে, মালা গাঁথতে হবে। আমি যাই সুই, আমি যাই।
2: আসতে যা, পড়ে যাবি তো। প্রিয় আসার কথা শুনে খুশিতে একেবারে পাগল হয়ে গেছে বেচারি।

0: তাহলে বেদরা, তোমার আমানত তোমার কাছে রেখে গেলাম, আমার দায়িত্ব শেষ। এবার আমি যাই ভাই, যদি পারো আমায় ক্ষমা করে দিও, চলি।
1: দাঁড়াও সৈফুল, তুমি আমার ভালোবাসাকে আমার বুকে ফিরিয়ে দিয়েছ, সেজন্য আমি খুব খুশি। তোমার উপর আমার আর কোনো ক্ষোভ নেই, যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম।
0: আহ, এতদিনে আমি অভিশাপ মুক্ত হলাম, কি যে শান্তি! তোমরা সুখী হও বোন, তোমরা সুখী হও, চলি।
2: বেদরা, সৈফুল কি চলে গেছে?
1: এই মাত্র গেল। প্রিয়তম, এই মুহূর্তে এখানে তুমি আমি আমরা দুজনে শুধু একা। আহা, এই মুহূর্তে যদি জানতে পারতাম আমার প্রিয়তম আমাকে ক্ষমা করেছে, তাহলে কি যে ভালো লাগতো।
2: কি ব্যাপার, হঠাৎ এমন নীরব হয়ে গেলে কেন বেদরা? তুমি হয়তো ভাবছো আমি তোমাকে ক্ষমা করতে পেরেছি কি না। করেছি প্রিয়া, অনেক আগেই করেছি।
1: কিন্তু
2: তুমি হয়তো ভাবছো তুমি অপবিত্র। না প্রিয়তমা, কারো কামনা হয়তো তোমার বাইরেরটা নষ্ট করছে, ভেতরটা তো নষ্ট করতে পারেনি। তাছাড়া ওটা না হলে যে তুমি আমাকে এত বেশি করে চিনতে না। বাইরের বাতাস প্রেমের শিখাকে নেভাতে পারে না, বরং আরো উজ্জ্বল করে দেয়। আর আমার অন্ধত্ব বধিরতা, ওর জন্যে কেঁদো না বেদরা, ওগুলো থাকলে তো আমি তোমায় আর পেতাম না। দেখো বেদরা, আজ আমাদের শেষ বাসর শয্যা হবে, তারপর পূবাকাশে রবি হৃদয়ের সঙ্গে সঙ্গে তুমি চলে যাবে ওই ঝর্ণাটার ওপারে, আর আমি থাকবো এপারে। এই দুপারে থেকে আমাদের দুজনেরই বিরহ গীতি দুইজনকেই বেঁথিয়ে তুলবে, আর ওই ব্যথার আনন্দেই আমরা দুজন দুজনকে আরো বড় করে পাবো বেদরা।
1: তারা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ নাটক ব্যথার দানের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফিরোজা, শামিমা চৌধুরী এলিস, হাফিজ এ কে এম আমিনুল হক আমিন, জহুরা তরু মোস্তফা, সৈফুল শফিউল আলম বাবু, জোসেফ তহরুজ্জামান বাবু, নিগার মাহমুদা আক্তার রাখি, দারা ও বেদরা চরিত্রে অভিনয় করেছেন এস এম আরমান পারভেজ মুরাদ ও ফারহানা মিঠু। শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন মোহাম্মদ লিয়াকত হোসেন। ব্যথার দান নাটকটি প্রযোজনা করেছেন জিয়াউল হাসান।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি জারিন তাসনিম ঐশি। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে শুরু হয়। অধিবেশনের শুরুতে নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। স্পিকার এ শোক প্রস্তাব উত্থাপন করেন। সংসদ সদস্যবৃন্দ এ উপলক্ষে এক মিনিট নীরবতা পালন করেন। সংসদের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ জমিরুদ্দিন সরকার ও 14 জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া 21 পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদি, 21 পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মানোয়ার, বিশিষ্ট রাজনৈতিক চিন্তাবিদ, লেখক ও গবেষক, শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ ডাক্তার মকবুল হোসেনের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে। এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি হয়েছে তা দৃশ্যমান। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে যেসব অপরাধ সংঘটিত হয়েছে সেগুলোর অপরাধীদের 24 থেকে 48 ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রামিসা থেকে শুরু করে রংপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ড পর্যন্ত বিভিন্ন ঘটনায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। তিনি বলেন, পুলিশের জনবল বৃদ্ধির জন্য নতুন 4000 এসআই, 4000 সার্জেন্ট ও 10000 কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রয়েছে সরকারের। ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্য কোনো দেশ বা সম্প্রদায়ের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। একই সঙ্গে তিনি এটিকে বৈশ্বিক মুসলিম সম্প্রদায়ের আত্মরক্ষার একটি ব্যবস্থা এবং মুসলিম দেশগুলোর অভ্যন্তরীণ বিষয় হিসেবে অভিহিত করেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত 7 আগস্ট 2026 মক্কা চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশের দৃষ্টিতে তিন দেশের এই উদ্যোগ ইতিবাচকভাবে দেখা হচ্ছে। এর আগে স্পিকার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের জন্য 5 সদস্যের সভাপতির প্যানেল মনোনীত করেন। কার্যপ্রণালী বিধি অনুযায়ী মনোনীত সদস্যরা জ্যেষ্ঠতার ভিত্তিতে স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনার দায়িত্ব পালন করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের বৈঠক সরকারি ছুটির দিন এবং 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর ছাড়া প্রতিদিন বিকেল 3টায় বসবে। আগামী 10 সেপ্টেম্বর তৃতীয় অধিবেশন শেষ হবে। আজ জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। নেপালে হিমবাহ ধসের ফলে ভয়াবহ বন্যা ও ভূমি ধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত 389 জন, নিখোঁজ প্রায় 1300 জন। বন্যা কবলিত জেলাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, হিমবাহের ধস, অতিবৃষ্টি ও ভূমিধস একাধিক কারণ মিলেই তৈরি হয়েছে এই বিপর্যয়। এদিকে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেপালের দুর্যোগ মোকাবেলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি আজ বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে প্রথমবারের মতো অনুষ্ঠিত রাষ্ট্রপতির দরবারে এ অঙ্গীকার ব্যক্ত করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণের পর তার কারো প্রতি কোনো বিরাগ অথবা অনুরাগ নেই, বরং দেশ ও রাষ্ট্র ও জনগণের স্বার্থ রক্ষাই তার প্রধান লক্ষ্য। রাষ্ট্রপতি বঙ্গভবনে জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত কার্যক্রমের গোপনীয়তা বজায় রাখার উপরও গুরুত্বারোপ করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে অবকাঠামো, বন্দর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা আরও বাড়বে। আজ সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, রাজধানীর করাইল, গুলশান ও মহাখালী বস্তির উন্নয়নে আধুনিক আবাসন ব্যবস্থা গড়ে তুলতে চীনের কাছে প্রায় 10000 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দেওয়া হয়েছে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল ৬টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আবু হানি। পথ ও পাথে অনুষ্ঠানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। কৃষি বিষয়ে কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল ৬টা ৫০ মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল ৭টা ২০ মিনিটে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ান চির উন্নত মমশির সকাল ৭টা ৪৫ মিনিটে। সকাল ৮টা ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকুলি শুনতে পাবেন সকাল ৯টা ৫ মিনিটে। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনবেন সকাল ১০টা ৫ মিনিটে। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা ১১টা ২০ মিনিটে। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা ২টা বেজে ২০ মিনিটে। এ সপ্তাহের নাটক দীর্ঘশ্বাস শুনবেন বেলা ৩টা ৫ মিনিটে, রচনা সালমা আক্তার, প্রযোজনা শাহানারা জাকির। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন শুনতে পাবেন বিকেল ৪টা ৩৫ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল ৫টা ৫০ মিনিটে এবং কৃষাণ বধু সন্ধে ৬টা ৫ মিনিটে। সন্ধে ৭টা ৫ মিনিটে শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে ৭টা ৩০ মিনিটে। রাত ৯টা ৫ মিনিটে শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনতে পাবেন রাত ১০টায়। এছাড়া এফএম ৯০ মেগাহার্জে রাত ১২টা ১৫ মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক সৈকতের সুখ, রচনা সৈয়দ শফিউল আজম, প্রযোজনা শামসুল আলম। সবশেষে এফএম এর অনুষ্ঠান, এফএম ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ৯০ মেগাহার্জ, এফএম ১০২ মেগাহার্জ ও এফএম ১০৬ মেগাহার্জে সকাল ৬টা থেকে বেলা ১২টা ১০ মিনিট এবং বেলা ২টা ১৫ মিনিট থেকে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
2: বাংলাদেশ বেতার আগামীকাল সন্ধ্যে ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৭%, সন্ধ্যে ৬টায় ৬৮%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা বেজে ৩৯ মিনিটে, অস্ত যাবে সন্ধ্যে ৬টা বেজে ২১ মিনিটে।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা, এই অনুষ্ঠান প্রচার হচ্ছে ৬৯৩ কিলোহার্টজ, এফএম ১০৬ মেগাহার্টজ, এফএম ১০২ ও এফএম ৯০ মেগাহার্টজে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।
3: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت

0: صدق الله العظيم.
1: نحمده ونصلي على رسوله الكريم اما بعد تلاوت কৃত সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, মানুষের উপকারের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে, তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো এবং আল্লাহর প্রতি ঈমান রাখো। আহলে কিতাব যদি ঈমান আনত তবে তা তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে কতক মুমিন, কিন্তু অধিকাংশই হল পাপাচারী ফাসিক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: এতক্ষণ শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা। সকাল 6টা।
1: আজ শুক্রবার, 13ই ভাদ্র 1433 বঙ্গাব্দ, 14ই রবিউল আউয়াল 1448 হিজরি, 28ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠানের প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90, 102 ও 106 মেগাহার্টজে।
0: বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় শামিমা আক্তার খান, মোহাম্মদ সোহেল রানা এবং আমি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম।
1: প্রকৌশল দায়িত্বে উত্তম চন্দ্র গোপ, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ সিরাজুল আলম, শামিম আহমেদ, SM আল জুবায়ের এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহবুব সোবহান।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত। আজ সূরা নাহালের 53-56 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ আবু হানিফ।